পরের গানটি আমরা শুনব শিল্পী ত্রিশিত চৌধুরীর কণ্ঠে, এবং তারপর শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 32 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 18 সেকেন্ড। আজ মঙ্গলবার, 11 আগস্ট 2026। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তা। আজ থেকে আগামী 14/8/2026 শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে। তাই মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে, আজ 11 আগস্ট মঙ্গলবার থেকে আগামী 14 আগস্ট শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: রসানুভূতির বাধা বিপত্তি অনেক। শ্রদ্ধার ও শিক্ষার অভাবে, পূর্ব পরিচয় কিংবা নতুনত্বের মোহে রসানুভূতি থেকে আমরা অবান্তরের খাদ বাদ দিতে পারি না। সেজন্য নিজেরাই অনেক সময় নিজেদের আনন্দ থেকে বঞ্চিত করি। সঙ্গীতে রবীন্দ্রনাথের দান আমাদের আনন্দের একটি শ্রেষ্ঠ উপাদান, তার সর্বতোমুখী প্রতিভার চরম বিকাশ। শ্রদ্ধার অর্থ অন্ধভক্তি নয়, শিক্ষার অর্থ কৃচ্ছ্র সাধন নয়। কোনো বস্তুকে আত্মগত সংস্কার কিংবা কামনার বহির্ভূত করে দেখাই হচ্ছে শ্রদ্ধার তাৎপর্য। এই বহিষ্করণের প্রক্রিয়ার নাম শিক্ষা ও সাধনা। বিজ্ঞানের যুগে শিক্ষার দিকটা বাহিরকে অন্তরে আনার দিকটা লোপ পাচ্ছে। এই যুগের ভিন্ন ভিন্ন শিক্ষা পদ্ধতির মধ্যে ঐতিহাসিক, তুলনামূলক ও বৈজ্ঞানিক বিচারই প্রামাণ্য। সুর সম্বন্ধে অবশ্য পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু সেটা ঠিক সুর নিয়ে নয়, স্বর নিয়ে। আমাদের দেশেও নয়, পরের দেশে, যেখানে সুরের পক্ষে স্বরের মূল্য আমাদের হতে পৃথক। সেজন্য বিজ্ঞানসম্মত সিদ্ধান্তের কথা তোলা বোধহয় এক্ষেত্রে উচিত নয়। শুধু এই কথা বলা যায় যে ভালো লাগা বা না লাগা অনেক সময় অভ্যাসের উপরই নির্ভর করে। এই সুপরিচিত তত্ত্বটি পরীক্ষার দ্বারাও সমর্থিত হয়েছে। নিতান্ত অপরিচিত সুর পদ্ধতি শিক্ষা করে তাকে অভ্যাসে পরিণত করার সুবিধা যখন আমাদের নেই, তখন তুলনামূলক বিচারও বেশি দূর করা সম্ভব নয়। রসানুভূতির পূর্বোক্ত বাধা বিপত্তির ওপরে এখানে আবার এক নতুন বিপত্তি আশ্রয় করে, তার নাম দেশাত্মবোধ, অতএব ঐতিহাসিক বিচারই প্রকৃষ্ট। শ্রদ্ধার সঙ্গে একটি বিশেষ অনুকূল ব্যবস্থা হচ্ছে ঐতিহাসিক মনোভাব। এই মনোভাবের বশে অনেক সংকীর্ণতা দূর হয়ে যায়, গতির আনন্দে মন উৎফুল্ল হয়ে ওঠে, যদি না অবশ্য ইতিহাসের মোহে মন ইতিমধ্যে আচ্ছন্ন হয়ে না পড়ে, চলার নেশায় রসের সন্ধান না হারিয়ে যায়। রস উপভোগের আরও দু একটি অন্তরায় আছে, যা চলে আসছে, যাতে মানুষ অভ্যস্ত, যেটি ঐতিহ্যের ধারা বলে গৃহীত হয়েছে, তার আরেকটি ধাক্কা দেবার ক্ষমতা আছে বলে মনে হওয়া স্বাভাবিক। আদত কথা কিন্তু এই যে, গতানুগতিকতার ফলে আমাদের স্নায়ুমণ্ডলী একটি বিশেষ আকারে সজ্জিত হয়, তারই ফলে অভিজ্ঞতাগুলির সেই ধারায় গ্রথিত হবার, নকশায় সজ্জিত হবার একটা ঝোঁক থাকে। পুরাতন অভ্যাসের নকশা কিন্তু নতুন অভ্যাস অর্জনের পথে বাধা দেয়, নতুন পুরাতনে বিরোধ বাঁধে, সেই সঙ্গে তাদের মধ্যে নির্বাচন কার্য চলে। নতুন অভিজ্ঞতাগুলি কার্যকরী প্রতিপন্ন হবার পর তারা দানা বেঁধে প্রিয় ও সুখজনক হয়ে ওঠে। মূল্য বিচারের পেছনে জনসাধারণের সমালোচনার অন্তরালে এই বিরোধান্তের অভ্যাসজনিত সুখের স্পৃহা রয়েছে। সেজন্য আমরা পরিচিতকে ভালোবাসি ও অপরিচিতকে ডরাই। কিন্তু অপরিচিতটি যখন কোনো কারণে, কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠার দৌলতে, কোনো অভিভাবনের মৃদু তাড়নায়, স্বার্থের জন্য কিংবা অন্য কোনো কারণে স্থায়ী হল, সাধারণের মধ্যে প্রচার লাভ করল, তখন পরিচিত জনমতের আড়ালে সাধারণ লোক নবতর সৃষ্টি করার দায়িত্ব ও তাকে যথার্থ মূল্যদানের কর্তব্য ও ভয় থেকে মুক্ত হল, স্বাধীনভাবে চিন্তা করার দায়িত্ব জন

মতের হাতে সঁপে দিয়ে লোকে নিঃশ্বাস ছেড়ে বাঁচল। গ্রহণ বর্জন ও নির্বাচনের পিছনে যখন এই স্নায়ুঘটিত অর্থাৎ দেহগত সুখের সন্ধান রয়েছে, তখন ভালো মন্দের বিচারে বিশেষত চারুকলার সমালোচনার অভ্যাসের অর্থাৎ জনমতের স্থান অগ্রাহ্য করা যায় না। কিন্তু অভ্যাস চিরন্তন নয়, নিতান্তই সময় সাপেক্ষ, বাইরের আঘাতে ভেঙে যায়। সেজন্যই আজকার রোম্যান্টিক কালকার ক্লাসিসিস্ট হয়ে ওঠে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল। পরিবেশন করবেন পণ্ডিত উল্লাস কশলকর।

শুনলেন প্রথম আলো। ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল শুনলেন পণ্ডিত উল্লাস কলস্করের কণ্ঠে। এখন শুনবেন সংবাদ।

0: সংসদ ভবনে আয়োজিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধ্যক্ষ সংসদের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। লোকসভার প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়ে এবং গুরুত্বপূর্ণ বিলগুলির বিষয়ে আলোচনার অংশ নিয়ে সংসদের কার্যক্রম চালানোয় সহযোগিতা করার আবেদন জানান তিনি। অধ্যক্ষ গঠনমূলক আলোচনা, অর্থপূর্ণ অংশগ্রহণ এবং সর্বোচ্চ সংসদীয় রীতিনীতি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিজেপি অভিযোগ করেছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কাজ বিঘ্নিত করছেন এবং আলোচনার অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছেন। বিজেপি নেতা ও সাংসদ জেপি নাড্ডা নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, রাহুল গান্ধীর লক্ষ্য হল আলোচনায় অংশ না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তিনি বলেন, সরকার সমস্ত বিষয়ে আলোচনায় আগ্রহী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সরকার চায় সংসদের কাজ মসৃণ গতিতে চালাতে।
1: फिर से मैं चैलेंज देता हूं राहुल गांधी को, आप सदन में आइए, हम चर्चा के लिए तैयार हैं और आपको मुंह तोड़ जवाब दिया जाएगा, यह भी बताना चाहूंगा। और भ्रम मत फैलाइए, कोई गोली नहीं चली है जंतर मंतर में और कोई गोली का ऑर्डर नहीं दिया गया है जंतर मंतर में।
0: সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর গতকাল সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সংসদে শৃঙ্খলা বজায় রাখার এবং সভার কাজে বাধা সৃষ্টি না করার আবেদন জানিয়েছেন তিনি।
2: मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे और गृह मंत्री जी का सरकार का जवाब पूर्ण रूप से पूरी तरह से सुनेंगे शांति से, ये भी आप विश्वास दिलाना पड़ेगा।
0: সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়, সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবী ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সংস্কারের ফলে ভারতীয় কোম্পানিগুলি তাদের কাজকর্মের পরিধি আরও প্রসারিত করবে। তিনি জোর দিয়ে বলেন, এই বিলে ইউপিআই লেনদেনের ওপর কোন রকম কর অথবা চার্জ আরোপ করা হয়নি। মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর পরিকাঠামো চূড়ান্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উপভোক্তাদের ইউপিআইআর এর কোন এমডিআর চার্জ দিতে হবে না বলে তিনি স্পষ্ট জানান।
3: ইট ডাজ নট ইম্পোজ এনি ট্যাক্স অর ট্রান্সাকশন চার্জ অন ইউপিআই ইউজার্স। ইট এনেবলস দ্য গভর্নমেন্ট টু স্পেসিফাই থ্রু নোটিফিকেশন দ্য ইলেকট্রনিক পেমেন্ট।

0: courts that will continue to receive statutory protection against charges. The UPI and Services Steering Committee, headed by the National Payments Corporation of India, will consider and decide whether any MDR should be introduced.
1: রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিলটি সভায় পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তোলার সংস্থান রয়েছে। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সদস্যদের নিয়োগ ও তাদের কাজকর্মে স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা। এছাড়াও একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে এই বিলে। সরকার জানিয়েছে ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। 2020-21 থেকে 2026-27 সাল পর্যন্ত 6টি নগর বন ও 4টি নগর বাটিকার উন্নয়নের জন্য মন্ত্রক নগর বন যোজনাও রূপায়ণ করেছে। এই মিশনের আওতায় 2026-27 আর্থিক বছরে এ পর্যন্ত ছত্তিশগড়, হরিয়ানা, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, সিকিম ও উত্তরপ্রদেশে 57 কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গতকাল চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ। এদিকে জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াঙ্গাতে ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। রাঁচি শহরের পুলিশ সুপার পরশ রানা, গ্রামীণ পুলিশ সুপার গৌরব গোস্বামী বিক্ষোভরত ছাত্রছাত্রীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর এই কথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তাঁর মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে বলা হয়েছে, ভারত 72 ঘণ্টারও কম সময়ে 95% ই ভিসা প্রদান করে থাকে। কেরালার কোচিতে ভারত ও মার্কিন নৌবাহিনীর এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল মহড়া গতকাল শুরু হয়েছে। 5 দিনের দ্বিপাক্ষিক এই মহড়ার উদ্দেশ্য হল দুই নৌবাহিনীর ডাইভিং বিশেষজ্ঞ ও ইওডি দলের মধ্যে বৃত্তিগত ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত করা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে অন্তত 111 জনের মৃত্যু হয়েছে, আহত 87 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারের কাছে। রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে কম্পনের জেরে ভেঙে পড়েছে একাধিক বহুতল ভবন। অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন, তাদের উদ্ধার কাজ চলছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লাস এসপ্রিয়েল্লা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পূর্ব চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে প্রবল বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত। 100 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ঝড় স্থলভাগে আছড়ে পড়ার পরেও ঝুঁকি কমবে না। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা জেম সঠিক সময়ে সঠিক দামে ও সঠিক মানের পণ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত

0: করে। নতুন দিল্লিতে গতকাল জেমের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জেম চালুর আগে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি পণ্য সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশাসনের অভাব ছিল। বর্তমানে সরকারি কেনাকাটা এই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়ায় স্বচ্ছতা, সুস্থ প্রতিযোগিতা এবং মানদণ্ড বজায় রাখা সম্ভব হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ এবং পূর্ব রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদে অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার জন্য সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। বিজেপি অভিযোগ করেছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কাজ বিঘ্নিত করছেন। খবর শেষ হল, এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন ক্ষুদিরাম বসুর জীবন কথা।
2: ফাঁসির মঞ্চে অগ্নিযুগের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু 1889 সালের 2রা ডিসেম্বর মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। 6 বছর বয়সে তিনি পিতৃমাতৃহীন হলে ক্ষুদিরামকে তার বড় দিদি অপরূপা আর জামাইবাবু ইংরেজ সরকারের কর্মচারী অমৃতলাল রায় হাটগেচ্ছা গ্রামে তাঁদের কাছে নিয়ে যান। ক্ষুদিরাম তমলুকের হ্যামিল্টন স্কুলে এবং পরে খিদিরপুর কলেজিয়েট স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষের দাদু রাজনারায়ণ বসুর ভাই অভয়চরণ বসু ও তাঁরই ছেলে সহকারী শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ বসু। শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ও তাঁর ছোট ভাই সত্যেন্দ্রনাথ বসু ক্ষুদিরামের মধ্যে সুপ্ত দেশাত্মবোধের বিকাশ ঘটান। তাঁদের সান্নিধ্যে এসে দুরন্ত ও সাহসী ক্ষুদিরামের মনোজগতে এক বিরাট পরিবর্তন আসে। রোগীর সেবা, বন্যা ত্রাণে ঝাঁপিয়ে পড়া, মৃতদেহ সৎকার করা, ব্যায়াম চর্চায় তিনি আত্মনিয়োগ করেন। তিনি দক্ষ লাঠিয়াল ছিলেন আর সংগঠনকে মজবুত করতে রণ পায়ে চড়ে রাতের অন্ধকারে গ্রামের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়াতেন। 1906 সালে তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দেন। সেই বছরেই কৃষি ও শিল্প প্রদর্শনী মেলাতে সত্যেন্দ্রনাথ বসুর নির্দেশে বিপ্লবী ইস্তেহার সোনার বাংলা বিলি করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের নাকে সজোরে ঘুষি মেরে পালিয়ে যান। 1907 সালে দলের রিভলভার কেনার টাকার প্রয়োজনে সরকারি মেল ব্যাগ লুট করেন। তিনি ছ্যাদাপাথর মৌজার জঙ্গলে পিস্তল চালনার শিক্ষা দিতেন। বিপ্লবীদের কার্যকলাপ দমন করতে ইংরেজ তার চূড়ান্ত দমননীতি প্রয়োগ করতে থাকে। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বন্দে মাতরম বলার অপরাধে বালক বিপ্লবী সুশীল সেনকে 15 ঘাত বেত্রাঘাতের আদেশ দেন। বিপ্লবী নেতৃবৃন্দ অত্যাচারী শাসক কিংসফোর্ডকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। প্রাণহানির আশঙ্কায় ইংরেজ কিংসফোর্ডকে মুজফ্ফরপুরে বদলি করে দেয়। বিপ্লবী নেতা হেমচন্দ্র কানুনগ দুই অগ্নিশিশু ক্ষুদিরাম, ছদ্মনাম হরেন সরকার ও প্রফুল্ল চাকি, ছদ্মনাম নেন দীনেশ রায়কে এপ্রিলের মাঝামাঝি পাঠান কিংসফোর্ডের মৃত্যুদণ্ড কার্যকর করতে। 30 এপ্রিল বোমা ও পিস্তলে সজ্জিত হয়ে সাহেবের বাড়ি ফেরার রাস্তার ধারে রাতের অন্ধকারে একটা গাছের আড়ালে ওঁট পেতে থাকেন দুজনে। রাত 8:30 নাগাদ ক্লাব প্রত্যাগত মিসেস ও মিস কেনেডির ভিক্টোরিয়ার গাড়িকে কিংসফোর্ডের ফিটন গাড়ি ভেবে ক্ষুদিরাম বোমা নিক্ষেপ করলে সেটি প্রচণ্ড শব্দে ফেটে গিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহত হন দুজন শ্বেতাঙ্গ মহিলা আর বেঁচে যান কিংসফোর্ড। এরপর তাঁরা দ্রুত স্থান ত্যাগ করে রেললাইন ধরে ক্ষুদিরাম ওয়াইনি অভিমুখে রওনা দেন। হাঁটার সুবিধের জন্য তাঁরা জুতো ত্যাগ করেন। 24 মাইল হেঁটে পরদিন সকালে ক্লান্ত ক্ষুধার্ত ক্ষুদিরাম 2টো রিভলভার আর 37টি

0: বুলেট সহ ওয়াইন স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েন। ক্ষুদিরামকে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে ১৩ জুন ফাঁসির সাজা শোনানো হলে তিনি নির্বিকার। হাইকোর্ট আপিলের রায়ে ১৩ জুলাই ফাঁসির সাজা বহাল রাখে। ১১ আগস্ট ১৯০৮ ভোর ৬টায় মজফরপুর জেলে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। স্থানীয় দুজন ব্যক্তিত্ব ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় ও উপেন্দ্রনাথ সেন ফাঁসির সময় উপস্থিত ছিলেন। গণ্ডক নদীর তীরে ক্ষুদিরামের নশ্বর দেহ দাহ করা হয়। ক্ষুদিরাম কেবলমাত্র একটা নাম নয়, ক্ষুদিরাম হল একটা শপথ, একটা প্রত্যয়। ক্ষুদিরাম হল জাগ্রত চেতনা, দেশের মুক্তিকল্পে কিভাবে হাসতে হাসতে প্রাণ দিতে হয়। ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়ে ক্ষুদিরাম সমগ্র জাতিকে শিখিয়ে গেলেন, ক্ষুদিরামদের মৃত্যু নেই, তাঁরা মৃত্যুঞ্জয়ী।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ক্ষুদিরাম বসুর জীবন কথা আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে, আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা,

প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পে অর্পিতা নন্দী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অর্পিতা নন্দীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ, এ বিষয়ে বলছেন মৎস্য বিজ্ঞানী ডক্টর বিজয় কালী মহাপাত্র।
2: রঙিন মাছ আজকাল বেশ অর্থকরীভাবে এটা চাষ হচ্ছে, যদিও রঙিন মাছটা শখ হিসাবে শুরু হয়েছিল হবি থেকে, রঙিন মাছ এই হবি থেকে এখন কিন্তু সেই চাহিদাটাকে যোগানের জন্য, অর্থাৎ রঙিন মাছের বাচ্চা যোগানের জন্য হবি থেকে ফার্মিং হলো। এই রঙিন মাছের যে পেশাতে বহু লোক বিভিন্নভাবে এটা যুক্ত। পেশাগুলো যেরকম আমাদের যে ইন্ডিজেনাস মাছ, সেই রঙিন মাছ যেমন রয়েছে আমাদের পুঁটি, চাঁদা, মোরালা, যেটা আমাদের এই প্রাকৃতিক জলাভূমিতে পাওয়া যায়, এবং এই যে চাঁদা মাছ, এইগুলো এটা যেমন ইন্ডিয়ান অ্যাকোরিয়াম ফিশ হিসাবে যাচ্ছে। এই ইন্ডিয়ান অ্যাকোরিয়াম ফিশের জন্য এই মাছগুলোকে জলাভূমি থেকে সংগ্রহ করে অনেকে কিন্তু বেচছেন। এটাকে আবার অনেকে প্রজননের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা শুধু মাছটাকে প্রজনন ঘটান এবং প্রজনন ঘটিয়ে যে বাচ্চাটাকে তোলেন সেই বাচ্চাটা তারা বিক্রি করে দেন। আবার অনেকে আছেন শুধু কিনা এই বাচ্চাটাকে রেয়ার করেন, তারা কিন্তু আর প্রজনন করেন না, তারা বাচ্চাটাকে রেয়ার করেন। এর ভেতরে দেখা গেছে আমরা এই হাওড়াতে, যেটা আমি বলেছিলাম, আমাদের দেখা যায় অর্নামেন্টাল হাফ বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে, এখানে কিন্তু এই হাওড়াতে বা দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রায় অনেক প্রত্যেকটা বাড়িতে এই যে রঙিন মাছের চাষটা ব্যবসায়িক ভিত্তিতে এটা হচ্ছে। যেটা বলছিলাম, শীতের সময় কিন্তু আমরা কী কী মাছ করব সেই ব্যাপারে একটুখানি বিশদভাবে জানাচ্ছি। যে শীতের সময় সাধারণত আমরা এই কই কার্প এবং গোলফিশকে করতে পারি, আর একটা হতে পারি আমাদের যেরকম রয়েছে কড়ি কার্প, সেটাও করতে পারি। গোলফিশের প্রজনন করতে হলে সাধারণত এদের কোনো ইঞ্জেকশন না দিলেও হয়, কিন্তু যদি কোনো একটু প্রতিকূল পরিবেশে করি তখন গোলফিশে সাধারণত 0.2 ml প্রতি কেজিতে দিতে হয় এবং ফিমেলের ক্ষেত্রে 0.4 ml প্রতি কেজিতে দিতে হয়। আর এমনি যেটা এদের আঠালো ডিম হয়, তাই এদের ডিম পাড়ানোর জন্য সাধারণত আমরা নাইলনের থ্রেড দেওয়া হয়, যেটাকে মপ হিসাবে, ব্রিডিং মপ হিসাবে কাজ করে। তেমনি যদি আমরা কই কার্পের প্রজনন করতে চাই তাহলে কই কার্পেরও সেরকম এদের ব্রিডিং মপ দিতে হয়, যেটা সাধারণত দেখা যায় এরা ডিম পাড়ানোর জন্য। কোনো যদি আমরা ইন্ডিউস করে ডিম পাড়াতে চাই তাহলে সেখানে পুরুষ মাছকে সেই অনুরূপভাবে 0.2 ml প্রতি কেজি আর মানে হরমোন দেওয়া, আর এটা প্রতি কেজি মাছের জন্য। তেমনিভাবে স্ত্রী মাছের ক্ষেত্রে 0.4 ml পার কেজি বডি ওয়েটের জন্য এটাকে দেওয়া হয়। এইভাবে দিলে এরা মোটামুটি দেখা যায় 18 থেকে 20 ঘন্টার ভিতরে এরা ডিম পাড়ে। সেই আঠালো ডিমগুলো, যেগুলো ওই যে নাইলনের থ্রেড বা কোনো গাছের যদি আমরা দিই, যেমন আমরা ইয়ে দিয়ে থাকি অ্যাজোলা, অনেক সময় অ্যাজোলার নয় আমি পিস্টিয়া, এই যে কোনো উইড বা এমনি কচুরিপানা, তাদের সেই শেকড়ে কিন্তু এরা ডিমটা আটকে দেয়। সেই ডিমটাকে রাখলে মোটামুটি গোল্ডফিশের বা কই কার্পের ক্ষেত্রে যেটা হ্যাচিং হতে 3 থেকে 4 দিন লেগে যায়, এদের হ্যাচিং পদ্ধতিটা অন্যরকম। যেমন অন্যান্য মাছে হ্যাচলিং বেরিয়ে যাওয়ার পরে তার ইয়ক স্যাকটা অবজর্ভ হয়, এদের ইয়ক স্যাকটা ডিমের ভেতরে থাকাকালীন হয়ে যায় এবং এরা যখন বাইরে বেরিয়ে আসে তখন বাইরের খাবার খায়। আর রঙিন মাছ চাষে আমাদের যেটা উপযোগী এনভায়রনমেন্ট রয়েছে, যে আমাদের সাধারণত পুকুরে যে প্ল্যাঙ্কটন হয় সেই প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন খাইয়ে আমরা করতে পারি, এবং শহরে যারা থাকেন তাদের জন্য আরও বেশি সুবিধা, কোনো এঁদো পুকুর যদি থাকে সেই এঁদো পুকুরে প্রচুর পরিমাণে ডাফনিয়া হয়। এছাড়া রয়েছে যেরকম আমাদের কেঁচো তুলে সেটাকেও খাওয়াতে পারেন। তাই এখন রঙিন মাছটা কিন্তু অর্থকরীভাবে সবাই চলে এসছে, এবং এতে যেমন গ্রামের মানুষও করছেন, তেমন শহরের মানুষ করছেন, তেমন শহরতলি মানুষের করছেন। এই রঙিন মাছের সঙ্গে আর একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, রঙিন মাছের যে গাছটা, যেটা অর্নামেন্টাল প্ল্যান্ট, এই যে গাছগুলোকে আমরা সাধারণত আগাছা হিসেবে ভাবি, যেমন ভ্যালিসিনারিয়া, ব্যাকোপা, যেটাকে ব্রাহ্মী বলি, এরকম সব কিন্তু এখন চাষে চাষ করে সেটাকে বিক্রি হচ্ছে, সেই জায়গায় রয়েছে।
1: শুনছি

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন কালেজ ভ্যালি দার্জিলিং এর কথা। ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন ঐতিহাসিক শহরের কথা, শহর মার্সেই, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় সকাল 8:45 শুনবেন কথাকার, আজকের বিষয় সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী, বলবেন উজ্জ্বল সর্দার। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অনির্বাণ দাসের কণ্ঠে নজরুল গীতি, তারপরেই শুনবেন দেবারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান।

ভারতীয় সময় সকাল 11:00 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য বিষয়, গ্রামীণ সংস্কৃতিতে মহিলাদের অবদান। বিশ্বেন্দু নন্দ ও পারমিতা বাগের সঙ্গে আলাপচারিতায় স্বাগতা মণ্ডল মল্লিক। ভারতীয় সময় সকাল 11:30 শুনবেন রম্যগীতে, দুপুর 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অহর্ণা চক্রবর্তী। দুপুর 12:30 শুনবেন নাটক খুদে, রচনা তপন মিত্র, প্রযোজনা সমরেশ ঘোষ। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় মন নিয়ে। অতিথি মনোবিদ ইন্দিরা বন্দ্যোপাধ্যায় থাকবেন, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। বিকেল 4:35 শুনবেন অন্বেষা। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর এবং তারপরেই শুনবেন হিরোশিমা নাগাসাকির শিক্ষা, এই বিষয়ে অধ্যাপক শ্যামল চক্রবর্তীর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, দাঁতের ঘরে রোগের বাসা, বলবেন ডক্টর তীর্থঙ্কর দেবনাথ। সন্ধ্যে 7:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অনাদি অতীত, উপস্থাপনায় সৌরভ দেবনাথ। ভারতীয় সময় সন্ধ্যে 7:45 শুনবেন কবি কণ্ঠে। এই অনুষ্ঠানে আজ শুনবেন কবি সৌম্য সরকারের সঙ্গে আলাপচারিতা, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী সোমা ঘরের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভেন্দু বাগ। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন কলকাতা কলতান, গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মোৎসব উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিত।

লোকগীতি আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে একবার গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। আপনি যেদিকেই তাকাবেন শুধু সবুজ চা বাগান, আর দিনভর শোনা যায় পাখির ডাক। আর ঠিক পাশেই আছে একটি ফলস, ঝর্ণা, যার নাম ইন্দ্রেণী ফলস। লোকে বলে রেনবো ফলস, কারণ সকালের প্রথম রোদ পড়লে, সূর্যের আলো পড়লে সেই ঝর্ণা থেকে রামধনু বিচ্ছুরিত হয়। জলের সঙ্গে সঙ্গে রামধনু বিচ্ছুরিত হয় সেই ফলস থেকে। মানুষের কোলাহল, গাড়ির হর্ন এখানে কোনো কিছুই পাবেন না, শুধু পাবেন পাখির কলকাকলি। আছে মেঘ বৃষ্টির খেলা, আর আছে বৃষ্টি ভেজা চা বাগানের এক অপরূপ রূপ। পাশেই আছে ঝর্ণা, ওই যে বললাম সূর্যের আলো এই ঝর্ণায় বিচ্ছুরিত হয়ে সাতরাঙা রামধনু ফুটে ওঠে। স্থানীয় মানুষেরা বলেন ইন্দ্রেণী ফলস, নেপালি ভাষায় যার অর্থ রামধনু। অবশ্য রেনবো ওয়াটার ফলস বলেই এই ঝর্ণা এখন পর্যটকদের কাছে বেশ পরিচিত। এতক্ষণ শুনে ভাবছেন যে এত কিছু বলছে কিন্তু জায়গাটি আসলে কোথায়? এই জায়গাটি আসলে দার্জিলিং, উত্তরবঙ্গ, দার্জিলিংয়ের একেবারে কাছে। আমরা দার্জিলিং বললেই এখন দার্জিলিং ম্যালের কথা মনে হয়, আর দার্জিলিং ম্যাল এখন একেবারেই আমাদের ধর্মতলা বা নিউ মার্কেটের মতোই হয়ে গেছে। কংক্রিটের জঙ্গল, অসংখ্য গাড়ি, অসংখ্য মানুষ, পাহাড়ের ফ্লেভার বা দার্জিলিংয়ের ফ্লেভার বোধহয় এখন আর দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে পাওয়া যায় না। আর তাই অনেকের কাছে এখন দার্জিলিং ঘোরার একটি সুন্দর জায়গা, কিন্তু থাকার জায়গা হিসেবে অনেকেই দার্জিলিংকে পারতপক্ষে এড়িয়ে চলছেন। থাকার জন্য কেউ খুঁজছেন আশেপাশের এমন এক গন্তব্য, এমন এক গ্রাম যেখানে এত কলকাকলি, এত কোলাহল থাকবে না, এত গাড়ির হর্ন থাকবে না, কলকাকলি থাকবে, পাখির কূজন থাকবে, থাকবে পাহাড়ি ঝর্ণার শব্দ, থাকবে মেঘ বৃষ্টির খেলা, রৌদ্র ছায়ার লুকোচুরি। আর সেরকম একটি জায়গা হল এই কালেজ ভ্যালি কিংবা কালিজ ভ্যালি। দার্জিলিং থেকে মাত্র 14 কিলোমিটার দূরে চা বাগানে ঘেরা কালেজ ভ্যালি যেন পর্যটকদের কাছে একেবারে লুকোনো রত্ন ভাণ্ডার। আপনি আশেপাশের বড়সড় লোকালয় বলতে কি বলা যায়, রংবুলেরই নাম করা যায়। এখান থেকেই জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা নেমেছে নিচে, সেখান থেকেই 8 থেকে 10 কিলোমিটার দূরে এই কালেজ ভ্যালি। শোনা যায় এখানকার চা বাগানে বহু আগে ব্রিটিশরা এসেছিলেন। এই চা বাগান ব্রিটিশ আমলের, পরে অবশ্য তা হাত বদল হয়। শোনা যায় এই জায়গার নাম এসেছে কালিজ ফিজেন্ট পাখির নাম থেকে। কালিজ ফিজেন্ট পাখি খুব বিখ্যাত এক পাখি দার্জিলিংয়ের। সেই কালেজ থেকেই নাকি লোকমুখে হয়ে গিয়েছে কালেজ ভ্যালি। একটা সময় নাকি কালিজ ফিজেন্ট পাখির আস্তানা ছিল এই উপত্যকা। কাক চড়াইয়ের মতো এখানে আনাচে কানাচে দেখা মিলত কালিজ পাখির, কিন্তু এখন এই কালিজ পাখির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু নামটা এখনো রয়ে গিয়েছে। কালিজ ভ্যালির সৌন্দর্য কিন্তু অপরিসীম। এতক্ষণ আমি যতগুলো কথা বললাম আর আপনি আপনার মনে মনে বা আপনার মনের দৃশ্যপটে যে ছবি দেখলেন আমার কথা শুনে, তার চেয়েও কালিজ ভ্যালি কয়েক হাজার গুণ বেশি সুন্দর। গ্রামের প্রতিটি বাড়ি একেবারে

ছবির মতো, মনে হয় যেন পোস্ট কার্ডে আঁকা কোনো ছবি। আর প্রতিটি বাড়িতে একেবারে ফুলের বসার, ফুলের মেলা বসেছে। রাস্তার দুধারে ফুটে আছে অসংখ্য ফুল। আর এই বর্ষায় বিস্তীর্ণ চা বাগান জল পেয়ে আরো সবুজ, আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। আর বৃষ্টি থামার শেষে যদি ক্ষণিকের রোদ ওঠে, তাহলে তো আর কথাই নেই, তখন এই প্রকৃতির ক্যানভাসে ফুটে ওঠে এক অপরূপ সৌন্দর্য। মেঘ সরে গিয়ে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় সবুজ পাহাড়ের বুকে সরু পথের রেখা। সে এক অপরূপ দৃশ্য। আলসেমিতে মোড়া ছুটির দিন কাটাতে যাওয়া পর্যটক কিংবা পছন্দের মানুষদের সঙ্গে কাটাতে যাওয়া কোনো ভ্রমণ পিপাসু মন, সকলের কাছেই এই কালেজ ভ্যালি এক স্বপ্ন পূরণের ঠিকানা।

কলেজ ভ্যালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে ইন্দ্রেণী ফলস। সেখানে যেতে রীতিমতো ট্রেক করতে হয়। চাইলে আপনি গাড়ি নিয়েও যেতে পারেন, কিন্তু গাড়িতে খানিকটা গেলেও শেষ 1 কিলোমিটার ঘন গাছপালায় ঘেরা পাকদণ্ডি বেয়ে হেঁটে যেতে হবে সেই রেনবো ফলসের সৌন্দর্য উপভোগ করতে। বর্ষায় জল বাড়লে ঝর্ণার রূপ তখন অনন্য, পাহাড়ের বুকে তখন সে পূর্ণ যৌবনা। আর যদি কোনোভাবে রোদ ওঠে, মানে বৃষ্টির সময় তো রোদের পাওয়া দেখাই যায় না, কিন্তু যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়, যদি রবি মামার দেখা আপনি পেয়ে যান, তাহলে তো আর কথাই নেই, অনবদ্য এক রূপ দেখতে পাবেন আপনি এই ইন্দ্রেণী ফলসের। দেখতে পাবেন ওই ঝর্ণা থেকে বিচ্ছুরিত হচ্ছে রামধনু, রামধনুর সাত রং। কলেজ ভ্যালিতে নানান ধরনের হোমস্টে রয়েছে। একেবারে চা বাগানের ভেতরে ধাপে ধাপে নেমে যাওয়া হোমস্টে বেশ জনপ্রিয় এখানে। আর তার যদি ঠিকানা আপনাকে জানতে হয়, তাহলে আপনি মোবাইলে একবার সার্চ করে দেখুন, পেয়ে যাবেন। এমন সুন্দর নিরিবিলি জায়গায় হোমস্টের বারান্দায় বসে চা পান করতে করতে মেঘ কুয়াশার খেলা দেখতে পারেন আপনি। 2-3 দিনের মধ্যেই কলেজ ভ্যালি ঘোরা হয়ে যাবে, তাই আপনারা যারা অল্প ছুটিতে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই এই জায়গাটির নাম লিখে নিন, কলেজ ভ্যালি। এই চা বাগানে আপনি পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। আকাশ পরিষ্কার থাকলে আশেপাশের বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলোও দেখে আসতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি দার্জিলিং, সোনাদা, তাকদা, রঙ্গারুনও ঘুরে নিতে পারেন যদি হাতে বেশি দিন সময় থাকে। তাহলে কিন্তু আশপাশের আপনি সোনাদা তাকদাই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এবং এখানকার স্থানীয় খাবারও একবার চেখে দেখতে পারেন। আর যদি আপনার ছুটি খুব কম থাকে, যেমন ধরুন শুক্রবার বিকেলে বেরোচ্ছেন, শনি রবি থেকে সোমবার ফিরে আসবেন, অথবা বৃহস্পতিবার বেরিয়ে শুক্র শনি থেকে রবিবার ফিরবেন, তাহলে কিন্তু কলেজ ভ্যালি আপনার জন্য আদর্শ। চেষ্টা করবেন রাতে ট্রেন ধরে সকাল একদম ভোর ভোর এনজেপি পৌঁছে যেতে। তাহলে যাওয়ার পথটাও বেশ খানিকটা ঘুরে দেখে আপনি কলেজ ভ্যালিতে পৌঁছে যেতে পারবেন। পৌঁছেই হোমস্টেতে খানিকটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন না চা বাগানে একটুখানি ঘুরতে, ছবি তুলতে। কিভাবে যাবেন? এনজেপি থেকে কলেজ ভ্যালির দূরত্ব প্রায় 70 কিলোমিটার, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন আপনি, অথবা দার্জিলিং থেকেও যেতে পারেন। দার্জিলিং থেকে দূরত্ব 14 কিলোমিটার। সাধারণত রংবুল হয়েই কলেজ ভ্যালি যায় গাড়ি। এছাড়াও আপনি শেয়ারে যেতে পারেন, কিন্তু শেয়ারে যাওয়ার জন্য আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তাহলে আর দেরি কিসের? যদি সামান্য কয়েকটি দিনের ছুটিতে যেতে চান কলেজ ভ্যালি, তাহলে চটপট প্যাকিং করে ফেলুন। আর হ্যাঁ, যাওয়ার আগে হোমস্টেতে অবশ্যই বুক করে যাবেন, কারণ বুঝতেই পারছেন একেবারে অফবিট ডেস্টিনেশন, তাই এখানে সবসময় রুম কিংবা ঘর পাওয়া যায় না। অবশ্যই আগে থেকে রুম বুক করে তারপরে যাবেন।

শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, আজ শুনলেন কালেজ ভ্যালি দার্জিলিংয়ের কথা। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের ওপর পুলিশি দমনপীড়ন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। নাইজেরিয়ায় U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আজকে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভেতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবী ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় গতকাল পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গতকাল পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নেবার সময় ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের প্রতিবাদে তিনি গত 9 দিন ধরে অনশন করছিলেন। রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝাড়খণ্ড বিধানসভার কাছে পুলিশের লাঠিচার্জের সময় তিনি আহত হন বলেও দাবি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বন্ধ চলবে। জরুরি পরিষেবাগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, গতকাল ঝাড়খণ্ড বিধানসভার কাছে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং 4 জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পল্লবী জৈন গোভিল কর্পোরেট বিষয়ক দপ্তরের নতুন সচিব হচ্ছেন। এছাড়াও ক্যাবিনেট সচিবালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি সুশীল কুমার লোহানীকে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সারাদেশের কৃষি বিষয়ে শিক্ষার্থীদের বৃত্তি এবং ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 6,000-এরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 21 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা এখন থেকে প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের বৃত্তি পাবেন। শ্রী চৌহান বলেন,

কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি কৃষি শিক্ষাকে শক্তিশালী করার এবং একে ব্যবহারিক শিক্ষার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময় মতো আর্থিক সহায়তা পেলে ছাত্রছাত্রীরা আরও ভালো করে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। সরকার আরও 11টি বিমান আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, ভারত 72 ঘণ্টারও কম সময়ে 95% ই ভিসা প্রদান করে থাকে। নতুন এই 11টি আন্তর্জাতিক বন্দর সংযোজনের 88 জন ই ভিসাধারী ভারতে প্রবেশ করতে পারবেন। সরকার জানিয়েছে, ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তাঁর মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণে রেখে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean the guidelines indicate that for national functions it will be the norm. Yes.
0: আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতীয় মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেডের আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাসেডন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়ানেস সেলিব্রেশনস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রী ভাগবত। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং জেরুজালেমে ইসরায়েলের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা মাসাভের প্রধান আইনাত স্লেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাসাভের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বকে আরও সম্প্রসারিত এবং মজবুত করার বিষয়ে কথা বলেন তারা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারের কাছে রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে শতাধিক বহুতল ভবন ভেঙে পড়েছে, অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। নাইজেরিয়ার লাগোসে U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্য বাতসের পেয়েছেন রূপো। মহিলাদের ইভেন্টে জাস আশিতা ফয়েলে সোনা, কানাকলক্ষ্মী রূপো জিতেছেন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদ সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি স্পন্দন দাস।

সুপ্রভাত। আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। সকালের আড্ডা শুরু করলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি অসাধারণ সুন্দর গান দিয়ে। হ্যাঁ, নজরুল গীতি তো বটেই। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের নজরুল গীতির প্রতি এক অদ্ভুত ভালো লাগা ছিল। আসলে শোনা যায় তিনি নজরুল ইসলামের কাছে নাকি গানও শিখেছিলেন। শুনব সেই কথা। তবে তার আগে জানিয়ে দিই, 1929 সালের আজকের দিনে অর্থাৎ 11ই অগস্ট মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম। ডাকনাম ছিল ছেলেবেলায় পল্টন। ছেলেবেলা থেকেই এক সুরেলা পরিবেশে তিনি বেড়ে ওঠেন। ওই যে বললাম, নজরুল গীতির প্রতি বড় ভালোবাসার অগাধ শ্রদ্ধা ছিল তাঁর। শোনা যায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। আর সেই সূত্রেই নাকি স্বয়ং কাজী নজরুল ইসলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দুটি গান শিখিয়েছিলেন। গান দুটি ছিল সখী সাজায় রাখল পুষ্পবাসর আর হে মাধব হে মাধব। নিজের জীবনে প্রচুর নজরুল গীতি গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর এই যে দুটি গান তিনি শিখেছিলেন কবির কাছে, তা তিনি আজীবন বলতে পারেননি। সেদিন থেকেই নজরুলের গানের প্রতি এক অদ্ভুত ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। তবে নজরুলের প্রচুর গান গাইলেও রবি ঠাকুরের গান কিন্তু খুব একটা শোনা যায় না মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায়। আর তার পেছনে রয়েছে এক চমৎকার গল্প। একজন বিখ্যাত মানুষকে নাকি তিনি কথা দিয়েছিলেন, তাই আর কখনো রবি ঠাকুরের গান তিনি করেননি। শুনব সেই গল্প। তবে তার আগে মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের কণ্ঠে রইল এই গানটি।

মানবেন্দ্র মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের ধারে কাছে যাননি। আর তার কারণ হল, শোনা যায় একবার নাকি ইন্টার কলেজিয়েট কম্পিটিশনে কীর্তন টপ

0: ঠুংরির সঙ্গে রবীন্দ্রসঙ্গীতও গাওয়ার কথা ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। বাকিগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীত, বাড়ির পরিবেশ ভরপুর গানের হলেও রবীন্দ্রসঙ্গীতের চর্চা তেমনভাবে কখনো করা হয়নি। আর তাই সেই কারণে দিকপাল সঙ্গীতজ্ঞ কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় বললেন, শোন, এক কাজ কর, জর্জ বিশ্বাস মানে দেবব্রত বিশ্বাসের কাছে যা, পারলে ওই তোকে গাইড করতে পারবে। একথা শুনে প্রথমটায় ঘাবড়ে গিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের প্রতিদিন সকালে জগিং করার অভ্যেস ছিল লেকে, মানে আমাদের রবীন্দ্র সরোবর লেকে। এদিকে জর্জ বিশ্বাস তখন থাকতেন সার্দান অ্যাভিনিউতে, মানে রবীন্দ্র সরোবর লেকের একেবারেই অপোজিটে। তো একদিন মানবেন্দ্র মুখোপাধ্যায় গেলেন জগিং করতে রবীন্দ্র সরোবর লেকে, এবং জগিং করার পর কাকা যে ঠিকানাটা দিয়েছিলেন সেই ঠিকানাটা নিয়ে জগিং সেরে শটান ঢুকে গেলেন ঘরের দরজা ঠেলে। আর দেবব্রতবাবুর ঘরের দরজা প্রায় সময় আলগা থাকত। দরজা ঠেলে ঘরে ঢুকে দেখেন মশারি টাঙানো ঘুমিয়ে আছেন দেবব্রত বিশ্বাস। কোনো কিছু না ভেবে মশারি তুলে হাত দিয়ে তাকে ঠেলতে শুরু করলেন, আর ঠেলাঠেলি করতেই উনি ধড়মড়িয়ে উঠে বসে পড়লেন। আপনি তো ভারী অসভ্য ইতর লোক, না বলে কয়ে ঘরে ঢুকে ঘুমন্ত লোককে তুলে দিচ্ছেন। এবার ভয়ে দু পা পিছিয়ে দাঁড়িয়ে রইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বাড়ির কর্তা ভীষণ রাস ভারী, বিছানা ছেড়ে উঠে মুখ ধুয়ে জাতি হাতে সুপুরি কাটতে কাটতে আর চোখে খানিক চেয়ে দেখে বললেন, কি করা হয় মশায়ের? আগে ছাত্র, তা আগমনের হেতু? আসলে ইন্টার কলেজ কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, আপনার কাছে শিখব।
1: প্রতিযোগিতা কবে?
0: আগে আজ বিকেলে। দেবব্রত বিশ্বাস এ কথা শুনে একেবারে বাক্যহারা, এ ছেলে বলে কি? এবার মানবেন্দ্র মুখোপাধ্যায় নিরবতা ভাঙলেন। আমার কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়, উনি আপনার কাছে পাঠালেন। এই কথা শুনে সদয় হলেন তিনি, মানে দেবব্রত বিশ্বাস, গান শেখাতে বসলেন। আর সেই গানটি হল ধরা দিয়েছি গো আমি আকাশেরও পাখি। বেশ কিছুক্ষণ শেখানোর পর দেবব্রত বিশ্বাসকে এবার অফিসে যেতে হবে। অফিসে চলে গেলেন তিনি, বোনকে বলে গেলেন যে যতক্ষণ না গান শেখা হচ্ছে ওকে ছাড়বি না। কিন্তু দেবব্রতবাবু চলে যাওয়ার পর কে শোনে কার কথা, তাকে আটকে রাখে কার সাধ্যে? এদিকে বেলা গড়িয়ে বিকেল হল। বিকেলে আস্তে আস্তে মানবেন্দ্র মুখোপাধ্যায় গেলেন প্রতিযোগিতায়, আর প্রতিযোগিতায় গিয়ে চমকে গেলেন মানববাবু। বিচারকের আসনে শৈলজারঞ্জন মজুমদার অনাদি দস্তিদারের পাশে স্বয়ং বসে আছেন দেবব্রত বিশ্বাস, আর মানবেন্দ্রবাবুকে দেখে দেবব্রত বিশ্বাস মুখ ঘুরিয়ে নিলেন। এবং প্রতিযোগিতায় তাকে তিনি কোনো নাম্বারও দেননি, মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দেবব্রত বিশ্বাস সেদিন কোনো নাম্বার দেননি। কিন্তু এখানেই একটি কিন্তু রয়েছে, কিন্তু সবার বিচারে প্রথম হলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর তারপর আবার একদিন সার্দান অ্যাভিনিউর বাড়িতে দেখা করতে গেলেন মানববাবু। আর যেতেই জর্জ বিশ্বাস বললেন, শুনুন, আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, এই আপনার প্রথম আর শেষ রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এ লাইন আপনার নয়। এই ঘটনার পর থেকেই মানববাবু রবীন্দ্রসঙ্গীত এড়িয়ে চলতেন। শোনা যায় দেবব্রতবাবুর সম্মান রাখার জন্য তিনি নাকি আর কখনোই রবীন্দ্রসঙ্গীতের ধারে কাছে যাননি, কিন্তু বাংলা আধুনিক গানে তাঁর ধারে কাছেই বা কে আসে?

এককালে বাঙালি তরুণ তরুণীরা প্রেম নিবেদন করত আকাশবাণীর অনুরোধের আসরের মাধ্যমে, আর সেই গানে বেশিরভাগ জুড়েই থাকতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। যদিও প্রেমের গান বললে সাধারণত যে একটা সরল নির্ভার আরতির গান বোঝায়, তা ছিল না তার গানে। বরং তাঁর প্রেমের গানেও থাকত জটিল সুরের বুনট। তবু কোন মায়াপথ ধরে যেন সেই জটিল সেইসব সুরেরা শ্রোতার মনের গভীরে পৌঁছে যেত। গানটিকে ভালোবেসে ফেলার পর শ্রোতারা বুঝতে পারতেন সে গান শোনা।

মুখোপাধ্যায়কে নিয়ে নানান ঘটনা, নানান অজানা কাহিনী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। আর আপনাদের সঙ্গে থাকবেন অর্পিতা পোদ্দার। অবশ্যই শুনবেন রাত ১১টায় হারানো দিনের গান।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
4: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডলের কিছু কথা, সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত হয়েছে।

যখন গানটা শিখছি সেখানে আস্তে আস্তে একটু একটু ফাংশনে গাইছি প্রফেশনালি, ওই ধরো অল্প কিছু অর্থের বিনিময়ে হয়তো গাইছি, বেশ একটা আনন্দ, ওই ওর যেটুকুনি পেয়েছে ওটাতেই বেশ আনন্দ। এরকম করতে করতে তা সুচিত্রাদির কাছে আমি 75 থেকে আছি। তা যেদিন প্রথম আমাকে সুচিত্রাদি বলেন যে তুই আমার সঙ্গে বহরমপুর চল, ওখানে বিরাট ফাংশন একটা আছে, তুই আমার আগে 1 ঘন্টা গাইবি। হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না যে দিদির আগে আমি 1 ঘন্টা, তার আগে আমি অত বড় অনুষ্ঠান সত্যি কথাই করিনি, ছোটখাটো করছি, ব্যাংকে একটু করছি, ওখানে একটু করছি, যে রাখছে তার ওখানে, যা হয় প্রথম প্রথম যে রাখছে তার ওখানেই যাচ্ছে। তো যখন দিদি আমাকে ওটা বললেন ধরো আমি মানে মানে বিশ্বাসই করতে পারছি না। সেটা মানে বেশ আগে, ধরো কত হবে, 86 হবে, এমনিতে আমার পল সায়েন্সে অনার্স ছিল স্কটিশ সায়েন্স কলেজে, ভাঙন থেকে পাশ করেছি আমি। তারপরে আমি চান্সও পেলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তা আমি দেখলাম যে তখন যে আমি আমার গানটা ভীষণ ক্ষতি হবে, কারণ অনার্স নিয়ে পড়তে গিয়েই দেখেছি যে আমার গানের দিকে অতটা আমি মন দিতে পারতাম না, কারণ অনেক অনেক খাটতে হয়। তারপরে যখন যদি আমি এম এ পড়তে যাই, আমি চান্সও পেলাম পল সায়েন্সে, কিন্তু দেখলাম যে অনেকটা টাইম আমাকে তবে লেখাপড়ার দিকে দিতে হয়। আমি গানটা সেইভাবে, তখন না আমি প্রচন্ড ডান্স ড্রামা করতাম বিভিন্ন, তখন থেকে মমতা শঙ্কর বা সংযুক্তা দি, সংযুক্তা পানিগ্রাহী, তারপরে বহু করেছি আমি, বহু শিল্পী সঙ্গে মঞ্জুশ্রী, চাকি সরকার, এদের সঙ্গে আমি রেগুলার করতাম রিহার্সাল।

থাকতো, এরকম তার টাইমটা আমি দেখলাম যে লেখাপড়ার দিকে আমি অতটা টাইম দিতে পারছি না, তাহলে আমার গানটা সেরকম ভাবে হবে না, হয়তো হবে হবে না সেটা আমি তখন আমি মনস্থির করেই ফেললাম যে আমি রবীন্দ্র ভারতীতেই ঢুকবো। তো তখন ওই সময় আমি ওটাতেও ইন্টারভিউ দিয়েছিলাম, আমার এক নম্বরে নাম ছিল। তখন আমি এমএ ওখানটায় ঢুকলাম, এমএ উস করলাম, করে ওখানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। পাশ করে আমি তখন কিছুদিন রিসার্চ করার চেষ্টা করলাম, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, কারণ এখনো অবধি আমার ওই মানে ওগুলো তোলা আছে, প্যাক করা আছে, এখন আমি আবার আর বার করার সময় পাইনি, নানা কারণে সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমি যার আন্ডারে করতাম উনি মারা গেলেন হঠাৎ। উনি হচ্ছেন ভাস্কর দা বলতাম, ডক্টর ভাস্কর চৌধুরী ছিলেন আমাদের রবীন্দ্র ভারতীর। তো উনি মারা যাওয়ার পরে আমার ওটা ওটা আর হয়নি, হ্যাঁ, কাজে ওটা একটা আমার মাথার মধ্যে আছে। এখন এত বেশি সবকিছু সামলে আর খাতা বই নিয়ে যে বসে একটু ওইসব করবো, লেখাপড়ার কাজটা করায় টাইমটা কমে গেছে। আমরা কমার্শিয়ালি কয়েকজন শিল্পী গাইছি, আরো অনেক আসা উচিত ছিল, কিন্তু সেখানে তো আসেনি। হ্যাঁ, সেটা সেটা আমার মনে হয় যে প্রচার মাধ্যমগুলোতে গুলোকে আরো বেশি তৎপর হতে হবে, নিউজ পেপারের মাধ্যমে বা টিভি বা গভর্নমেন্ট যদি আমাদের কিছু আরো আরো বেশি প্রোগ্রামের মাধ্যমে যদি এরকম সাহায্য করেন, তাহলে আরো বেশ কিছু শিল্পী কিন্তু তারা রেগুলার চান্স পায়, এবং রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়তাটা আরো অনেক বেড়ে যাবে। কিন্তু এতে প্রচারটা অনেক বেশি দরকার। কয়েকজন হয়তো গান মেলায় এখন যেটা হয়েছে আমাদের, এটা একটা খুব ভালো প্রচেষ্টা সরকারের, গান মেলায় বেশ কিছু মেয়ে গাইছে যারা অন্য কোথাও কখনো গায়নি, কিন্তু তাদের গান শুনে অবাক হতে হয় যে এত ভালো গায়, হ্যাঁ, কিন্তু তারা ওই তারপরে সারা বছর দেখতে পাচ্ছি না কোথাও এখন তাদের।

আজকের দৃষ্টিকোণে শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডলের কিছু কথা। সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

ছোট্ট ছেলের কথা শোনাই আপনাদের, তাহলেই বোধ হয় এই গানের লাইনগুলোর সঙ্গে অনেকটা রিলেট করতে পারবো আমরা। খুব ছোট্ট একটি ছেলে, ছেলেটির মনে বড় দয়া, অসহায় আর্ত মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা সেই ছেলেবেলা থেকেই। তার ছেলেবেলায় একবার খুব শীতের ভোরে এক ভিখিরি এসে দাঁড়িয়েছেন তাদের বাড়ির দোরে, গায়ে ছেঁড়া শাল। প্রবল ঠান্ডায় জীর্ণ শীর্ণ ভিখিরি ঠকঠক করে কাঁপছেন শীতে। তাকে ওভাবে কাঁপতে দেখে মন খারাপ হয়ে গেল ছেলেটির। অথচ তাকে দেওয়ার মতো কিছুই ছিল না সেদিনের সেই ছোট্ট কিশোরের কাছে, ছিল কেবল প্রয়াত বাবা ত্রৈলোক্যনাথের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে একটি শাল, যা যত্ন করে বাক্সে গুছিয়ে রেখেছিলেন দিদি। সাত পাঁচ না ভেবে সেই শাল ভিখিরিকে দিয়ে দিলেন সেই ছোট্ট কিশোর। বললেন, বাবার শেষ স্মৃতি তোমার হাতে তুলে দিলাম, কারণ এর থেকে যোগ্য পাত্র আর কোথায় বা মিলবে। তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই, এই শাল আমি গায়ে দিইনি, গায়ে দেওয়ার মতো সুযোগ আমার আসবে কিনা সন্দেহ, বলেছিল সেদিনের সেই ছোট্ট কিশোর। এই কাজে দিদি অপরূপা দেবী প্রতিবাদ করে বললেন, ভিখিরিকে শাল দেবে ও কি গায়ে দেবে সেই শাল? ও তো বিক্রি করে দেবে, কেন দিলে ওকে? তার উত্তরে ছেলেটি বলেছিলেন, জানি তো বিক্রি করে ফেলবে, বিক্রি করে যা পাবে তাতে ওর কিছুদিন পেট তো চলবে। বাবার স্মৃতি বাক্সে পড়ে পচে যাওয়ার চেয়ে কারো এক মুঠো অন্নের সংস্থান হলে বাবার জিনিসটিরও সার্থক, বাবার জিনিসটিও তো সার্থক হল। সেদিনের সেই ছোট্ট ছেলেটি হলেন ক্ষুদিরাম বসু, যে দৃপ্ত দৃঢ় চেতা কিশোর অকালে গলায় হেলায় পরে নিতে পারেন ফাঁসির দড়ি, তাঁর জীবন স্বল্প জীবনের পাহাড় স্বরূপ কার্যকলাপ আমাদের প্রেরণা জুগিয়ে চলবে, এ আর নতুন কি। ১৯০৮ সালের ১১ই আগস্ট, আজকের দিনে, সেদিনও ছিল মঙ্গলবার, আজকের দিনে ভোর ৬টায় ফাঁসি হল ভারত মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসুর। আত্মবলিদান দিলেন তিনি। আকাশবাণীতে সাধারণত মৃত্যুদিন উদযাপন হয় না, কিন্তু সেই যে কিশোর, যে হাসতে হাসতে আত্মবলিদান দিয়েছিল, তার কথা না জানিয়ে তার কথা না বলে আমরা থাকি কিভাবে? তিনি যে আমাদের প্রেরণা জুগিয়ে চলেন, প্রেরণা যোগান আজও, আগামীতেও জুগিয়ে যাবেন। সুভাষচন্দ্র ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ। গানটি শুনলেন রমা মণ্ডলের কণ্ঠে। এই গানটি শোনার পর সেভাবে আর কোনো কথা বলতে ইচ্ছে করে না। হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, একটা

0: অপরেশ লাহিড়ির কথায় লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন গানটি। শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
1: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন টেলিস্কোপের কথা শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ শুনবেন তার প্রথম পর্ব। কথিকাটি বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
2: অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার কৌতূহল মানব সভ্যতার আদিকাল থেকেই চলে এসেছে। প্রাচীনকাল থেকেই মানুষ আকাশে গ্রহ নক্ষত্র খালি চোখেই দেখে এসেছে এবং রাতের আকাশ দেখে দিক নির্ণয় করে এসেছে। আমরা অনেকেই হয়তো হাবল স্পেস টেলিস্কোপের নাম শুনেছি, যার সাহায্যে আমরা অনেক আলোকবর্ষ দূরের ছবি দেখতে পাই। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই টেলিস্কোপ বা দূরবীনের ইতিহাস, সেটা জানতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 420 বছর আগে। শুরুতেই জেনে নেওয়া দরকার কিভাবে হয়েছিল টেলিস্কোপ নামকরণ। 1611 সালে গ্রিক গণিতবিদ জিওভানি ডেমিসিয়ানি টেলিস্কোপ শব্দটি প্রথম ব্যবহার করেন। গ্রিক শব্দ টেলি, যার অর্থ দূর, এবং স্কোপিয়ান, যার অর্থ দেখা, থেকে টেলিস্কোপ শব্দটি তৈরি হয়। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা দূরের বস্তুকে অনেক বড় এবং অনেক কাছে দেখতে পাই। আমরা সবাই জানি যে কোনো আবিষ্কার বা সৃষ্টির পিছনে কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে। সালটা ছিল 1608। নেদারল্যান্ডে দুটো ছোট বাচ্চা একটা চশমার দোকানের ভেতরে খেলা করছিল। খেলার সময় ওদের দুজনের হাতে ছিল দুটি লেন্স, একটি উত্তল এবং অপরটি অবতল, কিন্তু তারা সেটা জানত না। হঠাৎ নিছক খেলার ছলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল যে একজন যখন একটা লেন্স হাতে ধরে রেখেছিল, তখন আরেকজন তার লেন্স দিয়ে অন্যজনের লেন্সের ভেতর দিয়ে দূরের জিনিসকে অনেকটাই কাছে দেখতে পেয়েছিল। ওরা খুব মজা পেল এবং এইভাবে বাচ্চা দুটো বেশ কিছুক্ষণ মজা করছিল। এরপর বাচ্চা দুটো চলে যাওয়ার সময় দোকানের মালিক হেন্সলিপার্সিকে মজার খেলাটা দেখিয়েছিল। সেদিন সেই মজার খেলাটা হেন্সলিপার্সিকে খুবই অবাক করে দিয়েছিল। উনি আগে কখনো এটা লক্ষ্যই করেননি। তখন উনি এই মজার ঘটনাটিকে কাজে লাগিয়ে কোনো নতুন কিছু বানানো যায় কিনা ভাবতে শুরু করলেন। উনি একটা পাইপ নিয়ে তার দুদিকে একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্সকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলেন। সত্যি কি অবাক কাণ্ড! যখন অবতল লেন্স দিয়ে উনি দেখছিলেন, তখন দূরের জিনিসগুলো অনেকটাই কাছে দেখতে পেয়েছিলেন। এরপর উনি পেটেন্টের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কিছুদিন পর পেটেন্ট অফিস উনার এই আবিষ্কারটিকে পেটেন্ট অযোগ্য বলে ঘোষণা করে দিলেন। কারণ জানালেন যে পেটেন্ট করানোর জন্য যে ধরনের আবিষ্কারের প্রয়োজন হয় সেটা এই যন্ত্র নয়। এটার মধ্যে কোনো জটিলতা নেই, যে কেউ বানিয়ে দিতে পারে। এরপর এই পেটেন্ট নিয়ে পেটেন্ট অফিসের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে উনি নিজের মতন একটা ব্যবসা শুরু করেন। অনেকে এসেই উনার এই যন্ত্রটা কিনেছিলেন এবং চারিদিকে উনার খুব নাম পড়িয়েছিল। সেই সময় বিজ্ঞানী গ্যালিলিওকে সবাই চেনেন। উনার তখন খুব নাম ডাক। কোনোভাবে একটা যন্ত্র বিজ্ঞানী গ্যালিলিওর হাতে এসে পৌঁছালো। উনার খুবই ভালো লেগেছিল, কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে যন্ত্রটার কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে। কারণ উনি দেখেছিলেন যন্ত্রটার মধ্যে কোনো ফোকাসিং করার ব্যবস্থাই নেই, শুধুমাত্র নির্দিষ্ট দূরত্বের জিনিসকেই কাছে দেখা যায়। উনি যন্ত্রটাকে দুটি পাইপ বা টিউবে ভাগ করে দিলেন, যাতে একটা পাইপের মধ্যে আর একটা পাইপ ঢুকে যায়। 1611 সালে হেন্সলিপার্সি তৈরি এই যন্ত্রটাকে শুধুমাত্র এইটুকুই পরিবর্তন করেছিলেন, যাতে ফোকাসিং করা যায়, এবং পরবর্তীকালে উনি যন্ত্রটির বিবর্তন ক্ষমতা বাড়িয়েছিলেন, যাতে যন্ত্রটিকে রাতের আকাশ দেখার একটা নতুন যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। গ্যালিলিও তৈরি টেলিস্কোপ বিজ্ঞানী মহলে খুবই আলোড়ন সৃষ্টি করে। গ্যালিলিও তার তৈরি টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির 4টি উপগ্রহ এবং চাঁদের কলঙ্ক দেখতে পেয়েছিলেন। কিন্তু এই টেলিস্কোপের একটা অসুবিধা ছিল যে ফিল্ড অফ ভিউ খুব ছোট ছিল, যার কারণে শুধুমাত্র অল্প একটু জায়গা দিয়ে দেখা যেত। এরপর বিজ্ঞানীরা এটা নিয়ে আরও অনেক গবেষণা শুরু করেন। অনেক বছর পর 1655 সালে খ্রিশ্চিয়ান হাইজিয়েন দুটি উত্তল লেন্স দিয়ে আরও একটি টেলিস্কোপ ডিজাইন করেন, যেটাতে এই সমস্যার সমাধান করা যায়। সেই সময় স্যার আইজ্যাক নিউটন এই টেলিস্কোপ নিয়ে অনেক গবেষণা শুরু করে দিয়েছেন। লেজ দিয়ে টেলিস্কোপ তৈরি করলে তার কিছু অসুবিধা লক্ষ্য করা গিয়েছিল, সাদা আলো বিভিন্ন রঙে ভেঙে যাওয়ার জন্য এই বিপত্তি। স্যার আইজ্যাক নিউটন এই সমস্যার সমাধানের জন্য ধাতব পাত দিয়ে অবতল দর্পণ তৈরি করেন এবং তার সাথে সমতল দর্পণ ও দুটি উত্তল লেন্সকে কাজে লাগিয়ে আরও এক নতুন ধরনের টেলিস্কোপ তৈরি করেন। নিউটনের এই টেলিস্কোপ নিউটোনিয়ান টেলিস্কোপ বলে পরিচিত। আজও নিউটনের এই টেলিস্কোপ সর্বত্র কাজে লাগানো হচ্ছে। এইভাবেই চলতে লাগলো বিভিন্ন ধরনের টেলিস্কোপের সৃষ্টির কাণ্ডকারখানা। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আরও বিভিন্ন ধরনের টেলিস্কোপ আবিষ্কারের কথা।
1: জানা অজানায় এতক্ষণ ধারাবাহিক কথিকার শৃঙ্খলায় প্রথম পর্বে টেলিস্কোপের কথা শিরোনামে শুনলেন একটি কথিকা। কথিকাটি বললেন ডক্টর রবীন্দ্রলাল মুখোপাধ্যায়। জানা অজানা আজ এ পর্যন্ত।

ইতিহাসে নাম লেখা রইল এমনই এক বাঙালি ছাত্রের, বাঙালি শিক্ষকের। 1951 সালে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে জন্ম। মায়ের ইচ্ছে ছিল তিনি আইএএস অফিসার হবেন, তবে বাবা বাড়িতে নিয়মিত বিজ্ঞানের নানান পত্রপত্রিকা নিয়ে আসতেন। আর তেমনই এক পত্রিকায় একটি প্রতিবেদন পড়ল ছেলেটি, আর সেই প্রতিবেদন পড়ার পর বিজ্ঞানের প্রতি তার অগাধ ভালোবাসার সৃষ্টি হল। সেখান থেকেই শুরু। তারপরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে কানপুর আইআইটি হয়ে রিচার্ড ফেনম্যান ফেলোশিপ নিয়ে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশুনো করতে যান। আর এখন তিনি বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন এবং পেলেন পদার্থবিদ্যার জগতের সর্বোচ্চ সম্মানগুলির অন্যতম ডিরাক মেডেল। বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরাই সম্মান পেয়েছেন এতদিন, এবার সেই তালিকায় স্থান করে নিলেন এক ভারতীয় অধ্যাপক, দীপক ধর। মেকানিক্যাল ফিজিক্সে অবদানের জন্য বিজ্ঞানের দুনিয়া তাকে চেনেন। তাঁর বার্নিং অ্যালগোরিদম তত্ত্বটি থিওরিটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স গত 41 বছর ধরে তাত্ত্বিক পদার্থবিদ্যার দুনিয়ায় বিশেষ অবদানের জন্য প্রদান করছে এই সম্মান। বহু বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানীকে এই সম্মান দেওয়া হয়েছে। 2026 সালে যে চারজন বিজ্ঞানীকে ডিরাক সম্মান জ্ঞাপনের জন্য বেছে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যেই একজন হলেন দীপক ধর। দীপকবাবু, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির অধ্যাপক দীপকবাবুকে 2023 সালে তাঁর কাজের জন্য পদ্মভূষণ সম্মান জ্ঞাপন করা হয়েছিল। 2022 সালে প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে ফলিত পদার্থবিদ্যার সম্মান বোলজম্যান মেডেলও পেয়েছিলেন দীপকবাবু। এবার তিনি পেলেন পদার্থবিদ্যার জগতের সর্বোচ্চ সম্মানের অন্যতম ডিরাক মেডেল। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। যেতে যেতে আপনাদের জন্য শ্যামল মিত্রের কণ্ঠে রইল এই গানটি। ভালো থাকবেন সকলে।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর মার্সেই, এই নিয়ে বলছেন শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

গ্রিস শহরটিকে দিয়েছিল সমুদ্র বাণিজ্যের স্বপ্ন, রোম শিখিয়েছিল নগর সভ্যতা শৃঙ্খলা, মধ্যযুগ দিয়েছিল ধর্মীয় ও বাণিজ্যিক গুরুত্ব, আর ফ্রান্স তাকে পরিণত করেছে ভূমধ্যসাগরের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে। ২৬০০ বছরেরও বেশি সময় ধরে এই শহর যুদ্ধ দেখেছে, অবরোধ দেখেছে, মহামারী দেখেছে, বিপ্লব দেখেছে, তবু প্রতিটি যুগের স্মৃতিকে ধারণ করেই সে আজও দাঁড়িয়ে আছে। তাই একে কেবল একটি শহর বলা যায় না, এটি যেন ভূমধ্যসাগরীয় সভ্যতার এক জীবন্ত ইতিহাস। তবে মার্সেইকে বোঝার চেষ্টা শুধু ইতিহাসবিদরাই করেননি, সাহিত্যিকেরাও করেছেন। ফরাসি লেখক জিন ক্লোড ইজো তার বিখ্যাত টোটাল কেওস, সুরম এবং সোলেয়া এই তিনটি উপন্যাসে মার্সেইকে শুধু একটি শহর হিসেবে নয়, যেন এক জীবন্ত চরিত্র হিসেবেই এঁকেছেন। তাঁর লেখায় মার্সেই কখনো কঠোর, কখনো কোমল, কখনো বন্দর নগরীর কোলাহলে মুখর, আবার কখনো ভূমধ্যসাগরের আলো হাওয়ায় গভীর বিষণ্ন। ইজ্জোর ভাষায় এই শহরের শক্তি তার বৈচিত্র্য। এখানে বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতি মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য মানবিক পরিচয়। ভূমধ্যসাগরের উত্তর পশ্চিম উপকূলে, ফ্রান্সের দক্ষিণে প্রাকৃতিক গভীর এক বন্দরের পাশে গড়ে উঠেছে এই শহর। আজ এটি ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরী, কিন্তু মার্সেইয়ের সবচেয়ে বড় পরিচয় অন্যত্র। এটি ফ্রান্সের প্রাচীনতম শহর, যার ইতিহাসের শুরু প্রায় ২৬ শতাব্দী আগে। শালটা আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০। এশিয়া মাইনরের ফোকাইয়া নগর থেকে কয়েকটি গ্রিক জাহাজ দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে এসে পৌঁছল ভূমধ্যসাগরের এই উপকূলে। তাদের উদ্দেশ্য ছিল নতুন বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা, কিন্তু ইতিহাসের বিস্ময়, তারা শুধু একটি বন্দর নির্মাণ করেনি, তারা এমন একটি শহরের ভিত্তি স্থাপন করেছিল যা পরবর্তী ২৬০০ বছর ধরে ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। প্রথম দর্শনেই জায়গাটি তাদের মনে দাগ কেটে যায়। একদিকে পাহাড়, অন্যদিকে নিরাপদ উপসাগর, সামনে উন্মুক্ত সমুদ্র, বাণিজ্যের জন্য এর চেয়ে উপযুক্ত স্থান যেন আর হতেই পারে না। এখানেই তারা গড়ে তোলে একটি নতুন উপনিবেশ, নাম দেয় মাসালিয়া। আজকের মার্সেইয়ের ইতিহাস শুরু হয় সেই নাম থেকেই। তবে ইতিহাসের সঙ্গে এখানেই জড়িয়ে আছে এক সুন্দর কিংবদন্তি। স্থানীয় লিগুরীয় শাসকের কন্যা রাজকুমারী জিপটিসের স্বয়ম্বর সভা বসেছে। প্রথা অনুযায়ী রাজকুমারী যার হাতে পানপাত্র তুলে দেবেন তিনিই হবেন তাঁর জীবনসঙ্গী। অসংখ্য স্থানীয় অভিজাতের মধ্যে তিনি বেছে নিলেন দূর দেশ থেকে আসা এক গ্রিক নাবিক প্রোটিসকে। কিংবদন্তি সত্য হোক বা না হোক, এই গল্প আজও মার্সেইবাসীর কাছে এক প্রতীক, কারণ তাদের বিশ্বাস এই শহরে জন্ম যুদ্ধের মাধ্যমে নয়, দুটি ভিন্ন সভ্যতার মিলনের মধ্য দিয়ে। গ্রিকরা এখানে শুধু একটি বন্দর গড়ে তোলেনি, তারা নিয়ে এসেছিল তাদের জ্ঞান, দর্শন, বিজ্ঞান, শিল্প, স্থাপত্য এবং নগর পরিকল্পনার ঐতিহ্য। অল্প কয়েক দশকের মধ্যেই মাসালিয়া পশ্চিম ইউরোপের অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে লবণ, জলপাই তেল, মৃৎপাত্র এবং নানা মূল্যবান দ্রব্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যেত। একই সঙ্গে ইউরোপের অভ্যন্তরের বহু জাতির সঙ্গে প্রথম নিয়মিত যোগাযোগও তৈরি হয় এই শহরের মাধ্যমে। মাসালিয়া শুধু ধনী ছিল না, ছিল জ্ঞান পিপাসু। এই শহরেরই সন্তান ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাচীন অভিযাত্রী পাইথিয়াস। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে তিনি এমন এক সমুদ্রযাত্রায় বেরিয়েছিলেন যার কথা সে সময়ের বহু মানুষ কল্পনাও করতে পারেনি। তিনি ভূমধ্যসাগর পেরিয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেন, ব্রিটেন প্রদক্ষিণ করেন এবং উত্তর ইউরোপের বহু অজানা অঞ্চলের বর্ণনা পৃথিবীর সামনে তুলে ধরেন। বরফে ঢাকা সমুদ্র, দীর্ঘ দিনের আলো, অদ্ভুত জোয়ারভাটা, এসব বর্ণনা প্রথম ইউরোপ জানতে পারে তার লেখার মাধ্যমেই। আজও ভূগোল ও নৌ ইতিহাসের গবেষকরা পাইথিয়াসকে মানব সভ্যতার অন্যতম অগ্রগণ্য অভিযাত্রী হিসেবে স্মরণ করেন। মনে হয় সমুদ্র যেন এই শহরের মানুষকে জন্ম থেকেই এক অদম্য কৌতূহল উপহার দিয়েছিল। বাণিজ্যের জন্য তারা

সমুদ্রে নেমেছিল, কিন্তু ফিরে এসেছিল নতুন জ্ঞান নিয়ে। এইভাবেই মাসালিয়া ধীরে ধীরে শুধু একটি বন্দর নয়, ভূমধ্যসাগরীয় সভ্যতার এক উজ্জ্বল আলোকস্তম্ভে পরিণত হয়। কিন্তু ইতিহাসে কোনো আলোই চিরকাল একই রকম উজ্জ্বল থাকে না। দিগন্তে তখন উঠে আসছে আর এক শক্তির সূর্য, তার নাম রোম। ভূমধ্যসাগরের চারিদিকে একের পর এক নগর, একের পর এক রাজ্য তখন রোমের অধীনে চলে যাচ্ছে। যে সমুদ্র একদিন ছিল গ্রিক সভ্যতার প্রাণ, ধীরে ধীরে সেটিই পরিণত হতে লাগল রোমান সাম্রাজ্যের অন্তর্দেশীয় জলপথে। এই পরিবর্তনের ঝড় এসে আঘাত করল মাসালিয়াতেও। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, রোমের দুই শক্তিশালী নেতা জুলিয়াস সিজার ও পম্পেই পরস্পরের বিরুদ্ধে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছেন। মাসালিয়ার সামনে কঠিন প্রশ্ন, স্বাধীন থাকবে না রোমের আনুগত্য স্বীকার করবে? শহরের প্রবীণরা শেষ পর্যন্ত পম্পেইর পক্ষেই দাঁড়ালেন। সম্ভবত তারা বিশ্বাস করেছিলেন স্বাধীনতার মূল্য ক্ষমতার চেয়ে অনেক বড়। কিন্তু খ্রিস্টপূর্ব ৪৯ সালে জুলিয়াস সিজার মাসালিয়াকে চারদিক থেকে অবরোধ করেন। স্থলপথে সৈন্য, সমুদ্রপথে যুদ্ধজাহাজ, দীর্ঘ অবরোধের পর শহরটি আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাজনৈতিক স্বাধীনতা হারালেও মাসালিয়া তার আত্মাকে হারায়নি। রোমান শাসকেরা বুঝিয়েছিলেন এই শহরের শক্তি শুধু তার বন্দর নয়, তার শিক্ষা, তার বাণিজ্য, তার ভৌগোলিক অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। ফলে নতুন করে গড়ে উঠতে শুরু করল শহর। প্রশস্ত রাস্তা, পাথরের গুদামঘর, স্নানাগার, জল সরবরাহের ব্যবস্থা, নতুন বন্দর, রোমান প্রকৌশলের ছোঁয়ায় মাসালিয়া পেল এক নতুন রূপ। আজও মার্সাইয়ের মাটির নিচে লুকিয়ে আছে সেই রোমান যুগের বহু নিদর্শন। প্রাচীন থিয়েটারের ধ্বংসাবশেষ, বন্দর এলাকার পুরনো স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া মুদ্রা, মৃৎপাত্র, সব যেন নিঃশব্দে ভুলে যায় সেই সময়ের কথা। কিন্তু ইতিহাস কখনো এক জায়গায় থেমে থাকে না। এর কিছু দশক পরেই ফ্রান্সে শুরু হল এক নতুন ইতিহাস, ফরাসি বিপ্লব। সাল ১৭৯২। দক্ষিণ ফ্রান্স থেকে একদল স্বেচ্ছাসেবী সৈনিক প্যারিসের উদ্দেশ্যে রওনা হলেন। তাঁদের কণ্ঠে ছিল এক উদ্দীপনাময় যুদ্ধগান, যা রচনা করেছিলেন ক্লদ জোসেফ রুজে দ্য লিল। প্যারিসবাসী সেই গানকে চিনল মার্সেই থেকে আসা সৈনিকদের গান হিসেবে। ক্রমে সেই গানই পরিচিত হয়ে উঠল লা মার্সেইজ নামে। আজ সেটি ফ্রান্সের জাতীয় সঙ্গীত। কোনো শহরের নাম একটি দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে চিরকালের জন্য জড়িয়ে যাওয়া, বিশ্বের ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। মার্সেই তাই শুধু একটি শহর নয়, একটি জাতির আত্মপরিচয়ের অংশ। কিন্তু মার্সেইয়ের ইতিহাস শুধু রাষ্ট্র বা বিপ্লবের নয়, এটি সাহিত্যকেও সমানভাবে অনুপ্রাণিত করেছে। শহরের উপকূল থেকে কিছু দূরে সমুদ্রের মাঝে একটি ছোট্ট পাথুরে দ্বীপ, সেখানে দাঁড়িয়ে আছে শাঁতো দাইফ। ১৫২৪ সালে ফরাসি রাজা প্রথম ফ্রান্সোয়ার নির্দেশে এটি নির্মিত হয়েছিল উপকূল রক্ষার জন্য। পরে এটি পরিণত হয় কুখ্যাত কারাগারে। বিশ্ববিখ্যাত ফরাসি সাহিত্যিক আলেকজান্দ্র দুমা তার অমর উপন্যাস দ্য কাউন্ট অফ মান্তে ক্রিস্টোতে এই দুর্গকেই বন্দিশালার পটভূমি হিসেবে বেছে নেন। যদিও এদমো দান্তেস কাল্পনিক চরিত্র, তবু তাঁর বন্দী জীবনের গল্প আজও লক্ষ লক্ষ পাঠককে টেনে নিয়ে যায় সেই দুর্গের কাছে। ইতিহাস আর সাহিত্য দুয়ে মিলে যেন নতুন এক বাস্তবতা তৈরি করেছে সেখানে। বিংশ শতাব্দীতে পৃথিবী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্নিগর্ভ সময় অতিক্রম করছে, তখন মার্সেইও সেই ঝড় থেকে রেহাই পায়নি। ১৯৪০ সালে ফ্রান্স জার্মান বাহিনীর কাছে পরাজিত হয়। অল্প সময়ের মধ্যেই নাৎসি বাহিনী এই গুরুত্বপূর্ণ বন্দর নগরীর ওপর নিজেদের দখল আরও শক্ত করে। ১৯৪৩ সালের জানুয়ারি, মার্সেইয়ের প্রাচীন বন্দরের আশেপাশের বহু ঐতিহাসিক পাড়া জার্মান বাহিনীর নির্দেশে ধ্বংস করে দেওয়া হয়। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। বহু ইহুদি পরিবারকে গ্রেপ্তার করে নির্বাসন শিবিরে পাঠানো হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এক ঐতিহাসিক জনপদের বড় অংশ মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধ শেষ হল, কিন্তু যুদ্ধের ক্ষত এত সহজে মুছে যায় না। তবুও মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে ধ্বংস বেশিদিন টিকে থাকতে পারে না। মার্সেই আবার নতুন করে নিজেকে গড়ে তুলল। পুরনো বন্দর ফিরে পেল তার প্রাণ, জাহাজ আবার নোঙর ফেলতে শুরু করল।

সমুদ্রের বাতাসে আবার ভেসে এল নানা ভাষার কোলাহল। শহরের সর্বোচ্চ পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে নোট্রোদাম দ্য লা গার্ড। মার্সেইবাসীরা স্নেহভরে একে বলেন লা বোন মিয়ার, অর্থাৎ স্নেহময়ী জননী। শত শত বছর ধরে সমুদ্রে যাত্রা করার আগে নাবিকেরা এখানে এসে প্রার্থনা করেছেন, নিরাপদে ফিরে এসে আবার কৃতজ্ঞতা জানিয়েছেন। গির্জার চূড়ায় সোনালী মাদার মেরির মূর্তি যেন আজও সমুদ্রের দিকে তাকিয়ে আশীর্বাদের হাত বাড়িয়ে রেখেছে। আর শহরের প্রাণকেন্দ্রে রয়েছে লে পানিয়ে, মার্সেইয়ের সবচেয়ে প্রাচীন মহল্লা। সরু পাথরের গলি, রঙিন জানালা, ছোট্ট চত্বর আর পুরনো বাড়িগুলোর দিকে তাকালে মনে হয় ইতিহাস যেন এখানে এখনও প্রতিদিন হেঁটে বেড়ায়। এখানেই কোথাও লুকিয়ে আছে গ্রিক মাসালিয়া স্মৃতি, এখানেই মিশে আছে রোমানদের পদচিহ্ন, এখানেই মধ্যযুগের বণিকদের কোলাহল, বিপ্লবের উন্মাদনা আর যুদ্ধের দীর্ঘশ্বাস। ২০১৩ সালে মার্সেইকে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়। সেই উপলক্ষে গড়ে ওঠে মুসেম, মিউজিয়াম অফ ইউরোপিয়ান অ্যান্ড মেডিটোরিয়ান সিভিলাইজেশনস। এই জাদুঘর শুধু অতীতকে সংরক্ষণ করে না, এটি যেন ইউরোপ ও ভূমধ্যসাগরীয় বিশ্বের হাজার বছরের সাংস্কৃতিক সংলাপের এক জীবন্ত দলিল। আজকের মার্সেই তাই শুধু একটি বন্দর নগরী নয়, এটি ফ্রান্সের বৃহত্তম সমুদ্রবন্দর। এটি ভূমধ্যসাগরীয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি এমন এক শহর যেখানে একই সঙ্গে শোনা যায় গির্জার ঘণ্টার ধ্বনি, মসজিদের আজান, রাস্তার শিল্পীর সুর আর বন্দরে ভেসে আসা জাহাজের সাইরেন। এখানে ইতিহাস কোনো জাদুঘরের কাচের বাক্সে বন্দি নয়, ইতিহাস এখানে মানুষের প্রতিদিনের জীবনের অংশ। হয়তো সেই কারণেই মার্সেইকে বুঝতে হলে শুধু তার প্রাসাদ বা স্মৃতিস্তম্ভ দেখলে হয় না, দাঁড়াতে হয় তার বন্দরের ধারে, চুপ করে শুনতে হয় সমুদ্রের শব্দ। কারণ সেই সমুদ্রই দেখেছে গ্রিক নাবিকদের আগমন, দেখেছে রোমান সাম্রাজ্যের উত্থান, দেখেছে ধর্মের বিস্তার, বাণিজ্যের প্রসার, মহামারীর মৃত্যু, বিপ্লবের জন্ম, যুদ্ধের ধ্বংস আর পুনর্জন্মের অলৌকিক কাহিনী। হয়তো আজও সন্ধ্যা নামলে ভূমধ্যসাগরের ঢেউ মার্সেইকে মৃদুস্বরে বলে, এই শহর জানে আমার গোপন সব কিছু। তাই মার্সেইকে কেবল ফ্রান্সের প্রাচীনতম শহর হিসেবে মনে রাখলেই তার পরিচয় সম্পূর্ণ হয় না, তাকে মনে রাখতে হয় এমন এক নগরী হিসেবে যে যুগের পর যুগ ধরে শিখিয়েছে সমুদ্র শুধু দূরত্ব কমায় না, সে মানুষকে মানুষ, সংস্কৃতিকে সংস্কৃতি এবং ইতিহাসকে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে। আর সেই কারণে ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে মার্সেই আজও নীরবে বলে চলে, আমার বন্দরে শুধু জাহাজ ভেড়েনি, ভিড়েছে সভ্যতা, আমার পথে শুধু মানুষ হাঁটেনি, হেঁটেছে ইতিহাস।

শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর ছিল মার্সেই। পরিচয় করালেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। আজ শুনবেন একটি কথিকা, সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী, বলছেন উজ্জ্বল সর্দার।

সুন্দরবনের হারিয়ে যাওয়া নদীর কথা শুরু করা যাক পীর গোড়াচাঁদের কেচ্ছা দিয়ে। সেখানে রয়েছে বানাই নদীর কথা। বানাইয়ের বিস্তার যেমন, রোষও তেমনই। সে নদী পারাপার করা দুঃসাধ্য হয়ে উঠত প্রায় সময়।

0: সময়। এই পার হতে না পারার ক্ষোভ থেকেই গোড়াচাঁদ একসময় অভিশাপ দিয়েছিলেন নদীকে, চাউট পড়ে হবি কুড়ে না থাকিবে বল, জোয়ার ভাটা হবে বন্ধ যাবি রসাতল, চাষি লোক তোর বুকে জন্ম দেবে ধান, দেখিবে তামাম লোক আল্লাহর ফরমান। এসব অভিশাপে যে নদীর ভূগোল পাল্টে যায় না তা আমরা সবাই জানি, তবে নদীর তেজ বুঝতে অসুবিধা হয় না। এমন অনেক বিরাট তেজি দুর্ধর্ষ নদীর ভূখণ্ড এই সুন্দরবন। সুন্দরবনের নদী প্রাণ। পরিসংখ্যান বলে সুন্দরবনে 31টি নদী আছে। 1764 সাল থেকে 1777 সাল পর্যন্ত প্রথাগত জমি জরিপের মাধ্যমে এই নিম্ন গাঙ্গেয় অঞ্চলে প্রথম বিজ্ঞানভিত্তিক মানচিত্র প্রস্তুত করেন মেজর জেমস রেনেল। তারই মানচিত্র থেকেই বহু নদীর অস্তিত্ব প্রমাণিত হয়। এছাড়াও অনেক মঙ্গলকাব্য, আঞ্চলিক সাহিত্য, দলিল দস্তাবেজ, নথিপত্র থেকেও এ অঞ্চলের বহু নদীর নাম জানা যায়। এখানকার সব নদীতেই জোয়ারভাটার জল খেলে যায়। এই নদীগুলির দক্ষিণ দিকেই বিস্তৃত বঙ্গোপসাগর, তার বিপুল জলরাশি এখানকার নদীগুলোর জলের একমাত্র উৎস বলা যায়। জোয়ারের তুলনায় ভাটা কিছুটা দীর্ঘস্থায়ী, ভাটার স্রোতের বেগ জোয়ারের তুলনায় কমও। ভাটার সময় ভূমিক্ষয়জনিত পলি নদীর বুকে জমে এবং বছরের পর বছর তা জমতেও থাকে। নদীর ওপর অবৈধভাবে ও অবৈজ্ঞানিকভাবে তৈরি হচ্ছে ফিশারি, ইটভাটা, কমজোরি স্রোতের নদীকে বেঁধে তৈরি হচ্ছে এসব কিছু। আর নদীর বুকে কংক্রিটের থাম তৈরি করে ব্রিজ তৈরি করার ফলেও বহু নদী আজ মৃত্যু মুখে এগিয়ে চলেছে। প্রাচীনকালেই সরস্বতী নদী সুন্দরবনের ওপর দিয়ে বয়ে যেত, কিন্তু এখন তার কোনো অস্তিত্বই নেই। আধিগঙ্গার অস্তিত্ব তো আজ প্রায় নেই বললেই চলে। এটা যে অংশ সুন্দরবনের ওপর দিয়ে মুড়িগঙ্গা নামে বয়ে যেত, আজ তার বিরাট অংশ মরা খাত। একসময় যমুনার অংশও এখান থেকে বয়ে চলত। অবশ্য এমন তালিকা দিন দিন দীর্ঘই হতে থাকছে। সুন্দরবনের অতীত দিনের অন্যতম গুরুত্বপূর্ণ নদী পিয়ালি। এটা তারদাহ দক্ষিণ পশ্চিম থেকে বিদ্যাধরী নদীর একটা শাখা নদী হিসেবেই প্রবাহিত। সোনারপুরের উত্তরে পিয়ালি গ্রামের কাছ থেকে বেরিয়ে 64 কিলোমিটার পথ পেরিয়ে কুলতলিতে এসে মাতলায় মিশেছে। এই নদীর পাড়েই ঢোসা ও তিলপি প্রত্নস্থল সুন্দরবনের গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নস্থল। কুলতলি ব্লকের আন্ধারিয়া ও ডোঙাজোড়ার মাঝে বাঁধ দেওয়ার জন্য এই নদী আজ মৃতপ্রায়। মণি নদী একসময় বয়ে চলত সুন্দরবনের মধ্যে দিয়ে, আজ সেটাও অস্তিত্বের সংকটে। কুলতলি, জয়নগর, মথুরাপুর, বকুলতলা, রায়দিঘি এসব থানা অঞ্চলের মধ্যে দিয়েই প্রবাহিত এই নদী। এটা আদিগঙ্গার একটা শাখা নদীই ছিল। দক্ষিণে ঠাকুরান নদীর জোয়ারের জল ঢুকত এই নদীতেই। এই নদীর পাড়েই বাইশাটা, বাড়িভাঙা, রায়দিঘি, কঙ্কনদিঘি, মণিরতট, নলগোড়া এসব গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এই নদীর পাড়েই প্রায় 95 ফিট উচ্চতার জটার দেউলটা বর্তমানে সুন্দরবনের টিকে থাকা সবথেকে প্রাচীন রেখদৌল। 1875 সালে এখান থেকেই পাওয়া একটি তাম্র পট্টলেখ থেকে জানা যায় যে 897 শতাব্দে রাজা জয়ন্তচন্দ্র এই দেবদেউলটি নির্মাণ করেন। কুলতলি ব্লকের দেউলবাড়ি, কাঁটামাড়ি, কৈখালী এসব অঞ্চলের নবীপুকুরিয়া নদীও একসময় দুর্দান্ত থাকলেও বর্তমানে তা মৃতপ্রায়। প্রাচীন 24 পরগনার সুন্দরবন লাগোয়া খাড়িমণ্ডলের কাছে চড়াগঙ্গা ছুতোরভোগ নদীতে মিশে গোবদিয়া গাঙে পড়ত। এই গাং দক্ষিণে প্রবাহিত হয়ে ঘৃতবাটি বা ঘিবাটি নদীতে মিশেছে, যদিও এগুলো আজ সবই হারিয়ে যাওয়া নদী। মুঘল শাসনকালে 24 পরগনার মাতপাড়া থেকে ক্যানিং মাতলা পর্যন্ত গঙ্গার সমান্তরালে একটি নদী বয়ে চলত, যা সুতি নদী বা শুম্ভাবতী বা সন্ধ্যাবতী বা সুঁটি নদী নামেই পরিচিত। এটি তৎকালীন সময়ে প্রায় 45 মাইল দীর্ঘ পথ অতিক্রম করত। এটির এখন কোনো অস্তিত্ব নেই। ক্যানিং থানার মধ্যেই নিকারিঘাটা ও হিঞ্চাখালি গ্রামের মধ্যে দিয়ে অতীতে হলদি নদী প্রবাহিত হতো। বর্তমানে এই নদীর মরাখাত মরা হলদি গ্রাম নামেই পরিচিত। আর এই অঞ্চলের মাতলা নদীর সঙ্গে পিয়ালি নদীর যে সংযোগস্থল সেখানে হেড়ভাঙার টাট নামে তা পরিচিত। সেখান থেকেই জুমাই নদীর হাতামাড়ি পাঙ্গাসকালী গ্রাম হয়ে তালদির কাছে বিদ্যাধরীতে গিয়ে পড়েছে, বর্তমানে যেটা সম্পূর্ণ মৃত। ক্যানিংয়ের কুমারশা গ্রামের কাছেই বয়ে চলত মালিনী নদী। ১৯১১ সালে দি পোর্ট ক্যানিং অ্যান্ড ল্যান্ড ইম্প্রুভমেন্ট কোম্পানি লিমিটেড এর একটি নথিতে দেখা যায় মালের খাল নামে এই নদীর পরিচয়। এটি মাতলার একটি শাখা নদী ছিল, বর্তমানে এই নদীটি আর নেই। সুন্দরবনের বাসন্তী ব্লকের ভরতগড়, হিরণময়পুর, নারায়ণতলা, গড়ানবোস, নফরগঞ্জ, বিড়িঞ্চিবাড়ি এসব গ্রামের মধ্যে দিয়ে একসময় বয়ে চলত শিয়ালফেলি নদী, যে নদীর চরে এখন গড়ে উঠেছে জনবসতি। সুন্দরবন জঙ্গললাগোয়া গোসাবা ব্লকের সাজ্জেলিয়া দ্বীপের বাণীখালী নদীটিও মৃতপ্রায়। দত্ত নদীর উত্তর ও পশ্চিম অংশে এই নদীর প্রবাহ, এখানেও নদীর বুকে বাঁধ দেওয়ায় মৃত্যু হয়েছে নদীর। বাণীখালী নদীর দক্ষিণ পাড় বরাবর জহর কলোনি গ্রাম, আর উত্তর পাড়ে সুধাংশুপুর ও দয়াপুর গ্রাম। বাণীখালী গ্রামের বর্তমান প্রজন্ম এই নদীর নাম সম্পর্কে প্রায় কিছু জানেই না। দক্ষিণ সুন্দরবনের কুলপি ব্লকের ঢোলা গ্রাম থেকে জুমাই নস্করের হাটের দিকে যেতে বেলুনি গ্রামের কাছেই বানাই নদীর শুষ্ক খাত আজও নজরে আসে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে জেমস রেনেল ও ব্যারোজের মানচিত্রে এই নদীটি বিশেষ গুরুত্বপূর্ণ নদী হিসেবেই চিহ্নিত। ১৯৫৬ সালে সার্ভে মানচিত্রেও এই নদীকে দেখা যায়। আবার বকচড়া বা বড়চড়া নদী আদিগঙ্গার মোহনার একটি হারিয়ে যাওয়া নদী। এটি পাথর প্রতিমা ও গোপালনগরকে দুভাগ করে সপ্তমুখী নদীতে পড়েছে। ইতিহাস থেকে জানা যায় ১৩০০ বঙ্গাব্দে মেদিনীপুর জেলা থেকে আগত দ্বারকানাথ জানা নৌকা দিয়ে এই বকচড়া নদীপথে এসে নতুন আবাদ তৈরি করেন। যেসব জায়গা বর্তমানে পশ্চিম দাড়িকাপুর, পাথর প্রতিমা প্রভৃতি নামেই পরিচিত। এই নদীর পূর্ব ও পশ্চিম দিকে স্রোতের জল ঢোকা বন্ধ হয়ে গিয়ে নদীটি মজে যেতে থাকে। গোমতী নদী উত্তর সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে জন্মলাভ করে ১৮টি বাঁক নিয়ে প্রায় ১৬ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় রায়মঙ্গল নদীতে গিয়ে মিশেছে। এই নদী থেকেই মঙ্গলচণ্ডীর খাল ও দুনের খাল নামে দুটি শাখার উৎপত্তি হয়েছে। অত্যাধিক হারে পলি জমতে জমতে এই নদীটি আজ মৃত। এই নদীর চরেই বর্তমানে যোগেশগঞ্জ হাইস্কুল মাঠ, সুকান্ত ময়দান, নেতাজি ময়দান, রেড স্টার মাঠ, কমলে কামিনী ময়দান এসব খেলার মাঠ। এই নদীর ওপরেই যেখানে সেখানে অপরিকল্পিতভাবে স্লুইস গেট বসিয়ে দেওয়ায় রায়মঙ্গল নদীর জলের সাথে এটি প্রায় বিচ্ছিন্ন হয়েছে। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে যোগেশগঞ্জ বাজার। প্রাকৃতিক নানা বিপরীত অবস্থান, বিপর্যস্ততা এবং মানুষের লোভ আর অজ্ঞানতায় দিন দিন এমন বহু নদীর মৃত্যু ঘটে চলেছে। যেখানে সেখানে বাঁধ দেওয়া, মোহনা অঞ্চল দখল করা, নদীর ওপরেই বসতি, চাষের জমি, ইটভাটা এসব তৈরি করার কারণেই সুন্দরবনের নদীগুলি প্রায়ই মরে যাচ্ছে। সুন্দরবনের এমন হারিয়ে যাওয়া আরও নদীগুলি হল পারুলি, বানাই, ময়না, ফর্দি, জুমাই, ছাটুয়া বা ছত্রভোগ, নলদি, চাঁদকোন, কৈলাসকালী, মালিনী, সন্ধ্যাবতী, সুতি, ফুলবাড়ি, আম্বেড়ে, পুরান্দা প্রভৃতি।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা, সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী। বললেন উজ্জ্বল সর্দার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের

0: ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে। পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন ললিত রাগে খেয়াল, পরিবেশন করবেন অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন রঘুনাথ নন্দে, হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন ললিত রাগে খেয়াল, পরিবেশন করলেন অরিন্দম ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে ছিলেন দৈপায়ন রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ঘড়ির কাঁটায় এখন 9:30 হয়ে গেছে, তাই চলে এসেছি মনের মতো গান অনুষ্ঠানটি নিয়ে। এই যে মনের মতো গান, এই অনুষ্ঠান আমি জানি আপনাদের সকলের খুব পছন্দ। তার কারণ এখানে সত্যি মনের মতো গান শোনার সুযোগ থাকে, তাই না? আচ্ছা, এই যে গান, শিল্পীর কণ্ঠে এত যে গান আমরা শুনি, তাই না, এই গানের সঙ্গে আরও অনেক কিছুই কিন্তু আমরা শুনি, কি বলুন তো? যেমন ধরুন কত বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্টস, কত গুণী যন্ত্র সঙ্গীত শিল্পীর মিলিত প্রয়াস থাকে, তাই না? একটা গান তবেই তো সম্পূর্ণ রূপ পায়। কি ভাবছেন, আজ যেসব গান শোনাব তার মধ্যে যে এই বাদ্যযন্ত্রের একটা সম্পর্ক রয়েছে সে তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু কথা হচ্ছে এই সম্পর্কটি ঠিক কেমন হতে চলেছে, তাই না? কেমন সম্পর্ক, মানে যন্ত্রসঙ্গীত শোনার দিকে আমরা বেশি মন দেব, নাকি তার সঙ্গে সঙ্গে গানের কথায় কোনো যন্ত্রসঙ্গীতের নাম উঠে আসছে কিনা সেদিকে একটু লক্ষ্য করব? অবশ্যই তাই। আজকের মনের মতো গান এমন সব গান নিয়ে, যেসব গান যদি একটু মন দিয়ে শোনেন আপনি পেয়ে যাবেন নানান বাদ্যযন্ত্রের নাম। শুনেই দেখুন আমি যেটা বলছি সেটা মিলে যাচ্ছে কিনা। প্রথম গান বন্ধুদের জন্য।

চুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান হারায় খুঁজি ছায়াছবি থেকে শোনালাম।

গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, আর সুর দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই যে গানের মধ্যে পিয়ানোর সুর তো শুনলেনই, তার সঙ্গে গানের কথায় বারবার পিয়ানো নামক ওই পশ্চিমী বাদ্যযন্ত্রটির নামও কিন্তু শুনেছেন, তাই না? তাহলে এমন কত কত গানের নাম তো নিশ্চয়ই মনে পড়ছে যেখানে গানের কথায় এমন সব বাদ্যযন্ত্রের উল্লেখ রয়েছে। জানি জানি অনেক অনেক গান মনে পড়ছে পড়ারই কথা। তাহলে আজকের মনের মতো গান তো এই সব গান নিয়ে, আর সঙ্গে অবশ্যই গল্প। পিয়ানো তো হলো, এবারে পিয়ানো নয় বরং একটা অন্য বাদ্যযন্ত্র, কি বলুন তো? না, আমি বলবো না। নজরুল গীতিটা শুনেই দেখুন, এই নজরুল গীতির মধ্যে কোন বাদ্যযন্ত্র আপনি খুঁজে পান। ফিরোজা বেগম।

জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গ কি অদ্ভুত সুন্দর এর সুর, তাই না? তাহলে বাদ্যযন্ত্র কোনটি? অবশ্যই জল তরঙ্গ। লক্ষ্য করে দেখবেন ওই চীনামাটি বা কোনো রকম ধাতু দিয়ে তৈরি বিভিন্ন আকারের অনেকগুলো বাটি, সেই বাটিগুলো ওই অনেকটা হাফ সার্কেলের মতো অর্ধবৃত্তাকারে সাজিয়ে বাদক বসেন, শিল্পী বসেন, আর সেই বাটিগুলোর মধ্যে জল থাকে, জলপূর্ণ বাটি। আর কাঠ বা লোহার ছোট একটা দণ্ড, একটা লাঠি, সেটা দিয়ে ওই বাটির ধারগুলোয় কিনারায় আঘাত করেন শিল্পী, আর তাইতেই সৃষ্টি হয় মিষ্টি সুর। তাহলে ওই এক একটা বাটি দিয়ে কিভাবে বিভিন্ন রকমের সুর সৃষ্টি হয়? কারণ এক তো বাটিগুলো আকারে একটা বাটির থেকে আরেকটা বাটি আলাদা, তারপর তার মধ্যে যে জল, তার উচ্চতাটা, কোনো বাটিতে একটু বেশি জল, কোনো বাটিতে একটু কম জল, এই যে জলের উচ্চতা, তাই দিয়েই সুরের কম্পাঙ্কটি স্থির হয়। আর তার ফলেই ওই সারেগামা পাধানি সা, সেই সারেগামা পাধানি সব রকম সুর জল তরঙ্গে বেজে ওঠে। ভাবুন তো, সারিবদ্ধ মাটির বা ধাতুর বাটি জলে পূর্ণ, আর আপনি টোকা দিলেই প্রতিটি বাটি থেকে বেজে উঠছে এক একটি স্বতন্ত্র সুর। কি সুন্দর, তাই না? আচ্ছা, জল তরঙ্গ তো হলো, এবার মন্দিরা। গানটা আগে শুনুন, গান শোনার পর এই গান সৃষ্টির পিছনে যে গল্পটি রয়েছে সেটিও বলবো। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত বন্ধুদের জন্য।

কাঠিয়াবাড়ের একটি গ্রাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এক পরিবারকে তার সঙ্গে নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে। সেই পরিবারের লোকজন সদস্যরা তারা লোকনৃত্যের শিল্পী ছিলেন। একদিন তাদের 12-13 বছরের মেয়েটি দুই হাতে মন্দিরা নিয়ে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে প্রথম একটি নৃত্য পরিবেশন করে এবং তার সেই দুই হাতে মন্দিরা বাজিয়ে সেই অপূর্ব সে যে নাচ, নাচের ভঙ্গি, সেটি দেখে সকলের মতোই রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন এবং তিনি যে এত আনন্দ পেয়েছিলেন তার ফলে কি ঘটে জানেন? কবি রচনা করেছিলেন এই গানটি, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে। আচ্ছা, মন্দিরা হলো, এবার কি শোনা যায়? কোন সেই গান যাতে রয়েছে, আচ্ছা কোন বাদ্যযন্ত্র? যদি বলি ঢাক এবং কাঁসর, এর যুগলবন্দি পাবেন পরের গানে, কেমন হয়? তাহলে সেই গানই রইল বন্ধুদের জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নহে সব কইল হেকে বড্ড কবিয়া সবল যে গো তাহারি হয় জয় যে চিরকাল এই না শুনে মক্ষী রানী পাল্টা জবাব দেয় তাই তো শেষে পায়।

বজ্র বলে থাকবে কেন প্রমাণ যদি চাও, শাস্ত্র পুরাণ সমান আমার বচন শুনে যাও। সবল আমি আমার কাছে কেউ ভেড়ে না তাই, এই দেখো না হাতে হাতেই প্রমাণ দিয়ে যাই। এই না শুনে শ্রোতারা সব।

0: শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। গানের কথা গৌরী প্রসন্ন মজুমদারের, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ। ঢাক কাশি সে তো হলো, কিন্তু এই যে মনের মতো গান, আজকে এমন সব গান দিয়ে সাজানো, যে সব গানে থাকছে নানান ইনস্ট্রুমেন্টের নাম, বাদ্যযন্ত্রের নাম। তো বাদ্যযন্ত্র যখন গানের কথায়, তখন ওই তারের বাদ্যযন্ত্রটি কিভাবে বাদ দিই বলুন তো? কোন বাদ্যযন্ত্রের কথা এখন বলবো? কোন ইনস্ট্রুমেন্ট? গিটার। গিটার ছাড়া কি হয়? আচ্ছা, গিটার দিয়ে কোনো গান মনে পড়ছে? নিশ্চয়ই মনে পড়ছে। হ্যাঁ, শ্রাবন্তী মজুমদারের সেই বিখ্যাত গান, শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে নীল চোখ গিটার ম্যান। তাহলে আগে গানটি শুনব, তারপরে এই গান নিয়ে একটু গল্প হবে।
1: আমার স্বপ্ন, আমার প্রেরণা, আমার গান, নীল চোখ

রবীন বসুর কথায় শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে এই নীল চোখ গিটারম্যান গানটি শুনতে শুনতে আরেকটি গিটারম্যান গানের কথা আমার তো মনে পড়ে গেল। ইংরেজিতে গিটারম্যান বলে যে একটি বিখ্যাত গান রয়েছে সেই গানের কথা বলছি। আমি জানি আমার অনেক বন্ধুদেরও ওই গানের কথা মনে পড়ছে। অনেকেই আমরা এলভিস প্রেসলির গাওয়া ওই গানটি শুনেছি। এলভিস প্রেসলির গিটারম্যান গানটি কিন্তু আসলে এলভিস লেখেননি, গানটি লিখেছিলেন জেরি রিড। জেরি নিজেই প্রথম

গানটি রেকর্ড করেন। কিন্তু যখন এলভিস আবার এই গানটি তুলতে গেলেন স্টুডিওতে, তখন স্টুডিওর গিটারিস্টরা জেরির সেই বিশেষ যে ফিঙ্গার পিকিং, সেই স্টাইলটা ঠিক মতো ধরতে পারছিলেন না। তাহলে উপায়, শেষমেশ জেরি রিডকেই ডাকা হলো, আর তিনি নিজেই এলভিসের রেকর্ডিংয়ে গিটার বাজান। সেই ভার্সনটাই আজও আইকনিক। গানটার কথা, যে ইংরেজি গানটার কথা, সেটি হচ্ছে একটি ঘুরে বেড়ানো গিটার বাজানো মানুষের জীবন, ছোট ছোট শহরে গান গেয়ে টিকে থাকার গল্প। এলভিস পরে ওই 68-তে যখন তার কামব্যাক স্পেশাল, 68 কামব্যাক স্পেশাল, তখনও তিনি কিন্তু এই গিটার ম্যান গানটি গিয়েছিলেন, যেটা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। তাহলে মনের মতো গানে কত ইনস্ট্রুমেন্ট গানের কথায় উঠে আসছে, তাই না? গিটার তো হলো, গিটার যেমন তারের বাদ্যযন্ত্র, তারের ইনস্ট্রুমেন্ট, তেমনি তারের আরও একটি বিখ্যাত ইনস্ট্রুমেন্ট হলো ভায়োলিন, বেহালা। তাহলে এখন যে গানটি শোনাবো, সেই গানে কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন বেহালার কথা, রয়েছে কবির সুমনের এই গানে।

ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, বেহালাও হলো। আচ্ছা, আর কোনো ইনস্ট্রুমেন্টের কথা মনে পড়ছে যার নাম গানের কলিতে? আমার তো মনে পড়ে গেছে।

রঙ্গিলা বাঁশিতে কে ডাকে, এই যে বাঁশি, বাঁশি, বাঁশির সুর আমরা লোকসঙ্গীতেও কিন্তু পাই। আর এই লোকসঙ্গীতের কথাই যখন উঠল, তখন আরেকটি বাদ্যযন্ত্রের কথা মনে পড়ছে, আরেকটি ইনস্ট্রুমেন্ট যেটা লোকসঙ্গীতে খুব ব্যবহার হয়। বলুন তো সেটি কি? সেটি মাদল। আচ্ছা, এই মাদল, মাদল নিয়ে কোনো গান মনে পড়ছে? আমার কিন্তু মনে পড়ে গেছে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই বিখ্যাত গানটি। হ্যাঁ, সেটি শোনাবো এখন।

মাদলের তালে তালে এই ধিতাং ধিতাং বলে, এই গানটি শুনতে শুনতে আমাদের কিন্তু প্রত্যেকের তাল দিতে ইচ্ছে করে, বেট শরীর দুলে ওঠে, তাই না? এই গান সলিল চৌধুরীর কথায় ও সুরে। আচ্ছা, মাদল, মাদল নিয়ে যখন কথা হলো, তখন লোকসঙ্গীতের আরও একটি বাদ্যযন্ত্রের নাম কিন্তু মনে পড়ে যাচ্ছে, কি বলুন তো? হইছে ঢোল। তাহলে কোন গানটি শোনাই? শচীনদেব বর্মনের সুরে, শচীনদেব বর্মনের কণ্ঠে যে গান, মীরাদেব বর্মনের লেখা, তাহলে সেই গানটি রইল বন্ধুদের জন্য।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গান। আর আজকের মনের মতো গান সেই সব গান নিয়ে, যেসব গানে নানান ইনস্ট্রুমেন্ট, নানান বাদ্যযন্ত্রের নাম লুকিয়ে রয়েছে। গান শোনার সঙ্গে সঙ্গে যেসব বাদ্যযন্ত্র, যা শব্দে রয়েছে, কথায় রয়েছে, গানের কলিতে রয়েছে, গানের বাণীতে রয়েছে, তা আমার মতোই আপনিও নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন। আচ্ছা, তখন কি সেই বাদ্যযন্ত্রটি চোখের সামনেও ভেসে উঠছে? আমার কিন্তু উঠছে। যেমন ধরুন, এখন যে বাদ্যযন্ত্রের কথা বলবো, যে ইনস্ট্রুমেন্টের কথা বলবো, সেটি আমাদের ভারতের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বাদ্যযন্ত্র, এবং সেই বাদ্যযন্ত্র, তাতে রয়েছে তার। যেমন একটু আগে আমরা গিটার নিয়ে কথা বলছিলাম, তারের বাদ্যযন্ত্র, তেমনি এই বাদ্যযন্ত্রেও রয়েছে তার। এটি অত্যন্ত প্রাচীন একটি বাদ্যযন্ত্র। কি বলুন তো, দেবী সরস্বতীর হাতে যেটি থাকে, বলছি বীণা, বীণার কথা। তাহলে সেই বীণা এখন গানের বাণীতে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে কোন গানের কথা বলছি, ঠিক ধরেছেন। একান্ত আপন ছায়াছবির সেই বিখ্যাত গান আশা ভোঁসলের কণ্ঠে। বন্ধুদের জন্য

গান শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ সেটি তো থেকে যায়। এই যে গানটা শুনছিলাম আমরা, স্বপন চক্রবর্তীর কথা, রাহুল দেব বর্মনের সুরে, আশা ভোঁসলের কণ্ঠের জাদুতে, কি অপূর্ব এই গান, তাই না? ওই যেটি বলছিলাম, গান শেষ হয়ে গেলেও তার রেশ কিন্তু থেকে যায়। তবে আজকে আমাদের মনের মতো গানে শুধুই গানের রেশ নয়, বাদ্যযন্ত্রের রেশও রয়ে যাচ্ছে, তাই না? এই যেমন শুকনো পাতার নূপুরে জল তরঙ্গ, কিংবা রঙ্গিলা মাসিতে মাসির ডাক, একটু আগে কবির সুমনের সেই গান যেখানে আমরা বেহালার কথা শুনলাম, কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের সেই ধিতাং ধিতাং বলে যেখানে মাদলের কথা উঠে এলো। তাহলে এবারে যদি সানাইয়ের কথাও থাকে গানের মধ্যে, কেমন হয়? তাহলে কবির সুমনের সেই বিখ্যাত গান পাগলা সানাই।

কেমন লাগছে? মনের মতো গান জানান আমাদের, আমরা তো অপেক্ষায় থাকি। আপনাদের চিঠির অপেক্ষা থাকে, কিংবা কখন আপনারা মেল করে আমাদের জানাবেন কেমন লাগছে তার অপেক্ষা থাকে। তাছাড়া ফেসবুক পেজ, সেখানেও কমেন্টের মাধ্যমে মতামত তো জানাতেই পারেন। চিঠি পাঠান এই ঠিকানায়, মনের মতো গান, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আমাদের মেল করুন, আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23 maitribondhu@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, ভি নয় এখানে কিন্তু বানানে রয়েছে বি। তাহলে আজকের মনের মতো গান, সেখানে রয়েছে নানান বাদ্যযন্ত্রের নাম, নানান ইনস্ট্রুমেন্টের নাম, কিন্তু না, অনেক গান যদিও মনে পড়ছে, আমি জানি আপনাদেরও মনে পড়ছে, কিন্তু সময় তো সীমিত, তাই থামতে হবে। আজকের মতো মনের মতো গান শেষ করার পালা। যেতে যেতে একটি গান তো নিশ্চয়ই রেখে যাব বন্ধুদের জন্য, হৈমন্তী শুক্লার কণ্ঠের সেই গান বন্ধুদের জন্য থাকুক। কোন গান বলুন তো? ওই যেখানে সারেঙ্গি বাজবে।

মনের মতো গান এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই অনির্বাণ দাসের কণ্ঠে নজরুলগীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে শুনছেন অনির্বাণ দাসের কণ্ঠে নজরুল গীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু। এতক্ষণ শুনলেন অনির্বাণ দাসের কণ্ঠে নজরুল গীতি। এবারে আধুনিক গানে দেবারতী চট্টোপাধ্যায়।

রামধনু এই পর্যন্তই। আজ রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন অনির্বাণ দাসের কণ্ঠে নজরুলগীতি ও তারপরে আধুনিক গান শোনালেন দেবারতী চট্টোপাধ্যায়। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমি স্বাগতা, আপনাদের সকলের স্বাগতা ভগিনী রয়েছি অনুষ্ঠানে। এবং আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব, বিশেষত আমার মা বোনেদের ভালো লাগার ভালোবাসার বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। কথা বলব গ্রামীণ সংস্কৃতিতে মহিলাদের ভূমিকা এই বিষয় নিয়ে। আসলে দেখুন, আমি যদি মনে করি যে একটি ঘর এবং সেই ঘরের কেন্দ্রবিন্দুটিতে আলো করে রয়েছেন আমার মা জননী, এবং সেই মা জননী সকালবেলার রান্নাবান্না থেকে শুরু করে কার মুখে কি খাবার তুলে দিতে হবে, কখন আমার ছেলে মেয়েটি স্কুলে যাবে, কখন আমার জীবন সঙ্গী তার বাইরের কাজে বেরোবে, তাকে কি জোগাড় দিতে হবে, এই সবটা সেই কাক ভোর থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত তিনি কিন্তু ঠিক করেন, ভাবেন, সেই অনুযায়ী কাজকর্ম করেন। এবং তারও যে কখনো অলসতা হতে পারে সেই বিষয় কিন্তু আর কেউ খুব একটা ভেবে উঠতে পারে না। ঠিক তেমনি করেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের গ্রামীণ বাংলার সংস্কৃতি। এই সমস্ত গৃহস্থালির কাজের ফাঁকে ফাঁকেই তিনি কখনো বা আসন বোনেন, কখনো বা কাঁথা তৈরি করেন, কখনো বা বাড়ির সামনে আলপনা দেন। এবং এই ছোট ছোট বিষয়গুলি থেকেই কিন্তু আমাদের সংস্কৃতি লালিত হয়, পালিত হয়, যার থেকে কখনো কখনো আমরাই হয়তো পেয়েছি পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা বা হুদুম দেও গান, এছাড়াও নানান নানান গ্রামীণ গান, অনেক অনেক লোকশিল্পের জন্মও দিয়েছেন তারা। তো কেন বলবো না তাদের কথা? আর তাদের কথা যখন বলবো, তখন আজকে কিন্তু আমার সাথে রয়েছে দুজন বিশেষ অতিথি। নামগুলো বলে দিই। আমাদের সাথে রয়েছেন লোকসংস্কৃতি বিষয়ক গবেষক পারমিতা বাগ। পারমিতা

0: কিন্তু সেইগুলো থেকেই হয়তো ওই বলে না বিন্দু থেকে সিন্ধু তৈরি, সিন্ধু তৈরি হয়ে যায়। তো আমি প্রথমেই পারমিতা দির কাছে আসব। দিদি, এই যে গ্রামীণ সংস্কৃতি, এই গ্রামীণ সংস্কৃতি বলতে আমরা মূলত কি বুঝছি?
1: সংস্কৃতি বলতে তো সাধারণভাবে একটা জাতির পুরো জীবন চর্যাকেই বোঝানো যায়। সেখানে তাদের বেঁচে থাকার যাবতীয় সবকিছুই আমরা তার মধ্যে বলতে পারি। যেমন এক্ষেত্রে গ্রামীণ সংস্কৃতির ক্ষেত্রে আমি তো প্রথমেই বলবো যে সাহিত্যের যে দিকটা রয়েছে, যেমন ছড়া, প্রবাদ ইত্যাদি লেখা টেখা, তা লেখা নয় যাই হোক ইত্যাদি, এবং এরপরে রয়েছে লোকশিল্প, এই সবগুলো রয়েছে, পুরো বিয়ের আচার অনুষ্ঠান কিংবা খাওয়া দাওয়া, রান্না, রন্ধন শিল্প যেটা, সবকিছুই, এছাড়া সবকিছুই সবকিছুই সংস্কৃতির মধ্যেই পড়ে।
0: অর্থাৎ আমাদের জীবনযাত্রার সঙ্গে যা যা জুড়ে রয়েছে প্রতিটাই কিন্তু অঙ্গাঙ্গিকভাবে আমাদের সংস্কৃতির সঙ্গেও জুড়ে রয়েছে, তাই তো বিষ্ণু দা?
2: একেবারেই। আসলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হলো যে বাংলা যেহেতু জলের দেশ, বাংলা যেহেতু শস্য শ্যামলা দেশ, বাংলায় উৎপাদন অনেক বেশি হয়, সবুজ অনেক বেশি বাংলাতে, বাংলাতে নীল জলের পরিমাণ অনেক বেশি, ফলে উৎপাদন এখানে প্রচুর হয়। ফলে আমি মানে মূলত কৃষ্টি যদি আলোচনা করেন বা আপনারা যাকে সংস্কৃতি বলছেন সেটা যে বিষয়টা আলোচনা করেন, তার ভিত্তি কিন্তু অর্থনীতি। আসলে এই অর্থনীতির ভিত্তিতেই মহিলারা, বাংলার মহিলাদের একটা বড় ভূমিকা আছে যেটা খুব একটা প্রতিফলিত নয় আমাদের বাস্তবে, যে ধরনের গবেষণা হয় সেই গবেষণাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে সহভাগ, সেইটা খুব একটা প্রতিফলিত হয়নি কোনোদিনই। এবং এইটা খুব একটা প্রায় লুকোনো একটা একটা তথ্যের ভাণ্ডার যেটা আমাদের আসলে আগামী দিনে আরো বড় করে ভাবতে হবে এই এই বিষয়টাকে। ফলে কৃষ্টি এমন একটা জায়গা, একটা কৃষ্টি কে বাঁচিয়ে রাখে আসলে অর্থনীতির যে কাজকর্ম সেটাকে, কৃষ্টিকে বাঁচিয়ে রাখে, মানে অর্থনীতি যদি ধসে যায় কৃষ্টিও ধসে যায়। যে জন্য অর্থনীতি একটা বড় জায়গা, যে অর্থনীতির উপর ভিত্তি করে, মহিলাদের শ্রমের উপর ভিত্তি করে পুরো দাঁড়িয়ে থাকে বাংলার বৃহত্তর বাংলা, যাকে দীনেশ সেন বলছেন বড় বাংলা, বৃহৎ বাংলা, এই বৃহৎ বাংলার অর্থ সাংস্কৃতিক কাঠামো
0: সেটাও নির্ভর করে। এবং এই যে আপনি বলছিলেন বলা হয়নি এই কথা, সেটা হয়তো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ বলেই অনেক ক্ষেত্রে সেই কথাটা এখনো সেইভাবে বলা হয়ে ওঠেনি, তাই তো?
2: হ্যাঁ, একেবারে। মানে আপনি যদি ইংল্যান্ডের কথা দেখেন, শিল্প বিপ্লবের কথা দেখেন, আমরা যত ছবি দেখি, চলচ্চিত্র দেখি, শ্রমিক বলতে পুরুষ বুঝি,
0: ঠিক?
2: অথচ তথ্য বলছে শ্রমিক বলতে মহিলা এবং বাচ্চা ছেলে মেয়ে, বাচ্চা মেয়েরা। ফলে মানে অধিকাংশ কারখানায় কাজ করা, যে কাপড়ের কল এলো 1780 সালে, সেখানে অধিকাংশ শ্রমিক হচ্ছে মহিলা। এইটা কখনো ইংল্যান্ডেই লিখিত নয়, আমাদের এখানে তো আরো খারাপ অবস্থা, আমাদের এখানে আরো খারাপ অবস্থা। বাংলার চাষ বলে আমি একটু পরে বলবো, বাংলার চাষ মেয়েদের যে ভূমিকা সেই ভূমিকা খুব একটা এখনো পর্যন্ত আলোচিত না।
0: সব শুনবো। এবং পারমিতাদের কাছে যেটা আমি পরে জানতে চাইবো যে এই যে মহিলাদের ভূমিকা সেইভাবে কখনো আমরা বললাম না, বলা হলো না, সেক্ষেত্রে মহিলারা কতটা ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন?
1: মহিলাদের ভূমিকা সত্যি সেভাবে মুখে হয়তো বলা হয় না, কিন্তু গ্রামীণ সংস্কৃতির দিকে তাকালে পুরোটাই কিন্তু শুরু যেটা করছেন দেখা যাচ্ছে মহিলাদেরই অবদান সেখানে, কারণ সবকিছুর শুরুতেই মহিলারাই রয়েছেন এবং মহিলাদের নিয়ে সবকিছু। ধরুন যেখানে মহিলারা নিজেরা অংশ নিচ্ছেন না, কিন্তু বিষয়গুলো মহিলাদের নিয়েই গড়া, যেমন এই ধরুন বোলান, নাচ গান এগুলো, কিংবা এই যে যেমন ভাওয়াইয়া গান, ভাওয়াইয়া গান কিন্তু গান পুরুষেরা, কিন্তু বিষয়বস্তু সম্পূর্ণ মহিলাদের জীবন ভিত্তিক, মহিলাদের সুখ দুঃখ, বিরহ, ভালোবাসা, হ্যাঁ, অবসাদ, এবং তাদের স্বামী দূরে চলে যাচ্ছেন সেই যে কষ্ট, এই সব বিষয়গুলোই সবসময় গানের আকারে বলা হয়, কিন্তু গানটা গাইছেন পুরুষেরা। সুতরাং মহিলারা সবসময়ই সবকিছুর মধ্যে রয়েছে।

0: দিচ্ছেন, যেমন আমি বলতে পারি, প্রথমেই বলতে পারি লোক ছড়া, মানে গ্রামীণ ছড়া যেগুলো যুগ যুগ ধরে চলে আসছে,
1: মুখে মুখে
0: প্রচলিত, যার কোনো লিখিত রূপ হয়তো নেই কিন্তু মুখে মুখে প্রচলিত, সেখানেও কিন্তু মহিলারাই প্রধান ভূমিকা নিয়েছেন এবং রবীন্দ্রনাথ খুব বেশি গুরুত্ব দিয়েছেন এই, এবং তিনি বলেছেন যে গ্রামীণ ছড়াগুলো হয়তোবা মূলত মেয়েলি ছড়া বা ছেলে ভুলানো ছড়া, যেটাতে মায়েদের অবদানই সবচেয়ে বেশি, কারণ সন্তানকে তো মায়েরাই কাছে রাখেন বেশি পুরুষদের থেকে, সেই সেই লোক ছড়া যে এত অবিস্মরণীয় ভাবে সুন্দর গ্রামীণ বাংলা লোক ছড়া, সেসবের মহিলাদেরই অবদান প্রথমে রয়েছে।
1: সেক্ষেত্রে যদি একটু বিস্তারিত ভাবে আমরা বলি যে লোকায়ত সংস্কৃতির কোন কোন শাখায় মেয়েদের অবদান খুব সুস্পষ্ট এবং কিভাবে সেটা আমাদের সামনে উঠে এলো
0: লোকায়ত সংস্কৃতির, আমি তো খুব বেশি ভাবে আগেই বলবো, যেমন শিল্প, আলপনা, তারপরে কাঁথা সেলাই, যেটা সবচেয়ে অত্যন্ত সুন্দর একটা শিল্প, বাংলার যে নকশি কাঁথা, বিশেষত ওপার বাংলার, বাংলাদেশের নকশি কাঁথা এখানেও প্রচুর আছে। তো গুরুসদয় দত্ত মিউজিয়ামে কিংবা আশুতোষ মিউজিয়ামে প্রচুর নিদর্শন রাখা আছে লোক এই এর নকশি কাঁথার, সেগুলো যে কি সারা দিনের এত কাজের পরেও কি সীমাহীন ধৈর্য নিয়ে তারা একটু একটু করে বুনে চলেছেন, বুনে রেখেছেন, এবং তার যে সৌন্দর্য, যে যে বিষয়গুলো তাতে রাখা হয়েছে সেগুলো সবই ঘর গৃহস্থালেরই জিনিস। যেমন একটা পদ্মফুল, তার চারপাশে হয়তো রয়েছে পাখি, নানান রকম পাখির কথা, তারপরে হাঁড়ি, কড়া, খুন্তি, গরু, বাছুর, সব কিছুই ওই কাঁথার সেলাইয়ের ফোঁড়ের মধ্যে দিয়ে তারা প্রকাশ করেছেন, এবং তারা যে সুতো ব্যবহার করছেন সেই সুতোগুলো আশ্চর্যজনকভাবে সেগুলো তারা বার করছেন কোনো পুরনো শাড়ির কাপড়ের পাড় থেকে, রঙিন সুতোগুলো বার করে সেগুলো দিয়ে সেলাই করছেন, কোনো বেশি খরচের দিকে যাচ্ছেন না, অদ্ভুতভাবে তারা গৃহস্থালির মধ্যে থেকে জিনিস নিয়ে অসীম ধৈর্য সহকারে এই কাঁথাগুলো, এত উজ্জ্বল তাদের রূপ, এতদিন পরেও দেখবার মতন সৌন্দর্য তাদের, তো এই একটা বিশাল ব্যাপার। আর আমি যেটা বললাম আলপনা, আলপনা তো মেয়েদের একেবারে নিজেদের ব্যাপার, এই সামান্য আতপ চালে পিটুলি গোলা জল দিয়ে তারা আলপনা বানাচ্ছেন, সেখানে কিছু কিছু একদম চিরায়ত মোটিফ রয়েছে, যেমন পদ্মফুল, যেমন কলমি লতা, বিভিন্ন লতা পাতা, এগুলো সব ঘট, পেঁচা,
1: সব জায়গাতেই আমরা তার মধ্যে একটা দৈনন্দিন জীবনযাত্রার জিনিস বা গ্রামীণ যে চরিত্রগুলো আমরা দেখতে পাই বা এই যে পশু পাখি দেখতে পাই তার একটা ছোঁয়া তার মধ্যে আমরা পাচ্ছি
0: একদম।
1: আর এই বিশেন্দুদার কাছে আসি যে এই যে কাঁথা স্টিচের কথা বলা হচ্ছে, নকশি কাঁথার কথা বলা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে একটা শিল্পের দিকে বড় ভাবে আমরা, মানে মেয়েদের কাছে একটা কাঁথা স্টিচের শাড়ি, একটা চুড়িদারের পিস, এ সমস্ত তো আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস এবং তার এখন একটা ভীষণ ভীষণ বাজার মূল্য তৈরি হয়েছে, তো সেটার মধ্যেও তো তাদের একটা বড় অবদান রয়েছে।
2: একেবারে, আসলে এটা এটা বলতে গেলে একটা ইতিহাসের জায়গাতে যেতে হয়। বাংলার মেয়েদের যে শিল্প, বাংলার মেয়েদের যে উৎপাদন, সেটা শয়ে শয়ে বছর আগে সারা পৃথিবীতে যেত। মানে ভাস্কো দা গামা যখন বাংলায় ভারতবর্ষে আসছেন 1492-93 সালে, তিনি দক্ষিণ আফ্রিকার মেলিন্দের উপকূলে পথ হারিয়ে গেছেন, তিনি ভারতের রাস্তা খুঁজে পাচ্ছেন না, মেলিন্দের রাজার কাছে গেছেন ভাস্কো। মেলিন্দের রাজা তাকে বাংলার মেয়েদের কুইল্ট উপহার দিচ্ছেন, মানে কুইল্ট মানে শুধু কাঁথা না, তার সঙ্গে বেড স্প্রেড হতে পারে, জানলার পর্দা হতে পারে, এরকম জিনিস হতে পারে। এইটা মানে ভাবুন, আজ থেকে ইউরোপীয়রা তখনও ভারতবর্ষে পা দেয়নি, তখনও বাংলার মেয়েদের কাটা আফ্রিকাতে যাচ্ছে। এই অর্থনীতিটা আমরা হারিয়েছি, কিন্তু এই অর্থনীতির কেন্দ্রে ছিলেন মেয়েরা। এবং 1605 সালে লন্ডনে, তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আসেনি, 1605 সালে লন্ডনে যে নিলাম হচ্ছে 5 পাউন্ডে বাংলার কাঁথা, 5 পাউন্ড নয়, তখন 20 পাউন্ড 30 পাউন্ডে রাজার হালে থাকা যেত লন্ডনে, সেখানে 5 পাউন্ডে রাজা, এখনো পুরনো পরিবারগুলোতে বাংলার মেয়েদের কাঁথা, প্রথম যখন বাচ্চা হয় বাংলার মেয়েদের কাঁথা দিয়ে এই কাঁথা জড়ানো হয়।
1: একদম, এবং যেমনটি পারমিতাদি বলছিলেন যে পুরনো কাপড় থেকে সুতো বার করা হয়, এক্ষেত্রেও কিন্তু পুরনো নরম যে কাপড়গুলো, যাতে সেটা বাচ্চার শরীরের একদম নরম চামড়ায় কোনো ক্ষতি না করে, সেইগুলো থেকেই কিন্তু তৈরি করা হয়।
2: এবং সঙ্গে সংরক্ষণও একটা ব্যাপার, যে আমি পুরো ব্যাপারটা পুনর্নবীকরণ করছি, মানে আমি কোনো কিছু ফেলে দিচ্ছি না। এবং মহিলাদের আসলে আমরা যদি রান্না বান্নাগুলো দেখি তাহলে বুঝবো যে কিভাবে এই যে সংরক্ষণের জায়গা, এই যে খোসাটাকে ফেলে না দিয়ে খোসা বাটা তৈরি করা, ঠিক আছে, এই এই সংরক্ষণ আসলে মহিলারা তো সৃষ্টি করেন, ফলে এই উৎপাদন ব্যবস্থার কেন্দ্রে মহিলা আছেন। গত 200-250 বছর ধরে মহিলারা আস্তে আস্তে বিচ্যুত হচ্ছেন, কিন্তু উৎপাদন ব্যবস্থার কেন্দ্রে মহিলারাই আছেন।
1: এবং ঘুরে ফিরে সেই অর্থনীতির কথাতে আবারও আমি আসছি, যে বলছিলেন যে ম্যানেজমেন্ট, এই যে কোনো কিছু ফেলবো না, কোনো কিছু নষ্ট করব না, ব্যবহৃত জিনিসের থেকেই আবার নতুন কিছু তৈরি করব, এর মধ্যেও তো একটা কোথায় টাকা পয়সাকে মানে বাঁচিয়ে রাখার একটা
2: সম্পদকে বাঁচিয়ে রাখার জায়গা। আমার মাকে আমি দেখেছি যে যখন ওই মশলা কিনে আনেন, কিনে এনে গ্যাসের তলায় মানে ধুয়ে গ্যাসের তলায় রেখে দেন, মানে ওই হিটে ওই ওই তাপেই সেটা শুকিয়ে গেল। ফলে এই যে তাপটাকেও সংরক্ষণ করা আমাদের দৈনন্দিন কাজে যাওয়া, এটা একটা শিক্ষা আজকের দিনে। আমরা যখন সবকিছু ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে, আজকে যখন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর একের পর এক, সেইখানে এই সংরক্ষণের বার্তাটা বাংলার মহিলা, শুধু বাংলার মহিলা বলো, বিশ্বের সব অঞ্চলের মহিলা, আমি যেহেতু বাংলার মানুষ আমি বাংলার কথা বলতে পারি, এটা খুব জরুরি জায়গা আমাদের এখানে।
1: এই কথা রেশ ধরেই আপনার কাছে আসছি, যে আপনি তো অনেক দিন ধরে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, তো এই যে গ্রামীণ মহিলারা কিভাবে এই সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছেন, কিভাবে তারা নতুন উদ্ভাবনী শিল্প নিয়ে আসছেন, সেই সম্পর্কে এবার যদি
2: আমি একটা কারিগর সংগঠনের সঙ্গে যুক্ত, আপনারা যাদেরকে হস্তশিল্পী বলেন, তো কারিগর সংগঠনের সঙ্গে জড়িত, আমি প্রায় সর্বক্ষণের কর্মী, তো আমি একটা একটা জায়গার কথা বলতে পারি, দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের ঢোকরা তৈরি করেন, তো ঢোকরা হচ্ছে কোমরের তাঁত, যাকে তাঁত পই বলে, কোমরে বাঁধা তাঁত, সেইটা দিয়ে পাট বোনা, পাট বুনে 17 ইঞ্চির মতন করা।
1: আচ্ছা,
2: এইটা একটা বিপুল অর্থনীতি, প্রায় 2 লক্ষ মহিলাই কাজ করেন গোটা দিনাজপুর এলাকা, এবং রাজবংশী মেয়েরা, মূলত রাজবংশী মেয়েরা করেন। এবং আপনারা যদি ধনকৈল বা ইত্যাদি হাটগুলোতে যান, সেখানে দেখবেন যে ট্রাক করে করে প্রতিদিন, মানে হাটবারের দিন, সপ্তাহে 2 বার হাট হয়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে যাচ্ছে। এই যে দেরি ব্যবহার করতেন তারা, দেরি ব্যবহার এখন প্রায় বন্ধ হয়ে গেছে উত্তরের দিকে, তারা তৈরি করেন না, এই জিনিসটা করে। ফলে বাংলার মেয়েরা, মানে আমি যদি রাজবংশী মেয়েদের কথা বলি, তাদের একটা বিপুল অর্থনৈতিক ভূমিকা আছে। এই যে আজকে পাটকলগুলো বন্ধ হয়ে গেছে কলকাতার আশেপাশে বা গাঙ্গেয় সমভূমির আশেপাশে, পাটকলগুলো বন্ধ হয়ে গেছে, এই পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ার থেকেও এইখানে কি হচ্ছে, এখানে একটা বিকেন্দ্রীভূত অর্থনীতির মধ্যে মেয়েরা বসে আছেন, যে বিকেন্দ্রীভূত অর্থনীতির মধ্যে মেয়েরা বসে তারা নিজেরা সেই অর্থনীতিটাকে চালনা করছেন। হয়তো এখান থেকে যখন এক্সপোর্ট হয়ে যাচ্ছে, রপ্তানি হয়ে যাচ্ছে, সেটা হয়তো তাদের হাতে নেই, কিন্তু উৎপাদনের কেন্দ্রে তারা বসে আছেন,
1: মানে মূল জায়গাটা তারা ধরে রেখেছেন
2: একেবারে। এবং আপনারা যদি ঢোকরা দেখেন, এই হস্তশিল্প মেলা হয়ে গেল, ঢোকরা যদি দেখেন তাহলে দেখবেন যে প্রাকৃতিক রং ব্যবহার করে কিভাবে কত রং, কত কত বড় বিভিন্ন মোটিফ ব্যবহার করছেন, আঙ্গিক ব্যবহার করছেন, করে তারা ওই জিনিসটা তৈরি করছে, খুব সাধারণ তাঁত। এটা এইটা এমন একটা জিনিস, সেই জিনিসটা যেমন উত্তরের, আমি আরো কুচবিহারের কথা বলতে পারি, কুচবিহারের শেতলপাটি, মানে শেতলপাটি এমন, সেখানেও মেয়েদের একটা বিপুল ভূমিকা আছে। ফলে আমাদের বাংলা আরো আরো হাজারো জিনিস বলা যায়, আমি আজকে সময় কম বলছি না অতটা, কিন্তু বাংলার অর্থনীতির একটা, গ্রামীণ অর্থনীতির, হাট নির্ভর অর্থনীতির একটা বড় ভূমিকা

0: এই মহিলাদের?
1: ছোট ছোট কয়েকটা জিনিস তো আমারও মনে পড়ছে, যে এখন তো ধরুন আমাদের শহরাঞ্চলে এই যে হস্তশিল্প মেলার কথা আপনি বলছেন, প্রায়শই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে, এবং সেখানে গেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বড়ি, দেখতে পাচ্ছি নানা রকমের আচার, নানা রকমের হজমিগুলি, এবং এই সমস্ত স্টলগুলোতে কিন্তু মূলত আমি মহিলাদেরই দেখি। এবং তার সাথে আরো একটা জিনিস যেটা খুব লোভের জিনিস এবং গেলেই আমি অন্তত খুঁজি, জানি না আপনারা খোঁজেন কিনা, সেটা হলো পিঠে পুলি স্টল। এটাকে তো মানে আমরা বাদই দিতে পারবো না।
0: আপনি দেখবেন মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের সীমান্তে যে মহিলারা আসেন তারা গয়নাবড়ি তৈরি করছেন, নতুন করে গয়নাবড়ি তৈরি হচ্ছে এবং খুব ভালো বিক্রি হচ্ছে। এবং এইটা আসলে আমাদের যে এই যে পুনর্নবীকরণ, আমাদের মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিল, কিন্তু নানান ধরনের বড়ি, এটা সংরক্ষণের জায়গা। মানে আমি সারা বছর ডাল খেতে পারি, ডাল তো সারা বছর উৎপাদন হয় না, কিন্তু আমি ডালটাকে প্রক্রিয়াকরণ করে আমি রেখে দিতে পারি, রেখে দিয়ে সারা বছর খেতে পারি। এইটা একেবারেই মেয়েদের দেওয়া, এই শিক্ষাটা মেয়েদের যা, এই প্রযুক্তিটা মেয়েদের, এই শিল্পটাও মেয়েদের।
1: এবং এটা কিন্তু এখন একরকম তারা নিজেরা নিজেদের মধ্যে ছোট হতে হতে, ছোট থেকে বড় হতে হতে নিজেরাই তার মধ্যে লালন করে, মা জেঠিমা ঠাকুমা দিদিমা তাদেরকে দেখতে দেখতে। এর জন্য কিন্তু আলাদা কোনো শিক্ষার বা কোনো সেই অর্থে যাকে বলা হয় ট্রেনিং, তারও তাদের
0: প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু এই যে আলোচনা করলেন আপনারা, যে আলোচনাগুলো করলেন, এইগুলো হচ্ছে সব অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। তার বংশ পরম্পরায় এই জ্ঞান, এই দক্ষতা, এই প্রযুক্তি বংশ পরম্পরায় চালিয়ে যায়। এর থেকে বড় শিক্ষা, মানে আমি আমি হয়তো বিদ্যালয়ে যাচ্ছি না, আমাকে হয়তো গুরু ঠাকুর শেখাতে আসছেন না, কিন্তু এই যে মেয়েরা যে তার পরিবারের মধ্যে বসে বা সমাজের মধ্যে থেকে না গোষ্ঠীর মধ্যে থেকে এই যে জ্ঞান, এই দক্ষতা, এই এই আমাদের নিজস্ব যে পরম্পরা, নিজস্ব কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি, সেটা এই ধরনের উৎপাদন ব্যবস্থার মধ্যে ছড়িয়ে দেন তার তার আরেকটা প্রজন্মে, উত্তরসূরিদের কাছে। এটা এটা এটাই আসলে শিক্ষার মূল জায়গা, একে আমরা কোনোদিন শিক্ষার কথা বলি।
2: এটা তো মানে প্রয়োজনের ভিত্তিতেই করেন তারা, এমন তো
0: আমি জানি না, এটা প্রয়োজন
1: কিছু ক্ষেত্রে তো হয়তো ভালোবাসাও আছে এর
0: মধ্যে। না না এই ভালোবাসা না থাকলে শুধু উৎপাদন হয়, এই ধরনের উৎপাদন হয় না। কিন্তু প্রয়োজন শুধু না, এটা হচ্ছে সমাজ রাখার জায়গা। প্রয়োজন শুধু
2: সচেতন ভাবে করেন,
0: একেবারে সচেতন ভাবে করেন, অচেতন ভাবে করলে এটা বয়ে যাবে না। সচেতন ভাবে আমরা এটাকে, আমরা যারা কর্পোরেটের কাছে খুব বেশি এক্সপোজ, তারা এটাকে মনে করি না যে এটা খুব সচেতন।
1: আমি বলি একটা কাঁথা বুনছেন বা একটা আসন বুনছেন, একটা সুন্দর নকশা তৈরি করছেন, তার মধ্যে প্রয়োজনের থেকেও বোধহয় পরের জেনারেশনকে সেটা উপহার দিয়ে যাব, সংরক্ষণ করে রেখে যাব, এই যে ভালোবাসা, এই যে
2: সৌন্দর্যবোধ,
1: এটা বোধহয় অনেক বেশি।
0: আসলে এই তত্ত্বগুলো তৈরি করেছেন পুরুষরা, যারা এই কাজটা করেন না, সমস্যা ওখানে।
1: তো এইখান থেকে চলে আসি আমি একটু পারমিতা দির কাছে, যে আমাদের এই যে গ্রামীণ সমাজে মেয়েদের অস্তিত্ব, এটা কি মোটের উপরে মসৃণ না একেবারেই নয়?
2: এক্ষুনি বিশ্বেন্দু দাস এই কথাই বলছিলেন যে মসৃণ করাটাই আমাদের লক্ষ্য, অন্তত অর্থনীতির ব্যাপারটাকে যদি মাথায় রাখা যায়। না সাধারণত সব কাজেই দেখা যাচ্ছে যে শুরু করছেন মেয়েরা, মূলে রয়েছেন মেয়েরা, কিন্তু প্রচার সেটা নয়। হ্যাঁ, এবং সত্যিই তো তাদের সেরকম ভাবে ফোকাস তারা পান না,
1: ঠিক
2: ফোকাসটাও পান না। আর
0: আমি একটু জুড়ে দিই এখানে দুটো জিনিস মাথায় রাখবেন, রানী ভবানীর নাম ছিল অর্ধবঙ্গেশ্বরী। বাংলায় 1750 থেকে 1790 এর মধ্যে 22 জন মহিলা জমিদার ছিলেন, সেই ইতিহাসটা আমরা ভুলে গেছি এবং সেই বাস্তবতাটাকে আমরা পেরিয়ে এসেছি। আসলে আমাদের বাংলার একটা বড় জায়গা হচ্ছে মেয়েদের ক্ষমতা থেকে উঠে যাওয়া, মেয়েদের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে যাওয়া, সরিয়ে দেওয়া, উঠে যাওয়া না, মেয়েরা তো নিজেরা চলে যাননি, তাকে হটিয়ে দেওয়া হয়েছে। এইটা যতক্ষণ না বাংলা নতুন করে আবার এটাকে তৈরি করবে, আবার নতুন মেয়েদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জায়গাতে যাবে, ততদিন বাংলার অর্থনীতির দাঁড়িয়ে থাকা খুব সমস্যা।
1: এই কথা বলে মোটামুটি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম গ্রামীণ সংস্কৃতিতে মহিলাদের ভূমিকা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ ধরে আমাদের এই আলোচনাকে যারা আজকে বৃদ্ধ করলেন তারা হলেন

0: লোকসংস্কৃতি গবেষক পারমিতা বাগ। পারমিতা দি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রয়েছেন বিশিষ্ট সংগঠক বিশ্বেন্দু নন্দ। বিশ্বেন্দু দা, আপনাকেও,
1: আপনাদের সকলকে ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ।
0: ঠিক, শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আধুনিক গান। প্রথমেই লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

শুনলেন আধুনিক গান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

আজকের রম্যগীতিতে প্রথম গান শ্যামল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গানের কথা প্রিয় চট্টোপাধ্যায়ের, সুর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের শিল্পী নির্মলা মিশ্র, গীতিকার পার্থ সারথী, সুর দিয়েছেন জয়দেব সেন।

রোমগীতিতে এবারের শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, গানের কথা কিরণ শঙ্কর মৈত্রের, সুর দিয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারে মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, গানের কথা উজ্জ্বল বিশ্বাসের, সুর দিয়েছেন নিশীথ সাধু।

এবারে রবীন বন্দ্যোপাধ্যায় ও ভারতী কর চৌধুরীর দ্বৈতকণ্ঠে গান, গানের কথা শ্যামল গুপ্ত, সুর হিমাংশু বিশ্বাস।

0: সে।
1: এবারের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, কথা গৌরী প্রসন্ন মজুমদারের, সুর কালীপদ সেন।

আজকের রম্যগীতির শেষ গান হৈমন্তী শুক্লা ও দীপঙ্কর চট্টোপাধ্যায় দ্বৈতকণ্ঠে, গানের কথা রবি বাগচির, সুর দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রমগীতি এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। সঙ্গে থাকবেন অর্হণা চক্রবর্তী।

হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? একটা ছোট্ট প্রশ্ন দিয়ে বলুন আজকের এই গল্পের আসরটা আমরা চালু করি। ধরো তোমার একটা ছবি কেউ এমনভাবে আঁকলো যেখানে তোমার নাকটা একটু বেশি বড়, চোখ দুটো একটু বেশি গোল গোল দেখতে, চুলটা বেশ খানিকটা এলোমেলো, আর মাথাটা শরীরের চেয়ে 3 গুণ ভারী হয়ে গেল, আর হাসিটা যেন কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। কি করবে তখন? রাগ হবে নাকি নিজের ছবি দেখে নিজেই হেসে ফেলবে? আসলে এটা এমন একটা ছবি যেটা দেখলে রাগ অভিমান সবটা কিন্তু 1 মিনিটেই ভ্যানিশ। কি শুনে নিশ্চয়ই অবাক লাগছে, তাই না? ম্যাজিক বন্ধু, ম্যাজিক, সবটাই ম্যাজিক, আর এ হলো ছবির ম্যাজিক। একটা ছবি যেখানে বাস্তবতা আছে তার সঙ্গে মিলেমিশে রয়েছে একটু বাড়াবাড়ি, একটু দুষ্টুমি, আর অসম্ভব সুন্দর সুন্দর একের পর এক সব সৃষ্টি। আর এই মজার শিল্পের নামই হলো ক্যারিকেচার। শুভ দ্বিপ্রহর বন্ধু, আজ অল্প অল্প গল্প কথার অনুষ্ঠানে আমি অর্হনা রয়েছে তোমার সঙ্গে, আর তুমি শুনছো যুববাণী। আজ আমরা গল্প করব এই ক্যারিকেচার নামক আর্ট ফর্মটাকে ঘিরেই। কিভাবে শুরু হলো, কেন এত জনপ্রিয় হলো এই ক্যারিকেচার, সব গল্প হবে তোমার সঙ্গে। তবে এখন একটা গান থাকছে তোমার জন্য। গানের পর ফিরছি আজকের গল্পের আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অর্হনা। ফিরছি গানের ওপারে। আপাতত তোমার জন্য থাকছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে মনির গুপ্তচর, শুধুমাত্র তোমার জন্য। তোমার মনির খবর নিতেই ফিরছি, সঙ্গে থেকো কিন্তু।

মনের গুপ্তচর, তোমার মনে কি চলছে? আর এই যে ম্যাজিক সফর, এই ম্যাজিক সফরে আমরা কিন্তু আজকে রয়েছি ক্যারি কেচারের ম্যাজিক সফরে। গানে গানে ফিরলাম তোমার যুববাণীর বন্ধু অর্হনার সঙ্গে নিয়ে অল্প অল্প গল্প কথা। আচ্ছা বন্ধু, এই যে ক্যারি কেচার নিয়ে আজকে আমাদের গল্পটা হচ্ছে, এই ক্যারি কেচার শব্দটা কোথা থেকে এসেছে জানো? ইতালির শব্দ কারি কারি, এই শব্দের থেকেই নাকি জন্ম এই ক্যারি কেচার শব্দটির, যার অর্থ বলা যায় অতিরঞ্জিত করা, মানে ধরো যা আছে তার থেকে একটু বাড়িয়ে দেওয়া। আর এটা ছবিতে কিভাবে সাহায্য করে বলতো? ধরো একটা সাধারণ পোর্ট্রেট বা ছবি আছে, তার চোখ নাক চুল মুখের হাসি কিংবা ধরো তার ছোট ছোট কোনো অভিব্যক্তি, এই সব কিছুই কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে আঁকা হলো। কিন্তু এখানেও একটা মজার বিষয় আছে জানো, সেটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর করে চোখ মুখ বড় করে দিয়ে বা কমিয়ে দিয়ে একটা মজার রূপ দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু সেই মানুষটাকে চিনতে আমাদের এক সেকেন্ডও ভুল হয় না। এটাই তো বন্ধু, এটাই হলো আর্টের আসল ম্যাজিক, আর এটাই বোধহয় ক্যারিকেচারের সব থেকে বড় জাদু। এবার যদি ইতিহাসের পাতা একটু উল্টাই তাহলে দেখব যে এই ক্যারিকেচার আর্ট ফর্মটির জন্ম হয় ইউরোপে। প্রায় 400 বছরেরও আগে ইতালির বিভিন্ন শিল্পীরা কিন্তু মানুষের মুখের যে বিভিন্ন ছোট ছোট বৈশিষ্ট্যগুলো রয়েছে তাকে ঠিক একইভাবে বাড়িয়ে কমিয়ে নানান ছবি আঁকতেন। আর এই ক্যারিকেচারের কথা যখন হচ্ছে তখন একজন চিত্রশিল্পীর নাম না করলেই কিন্তু চলে না। তিনি হলেন ইতালির একজন বিখ্যাত চিত্রশিল্পী, তার নাম অ্যানিবাল কারাচি। জানো তো মনে করা হয়

যে এই বিখ্যাত চিত্রশিল্পীর হাত ধরেই নাকি আমাদের আজকের এই যে ক্যারিকেচার আর্ট ফর্ম, সেটা কিন্তু বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। ছবি আঁকার কথা হচ্ছে, তার সঙ্গে গান থাকবে না তা কি হয় বলো তো? তোমার মনটা তো এখন একটু গান গান করছে, জানি জানি। তোমার মনের খবর আমি না রাখলে চলে বলো তো? তোমার জন্য থাকছে অনুপম রায়ের কণ্ঠে হারিয়ে যাওয়ার গান। এরপরে ফিরব এই ক্যারিকেচার আর্ট ফর্ম নিয়ে, জানবো নেপোলিয়নের মতো সম্রাটের কথাও, তার সঙ্গে কি সম্পর্ক ছিল এই ক্যারিকেচারের। ফিরছি গানে গানে, সঙ্গে থেকো।

এই রে, গানে গানে হারিয়ে গেলে নাকি আবার? হারিয়ে যেও না। আজ অল্প অল্প গল্প কথার আসরে তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু অর্হনা। আর আজকের অনুষ্ঠান শুনতে তোমার কেমন লাগছে জানাতে হবে তো, কোথায় জানাবে? তোমার জন্য রয়েছে আমাদের ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট পেজ যুববাণী কলকাতা, আর সেই পেজেই কিন্তু রয়েছে আমার আজকের একটা মিষ্টি পোস্টার। তাহলে সেখানে গিয়ে চটপট কমেন্ট করে বলে ফেলো দেখি আজকের অনুষ্ঠান শুনতে তোমার কেমন লাগছে। গানে যাবার আগে তোমায় একটা কথা দিয়েছিলাম, নেপোলিয়ন বোনাপার্ট, তার কথা বলবো, এই ক্যারিকেচারের সঙ্গে তার কি সম্পর্ক জানো তো বন্ধু? ইতিহাসে এমন একটা সময় ছিল যখন এই ক্যারিকেচার আর্ট ফর্মটা কিন্তু শুধুমাত্র মানুষকে যে হাসাতোই তা কিন্তু নয়, বরং তাবড় তাবড় মানুষদেরকেও কিন্তু বেশ অস্বস্তিতে ফেলত। শোনা যায় ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, তাকে নিয়েও কিন্তু সে সময় বেশ কিছু ক্যারিকেচার আঁকা হয়েছিল, আর সেই ছবি দেখে তিনি এতটাই রেগে গিয়েছিলেন, এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি মনে করেছিলেন তার শত্রুরাও হয়তো তার এতটাও ক্ষতি করতে পারবে না যতটা না এই ক্যারিকেচার তাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। তাহলে ভেবেই দেখো, সামান্য একটা পেন্সিলের দাগ আর খাতার একটা পাতা কিভাবে তলোয়ারের চেয়েও ধারালো হয়ে উঠতে পারে, তাই না? ক্যারিকেচার নিয়ে থাকছে আরো অনেক গল্প, তবে সময় এখন একটা গানের। ফিরছি গানে গানে, সঙ্গে থেকো, আমি অর্হনা, রয়েছি তোমার সঙ্গে।

ফিরে আসলাম গানের পর যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথার আসরে। আর আজ তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু অর্ঘনা। গল্প হচ্ছে আড্ডা হচ্ছে ক্যারিকেচার নিয়ে। আমরা গল্প করছি আজকে এই যে ক্যারিকেচারের আর্ট ফর্মের বিভিন্ন দিকগুলো নিয়ে। তবে এই ক্যারিকেচার শিল্পটা কিন্তু শুধুমাত্র শিল্প নয়, জানো তো, এর সাথে একটা সময় লুকিয়ে ছিল তীব্র সামাজিক আর রাজনৈতিক বার্তা। যখন সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, তখন কিন্তু চিত্রশিল্পীরা এই ক্যারিকেচারের মাধ্যমেই তাদের রাজাদের শাসন আর দুর্নীতিকে ব্যঙ্গ করতেন। ঠিক যেমনটা আর কি আমরা দেখেছিলাম ওই নেপোলিয়ন বোনাপার্টের ক্যারিকেচার আঁকার ঘটনায়। যাই হোক, ইউরোপের কথা তো গেল, এবার আসা যাক আমাদের উপমহাদেশের কথায়, বিশেষ করে বাংলাদেশ এবং ভারত। এই দুটো দেশের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব ভারতের শিল্পী আর কে লক্ষ্মণ, তার তুলিতে যে ছবি ফুটে উঠত তা কিন্তু আজও ইতিহাস হয়ে রয়েছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে তো অবধারিতভাবেই চলে আসে পটুয়া কামরুল হাসানের নাম। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তার আঁকা বিখ্যাত ক্যারিকেচার, যেটা সেই সময় কিন্তু বহু মানুষকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে সাহায্য করেছিল। তাহলে বুঝতেই পারছো তো বন্ধু, একটা আর্ট ফর্ম শুধুমাত্র যে আমাদের আনন্দ দেয়, শুধু যে বিনোদন দেয় তা কিন্তু নয়, কোথাও গিয়ে সে শিল্পও কিন্তু হয়ে উঠতে পারে তোমার আমার নীরব প্রতিবাদের ভাষা। যেখানে অনেক কথা সরাসরি বলতে পারি না আমরা, সেখানে একটা ছবি বোধ হয় শুধুমাত্র কয়েকটা রেখার মাধ্যমে সেই কথাটা অনায়াসেই বলে দিতে পারে, তাই না? ওই যে কথায় বলে না, একটা ছবি হাজারো শব্দের কথা বলে। আর ক্যারিকেচার যেন সেই হাজার শব্দের সঙ্গে একটু হাসি একটু ব্যঙ্গ আর থাকে এক চিমটি সাহস। আর মজার ব্যাপার কি জানো তো, একটা ভালো ক্যারিকেচার যখন আমরা দেখি তখন আমরা তো হাসি তো খুব স্বাভাবিক, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটু থামি আর তারপরে আমরা ভাবতে শুরু করি। শিল্প এবং শিল্পী দুজনের জয় বোধ হয় এখানেই।

রূপম ইসলামের কণ্ঠে ছিল বেঁচে থাকার গান তোমার জন্য। আর আমিও জানি তুমি রয়েছো আমার সঙ্গে, কারণ আজ অল্প অল্প গল্প কথার আসরে আমি অর্হনা রয়েছি তোমার সঙ্গে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে তোমার, ধরো তুমি প্রথম কারোর সঙ্গে দেখা করলে কিন্তু পরেই তাকে কিভাবে মনে রাখলে, তার শুধু হাসি দিয়ে, চুলির স্টাইল দিয়ে, বা ধরো তার একটা বড় চশমার জন্য? আসলে কি বলতো, আমাদের মস্তিষ্ক কিন্তু একজন মানুষের পুরো মুখটা কখনোই মনে রাখতে পারে না, মনে রাখে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য। আর একজন ক্যারিকেচার শিল্পী কিন্তু ঠিক সেই কাজটাই করেন তার ছবির পাতায়। আমাদের বিশ্বের এমন অনেক জায়গা রয়েছে যেখানে এমন প্রতিযোগিতাও হয় যে কয়েক মিনিটের মধ্যে শিল্পীদের ক্যারিকেচার এঁকে শেষ করতে হয়। ভাবো তাহলে একবার, আমরা যেখানে একটা সেলফি তুলতেই 10 বার ক্যামেরার অ্যাঙ্গেল পাল্টাই, সেখানে শিল্পীরা মাত্র কয়েক মিনিটেই তোমার চোখের সামনে এমন এক একটা সুন্দর সুন্দর সব ছবি তুলে ধরছেন, যেটা দেখে সবাই কিন্তু আমরা একেবারে হো হো করে হেসে উঠছি, তাই না? আরেকটা ব্যাপার তুমি নিশ্চয়ই খেয়াল করে থাকবে, দেখবে এই যে এখনকার দিনে, এখনকার তো ডিজিটাল যুগ, সেই যুগে আমরা তো সবাই একটু আধুনিক হতে চাইছি, তাই জন্মদিন হোক, বিয়ে হোক, বা ধরো বন্ধুর বিদায়, বা তোমার কাছের খুব প্রিয় একজন মানুষ, তাকে তুমি এমন কিছু উপহার দিতে চাও যেটা সবার থেকে একটু অন্যরকম হবে, সেখানে যদি এই ক্যারিকেচার দেওয়া যায় উপহার হিসেবে, তাহলে কেমন হয় বন্ধু, মন্দ হয় না বলো? তখন এটা যে শুধুমাত্র কাগজে আঁকা একটা ছবি হয়েই থেকে যাবে তা কিন্তু একেবারেই নয়, এটা কিন্তু আমাদের কাছে হয়ে উঠবে স্মৃতি, আবার কখনো কখনো সেই ভালোবাসার মানুষটার দেওয়া একটা মিষ্টি উপহার। কারণ ফুল তো শুকিয়ে যাবে, চকলেট শেষ হয়ে যাবে, কিন্তু ফ্রেমে বাঁধানো একটা সুন্দর ক্যারিকেচার, সেটা যখন বছরের পর বছর তোমার ঘরের দেওয়ালে ঝুলবে, তখন কিন্তু অজান্তে সেটা দেখলে তোমার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠবে, আর মনে পড়বে তার কথা, তার কথা, তোমার সেই প্রিয় মানুষটার কথা, কি তাই তো? আসলে এমন কিছু শিল্প আছে যেগুলো বোধহয় আমাদের একটু বেশিই হাসতে শেখায়। খুব খারাপ মুহূর্তগুলোতে আমরা যখন হাসতে ভুলে যাই, তখন যদি নিজের উপরে আমরা একটু হেসে নিতে পারি না, তখন বোধহয় জীবনটাকে আমরা আরও অনেকটা সহজভাবে উপভোগ করতে পারি। এই তোমার আমার মতোই আর কি। আর আমাদের প্রত্যেকের মধ্যেই তো একটা আলাদা করে সৌন্দর্য রয়েছে। ধরো তোমার দুটো চোখ, তোমার নাক, তোমার চুল, কিংবা ধরো তোমার মুখের ওই মিষ্টি হাসিটা, যেন এই সব কিছু তোমাকে আরো নতুন করে সুন্দর করে সাজিয়ে তোলে। তাই এখন থেকে নিজেকে নিয়ে একদম মন খারাপ নয় বন্ধু, কে জানে বলো, তুমি যা নিয়ে মন খারাপ করছো সেটাই হয়তো তোমাকে বাকি সবার থেকে অনেকটা বেশি আলাদা করে রাখবে। এই দেখো, তোমার সঙ্গে গল্প করতে করতে সময়ের হিসেব কিন্তু একেবারেই করিনি, যথারীতি স্টুডিওর ঘড়ির কাঁটা একেবারে লাল চোখ দেখাচ্ছে আর বলছে সময় এখন বিদায় নেবার। আজকের অল্প অল্প গল্প কথার আসরে আমি ছিলাম তোমার বন্ধু অর্হনা। যেতে যেতে একটা কথাই তোমায় কিন্তু বলবো, যদি কখনো সময় সুযোগ পাও তাহলে চট করে কিন্তু নিজের একটা ক্যারিকেচার অবশ্যই বানিয়ে নিও, আর যদি তোমার সঙ্গে আমার দেখা হয়ে যায় তাহলে সেই ছবি কিন্তু আমাকে দেখাতে একদম ভুলো না। আজকের মতো আসি, ভালো থেকো, যুববাণীর সঙ্গে থেকো, আর যেতে যেতে তোমার জন্য গান থাকবে না তা কি হয়, শোভন গাঙ্গুলির কণ্ঠে রইল তুমি আমি তোমার জন্য, ভালো থেকো।

যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা এই পর্যন্তই। সঙ্গে ছিলেন অর্হনা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক খুদে।

0: ক্ষুদিরাম বসুর জীবনী অবলম্বনে আজকের নাটক ক্ষুদে, রচনা তপন মিত্র, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক ক্ষুদে।
1: চেঁচাচ্ছে কেন তুমি? ক্ষুদিরাম বোস আমাদের চিনো না? না, মারো ওকে।
2: আমি মারছি হুজুর, কিন্তু কিছুতেই চুপ করছে না।
1: ঠিকছে, মারো মারো।

0: Swine?
1: I should. How are bonds?
2: Oh,

0: sir. Commissioner, sir.
1: Good evening, sir. Thank you for coming so soon.
2: Well, Norton, what is it? Club theke tene anle keno?
1: Sir, this is Inspector Nandu Banerjee, who captured the other fellow.
2: Ah, I see. Good work, Banerjee. Eke dholle ki kore?
3: Sir, I'm Singh Bong going, sir. Gobir raat, o kamrai utlo.
2: Tarpor?
3: Tarpor, amar kirom sondeho holo.
2: But why? Keno sondeho holo?
3: Sir, I'm telling. এই কাজে আমি চুল পাকিয়েছি স্যার গন্ধ পাই গন্ধ
2: গন্ধ What the hell is গন্ধ
1: Smell, sir.
3: Because he's ভদ্রলোক ফ্যামিলি স্যার ঠিক আমার মতো ওদের হাড়ে হাড়ে চিনি স্যার আমি দেখি কি ও খালি চারপাশ দেখছে
1: ওর হাতে কোনো বক্স থালিয়া
3: নো নাথিং স্যার নাথিং স্যার তাতেই তো আমার আরো সন্দেহ হলো
2: ডান তারপর কি করলে
3: আলাপ জমালুম স্যার স্বদেশি কথাবার্তা বললুম স্যার ইয়ে মানে কি
2: কি
3: ইয়ে মানে বড় লাটকে স্যার একটু গাল দিলাম স্যার
2: হোয়াট
1: He abused His Excellency the Viceroy, sir. Garagal dilo.
2: That's all right. Tarpo ki holo.
3: Yes, sir.
2: Come on, Inspector. Get on with it. Bolo.
3: Yes, sir. Gal parlam ar o gole gelo, sir. Eti khub kaj holo, sir.
1: Tumi je police, seta bolechile.
3: Mr. Norton, seta tei to beshi kaj holo. Amake bishwas kore fello. Sara raat kotha bollo. Kobe Mojaffarpur esechilo. মতিঝিল ধর্মশালায় উঠেছিল সব
1: মার্ডার মার্ডারের কথা বলল
3: না স্যার বলল যে একটা নাকি খুব বড় কাজ করেছে
1: তারপর
3: ততক্ষণে আমি নিশ্চিত স্যার যে ও পলাতক আসামি শিমুরিঘাট স্টেশন মাস্টারের অফিসে কমিশনার সাহেবের হুলিয়া দেখলাম আর সঙ্গে সঙ্গে মোকামাকে টেলিগ্রাম করলাম ফোর্স রেডি রাখতে
1: স্যার দে আর ব্রিং দ্য লাইট ম্যানেজি ওই ছেলেটাকে নিয়ে আসছে আইডেন্টিফিকেশনের জন্য শীঘ্রই কথা শেষ করো
3: কুইক স্যার মোকামা ঘাটে পেরি পেরিয়ে যেই ও প্ল্যাটফর্মে উঠেছে আমি ছিলাম ফোর্স নিয়ে আমাদের দেখেই স্যার ও রিভলভার বের করে গুলি চালালো মিস করলো ততক্ষণে ধরে ফেলেছি স্যার কিন্তু
1: কি কি হলো তখন
3: স্যার ও গলায় রিভলভার লাগিয়ে ট্রিগার টিপে দিল আমি ওকে জাপটে ধরেছিলাম স্যার তার মধ্যে দুটো ফায়ার করে দিল মুহূর্তের মধ্যে স্যার এন্ড হি ওয়াজ ডেড স্যার
2: ড্যাম বেঁচে থাকলে অনেক খবর পাওয়া যেত
3: স্যার এখন আপনাদের হুকুমে এখানে স্যার শনাক্তকরণের জন্য
2: ওয়েল গো অ্যাহেড শনাক্ত করাও
3: এই এদিকে বলছি কিরে চিনতে পারছিস এই এসে ভাই কি বলো হ্যাঁ এখানে চিনতে পারছিস কিরে দেখ দেখ চিনতে পারছিস বল বল আরম জানা বল আরম জানা বল বল
4: ইনি বিপ্লবী দীনেশ চন্দ্র রায়
3: স্যার
2: ওয়েল ক্ষুদিরাম এই দীনেশ চন্দ্র রায় এ তোমার সঙ্গে ছিল
4: হ্যাঁ ইনি আমার সঙ্গী কিন্তু উনি কিছুই করেননি আমি বোমা ছুঁড়েছি
1: সিপাহী কয়েদি কো লিয়ে যাও
5: হুজুর চল
2: লুক হিয়ার ব্যানার্জি আমাদের শিওর হতে হবে ডাবলি শিওর কোথাকার ছেলে background key well do one thing hey what's his name dinesh rai dinesh rai er mundo kete nao
3: sir
2: er mundo kete calcutta e pathao okhane sob jana jabe

0: দেখেছো দেখেছো, ফের দেরি করিয়ে দিলে। কি যে বলি কি যে বলি হাকিম সাহেবকে, তাকেই তো এই কেলেঙ্কারি।
1: আমার মাথার দিব্যি, এই একটা কথা রাখুন, সে অতুর ঘর থেকে এসেছে আপনার সংসারে।
0: না না না না, একটাও কথা শুনবো না, কথা ফাঁদা আবার কি। তোমার গুণধর ভাইয়ের কারণে কতবার আমার চাকরিতে টান পড়েছে জানো? আর নয় বলি, চাকরি গেলে গিলবে কি?
1: আপনার পায়ে পড়ি,
0: পায়ে পড়ি একবার বলে দিয়েছি না, এ বাড়ি থেকে কেউ যাবে না, কেউ যাবে না মুজফ্ফরপুর। আমি যাবো না, তুমি যাবে না, ললিত না, ঠিক বলি কেউ না।
1: আপনি না দেখলে খুদের এই বিপদে কে দেখবে ওকে?
0: আমি দেখবো খুদেকে। বাবা, আচ্ছা তুমি তুমি কি সব ভুলে গেছো? কোনো দিন কোনো কথা শুনেছো আমার? তোমার ওই খুদে মনে নেই তোমার?
1: শুনছেন, খুদেটা না এমন দুষ্টু।
0: আবার কি ঝামেলা পাকালো বাঁদরটা?
1: খুদে স্কুলের নাম কাটিয়েছে।
0: কি বলছো, কি স্কুলের নাম কাটিয়েছে কি গো, পাগল নাকি?
1: ও বলছে যে গোলামির পড়ার পড়বে না।
0: গোলামির পড়া? হ্যাঁ গোলামির পড়া, দেখাচ্ছি গোলামির পড়া। কি যে বলি, কোথায় গেল সে খুদে? ও ললিতের মা, শুনছ?
1: কি বলছেন?
0: না এমনি কিছু না, বলছি যে ওই শহরে অন্যমান্যদের আড্ডায় যাচ্ছি, তো তাই শ্বশুর মশাইয়ের কি যে বলি শালখানা দাও না একটু গায়ে দিয়ে।
1: সে শাল তো নেই।
0: নেই?
1: না
0: নেই মানে কি যে বলি, অত দামি শাল গেল কোথায়?
1: সে যে খুদে দিয়ে দিয়েছে, দান করেছে।
0: দিয়ে দিয়েছে? দান কাকে, কবে, কি যে বলি?
1: এই তো গত সোমবার সন্ধে। আহা খুব শীত পড়েছে তো, বৈরাগী ঠাকুর এসে চাইল, ওই যে গো বাজারের গায়ে যে চালা বেঁধে থাকে।
0: অমন দামি শালখানা ঘরের কাউকে না দিয়ে একটা ভিখিরিকে দিয়ে দিল তোমার ভাই দানবীর হরিশ্চন্দ্র। কি যে বলি, কোথায় কোথায় সে শয়তান? খুদে খুদে খুদে রে, হে খুদে! কত মার খেলো দেখলে, কিচ্ছুটি হলো না। হ্যাঁ বাবু পড়া ছাড়লেন, ঘর ছাড়লেন, স্বদেশি করবেন, সাহেব তাড়াবেন। যে বলি, ওরে সাহেব গেলে আমরা যাব কোথায়?
1: ক্ষমা করুন, ক্ষমা করুন ওকে, এবারের মতো ক্ষমা করে দিন। আপনার জজ সাহেবকে একটু বলুন।
0: খবরদার খবরদার, ওই ওই কথাটি মুখে আনবে না, জজ সাহেবকে বলবে, আমার দিব্যি রইল। জজ সাহেব নিজে আমায় হুঁশিয়ার করেছেন জানো, আর আমিও লিখে দিয়েছি যে ওই হত ছাড়া কি যে বলি রাজদ্রোহীর সঙ্গে আমার বা আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।
1: সে কি তা কি হয় নাকি?
0: একটা কথা না, আর একটা কথা না, মনে করো তোমার ভাই মরে গেছে।

0: No. No.
1: রূপা দিদি,
0: আমি না, আমি না রে, আমি কি পাপ করেছিলাম যে নিজের ভাইটাকে পর্যন্ত।
1: কি হয়েছে রূপা দিদি?
0: হুকুম জারি করেছেন তিনি, এ বাড়ির কেউ মজফরপুর যাবে না, কুনি না, ললিত না, আমাকেও পর্যন্ত যেতে দেবেন না। যে মায়ের পেটের ভাইটাকে তিন মুঠো খুদ দিয়ে আঁতুর থেকে কিনে এনে মানুষ করলাম, তাকে চোখের দেখা দেখতে পাবো না। কেন না সাহেব কুষা করবে, বললেন মনে করে তোমার ভাই মরে গেছে।
1: বড় ভয় জামাই দাদার, বড় চাকরি কিনা তাই বেশি ভয়।
0: তাই বলে ছেলেটাকে দেখতে পাবো না? এ কেমন চাকরি মুজফ্ফরপুর, সে কি কম দুর্গা, কে জানে কি খাচ্ছে।
1: রূপা দিদি তুমি ভেবো না, খুদে ভাইয়ের মনে দারুণ জোর, মনে নেই খেতে পেত না তবু টোটো করে ঘুরত, ঘুরত পাইক পাড়ায় বাগদি পাড়ায় দেশটাকে জানবে বলে।
0: সে কি জানি না ভাবছিস? সব জানি, ওই না খেয়ে না দে গায়ে গায়ে ঘুরে তো অত বড় অসুখটা বাঁধালো। বাপরে, জমি মানুষে টানা টানি।
2: শুনছেন কেউ আছেন?
0: ডাক্তরে আমিনা, সদরে কে যেন ডাকছে।
1: ও আপনি? ও দিদি, খুদের মাস্টারমশাই এসেছে, খুদেদের নেতা ইনি, আসুন।
3: নমস্কার। খুদের বিপদে বাধ্য হয়ে আপনাদের শরণ নিলাম। দুর্দান্ত সাহসী আপনার ভাই, তেমনি তার মনের জোর, প্রচন্ড মার খেয়েও কিচ্ছু ফাঁস করেনি।
0: মার খেয়েছে? অতটুকু ছেলেটাকে সাহেব মারছে, সে কি
3: মারবেই তো, আমরাও তৈরি মার খেতে, কিন্তু পড়ে পড়ে মার খাই না আমরা, আমরাও পাল্টা মার মারি, তাই আমাদের কাউকে ধরলে সাহেবরা বেশি মারে, খুদে জানে সেটা, সেভাবেই তো তৈরি করেছে খুদেকে।

0: এই এই কে রে, সন্ধ্যেবেলা পথ আটকালি? স্যার স্যার
1: স্যার, আমি খুদে স্যার, আপনার দলে নাম লেখাবো স্যার।
0: কি বাজে বকছিস? কি দল, কোন দল?
1: আমি জানি স্যার, আপনি স্বদেশী করেন, বাংলা মাকে কেটে দুখান করছে সাহেব, তাই সাহেব তাড়াচ্ছেন আপনারা, আমিও তাড়াবো।
0: সাহেব তাড়াবি? দাঁড়া দাঁড়া, ভালো করে দেখি তোকে। এবার চিনেছি, অমৃত মুহুরী শালা, এই যে দৈত্যকুলে প্রহ্লাদ। তা তুই এখনো তো স্কুল পাস করিসনি, যা যা পড়াশোনা করগে, সাইকেল ছাড়।
1: না না মাস্টার মশাই, আমি ওই গোলামির পড়া পড়ব না, সাহেব তাড়াবো, সাহেব মারব, আমাকে একটা বন্দুক দেবেন?
0: দেখিস, হাকিম, সুপার, তারকা সব সাহেব কর্তারা থাকবে ওই মেলায়, তাদের নাকের ডগায় তুই
1: ঠিক পারব। দেখবেন আমাদের এই সোনার বাংলা কাগজ সবার হাতে পৌঁছে যাবে। দিন কাগজগুলো, দিন।
0: দেখিস, গোড়াতেই ধরা পড়ে যাস না, এই কাগজ হাতে তোকে যদি ধরে পিটিয়ে পিঠের ছাল তুলে দেবে।
1: ধরাও তো সহজ, দিন দিন গিয়ে সোনার বাংলা কাগজগুলো বিলোনো শুরু করে দি।
0: এই নে
1: দিন,
0: এই নে, এই নে।

0: 我看看，看看，哎，你这从哪帮的？我接住，接住，从哪帮的搞事呢？妈妈，哎你，妈妈，哎，这个呢，哈，从哪帮的？哎，我的，我的，从哪帮的？听，哎，这，哎，我的，哎，你看。오다다이제저전화방라저전화방라이제아무래도어제도이제전화방라이제아무배충을배충이제전화방라니야
1: 너그냥아주거짓말했어왜
2: 아래더아래아래오이초하나오이초아래나나오다마오다마아래어디에배째로갔다
3: 아이제너이아이까고집이냈지어이때라저드러이셔꽈다하채자네
4: 비디거리지배시거리지자마차는거지
3: 아아아아아아아아아아아아
4: 아아아아아
3: 나게대굴지말아들리그래아래낙다가거뜨려들라고갤러보다갤러보다어이어이빨았다어이빨았지다다다다다다다다다
5: 다다다다다다다
6: 다다다ওই দেখুন আপনার খুদেকে ব্যারিস্টার সাহেবের ফিটন গাড়ি চাপিয়ে আনছে ছেলেরা
7: কই দেখি ছি ছি ছা আরে ছোড়াগুলো মানে গোল্লা আছে দারোগান না ফাটালো হতভাগা খুদে আর তাকে কিনা মালা পরিয়ে কি যে বলি গাড়ি চড়ি আদিচ্ছে তার চলো চলো চলো এ অনাসৃষ্টি কাণ্ড দেখাও পাপ চলো দেখি চলো
8: এমন করে যে খুদেকে তৈরি করেছি আমরা তার আজ প্রাণ সংশয় তাই আপনার কাছে এসেছি ওকে বাঁচাতেই হবে একটা ব্যাপারে ওকে রাজি করাতেই হবে
6: কি
8: মুজফ্ফরপুর ভিড়ে ঘাঁটি বসিয়েছে ইংরেজ আমরা কেউ যেতে পারছি না গেলেই ধরবে আপনাকে যেতে হবে আপনি ওর মার মতো আপনার কথাও শুনবে আপনাকেই যেতে হবে
6: আমি তো যাব না আমি যাব না
8: ঠিকই
6: আমার যাওয়া মানা আমাদের কারোর যাওয়া মানা কেউ যাবে না
8: ও বুঝেছি অমৃত মুহুরীর
9: কেঁদো না দিদি আমি যাব যেমন করে হোক যাব মাস্টার মশাই এখন বলুন ওখানে গিয়ে খুদে ভাইকে কি বলতে হবে
8: আপনি আপনি যাবেন
9: হ্যাঁ
8: ও আপনি তো ওয়াজিদ সাহেবের মেয়ে
9: হ্যাঁ
8: খুদেকে ডেকে ডেকে খাওয়াতেন
9: হ্যাঁ খাওয়াতাম বলুন কি বলতে হবে খুদেকে
8: খুদের স্বীকারোক্তি বদলাতে হবে
6: মানে কি বলছেন আপনি
8: শুনুন শুনুন দিদি ঘটনার পরদিন সকালেই খুদে ধরা পড়ে যায় ধরা পড়ে ও একটা স্বীকারোক্তি দেয় নিজের ঘাড়ে নেয় সব দোষ
6: কেন
8: জাতীয় সঙ্গী দীনেশ যার আসল নাম প্রফুল্ল প্রফুল্ল চাকি পালাতে পারে আইনের হাত থেকে রেহাই পায় কিন্তু প্রফুল্লকে পুলিশ ধরে ফেলে মোকামা ঘাটে সেখানে সে নিজের হাতে নিজেকে গুলি করে শহীদ হয়েছে এখন আমরা চাই যে খুদে বলুক যে ও শুধু দাঁড়িয়েছিল বলুক বোমাটা প্রফুল্লই ছুঁড়েছে বুঝতেই তো পাচ্ছেন চেষ্টা তো আমাদের করতেই হবে যাতে ওর সাজা হালকা হয়
9: নতুন সে স্বীকারোক্তি সাহেব মানবে কেন ওর উকিল কি বলে
8: দেখুন আমি যা বলছি সেটা উকিলেরই উপদেশ প্রথমে তো কোনো উকিল কলকাতাতে আমরা পাইনি খুদের কেস নিতে রাজি নয় অনেকে আর যারাও বা নিমরাজি তাদের বিরাট টাকার খাই
6: কি এতদিন আমার ভাইয়ের উকিল পর্যন্ত দাওনি তোমরা, তবে যে শুনি কত মান্যগণ্যেরা তোমাদের সঙ্গে আছে।
8: আপনি আপনি বিচলিত হবেন না দিদি, আমরা বরিশাল থেকে ভালো উকিল পেয়েছি, খুদের উকিল খরচের জন্য তহবিল গড়েছি, কিন্তু এখন দরকার ওর সঙ্গে দেখা করে একটা নতুন জবানবন্দি, সেইটাই ওকে বোঝাতে হবে।

0: গুলি করে মারা উচিত ওই কুকুরটাকে।
1: কোন কুকুর নাচন? ক্লাবে তো ডগস এন্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড।
0: আমি খুনিটার কথা বলছি স্যার। এত দিন কেটে গেছে, আমরা পুষছি তাকে স্যার। মেম্বারসরা খেপে উঠেছে।
1: ওয়েল ওয়েল, উত্তেজিত হয়ো না নটন, ফাঁসি ওর হবে। কিন্তু তার আগে ওদের সম্বন্ধে খবর চাই। ওরা কারা, কতজন, কে ওদের নেতা?
0: খবর? মাফ করবেন স্যার, খবর কিছুই পাবেন না। দেখলেন তো, অত মারেও কিচ্ছু বললো না, খালি চেঁচায় বন্দে মাতরম।
1: দ্যাট হি হ্যাজ কনফেসড। ও তো বলেছে যে ও কিংসফোর্ড কে দণ্ড দিতে এসেছিল।
0: ব্যাস ওইটুকুই স্যার।
1: তাহলে ভেবে দেখো না, কি ভয়ঙ্কর বিপদের সংকেত দিচ্ছে ওই ছেলেটা। মোগল সিপাহ, জঙ্গলি সন্তাল বা ছোট লোক চাষি, এরা তো অসভ্য বর্বর, এরা বিদ্রোহ করতেই পারে। কিন্তু কিন্তু নাটন, আমাদের সামনে একটা বাঙালি বাবু ক্লাসের ছেলে। ছেলেটা ইংরাজি জানে, সরকারি স্কুলে পড়েছে, ওর আত্মীয় সরকারি কাজ করে। নাটন, এই বাবু ক্লাসটাকে আমরা তৈরি করেছি আমাদের সেবা করার জন্য।
0: বাবুরা খুব সেবা করেছে স্যার।
1: বল,
0: মিউটিনির সময়, সান্তাল বিদ্রোহে, ফরাসি পাইক বিদ্রোহে।
1: দেন তাহলে ভাবো, এই খুনি এসেছে সেই ক্লাস থেকে, এসেছে একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে প্রাণদণ্ড, নাটন প্রাণদণ্ড দিতে, একটা বাঙালি বাবু। গুড লর্ড, কল্পনা করতে পারো নাটন?
2: আসতে পারি? কি যে বলি রায়বাহাদুর মশাই।
3: আরে এসো এসো অমৃত, তা বসো।
2: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
3: তোমার শালকটি তো শহর তোলপাড় করছে। কি ঠিক বলেছি রাজা সাহেব?
2: লজ্জা দেবেন না রায়বাহাদুর, লজ্জা দেবেন না। সাহেবদের কাছে মুখ দেখাতে পারি না। আপনাকে তো সাহেবরা বড় ইয়ে করে, মানে স্নেহ করে। আমার হয়ে যদি একটু কি যে বলি একটু তদবির করে দেন তো গোলাম হয়ে থাকবো আপনার। এখন কি যে হয় কে জানে, কি যে বলি।
3: কি আবার হবে? ফাঁসি ফাঁসি ফাঁসি, হুদের ফাঁসিতেই গতি। তবে সে ফাঁসি যত শিগগির হয় ততই মঙ্গল। শহরের ছোঁড়াগুলোর দিকে তাকাতে পারি না, খুদেকে নিয়ে হুল্লোড় করে গোল্লাই যাচ্ছে গোল্লাই যাচ্ছে। খুদের জন্য সব কটা ছেলে নষ্ট হয়ে গেল।
4: হাসালে বাপু, একা খুদে সব ছেলের মাথা খেলো, জাদু জানে নাকি খুদে?
3: রাজা সাহেব, দিনকাল পাল্টে গেছে, আপনারা সাত পুরুষের জমিদার। আজকের দিনে সাহেবের দয়া, সাহেবের কৃপা, সাহেবের চাকরি যে কতটা দরকার আপনি তা বুঝবেন না। সেই সাহেব খেপিয়েছে খুদে, জানেন? আমাদের ছোঁড়াগুলো ওই তো হলো সর্দার।
4: কেন বলতো? কেন ছেলে ছোকরাগুলো ওকে মানে অত? ভেবে দেখেছো কখনো? ওইটুকুনি একটা ছেলে, তবু খোঁজ নিয়ে দেখো অমৃত, তোমার খুদে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। হ্যাঁ, বন্যায় কলেরায় বাগদিপাড়ায় ওকে তো একেবারে দেবতার মতো ভক্তি করে।
2: দেবতা? আসলেন রাজা সাহেব, বলে নিজের পরিবার ভেসে গেল, বাবু বন্যাত্রাণে মাতলেন। হতভাগা, কি যে বলি নচ্ছার।
4: কি বলছো অমৃত, মানুষের সেবা করাটা পাপ?
3: মানুষের সেবা? সে তো আমাদের গাছ কেটে, আজ বন্যাত্রাণে চাঁদা, কাল কলেরা সেবা।

0: আই চাঁদা মানুষ চাঁদার জ্বালা একেবারে ছাড়া পালা।
1: কিন্তু একটা কথা জেনে রাখো রায় বাহাদুর, খুদের শরীরে একটা ফোঁটা লোভ নেই। আমি জানি ক বছর আগে আমি ওকে টাকা দিতে চেয়েছিলাম, অনেক টাকা।
2: অনেক টাকা?
1: শোনো ক্ষুদিরাম, তুমি জানো না, কারণ তুমি তখনও জন্মাওনি, কিন্তু আমার পিতৃদেব তোমার বাবাকে মিথ্যে রেঞ্জালে ফেলে 3,000 টাকা আদায় করেছিলেন। সেই টাকা দিতে তোমাদের বাড়ি জমি ঘর সব বিক্রি হয়ে যায়। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই।
3: রাজামশাই, সে তো বহুদিন আগেকার কথা, বাদ দিন।
1: না ক্ষুদিরাম, তোমাকে দেখি আর আমার বিবেক দংশন হয়। ও টাকা আমি তোমায় দেবই, তবে যদি শান্তি পাই।
3: রাজামশাই, ও টাকা আমি নেব না, ও আপনি দান করে দেন।
1: আচ্ছা, টাকা না হয় নিও না, ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা ভালো করে করো। বেশ কটি ভালো ছাত্র রাজবাড়িতে থেকে অধ্যয়ন করছে, তোমার সব খরচ আমি দেব।
3: আমি তো স্কুলে নাম কাটিয়েছি রাজামশাই, ও গোলামির পড়া আমি পড়ব না।
1: কি করবে বাবা তাহলে?
3: দেশের কাজ করব।
1: দেশের কাজ?
3: হ্যাঁ, প্রথমে দেশটাকে চিনব, গ্রামে যাব, চাষিদের সঙ্গে থাকব।
1: কিন্তু তুমি ছেলে মানুষ ক্ষুদিরাম, চাষিদের ঘরে থাকতে কষ্ট হবে তোমার। যাই করো, আমার বাড়িতে এসে থাকো, দুবেলা অন্তত ঠিক মতো খাওয়াটা হবে।
3: আপনার বাড়ি তো রাজবাড়ি, সেখানে থাকলে বাবু বনে যাব। রাজামশাই, তাহলে আর দেশ সেবা করা হবে না।
1: এই হলো আপনাদের খুদে, তাই ওকে ছেলেরা এত মানে।
4: তাহলে ভাবুন রায়বাহাদুর, যে কত বড় নচ্ছার ওই ছেলে, কি যে বলি।
5: বলেছি তো, ও ছেলে বড় ভয়ঙ্কর, শহরে সব ছোড়াগুলো সর্বনাশ করে ছাড়বে। ফাঁসি ফাঁসি ফাঁসি, হ্যাঁ হ্যাঁ, ফাঁসি ওর গতি।

0: ভাই চুপ করে এখানে বসো, কয়েদি ওই গারদে আসবে, আর যা বলার জলদি খতম করবে।
1: কখন আনবে ওকে?
0: আরে আনবে আনবে, ঠিক টাইমে আনবে।
2: আমিনা দিদি তুমি এসেছ?
1: কি শুকিয়ে গেছিস রে ভাই আমার, খুব মেরেছে তোকে না রে।
2: তুমি কেমন আছো আমিনা দিদি? দিদি দিদি কেমন আছে গো? ও আসবে না?
1: ওকে আসতে দেবে না ওরা।
2: আমি জানতাম দিদিকে আসতে দেবে না, জামাইবাবু সাহেবের চাকরি তাই বেশি ভয়।
1: তুই কিন্তু কথার জবাব দিলি না খুদে ভাই, খুব মেরেছে তোকে না রে।
2: খুব, জামাইবাবু যত মারত তার চেয়ে অনেক বেশি।
1: রোজ মারে?
2: না দিদি, গত 10-12 দিন মারিনি। আমি ভাবলাম ভুলে গেল নাকি আমাকে।
1: খেতে দেয়?
2: খেতে দেয় আমিনা দিদি, তবে তুমি যেমন করে খাওয়াতে তেমন নয়। কি খারাপ লাগে জানো দিদি, ওই খাঁচাটায় 24 ঘন্টা একা বন্দি থাকা।
1: ইস, এইভাবে দিনের পর দিন কি করে মাথা ঠিক রাখিস ভাইজান?
2: গোড়ায় খুব কষ্ট হতো, এখন সয়ে গেছে। স্কুলের মতো একটা রুটিন করে নিয়েছি বুঝলে দিদি, প্রথমে ব্যায়াম, তারপর গীতা যতটুকু মনে আছে, তারপর গল্প বলি, কবিতা ওড়াই।
1: গল্প বলিস, কবিতা বলিস, কাকে রে?
2: নিজেকেই বলি, ইটালির গ্যারিবল্ডির গপ্প, রুশ জাপান যুদ্ধে সাহেব সৈন্যদের তুলোধনা করে জাপানের জয়ের গপ্প, রবি ঠাকুরের কবিতা। জানো দিদি, মাঝে মাঝে সিপাহীগুলো দাঁড়িয়ে পড়ে।

0: Order, order.
1: Okay, Mr. Mazumdar. আপনি শুরু করতে পারেন।
2: ধন্যবাদ মিলর। এক জঘন্য খুনের শাস্তি দেবার জন্য এই মামলা মিলর। গত 30 এপ্রিল এই আসামি পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো বোমা মেরে দুজন নিষ্পাপ অবলা ইংরেজ নারীকে হত্যা করে, এ কথা স্বীকার করেছে মিলর।
3: অবজেকশন মিলর, আসামি একটা দ্বিতীয় স্বীকারোক্তি দিয়েছে।
2: আমার মাননীয় বন্ধু মিস্টার বাসুকি প্রমাণ দাখিলের প্রাথমিক আইনটুকু ভুলে গেছেন মিলর।
1: অবজেকশন ওভাররুলড। আসামি কি বসে আছে? দাঁড় করিয়ে দাও ওকে।
3: মিলর, আসামি দাঁড়িয়েই আছে।
1: সে কি দাঁড়িয়ে আছে, এত ছোট?
2: মিলর, মিলর, আসামির চেহারা বা বয়স দেখে এই কোর্ট যেন এক মুহূর্তের জন্য তার কর্তব্য ভুলে না যায়।
1: মিস্টার মজুমদার, কোর্টকে আপনি কর্তব্য শেখাচ্ছেন?
2: মাফ করবেন মিলর, মিলর, সমস্ত ব্রিটিশ সাম্রাজ্য তাকিয়ে আছে এই কোর্টের দিকে, দাবি করছে দৃষ্টান্তমূলক শাস্তি। আসামির বয়স বিচারে আসতেই পারে না।
3: মিলর, আসামির বয়স এই মামলায় একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। দয়া করে দেখুন মিলর, একজন সরল বাঙালি কিশোর আপনার সামনে।
1: আপনি আপনি বলার সুযোগ পাবেন মিস্টার বাসু। বলুন মিস্টার মজুমদার।
2: ধন্যবাদ মিলর। বাংলার ভদ্র সমাজ তাকিয়ে আছে এই কোর্টের দিকে, তারা শিহরিত, তাদের সন্তানদের কি শিক্ষা দেবে এই কোর্ট? চরম আঘাত এই বিপজ্জনক ভ্রূণকে ধ্বংস করতেই হবে।
1: আপনার সাক্ষীকে ডাকুন মিস্টার মজুমদার।
2: হ্যাঁ মিলর, আমি ডাকছি মিসেস কেনেডির বিশ্বস্ত কোচওয়ান আব্দুলকে।
4: সাক্ষী আব্দুল কোচওয়ান হাজির।
5: আমি যাহা বলিব সত্তা বলিব, সত্তা ছাড়া মিথ্যা বলিব না।
2: তুমি কেনেডি মেম সাহেবের কোচওয়ান?
5: জি হুজুর।
2: গত 30 এপ্রিল রাতে তুমি ফিটন চালাচ্ছিলে?
5: জি হুজুর।
2: আচ্ছা আব্দুল, সেই রাতে কি হয়েছিল তুমি জজ সাহেবকে বল।
5: ও সাহেব, কি খতরনাক ছিল ওই রাত! আমি দেখলাম কি আসামি বোমা মারলো গাড়িতে, আর আমি বিচকে বললাম।
3: মিলর, মিলর, আমি প্রশ্ন করতে চাই।
1: করতে পারেন মিস্টার দাশু।
3: আব্দুল, আব্দুল, তোমার খুব চোট লেগেছিল।
5: হ্যাঁ, বহুত চোট।
3: কোথায় লেগেছিল?
5: পিঠ মে হুজুর, হাত পাও সর সারা শরীরে হুজুর।
3: আব্দুল
5: জি,
3: আব্দুল, এই কাগজে তোমার জবানবন্দি আছে।
5: April 30
3: রাতে তুমি যা বলেছিলে সেটা এই কাগজে লেখা আছে। এই দেখো, এই দেখো তোমার আঙুলের ছাপ, এটা তুমি দিয়েছিলে তো
5: হুজুর? দারোগা সাহেব লিখে।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই কাগজ। তা আব্দুল, তা আব্দুল, এখানে তোমার কোনো জখম হওয়ার কথা নেই, কেন?
5: আমি আমি অনপড় গামার হুজুর।
3: আব্দুল
5: জি,
3: তোমার চোখের নজর ঠিকঠাক আছে তো?
5: নাহি সমঝা হুজুর।
3: এই এই তোমার মাথায় যেমন টাক রয়েছে, আসামির মাথায়, আসামির মাথায় কি দেখছো? বলো বলো বলো, কি দেখছো?
5: চুল আছে সাহেব।
3: চুল আছে, চুল আছে। বাহ বাহ, আসামির মাথায় চুল আছে
5: জি।
3: এবার বলো তো আব্দুল, আসামি বেঁটে না লম্বা, তাগড়াই না পাতলা?
5: ও তো ছোটা লড়কা সাহেব, আমার নাতিটা ওরকম দুবলা পাতলা।
3: আব্দুল,
5: হ্যাঁ
3: আব্দুল, তুমি কি জানো যে তোমার নাতির মতো এই ছোট লড়কার ফাঁসি হতে পারে?
2: অবজেকশন মিলর, সাক্ষীকে বিভ্রান্ত করা হচ্ছে।
1: অবজেকশন সাস্টেইনড। মিস্টার বাসু সাবধান, আপনি সাক্ষীকে বিপথে চালিত করছেন।
3: দুঃখিত মিলর, আর হবে না। আচ্ছা আব্দুল
5: জি,
3: তুমি হলক করে বলছো যে আসামি দুবলা পাতলা,
5: হ্যাঁ
3: মাথা ভর্তি চুল,
5: সে তো সবাই দেখতে পাচ্ছে স্যার।
3: আর আর তুমি কসম খেয়ে বলছো যে আসামি বোমা ছুঁড়েছে?
5: জি।
3: তুমি দেখেছো?
5: জি হুজুর।
3: তাহলে তাহলে 30 এপ্রিল রাতে তোমার জবানবন্দি ছিল যে

0: বোমা ছুঁড়েছিল মাত্র একজন, আর যে বোমা ছুঁড়েছিল সে ছিল খুব লম্বা এবং সে ছিল খুব তাগড়াই, এবং সেই লোকের মাথায় কোনো চুল ছিল না। কোনটা সত্যি? ছ তারিখে তুমি বলেছো যে দুজন বোমা ছুঁড়েছে, দুটো শব্দ হয়েছে, একটা জোরে একটা আস্তে। হ্যাঁ বলো বলো
1: সব।
2: মিস্টার বাসু, আপনি অযথা সাক্ষীকে গুলিয়ে দিচ্ছেন। ও সরল নিরক্ষর লোক, ও সাক্ষীও পাল্টাতেই পারে। মিস্টার মজুমদার, আপনি পরের সাক্ষীকে ডাকুন।
3: সিপাহী চৌবে,
4: সাক্ষী সিপাহী চৌবে হাজির।
3: এই আসামিকে তুমি ধরেছো সিপাহী চৌবে?
5: জি সাহেব, আমি পকড়েছে।
3: কেন পাকড়ালে?
5: আমি দেখলাম কি ও বোমা মেরে খুন করে পালাচ্ছে, বাস পকড়ে নিলাম।
3: খুব ভালো কাজ করেছো সাবাস। মিস্টার বাসু,
0: সিপাহী চৌবে, আসামিকে তুমি কোথায় পাকড়ালে?
5: ওয়েনি টিসান কি পাস সাহেব?
0: ওয়েনি টিসান, হ্যাঁ। তো সে স্টেশন এখান থেকে কত দূরে?
5: করিব 25 মাইল সাহেব।
0: 25 মাইল? 25 মাইল, আচ্ছা। কি হলো সেখানে, কখন?
5: সুবা 8 বাজে জিতু সাউকা দোকান মে পানি চাইলো, আমি পকড়ে নিল।
0: কেন পকড়ালে? 25 মাইল দূরে সকালবেলা তুমি একে কেন ধরলে? কি করে জানলে যে এই বালকই খুনি?
5: বলো বলো
3: সব বলো।
2: মিস্টার বাসু, আপনাকে আবার সাবধান করে দিচ্ছি, একজন কনস্টেবল জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য করেছে, ওকে বিভ্রান্ত করবেন না।
6: এখানে বসুন আপনি, কয়েদিকে এখনই আনবে।
7: ওটা তোর কি একটা কথা হলো খুদে ভাই, হাসি হলে হবে? এত কম বয়স তোর, এই বয়সে ফাঁসি হবে না, হতে পারে না।
8: কে বললে? কে বললে?
7: সবাই বলছে।
8: দয়া করবে ইংরেজ দিদি, সাদা চামড়ার মানুষের মতো নিষ্ঠুর আর কেউ নয়। কত দেশকে ওরা জনশূন্য করেছে, জাতিকে জাতি হত্যা করেছে, ওরা দয়া করবে? কি করব সাহেবের দয়া নিয়ে? সাহেবের গোলামিতে নাম লেখাবো, সাহেবের পোষা বাঁদর হব, সংসার সাজাবো বিলিতি জিনিস দিয়ে।
7: বিলিতি জিনিস ট্যাকে বেশি দিন রে, ভালো হয়।
8: কত ভালো, দেশ বেঁচে দেবার মতো ভালো, দেশের জিনিস ফেলে দেবার মতো ভালো।
7: বাপরে, একেবারে ফুঁস করে উঠলি যে। আচ্ছা ভাইজান, ভয়ডর কি এতটুকু খোদা দেননি তোকে?
8: কি বলছো আমিনা দিদি, 24 ঘন্টা খাঁচায় বন্ধ, ভাবনা আর ভয় ছাড়া আছে কি আমার? আচ্ছা দিদি, সত্যি করে বলো তো, আমি নিশ্চয়ই গাল পাড়ছি লোকে।
7: কেন?
8: এলাম ইংরেজ হাকিমকে দণ্ড দিতে, আর মরল দুটো মেয়ে।
7: হা খোদা, গাল পাড়ছি কি রে? তুই যদি দেখতিস, রোজ কত লোক আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলখানাটা দেখে, ফিসফাস করে বলে তোর নাম, ভিড় করে আদালতের উঠোনে।
8: সে কি দিদি, কেন?
7: আব্বাজান বলেন যে সারা দেশে তোর নাম ছড়িয়ে গেছে, তোকে বাহবা দিচ্ছেন নেতারা, এমনকি ইংরেজদের কাগজেও লিখেছে তোর সাহসের সুখ্যাতি।
8: সত্যি?
7: হ্যাঁ।
8: জানো দিদি, আমার সবচেয়ে বড় ভয় হলো ইংরেজ যেন কখনো আমার ভয় বুঝতে না পারে, যেন বাঙালিকে ভীরু না ভাবে।
2: অর্ডার অর্ডার, এইবার এই মামলা রায় ঘোষণা করছি। খুবই সরল এই বিচার, জঘন্য একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অত্যন্ত দৃঢ় প্রশ্নাতীত সাক্ষ্য প্রমাণ দাখিল হয়েছে, আসামি নিজেই স্বীকার করেছে। এই মামলায় আসামির বয়স তার বিরুদ্ধে যায়। শহর ও গ্রামের তরুণ যুবকদের সঠিক পথে চালনার জন্য প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি। তাই এই আদালতের দণ্ডাদেশ হল আগামী 11ই আগস্ট সকাল 6টায় আসামিকে তার মৃত্যু হওয়া পর্যন্ত গলায় ফাঁস লাগিয়ে ঝোলানো হোক। এই রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে। অর্ডার, আসামি বুঝেছে ওকে কি দণ্ড দেয়া হলো?
1: বুঝেছি সাহেব, আপনি ফাঁসির হুকুম দিলেন, আমার ফাঁসি হবে।
2: কিছু বলার আছে তোমার?
1: কি আর বলবো, একটু সময় পেলে না হয় সবাইকে বোমা তৈরি করা শিখিয়ে দিতাম। বন্দে মাতরম, বন্দে মাতরম।
9: শাট আপ, চুপ করো। মিস্টার ডাটন।
10: ইয়েস স্যার।
9: ক্লিয়ার দ্য কোর্ট, সবাইকে বের করে দাও। ক্লিয়ার দ্য কোর্ট।
10: মুভ মুভ এভরিবডি, মুভ, ডোন্ট স্টে হিয়ার, মুভ আউট।
11: তুমি কে? ইয়াং ম্যান, তুমি কাঁদছো? কাঠগড়ায় মাথা ঠেকালে তুমি কে?
12: আমি একজন বাঙালি।
11: তোমার ওই ভাইয়ের মতো সাহসী হও। বি ব্রেভ মাই বয়, বি ব্রেভ লাইক হিম।

0: না না না, আমি কিছুতেই বড়লাটের দয়া চাইব না, কিছুতেই না।
1: খুদে ভাই, লক্ষ্মীটি, আমার কথা শোন, তোকে বাঁচতে হবে, এটা তুই বুঝছিস না কেন? তোর দলের নেতারা বারবার খবর পাঠাচ্ছেন, নেতাদের আদেশ মানবি না?
0: ঠিক আছে ঠিক আছে আমিনা দিদি, নেতাদের হুকুম আমি মানব, কিন্তু একটা কথা তোমায় বলি, অনেক ভেবেছি কথাটা।
1: কি কথা রে খুদে?
0: তুমি বলছো আমার বেঁচে থাকাটা খুব জরুরি।
1: হ্যাঁ, খুব খুব জরুরি, তোকে বেঁচে থাকতেই হবে।
0: আর আমি বলছি, খুব ভেবেচিন্তে বলছি দিদি, যে আমাকে মরতেই হবে।
1: কি বলছিস তুই?
0: দিদি শোনো, তোমরা ভাবো আমি একটা কাঁচা বুদ্ধি ডাংপিটে ছেলে মানুষ, স্বদেশীতে মেতে চিন্তা ভাবনা না করেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, তা নয় দিদি, একেবারে তা নয়। দিদি একবার ভাবো, সাহেবের বুটের তলায় ঠাঁই করে নিতে ছুটছে সবাই, দেখলাম তো আদালতে, সাহেবের বোল, সাহেবের চাল, সাহেবের দয়া, সাহেবের চাকরি, সবকিছু গিলছে আমাদের। কি ভুল বলছি দিদি?
1: না রে, ঠিকই বলছিস তুই।
0: শয়ে শয়ে ছেলে চালান হচ্ছে ইংরেজি স্কুলে সাহেবের গোলাম হবার জন্য, কি ঠিক কি না বলো?
1: তাই তো রে, কি ইংরেজি শেখার ধুম, এমনকি আমাদের মেদিনীপুরেও।
0: আমিনা দিদি, এত ছেলে যাচ্ছে সাহেবের বুটের তলায়, আমি বলি আমরা কজন বরং না হয় একটা অন্য পথ দেখাই। সাহেবের জুতো চেটে মরা ছাড়াও একটা অন্য মৃত্যু আছে, দেশের জন্য মরা।
1: পাগল তুই, বদ্ধ পাগল খুদে ভাই, বদ্ধ পাগল। কিন্তু তুই বড় লাঠের কাছে ওই দরখাস্তে সই দিবি, আল্লাহর কিরে বল দিবি?
0: ঠিক আছে ঠিক আছে আমিনা দিদি, তোমার আল্লাহর কিরে আমি সই দেব, দেব, দেব। তবে বলে রাখলাম, ইংরেজ রেয়াত করবে না।

0: বসুন দিদি, এখানে দেরি নেই, এখনই আসবে। আপনি আপনি ভিজে গেছেন একেবারে দিদি। আপনার হাতে কি?
1: ও, কিছু ফুল ভাই, আর একটা মালা, বহু কষ্টে জোগাড় করেছি।

0: শহরে ফুল নেই।
1: ঠিক আছে দিদি, আপনি বসুন, ওকে আনছে।
2: আমিনা দিদি কেমন আছো? তিন দিন আসনি দিদি, ওরা আসবে না, একবারটিও আসবে না।
0: কাদা রে
2: দিদি, ললিত বড় দেখতে ইচ্ছে করে ওদের, যদি একবার, না জামাইবাবু আসতে দেবে না। তোমার হাতে ও কি দিদি?
0: তোর জন্য
2: কি ফুল? বাহ, কই দাও
0: ভাইজান।
2: না কোজ, বড়লার দয়া করলো না, ফাঁসি দেবে, সে তো দেবেই দিদি, বলেছিলাম তো তোমাকে। ও তাই ফুল এনেছো?
0: খুদে ভাই, তুই যদি দেখতিস, শহর ভরে গেছে, দূর দূর থেকে মানুষ এসেছে, হাতে ফুল, জবা, টগর, চাঁপা, তুই তুই সবার মুখে তোর নাম।
2: আমি জানি দিদি, ওই সাহেব নটন এসেছিল আজ সকাল খবর দিতে, কাল ভোরেই। জানো দিদি, লোকটা কেমন যেন বদলে গেছে, গোড়ায় মারতো আর গাল দিত, আজ মনে হলো যেন কাঁদছে।
3: গুড মর্নিং মাই বয়, কেমন আছো?
2: নটন সাহেব ভালো আছি।
3: তোমার কাল সকালে 6টার সময়?
2: কাল সকালে ফাঁসি।
3: তোমার মতো সাহসী দেখিনি। ইউ আর এ ব্রেভ বয়, গড বি উইথ ইউ, গড বি উইথ।
4: আর একবার লিভারটা টান শিবু, মনে হলো আটকাচ্ছে, নিক ঝটকায় খুলতে হবে, বাচ্চা ছেলে তো ওজন কম।
5: সে সব ঠিক আছে মামা, মাল যতই হালকা হোক ঝটকায় ঠিক খালাস হবে।
4: শিবু ভালো করে বুম লাগিয়েছিস তো, দেখিস দড়িতে যেন গোলা ছড়ে না যায়।
5: হলো গো আজ মামা তোমার, মাল খালাস করে করে হাতে কড়া পড়ে গেল, আর আজ খালি লিটপিট লিটপিট লিটপিট লিটপিট করছ।
4: না রে, এমন আর কখনো দেখিস নি রে শিবু, এ বড় বাহাদুর ছেলে, দেখছিস তো সাহাব লোকর ভয়ে কাঁপে, বাইরে কত লোক দেখেছিস শিবু, সব ওই ছেলেটার জন্য। ওই আসছে দেখ, সোজা মাথা, চিতানো বুক, আরে বাস।
6: মামা টেনে আনছে, দেখেছ? এমন তেজে আসছে যেন সেপাইগুলোকে ওই টেনে আনছে, বাঘে বাচ্চা।
4: ঝলসাচ্ছে, দেখেছিস ঝলসাচ্ছে।
7: Well, সব ঠিক আছে নটন? All set?
3: Yes, sir, Mr. Blair. নেবুলাল, সব ঠিক আছে? তৈরি তোমরা?
4: হ্যাঁ স্যার।
7: পাবলিক সাক্ষী, আসামির লোক
3: এসেছে স্যার, ওই যে দুজন বাবু।
7: স্ট্রেঞ্জ, ওরা কিন্তু কাঁদছে না, চুপচাপ। Well, এটা ঠিক স্বাভাবিক নয়। ফাঁসির আগে তোমার কিছু বলার আছে ক্ষুদিরাম?
8: বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
7: নেবুলাল গেট রেডি।
4: জি স্যার, আসুন, এইভাবে দাঁড়ান দাঁড়ান। ফাঁসটা আপনার গলায় কি লাগছে?
2: না, বেশ নরম তো, মোম মাখিয়েছো বুঝি। আচ্ছা, তোমরা ফাঁসির দড়িতে মোম কেন মাখাও?
4: আমরা চাকরি করি, আমাদের মাফ করবেন।
7: নেবুলাল,
8: বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে।

ক্ষুদে নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা তপন মিত্র, বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ব্লেয়ার সমীর মজুমদার, নর্টন সুবীর ঘোষ, নন্দ ব্যানার্জি নির্মল কান্তি ঘোষ, অমৃতলাল অশোক মুখোপাধ্যায়, ক্ষুদিরামের শিক্ষক গৌরী শঙ্কর পাণ্ডা, রাজা সাহেব ব্রজসুন্দর দাস, রায়বাহাদুর মুরারি চক্রবর্তী, সিপাহি সুতেজ সাত্ত্বিক, আব্দুল সমর কুমার, চবে প্রশান্ত পাল, জজ রণজিৎ মুখোপাধ্যায়, মিস্টার মজুমদার দীপঙ্কর সেন, মিস্টার বসু কৌশিক সেন, নেবুলাল ফকির দাসকুমার, শিবু অতনু রায়, রূপা ছন্দা চট্টোপাধ্যায় ও আমিনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, এবং ক্ষুদের ভূমিকায় দেবজ্যোতি ঘোষ, যন্ত্রসঙ্গীতের সহযোগী শিল্পী আশিস দাস, অশোক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র লাহিড়ি, কারিগরি সহযোগিতা প্রেমলাল ধানুক, অমিত নন্দী, শব্দ সংযোজনা রফি উদ্দিন, ক্ষুদে নাটকটির প্রযোজক সমরেশ ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্তরমন্তরে পড়ুয়াদের ওপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। বিরোধী সদস্যদের তিনি সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান। নিটকাণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর আপিল ট্রাইব্যুনালের জন্য কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত আজ মুলতবি করে দিতে হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্তরমন্তরে পড়ুয়াদের ওপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। তিনি বিরোধী সদস্যদের সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান।
1: সরকার কা তরফ সে বহুত সাফ শব্দো মে লোকসভা মে মেনে বয়ান দিয়া হ্যায়। राहुल गांधी जी कई दिनों से गृह मंत्री अमित शाह का जवाब मांग रहे हैं और सदन में स्टेटमेंट देना चाहिए, ये बार बार कह रहे हैं। अब जब सरकार तैयार है, गृह मंत्री जी डिटेल पूरे घटनाओं का बहुत डिटेल में जवाब देने के तैयार है, फिर राहुल गांधी जी भाग रहे हैं। मैंने इसलिए सदन में कहा कि भागना नहीं है, डरना नहीं है।
0: সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করার উদ্যোগ নেন, তবে সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি করেন বিরোধী সদস্যরা। শ্রী বিড়লা জানান, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকালই স্পষ্ট করেছেন যে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দিতে প্রস্তুত। তিনি লোকসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। বারংবার সভার কাজে বিঘ্ন ঘটায় অধ্যক্ষ উদ্বেগ প্রকাশ করেন এবং হট্টগোল জারি থাকায় সংসদের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়েছে। দুপুর ১২টায় প্রথম মুলতবির পর উচ্চকক্ষের অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী দলের হইচের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রশ্নোত্তর পর্ব শুরু করেন, কিন্তু বিরোধীদের ধারাবাহিক স্লোগানের কারণে তা পরিচালনা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যে চেয়ারম্যান শেষ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি করে দিতে বাধ্য হন। দেশের বর্ষা পরিস্থিতি এবং তার উপর এল নিনোর সম্ভাব্য প্রভাবের উপর সরকার নিরন্তর নজর রেখে চলেছে বলে কেন্দ্রীয় কৃষি ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ লোকসভায় জানিয়েছেন। এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, আবহাওয়া দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ১৫টি রাজ্যে ৩৪২টি জেলায় জরুরি কৃষি পরিকল্পনা হালনাগাদ করা হয়েছে। এইসব জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা, এল নিনো ঝুঁকি সামলাতে নির্দিষ্ট কৃষি পদ্ধতি অবলম্বনের জন্য বলা হয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠক মঙ্গল মিলন আজ নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং এনডিএ এর অন্য নেতৃবৃন্দ তিরঙ্গা পতাকা নিয়ে দেশ ও মাতৃকাকে সম্মান জানান। এবার হরঘর তিরঙ্গার খবর।

0: 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে দেশজুড়ে হাড় ঘাড় তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে আজ পাঞ্জাবের বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রা বের হয়। পাঞ্জাবের বিজেপি সভাপতি কেওয়াল সিং ধিলো রোপার জেলায় এই যাত্রার নেতৃত্ব দেন। চণ্ডীগড় প্রশাসনের পক্ষ থেকে হাড় ঘাড় তিরঙ্গা ও বন্দে মাতরম এর 150 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে হাড় ঘাড় তিরঙ্গা অভিযান উদযাপিত হবে। বারাণসীতে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 800 মহিলা হাড় ঘাড় তিরঙ্গা অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিধানসভার অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা ও বিধায়করা আজ দিল্লি বিধানসভা চত্বরে হাড় ঘাড় তিরঙ্গা অভিযানে সামিল হন। মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বি আর আম্বেদকরের মূর্তির সামনে গিয়ে তা শেষ হয়। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতো এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean the guidelines indicate that for national functions it will be the norm. Yes.
0: জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভা ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড জুড়ে বন্ধের ডাক দিয়েছে। এদিকে ঝাড়খণ্ড সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 9 দিন ধরে অনশন করছেন তিনি। তার রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান চলাকালীন গতকাল পুলিশের লাঠিচার্জে ওই নেতা আহত হন বলে দাবি করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জ এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে এসআইআর এর অ্যাপিল ট্রাইব্যুনালের জন্য কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে কতজনের আপিলের নিষ্পত্তি হয়েছে সেই তথ্য আদালতের নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগজি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। আগামী 25 আগস্ট হবে ফের শুনানি। শ্রী চৌধুরীর অভিযোগ ছিল এখনও পর্যন্ত 1% আপিলেরও নিষ্পত্তি হয়নি। পাশাপাশি তিনি মালদা ও মুর্শিদাবাদের জন্য অতিরিক্ত বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বা অভিবাসনের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য শীঘ্রই অনলাইন আবেদন বাধ্যতামূলক করতে চলেছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয়ের মতো বিভিন্ন সুবিধে। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস এর পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর উদ্দেশ্য হল খরচ কমানো এবং কার্যকারিতা বৃদ্ধি। আরএসএস প্রধান মোহন বাগভত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারত মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেড এর আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারের গার্ডেনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ পশ্চিমবঙ্গ জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন ও বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মুখ্যমন্ত্রী সড়কপথে কেশপুর রওনা হন। মহমনি গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানানো হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী দুদিন গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ছত্তিশগড়, অন্ধ্র উপকূল, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্বাঞ্চলেও একই রকম আবহাওয়া থাকবে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি হতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্তর মন্ত্রে পড়ুয়াদের উপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। বিরোধী সদস্যদের তিনি সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান। নিট কাণ্ডে শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশনে দুপুর দুটো পর্যন্ত মুলতবি। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। খবর শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

বন্ধুরা, চলে এসেছি বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠান নিয়ে। আজকে কী কী গান সঙ্গে রেখেছি, রুদ্র গোস্বামীর কবিতার একটি লাইন বললেই বুঝতে পারবেন। তাহলে বলি, তোর চোখের মাপের আকাশ আমি নই, তাই উড়তে বলিনি তোকে। কি নিশ্চয়ই বন্ধুরা বুঝে গেছেন? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, চোখ। চোখ কখনো সে কাজল কালো, আবার কখনো স্বপ্ন জড়ানো। এই চোখের প্রেমেই তো পরে মানুষ, তাই না? চোখের এত মায়া। আর এই চোখ নিয়ে যেমন প্রচুর কবিতা রয়েছে, তেমন গানের ভাণ্ডারটিও কিন্তু কম নয়। আর বাংলা ব্যান্ডের গান সেখানেও রয়েছে, চোখের গান, চোখের কথা। তাহলে আজকে প্রথম গানটি রইল কায়া ব্যান্ড থেকে বন্ধুদের জন্য।

এই যে চোখ, ওই দুটি নয়ন, সে নয়ন যদি জলে ভরে, প্রিয়জনের চোখে জল দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি সেখানে মন খারাপের গল্প লেখা আছে। আসলে চোখ তো শুধু চোখ নয়, সে শুধুই পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় নয় যা দিয়ে আমরা দেখি। চোখের মধ্যেই কত যে অনুভূতি, চোখের মধ্যে সেই সব অনুভূতির কত যে ভাষা, কত না বলা কথা যা আমরা মুখে বলতে পারি না, সেই সব চোখ বলে দেয়। চোখের ভাষা অবশ্য সবসময় যে খুব সহজে পড়া যায় তা কিন্তু নয়, তবে সকলের চোখের ভাষা আমরা নাই বুঝতে পারি, কিন্তু প্রিয় মানুষটির চোখের দিকে তাকালেই বোধহয় বুঝে যাই কি বলা আছে ওই দু চোখের মায়ায়। পরের গান রোড রোলার থেকে, অবশ্যই সেখানে চোখের কথা।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। আর এখন বাংলা ব্যান্ডের গানে সেই সব গান যেখানে চোখে চোখে কথা হচ্ছে, সব কথা যা মুখে বলা যায় না, এই চোখ, চোখের ভাষা, চোখের মায়া, আর অবশ্যই চোখের প্রেমে পড়ে যাওয়া, তাই না? আগেই বলেছি চোখ নিয়ে কত কবিতা, কত গান যে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই যে চোখের রহস্য, চোখের মধ্যে যেমন কত রহস্য লুকিয়ে থাকে, তেমন চোখেই কিন্তু কখনো দ্বিধা থেকে যায়। আবার চোখের মধ্যেও এমন কিছু আকর্ষণ লুকিয়ে থাকে যে আমাদের ধাঁধা লেগে যেতে পারে। তাহলে পরের গান কায়া ব্যান্ড থেকে, ওই যে সাদা চোখে লাগে ধাঁধা।

0: বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানটি এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশের সময় বিকেল 4:56। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: প্রথমেই জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 60%। বৃষ্টিপাত সামান্য। 11-14 অগস্ট পশ্চিমবঙ্গ এবং উত্তর

ওড়িশা উপকূলে 35 থেকে 45 কিলোমিটার বেগে, মাঝে মাঝে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জন্য 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবী ভাইদের যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধ রাষ্ট্র আপনাদের সঙ্গে তন্ময়ী ভট্টাচার্য, 4:05 মহিলাদের আসর মন নিয়ে, অতিথি মনোবিদ ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 4:35 অন্বেষা বিজ্ঞানের খবর এবং হিরোশিমা নাগাসাকির শিক্ষা বিষয়ে অধ্যাপক শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় নিয়ে উপস্থাপনায় থাকব আমি তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা বিষয় আধুনিক কৃষি খামার ডক্টর সৌরেন্দ্রনাথ দাস ও রানা প্রতাপ চট্টরাজের সঙ্গে আলাপচারিতায় পবিত্র কুমার মণ্ডল, 6:50 আপনার স্বাস্থ্য দাঁতের ঘরে রোগের বাসা বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ, 7:00 যুববাণীর অনুষ্ঠান অনাদি অতীত, উপস্থাপনায় সৌরভ দেবনাথ, 7:45 কবিকণ্ঠে কবি সৌম্য সরকারের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনায় শাহনাজ আব্দুর রফিক, শাহনাজ আব্দুর রৌফ, 8:15 এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী সোমা ঘরের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভেন্দু বাগ, 9:00 কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মোৎসব উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, পরিবেশনায় অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাগ তবলা সহযোগিতায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে দৈপায়ন রায়, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। অনুরোধের আসরে নিয়ে আজ আবার আপনাদের সঙ্গে চলে এসেছি আপনাদের মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? আজ আবার ঝকঝকে নতুন করে আপনাদের অনুরোধের গান নিয়ে শুরু হচ্ছে নতুন একটি পর্ব। আজকের দিনটি কিন্তু নানানভাবে বেশ উল্লেখযোগ্য, আর তারই প্রভাব বা ছাপ পড়েছে অবধারিতভাবে আপনাদের অনুরোধের গানে। দেখা যাক কতটা সেই সব সামলে ওঠা যায়, আর আপনাদের পছন্দের গানগুলি, আপনাদের অনুরোধের গানগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। শুরুতেই আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি গানে।

হীরক রাজার দেশে ছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে গান সত্যি আকাশে বাতাসে আনন্দই ছড়িয়ে দেয়। বিশ্বজিৎ হাজরা, প্রকাশ বিশ্বাস এবং জগন্নাথপুর হবিপুর মালদা থেকে এই গানের জন্য অনুরোধ করেছিলেন। বিশ্বজিৎ হাজরা, প্রকাশ বিশ্বাস, জগন্নাথপুর হবিপুর মালদা থেকে আপনাদের অনুরোধে এবং আমার সমস্ত মৈত্রী বন্ধুর কাছে এই গান নিশ্চয়ই পৌঁছে গেল আকাশে বাতাসে এক অন্যরকম আনন্দের রেশ তৈরি করে। পরের গান শোনাই আপনাদের। হ্যাঁ, আজ কিন্তু বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন, 11 আগস্ট শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন, জন্মদিনের শুভ লগ্নে শুনতে চাই গান। একই অনুরোধ বা আজকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান শোনার অনুরোধ একাধিক আছে, দেখা যাক। এই গানটি অনুরোধে, যার অনুরোধে শোনাতে চলেছি, আকাশমণ্ডল গুরুমশাই পাড়া চালুয়াড়ি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনি শুনতে চেয়েছেন বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

কাজল কাজল চোখেওই হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে সাথীহারা ছবি থেকে। যদিও বন্ধু অনুরোধে লিখেছিলেন কাজল কালো চোখেওই, আসলে কিন্তু কাজল কাজল চোখেওই। অনুরোধ করেছেন নিমাই হাজরা, প্রিয়ম হাজরা, চুরপুনি, পূর্ব বর্ধমান থেকে। চলে যাই আবারও একটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিনের উপলক্ষে গানের অনুরোধে। আমি সেই পথে যাই যার ঠিকানা নাই। অনুরোধ করেছেন সাধন মুখোপাধ্যায়, মাকুড়া থেকে।

0: মাগারে। কিরে কামলি কেন, বাজা।
1: গামাপা মাগারে।

ঠিক ধরেছেন, দুই ভাই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই বিখ্যাত গান শুনতে চেয়েছেন আনারুল ইসলাম বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে। এরপর যে গানটি শোনাতে হবে বা শোনাতে চলেছি, সে গানের জন্য এতগুলি নাম আমাকে বলতে হবে, কারণ এত অনুরোধ এসেছে, বুঝতেই পারছেন কোন গানটি। এবং আমি যতক্ষণ এই তালিকা তৈরি করেছি, তারপরও কতজনের অনুরোধ আরও এসেছে আমার জানা নেই, মার্জনা করবেন কারো নাম বাদ গেলে, কারণ যতক্ষণ পেয়েছি আপনাদের এই গানের জন্য অনুরোধের নামগুলি সবই আমি পড়ে দেবার চেষ্টা করব। চলে যাই আগে গানে, লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গানটি, একবার বিদায় দে মা, ঘুরে আসি।

এই গানের পর কথা বলাটাই বাতুলতা, তবু তো বলতে হবে। আজ 11ই আগস্ট, ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। এ দিবস উপলক্ষে অনুরোধ রেখেছেন অনেক অনেক বন্ধুরা। পুতুল গাইন, বিশ্বজিৎ গাইন চড়ুইগাছি বনগা থেকে, করবিনে নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটী হুগলি থেকে, শ্যামসুন্দর সোমা ও অরিজিৎ দাস অধিকারী তেমাথাং সবং পশ্চিম মেদিনীপুর থেকে, শিবির কুমার বেতাল ও মিতালী বেতাল তেলিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে, দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল সাথী মণ্ডল এবং ত্রিলোক বিহারী মণ্ডল বাণীওর নলহাটি বীরভূম থেকে, অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, শিবু কাশারি হাজরাপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে এবং প্রদ্যুৎ সিংহ অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। এবং এখানে শেষ নয়, অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে। সবার অনুরোধে, আপনাদের অনুরোধের গানটি আজকের দিনকে উৎসর্গ করে গানটি শোনানো গেল। এরপর আর হয়তো একটি গানই আপনাদের জন্য পৌঁছে দিতে পারব, স্বাধীনতার মাস বলে অনুরোধ রেখেছেন এই গানটিরও।

স্বাধীনতার মাস, আর এই গান মানেই বুকে এখনো আগুন জ্বালে আমাদের। সমবেত কণ্ঠে শুনলেন গানটি, শোনার জন্য অনুরোধ করেছেন সাগর খরামি, সৈকত খরামি, উর্মিলা খরামি, লালন খরামি ও কর্ণ খরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। সময় একেবারে শেষ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুরোধ রাখুন আপনাদের পছন্দের শিল্পী ও গানের। আকাশবাণীতে রোজ আপনাদের জন্য 3:35 ভারতীয় সময় আপনাদের অনুরোধের গান যেমন পৌঁছে যায়, তেমনই যাওয়ার অঙ্গীকার নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে আকাশবাণী মৈত্রী। আমার বিদায় নিতে হবে, ছিলাম আপনাদের সাথে তন্ময়ী, আর আপনাদের কিন্তু বিদায় নিলে চলবে না, কারণ আপনাদের জন্য মহিলাদের আসর সাজিয়ে এই মুহূর্তে অপেক্ষা করছে অনিন্দিতা মল্লিক। শুনতে থাকুন

0: মৃত্যু কহে পুত্র নিব, চোর কহে ধন, ভাগ্য কহে সব নিব জাতর আপন। নিন্দুক কহিল লব তব যশ ভার, কবি কহে কে লইবে আনন্দ আমার। গানে কবিতার পঙ্ক্তিতে আনন্দে থাকার মহিমার কথা এভাবে যিনি সর্বজনে ছড়িয়ে দিতে পারেন, তিনি আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ। আজ 25শে শ্রাবণ, 3 দিন আগে পেরিয়ে এসেছে তার পরলোকগমনের দিনটি। আজ মন নিয়ে অনুষ্ঠানে কথা হবে তার গানে কথায়, অবসাদ মন কেমনের ক্ষণ পেরিয়ে আনন্দে বাস করার কথা। আর যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতে শুরু করলাম আজকের আলাপচারিতা, তিনি একাধারে একজন মনোবিদ। রবীন্দ্রনাথ নিয়ে তার পড়াশোনা, আকাশবাণীর তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পীও বটে। তিনি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, তাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: নমস্কার ইন্দিরা, আকাশবাণী স্টুডিওতে স্বাগত। যে গানে শুরু হলো আজকের অনুষ্ঠান, তার বাণীর মর্মার্থ দিয়েই শুরু হোক কথা। নিন্দা অপমানে আনন্দে থাকার কথা বলছেন, কিভাবে সম্ভব? একজন মনোবিদ হিসেবে আপনাকে শুরুতেই এই প্রশ্ন করলাম।
1: রবীন্দ্রনাথের গান, বা শুধু গান বলবো কেন, রবীন্দ্রনাথের যাবতীয় সৃষ্টি, সবকিছুর মধ্যে রবীন্দ্রনাথ কিন্তু আছেন। রবীন্দ্রনাথের জীবন যদি না জানা যায়, রবীন্দ্রনাথের জীবনের নানান ওঠা পড়া, নানান দুঃখ তাপ সন্তাপ, যা কিছু তিনি পার হয়ে এসেছেন, সেগুলো যদি সবকিছু না জানা যায়, তাহলে এই কথাগুলির ঠিক মতো অর্থ অনুধাবন করা সম্ভব হবে না আমাদের। তাই রবীন্দ্রনাথের গান শুধুমাত্র সুরে তালে গেয়ে দেওয়াটাই আমাদের কাজ নয়। আমাদের তার কথা, মানে তার বাণী প্রধান গান তো রবীন্দ্রসঙ্গীত, সেই কথার ভিতরে আমাদের ঢোকাটা খুব দরকার, এবং সেই কথার মধ্যে রবীন্দ্রনাথ স্বয়ং আছেন, তাই তার জীবনটাকেও জানা খুব দরকার। এই মানুষটি কত যে জীবনের ঝড় ঝাপটা এবং ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন, সেটা যদি আমরা জানতে পারি, আমরা যদি ঠিকঠাক করে আমরা পড়াশোনা করি, তাহলে বুঝতে পারবো যে যে নিন্দা অপমানে আনন্দে থাকা কথাটা, এটা শুধুমাত্র কথার কথা নয়। আনন্দ শব্দটা, এই যে তুমি প্রথমেই যে কবিতাটি দিয়ে শুরু করলে যে আমার আনন্দটা কে নেবে, এই কথার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথকে অনেকটাই বোঝা গেল। সত্যি তো ওনার পুত্র কন্যাকে নিয়ে নেওয়া হয়েছে, ওনার অনেক যশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে, ওনার অনেক স্বীকৃতি অনেক সাফল্যকে হেয় করার চেষ্টা হয়েছে, কত অপমান কত নিন্দা সবকিছুর মধ্যে দিয়ে উনি গেছেন। তারপরেও উনি নিজেকে সৃষ্টিশীল রেখেছেন, ওনার কি অভিমান হয়নি, ওনার কি কষ্ট হয়নি, এরকম আরো অনেক কথার মধ্যে, অনেক প্রবন্ধের মধ্যে নিজের সম্পর্কে উনি যেখানে বলতে গেছেন অনেক কথা, এবং অন্যান্য মানুষের, তার চারপাশে যারা ঘিরে থাকতেন, তাদের যে স্মৃতিচারণা, রবীন্দ্র জীবনী নিয়ে যারা কাজ করেছেন, সেখান থেকে আমরা জানতে পারি উনি সত্যি সত্যি পেরেছেন, সাফল্য পেয়েছেন যে এই নিন্দা অপমান পেরিয়ে কি করে ভালো থাকা যায়। এবং সেটা শুধু নিজে যে ভালো থেকেছেন তা না, তিনি ভালো রাখতেও পেরেছেন আমাদের। আজকে এত বছর পর্যন্ত হয়ে গেছে, রবীন্দ্রনাথ তিনি কতদিন আগে চলে গেছেন, এখনো আমরা তার কথা শুনে যদি চলি, তার কথা যদি আমরা নিজেদের ভেতরে,
0: কিন্তু তিনি তো রবীন্দ্রনাথ, তিনি নিন্দা অপমানে পেরিয়ে তিনি আনন্দে থাকছেন। খুব সাধারণ মানুষ হিসেবে এই জায়গাটা কিভাবে, একজন মনোবিদ হিসেবেই আপনার কাছে প্রশ্ন, এই জায়গাটা আমরা কি করে অর্জন করতে পারি, যে প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে আসবে যাবে কিন্তু আমরা আনন্দে থাকব।
1: মানুষ তো মানুষই, তিনি রবীন্দ্রনাথ তুমি যেটা বললে, হ্যাঁ তিনিও কিন্তু এসবের দ্বারা পীড়িত হয়েছেন, সেটা কখন উনি বলছেন না যে আমি পীড়িত হইনি। তিনি মৃণালিনী দেবীকে একবার বলছেন, যখন দেখেছি কেউ চলে যাচ্ছেন, মানে মৃত্যুর কথা বল, যার মৃত্যু অবশ্যম্ভাবী, যখন দেখছি তখন নিজেকে বুঝিয়েছি বা মনে মনে তাকে বলেছি তুমি যাও, শান্তিতে যাও। এবার দেখো, এই যে মৃত্যুর মতো একটি ভয়ানক ছাড়াছাড়ি, এতটা কষ্টের, যেখানে ওনার নিজের সন্তান সেখানে রয়েছে, স্ত্রী বাবা বন্ধু আত্মীয় যারা আছেন তারা তো একরকম, সন্তান শোক পেয়েছেন, আর একটি নয় একাধিক, সেই সময় একটি মানুষ এইভাবে নিজেকে প্রস্তুত করেছেন, এইভাবে ভাবিয়েছেন, তবে তো তিনি এই কথাগুলো বল

0: করতে পেরেছেন। তার শোক আছে, তার দুঃখ আছে, অপমানে তিনি পীড়িত হয়েছেন, তার কষ্ট হয়েছে। এবং এই আলোচনা প্রসঙ্গেই হয়তো বলবো যে তিনি একটা সময় ভয়ানক অবসাদে পড়েছিলেন এবং সেখানে তার মৃত্যুর ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। এটাও তো একজন সাধারণ রক্তমাংসের মানুষের মতোই কথাগুলো বলেছেন, আমাদেরও যা তাঁরও তাই। কিন্তু কে কিভাবে উত্তরণের পথটি নেবে সেখানে মানুষ কিন্তু সাধারণ থেকে বিশেষ হয়ে যাচ্ছে। উনি সেক্ষেত্রে বিশেষ, উনিও চেষ্টা করেছেন আমাদেরও বিশেষ করে তুলতে। এই সমস্ত অভিজ্ঞতাগুলো আমাদের কাছে পৌঁছে
1: রেখে গেছেন।
0: উনি তো সব জানিয়ে দিচ্ছেন, উনি তো বলছেন, উনি তো নিজের কাছে কুক্ষিগত করে রাখেননি। আমাদের কাজ হলো সেটাকে খুঁজে খুঁজে বের করা, আমাদের নিজেদের কোন সমস্যাতে আমরা যাতে সেই কথা থেকে, যেমন মানুষ গীতা পড়েন, যেমন বাইবেল পড়েন, যেমন কোরআন পড়ে নিজেদের মনকে আনন্দে রাখেন, কোন একটা দুঃখ শোকে নিজেদের উত্তরণের একটা চেষ্টা করেন, ভজন শোনেন, গান করেন, ঈশ্বর চিন্তা করেন, সেই কাজটি করে কিন্তু রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টি।
1: একদম, একজন মানুষ এলেন তার অবসাদ নিয়ে বা মানসিক কোন যন্ত্রণা নিয়ে, এটা বোধহয় বেশ সাধারণ সমস্যা এখনের সময়। নিজের চেনা পরিমণ্ডলে কাউকে অবসাদে ডুবে যেতে দেখছেন, এক্ষেত্রে উপশমের রাস্তা রবীন্দ্রনাথ কিভাবে হতে পারেন তার সৃষ্টি নিয়ে?
0: এর প্রশ্নের উত্তর মানে আগে কিছুটা আমি দিয়ে দিলাম, তাই এখন একটা কথা বলি। এই যে মানুষ, আমরা যে অবসাদে পড়ি, আমাদের অবসাদের পড়ার পেছনে
1: এবং এই যে সময়টায় আমরা চলছি, এখানে বোধহয় সবাই আমরা নানাভাবে,
0: হ্যাঁ প্রত্যেকেরই আছে নানান রকম একটা অবসাদের জায়গা তৈরি হয়েছে। এই অবসাদের জায়গাগুলো তৈরি কি করে হচ্ছে সেটা যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে এই অবসাদ থেকে উত্তরণের জায়গাটা আমাদের কাছে কিছুটা পরিষ্কার হবে। সমস্যার কারণটা জানলে তবে তো সমাধানের জায়গাটা বোঝা যায়। যে অবসাদগুলি বায়োলজিক্যাল, যেগুলো আমাদের হরমোনাল নানা রকম সমস্যায় হচ্ছে, এটা মহিলা মহল অনুষ্ঠান, এখানে মেয়েদের কথা সাধারণত হয়ে থাকে, একটা মেনোপজাল অবসাদ থাকে, তো সেখানে তার হাতে সবকিছু নেই, তার বায়োলজিক্যাল কারণে তিনি অবসাদগ্রস্ত হচ্ছেন একটা কিছুদিনের সময়ের জন্য, এই জায়গাটা একদমই বায়োলজিক্যাল, এটা ট্রিটমেন্টের জায়গায় রয়েছে। আবার কিছু অবসাদ হচ্ছে এই যে পারিপার্শ্বিক অবস্থা, এখানে বন্যা হচ্ছে, ওখানে খরা হচ্ছে, এখানে কোনো হিংসা হানাহানি যুদ্ধ, এই যে প্রত্যেকদিন প্রচুর তথ্য আমাদের কাছে আসছে, সেটা আমাদের একটু অবসাদগ্রস্ত করে দেয়। সেটা আমাদের সংসারের ভেতরে না এলেও করছে, আমাদের ভালো লাগছে না, কোথাও শিশু মৃত্যু ঘটছে আমাদের ভালো লাগছে না, কোথাও অকারণ প্রাণ হত্যা হচ্ছে সেটা আমাদের ভালো লাগছে না, সেটা আমাদের একটা অবসাদের কারণ। আর যেটা অবসাদ সেটা হলো আমরা নিজেরা, আমাদের লোভ, আমাদের ভয়, আমাদের হিংসা, আমাদের প্রতিহিংসা পরায়ণতা, এই জায়গাটা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের কথা, যেটা তোমার অবসম্ভাব, যেটা আসছে সেটা আমরা চেষ্টা করব যাতে মানিয়ে নিতে, জুঝিয়ে নিতে, একটা নিজের মতো করে জায়গা আমাদের নিজেদের তৈরি করতে হবে। আর যেটা আমরা নিজেরা তৈরি করছি, আমাদের স্বভাব দোষে তৈরি করছি, সেই জায়গাটা থেকে আমাদের বাঁচানোর পরিত্রাণের জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জীবনে উপনিষদের ভূমিকা নিয়ে প্রচুর কথা অনেক জায়গায় আছে, আমরা অনেকেই জানি। সেখানে একটি কথা আছে, রবীন্দ্রনাথ যেটা ধ্যান মন্ত্র, সেখানে একটি শব্দ আছে মা গৃধ, মানে লোভ করোনা। এবং এই লোভ করোনার সঙ্গে একটা দুর্দান্ত কথা আছে, আমি সংস্কৃতে পণ্ডিত নই তাই আমি সংস্কৃত উচ্চারণ করছি না, আমি বাংলায় বলছি, সেটা হচ্ছে ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করো। কত বড় কথা, উচ্চারণ কিন্তু অনেকেই করছে কিন্তু ভেতরে অনুধাবন করা খুব কঠিন। যা আমি ত্যাগ করতে পারি সেটাই আমার, আমি এই খাতাটাই, বইটাই, জলের বোতলটা আমি এক্ষুনি কাউকে দিয়ে দিতে পারি, এটা আমার বলে, আমি তোমার ঘড়িটা খুলে কাউকে দিয়ে দিতে পারি, ওটা আমার নয়। তাই আন্তরিকতার সাথে যাকে আমি নিতে পারবো তাকেই তুমি ত্যাগ করতে পারো। এবং সেই মন থেকে ত্যাগের মধ্যে যে আনন্দ আছে, আবার সেই কোট আনকোট আনন্দ শব্দটা এসে গেল, এই আনন্দ যার মধ্যে আছে তার কখনো অবসাদ আসবে না। লোভ কথাটা গেল, এবার হলো ভয়। ভয় নিয়ে তো রবীন্দ্রনাথের কত গান, আমি ভয় করব না, ভয় করব না, বিপদে মোরে রক্ষা করো, এই প্রতিটা কথার মানে কি? প্রতিটা, আমি তোমার সাথে কথা বলছি তো আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো, মানে আমি মানে কথাগুলো ভীষণভাবে আমাকে খুব আন্দোলিত কর। এই ভয় যে কথাগুলো উনি লিখছেন, উনি তো নিজের ভেতর থেকে অনুভূতির কথাই লিখছেন, এবং সেই অনুভূতি শুধু ওনার একার না, সে আমাদেরও আছে। আমারও কোনো একটা অসুবিধা,
1: আমরা হয়তো সেভাবে বলতে পারি না, উনি আমাদের কথাটাই বলে গেছেন,
0: যে কারণে নির্জন এককের গান বলছে, রবীন্দ্রনাথের গানকে বলা হয়। এই নির্জন এককের গান বলেই বোধ হয় আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যখন আমাদের প্রত্যেকের মনের সঙ্গী বা বন্ধু হয়ে উঠছে রবীন্দ্রনাথের গান, কিন্তু তাকে তো আমাদের বন্ধু করে নিতে হবে। আমার একটা সুন্দর বৃষ্টি হলো আজ, ঝরঝরো মুখরো বাদরো দিনে গানটা গেয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, কিন্তু ওই ঝরঝরো মুখরো বাদরো দিনে একটা সুরে তালে গেয়ে দেওয়াটাই না, ওই গানের ভেতরেও যে আরো কিছু অর্থ রয়ে গেল সেই কথাটাও আমি যদি বুঝে গাই বা সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমার সেই দিন মনে হবে আমি অনেক কিছু পেলাম। ছায়া ঘনাইছে বনে বনে, একটি বর্ষার সময়কার একটি বর্ণনা, চোখটা বন্ধ করলেই মনে হয় একটা অরণ্য মধ্যে দিয়ে একটা অন্ধকার হয়ে আসছে, আমাদের তো সকলেই জঙ্গলে যাওয়া, খাওয়ার অভ্যাস আছে, কিন্তু

0: তারপরে ওই যে আড়ালে আড়ালে দেয়া নেয়া যখন শব্দটা আসছে, তখন আর সেটা শুধু আর বর্ষা থাকছে না, তখন মানুষের সম্পর্ক এসে যাচ্ছে, মানুষের আদান প্রদান এসে যাচ্ছে, কত কি একটা গভীরতা এর মধ্যে আসছে, যেটা সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন জনঅরণ্য ছবিতে। কি একটা পরিপ্রেক্ষিত ওই গানটি আনলেন, কতখানি ভেবে, অদ্ভুত ইন্টারপ্রিটেশন, সেটা অন্যদিক। এবার এই যে অবসাদের জায়গাগুলো, যখন আমাদের নিজেদের সমস্যাগুলো আসছে, ভয়, এবং আর একটা জিনিস হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা বা হিংস্রতা বা নিন্দে বা কারুর ভালো না চাওয়া, এই যে ষড়রিপু দ্বারা আমরা সারাক্ষণ
1: আক্রান্ত।
0: রবীন্দ্রনাথের তো ষড়রিপু ছিল রে বাবা, রাগও ছিল, দুঃখও ছিল, কিন্তু তিনি নিজেকে সেই আদর্শ দিয়ে, সেই উপনিষদের কথা দিয়ে, নিজের আদর্শ দিয়ে তিনি একটা কথা বলছেন যে এই যে হররৌদ্রতা, সেটা গাছের পাতার উপর যখন পড়ে, পাতা কি করছে না, সেই পাতা সেই তাপকে নিয়ে তার অন্তরে শক্তি তৈরি করছে। আর আমাদের উপরে যে এই সংকটগুলো যখন আসছে, সেই তাপ আমরাও যদি শক্তি তৈরি করে দিই, আর তার বদলে আমরা যদি নিজেকে পরাজিত করে দিই, তাহলে মুশকিল। তিনি বলছেন, আমার কারোর উপর রাগ করতে লজ্জা হয়, কত বড় কথা। আমার মনে হয় প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটছে যেতে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাগ করলেই আমার ভয়ানক পরাজয় ঘটল, এটা কত বড় কথা। সত্যি তো তাই, আমাদের সাইকোলজির ভাষা আমরা কি বলি, রাগ হচ্ছে আত্মধ্বংসী, রাগ নিজেকে ধ্বংস করে বেশি, পুড়িয়ে দেয় বেশি। তাই রাগ করলে কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই, রাগ করলে কাউকে কিছু বলতে নেই, রাগ করলে ঝগড়া করতে নেই, আর রাগ করলে কোনো পরিকল্পনা করতে নেই। রাগটা ঠান্ডা হলে, যে কোনো অ্যাঙ্গার ম্যানেজমেন্টে যে কোনো কথা হচ্ছে, রাগটা ঠান্ডা হলে তারপর এগুলো করতে হয়, রাগের মাথায় কিছু করতে নেই। আগেকার দিনে মানুষেরাও বলতো, বড়রাও বলেছে, আমাদের বইয়ের পাতাতেও আছে, সেটাই উনি বলছেন। কিরকম একটা গল্প বলবো?
1: অবশ্যই।
0: মেজো মেয়ে রেণুকা অসম্ভব অসুস্থ, ওনাকে নিয়ে উনি আলমোড়াতে গেলেন যাতে বায়ু পরিবর্তনে একটু সুস্থ হয়, কিন্তু সেখানে খুব একটা কাজের কাজ কিছু হলো না, তাই রেণুকাকে নিয়ে উনি ফিরে আসছেন। সেই আলমোড়া থেকে কাঠগোদাম আজকের মতো সহজ পথ
1: ছিল না।
0: তিনি কি করে আসছেন না, রেণুকা যে খাটটায় শুয়েছিল সেই খাটটায় কয়েকজন বাহককে দিয়ে বয়ে আনছেন, এবং প্রায় অত মাইল রাস্তা উনি পাশে পাশে হেঁটে নামছেন পাহাড়ি রাস্তা দিয়ে। এবং নামার পরে যখন কাঠগোদাম স্টেশনে এলেন, তখন দেখলেন ট্রেনটা চলে গেছে। ওখানে যে ডাকবাংলো ছিল সেখানে কিছু ইংরেজ ছিল, তারা ওদের ঢুকতে দিল না, এই রোগী কি রোগী, ছোঁয়াচে রোগ, ঢুকতে দেবো না। সেই রবীন্দ্রনাথ মেয়েকে নিয়ে, ওই অসুস্থ মেয়ে, তারপরেই সে চলে গেছে, তাকে নিয়ে তিনি স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটাচ্ছেন, পরদিনের ট্রেনে উঠবেন। সকালবেলায় দেখছেন ওনার পিক পকেট হয়ে গেছে, যেটুকু টাকা ছিল সব চলে গেছে। এই অবস্থায় আমরা কি করব, অসম্ভব একটা, মানে ফেটে পড়ার মতো, হয় রাখবো নয় হা হা করে কাঁদবো বা কিছু একটা, তখন কিছুই নেই, না মোবাইল ফোন, না কিছু, কোনো যোগাযোগ ব্যবস্থা, কে টাকা দেবে। এই সময় রবীন্দ্রনাথ নিজে লিখছেন যে, আমার খুব রাগ হলো, কিন্তু তারপর বলে, আরে কার উপর রাগ করছি, রাগ করলে তো আমারই পরাজয় হলো, রাগ করলে আমি কিছু সিদ্ধান্ত নিতে পারবো না, বরং আমি যদি এখন ভাবি যে ওই টাকাটা আমি চোরকে দিয়ে দিয়েছি, সেইটা ভাবার সঙ্গে সঙ্গে উনি লিখছেন, রাগটা আমার প্রশমিত হলো, আমি মনকে বললাম তুমি শান্ত হও, ধরে নাও আমি টাকাটা দিয়ে দিয়েছি, ব্যাস অমনি শান্ত হয়ে গেল। এই শান্ত মন ছাড়া তো কোনো কাজ করা যায় না, সিদ্ধান্তে আসা যায় না, কিছু পরিকল্পনা করা যায় না, কিছুই করা যায় না। এরকম আরেকটি ঘটনাও আছে, বিহারে কোথাও একটা, একটি পাহাড়ের ওপর একটা কিছু দেখানোর জন্য একজন পরিকল্পনা করেছেন, রবি ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, এবং সে খুব দুর্গম জায়গা, উনি যাচ্ছেন, সঙ্গে কয়েকজন রয়েছেন, যে সঙ্গে যারা রয়েছেন তাদেরই একজনের স্মৃতি কথায় এই গল্পটা জানা যায়। তার কিন্তু কোনো ভাবলেশ নেই, তাকে যেখানে রাখছেন তিনি সেখানে বসছেন, তাকে যেখানে বসতে বলছেন সেখানে যাচ্ছেন, ট্রেনে তুলছেন, ট্রেন থেকে নেমে দেখছেন কোনো গাড়ি ঘোড়ার কিছু ব্যবস্থা নেই, অনেকক্ষণ অপেক্ষা করে কিছু একটা গাড়ি এলো, যেখানে পৌঁছলেন সেখানে দেখলেন ধুধু ফাঁকা জায়গা, খাবার জায়গা কিছু নেই, কিছু না খেয়ে সারা দিন ঘুরে কিছু দেখতেও পেলেন না, পুরো একটা অবস্থার মধ্যে তিনি আবার ফিরে এলেন। আলটিমেটলি সেদিনকে দেখা গেল যে তিনি বোধহয় তিনটি কি চারটে গান লিখেছেন, এবং একটি এক বিষয়ের, পথেরও সাথে নমি বারংবার এরও এই গানটি ছিল, তো আরো কিছু গান ছিল, যে গানগুলোর সাথে একটি একটির সাথে, মানে সবকিছু যে পথ নিয়ে লেখা তাও নয়, কিন্তু কি ভাবলেশহীন একজন মানুষ, সত্যি কি ভাবলেশহীন, তিনি কি কিছুই বুঝতে পারছেন না, তার গরম লাগলে বুঝতে পারতেন না, তার খিদে পেলে বুঝতে পারতেন না, কোনটা তার পায়ে ব্যথা হলে বুঝতে পারতেন না, সবই পারতেন, কিন্তু সেই এড়িয়ে থাকাটা, প্রত্যক্ষ জীবনের যে ধাক্কাগুলো এড়িয়ে তিনি নিজেকে সবসময় একটা সৃষ্টিশীল জায়গায় দিয়েছেন। সম্প্রতি একটি গবেষণায় একটি পড়ছিলাম, রবীন্দ্রনাথ নিজেই কোনো বন্ধুকে লিখেছেন যে, ছোটবেলায় এত একাকিত্বে আমি থেকেছি, এত একা থেকেছি, যে একটা সময় দিনের পর দিন অনেকদিন কথা বলতে পারতাম না, মানে কথা বলার কিছু ছিল না, তাতে অনেকদিন কথা না বলে গলার আওয়াজটা খুব নরম হয়ে গেছিল, মৃদু হয়ে গেছিল, ক্ষীণ হয়ে গিয়েছিল। এই যে ছোট থেকে উনি খুব একা, এখানেও প্রমথনাথ বেশি এদের কথাতে আসছে যে রবীন্দ্রনাথ সেরকম কোন বন্ধু সারা জীবন পেলেন না। আদম্বরী দেবী বৌঠা, নতুন বৌঠান, তিনি কিছুদিনের জন্য বন্ধুত্ব তার ছিল, কিন্তু একদম বাল্যে, আর তারপরে পরবর্তীকালে তার কোনো বন্ধু সে অর্থে ছিল না যার কাছে তিনি সমস্ত কথা

0: শেয়ার করতে পারেন। তার ওই সবকিছু বলার জায়গাটা ছিল হচ্ছে তার লেখা। মানে তিনি আমাদের যতটা সাহচর্য দিলেন, আমরা যেন তাকে অবলম্বন করে বাঁচলাম, কিন্তু ওনার অবলম্বন করার মতো সারা জীবন কেউ রইল না। এটা একটা কতখানি একাকিত্বের জায়গা। তার সাথে নানান সময় তাকে নানান ভাবে আক্রমণ করা হয়েছে।
1: রবীন্দ্রনাথ সম্বন্ধে এই কথাগুলো শুনছি আমি শুধু নয়, আমার শ্রোতা বন্ধুরাও শুনছেন। আমরা নিজেরাও মিলিয়ে দেখছি যে আমরা কি করেছি। আমরা যে সময় এরকম একটা প্রচন্ড রাগে ফেটে পড়ার সময় বা হতাশায় একেবারে মুমূর্ষু হয়ে গেছি, সেই সময় ঠিক আমরা কি করেছি, হয়তো এই জায়গাটাই আমাদেরকে উত্তরণ এনে দিতে পারে। আমরা যখন মিলিয়ে দেখব তার জীবনের সঙ্গে, এই গল্পটা সত্যি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আমি। এবং ওই যে বললাম প্রথমেই, তিনি আমাদের প্রাণের মানুষ, প্রত্যেকটা জায়গায় তিনি কোথাও আমাদের প্রাণকে আরেকটু করে ছুঁয়ে যান।
0: একদম।
1: রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনে কথা হচ্ছিল তার বন্ধুহীনতার কথা, তার একাকিত্বের কথা। একটা বিরাট সংসারে বড় হয়েছেন, কিন্তু সেখানে মাতৃস্নেহ সেইভাবে পাননি, একা চাকর বাকরের আওতায় তিনি বড় হচ্ছেন। তিনি জানলা দিয়ে দেখছেন, তিনি লাঠি খেলছেন, সবকিছুই করছেন, কিন্তু তার মধ্যে কোথাও একটা একাকিত্ব, যেটাই হয়তো সৃষ্টিশীলতা হয়ে আমরা যেটা ছোঁয়া পাচ্ছি। রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনে বহু আপনজনের মৃত্যু পার হয়েছেন শুনলামই, এবং সন্তান শোক, বারবার সন্তান শোক এসেছে তার কাছে। এসব পার করার শক্তি তিনি কিভাবে পেয়েছেন সেটা একটু আজ বুঝতে পারলাম, কিন্তু আরেকটাও জিজ্ঞাসা আছে, এই যে তার দীর্ঘ জীবন, তিনি কি কখনো অবসাদের কবলে পড়েছেন? কিভাবে নিজেকে উত্তরণ করেছেন সেই অবসাদ থেকে? কারণ আমরা তার শোকের কথা পড়ি এবং সেই শোকগুলো বেশিটাই মৃত্যু শোকের কথা জানি, কিন্তু অবসাদ নিয়ে শুনতে চাই একটু।
0: রবীন্দ্রনাথ 1914 সালে নোবেল পুরস্কার পেলেন। নোবেল পুরস্কার বলা যায় যে সাহিত্য জীবনে বলো, মানে যে কোনো সৃষ্টির একটি চরম
1: মাইলস্টোন
0: ছুঁয়ে ফেলা। তিনি একটি দেশের, এবং সেই দেশটি পরাধীন, তার একটি আঞ্চলিক ভাষা লিখে তিনি বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারটি পেয়েছেন। এটা কত বড় একটা বিষয় তলিয়ে ভাবলে বোঝা যায়। সেই নোবেল পুরস্কার পাওয়ার পর 1914 সালেই, একটু শেষের দিকে, তিনি সেই সময় ভয়ানক অবসাদের শিকার হন। এবং এই যে অবসাদ, এটা সম্ভবত ওনার সারা জীবনই একটা সঙ্গী। একাকিত্ব যেটা আমরা বলছিলাম, একাকিত্ব যেমন একদম ছোট থেকেই একটা তার সঙ্গী, সেরকম এই অবসাদ, অবসাদ ছাড়া, দুঃখ যাপন ছাড়া, বেদনা ছাড়া অনুভূতি তৈরি হয় না। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, এই যে কাঁটাগুলো না থাকলে কিন্তু ওই ফুলটাও খুব মুশকিল। সেটাও প্রমথনাথ বিশি একবার বলছেন যে রবীন্দ্রনাথ যদি জীবনে আরো কিছু পেতেন, একটু পরিবারের সাহচর্য বা ওরকম বন্ধু, তাহলে হয়তো একটু কম লিখতেন, কিন্তু তার জীবনটা অনেকটা হয়তো মসৃণ হতো। কিন্তু সেসব নেই বলে ওনার লেখা এবং ওনার সৃষ্টি অনেক বেশি হয়ে গেল, কারণ ওইটাই ওনার পরিপূরক।
1: এখানে জিজ্ঞাসা করি, এই নোবেল পুরস্কার পাওয়ার পর তার অবসাদে ডুবে যাওয়া, এর কারণ কি ছিল?
0: এই কারণটা হচ্ছে, উনি সেই সময় রামগড় থেকে ফিরেছেন যখন, সেই সময় জীবনীতেই ধরা আছে যে সেই সময়টা ওনার অবসাদ, মানে ডিপ্রেশন আমরা আজকের দিনে যেটা বলি, সেটা ভয়ানক রকমের হয়েছিল। উনি কিছু কথা লিখছেন চিঠিতে, আমি সেই চিঠির কয়েকটা জায়গা একটু পড়ছি, হ্যাঁ, তাহলে আরো বেশি ভালো করে বোঝা যাবে। একটা ওইরকম মানুষ, তিনি বলছেন যে আমার নিজেকে আগাগোড়া ব্যর্থ বলে মনে হচ্ছে। লিখছেন, নিজের ওপর এবং সংসারের ওপর আমার গভীর অশ্রদ্ধা ঘনিয়ে আসছিল, এই কথাটা তিনি চিঠিতে লিখছেন। তারপর আর একটা জায়গা বলছেন, রথীন্দ্রনাথকে লিখছেন যে দিন রাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করেছে, মনে হয়েছে আমার দ্বারা কিছুই হয়নি এবং হবে না, আমার জীবনটা যেন আগাগোড়া ব্যর্থ। ওই রকম একটা মানুষ এই কথাটা উনি লিখছেন। তার তখন ভীষণ অবসাদ, তার কিছু ভাল লাগছে না, তার মৃত্যু চিন্তা ঘটছে এবং মনে হচ্ছে তার সমস্ত কাজ ভুল। সেই সময় তার অনেকগুলো ক্ষতির সম্মুখীনও তাকে হতে হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক একটা সমস্যা চলছে, নোবেলের টাকাও তো আমরা জানি বিশ্বভারতীর কাজেই লেগে গেল, এবং বন্ধুদের কাছেও চড়া সুদে ধার নিয়েছেন। ঠিক এর আগে ঘরে বাইরে লিখেছেন, ঘরে বাইরে নিখিলেশের কথাটা একটু মনে করি, নিখিলেশ যেরকম জমিদার, রবীন্দ্রনাথও সেরকম জমিদার, প্রজাদের জন্য নিজের ক্ষতি স্বীকার করছেন। নিখিলেশ তো তেমনই ছিলেন, এখানেও তাই, একটা গ্রামীণ ব্যাংক, মানে কৃষি ব্যাংক তৈরি করবেন বলে বন্ধুদের থেকে, আর বন্ধুরাও সেরকম রবীন্দ্রনাথের বন্ধু, তারাও কিন্তু কেউ সুদ ছাড়েননি, চড়া সুদে ধার করেছেন, চাষিদের তিনি অল্প সুদে ধার দিয়েছেন, এবং প্রায় তখনকার দিনে লক্ষের ওপর তার ক্ষতি হয়েছে। অবসাদের এইগুলো অনেকগুলো কাজ ছিল। তারপর নোবেল নিয়ে তো অসম্ভব একটা অপমানের শিকার হয়েছেন, নোবেল পাওয়া নিয়ে

0: অনেকে নিন্দে মন্দ করেছেন, অথচ এই নোবেল পাওয়ার পর যখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে, তখন কলকাতা থেকে স্পেশাল ট্রেনে অনেকে চলে গেলেন ওখানে গিয়ে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেবেন, এবং সেইখানে সভাপতিত্ব করবেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এরকম ব্যবস্থা হলো, আম্রকাননে সাজানো গোছানো হলো যে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়া হবে। রবীন্দ্রনাথের সব পছন্দ হচ্ছে না, এটাও আমাদের জানা দরকার, এটা আমাদের শেখার দরকার। এই যে আমরা বলি অ্যাসার্টিভ হওয়া, ঠিক জায়গায় ঠিক কথাটা বলা, অথচ অসভ্যতা না করে। রবীন্দ্রনাথ সেখানে ওই সমস্ত বড় বড় মানুষদের সামনে বললেন, আপনাদের নিন্দাটাই সত্য, প্রশংসাটা মিথ্যে, ওটা আমি নিতে পারছি না। মানে ভাবা যায়, মানে এই এইভাবে আমরা বলতে পারি, আমরা কত কিছু গিলে ফেলি, এই গিলে ফেলাটাও কিন্তু আমাদের সমস্যা বাড়িয়ে দেয়। কিন্তু ঠিক জায়গায় ঠিক কথাটা বলাটাও একটা বড় শিল্প, শিল্পই বলা যায়, কথা তো শিল্প। এইরকম ঘটনা ইউরোপে প্রচুর সম্মান পাওয়ার পরে তিনি লিখছেন যে দেশে ফিরে আমার নির্জন কক্ষটি আমার জন্য অপেক্ষা করে আছে। ভাবা যায় যে একটি অরণ্যে যে গাছটি যেমন একদম শাল প্রাংশু, মানে যেটি সব থেকে মাথা উঁচু করে থাকে, তার পাশে কেউ থাকে না, যেমন এই মানুষটিরও তাই, যিনি যত উঠছেন তত ফাঁকা হয়ে যাচ্ছে চারপাশটা, তত তিনি একা হয়ে যাচ্ছেন। এই সময় যে ১৯১৪ সালে যে তার যে ডিপ্রেশনটা হলো, উনি নিজেই বলছেন যে কিছুকাল থেকে আমার একটা নার্ভাস ব্রেকডাউন হয়েছে। এই ব্রেকডাউন শব্দটা উনি ব্যবহার করছেন, উনি চিকিৎসা করছেন এবং এই চিকিৎসার যে সাইড এফেক্টস গুলো সেগুলো উনি মানে ভুক্তভোগী হচ্ছেন, তার জন্য ওনার কষ্ট বাড়ছে। উনি লিখছেন যে আমি কোনো কাজ করতে পারছি না, এখন আর আমি কোনো কবিতা টবিতা কিছুই লিখতে পারছি না। এই সময় বলছে মনের ভেতরে একটি গভীর বেদনা ও অশান্তি অকারণে লেগেছিল। এই যে অকারণ অশান্তি, অকারণ বেদনা, একেই কিন্তু আমরা অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণ বলে মনে করি, লক্ষণ বলে মনে করি। এর সঙ্গে সঙ্গে তিনি এক বছরের মাথায় সুস্থ হয়ে উঠছেন। তিনি নিজেই বলেছেন, এখান থেকে আমি কিন্তু বেরোবই, পদ্মার নির্জনতার মধ্যে গেলেই এখান থেকে বেরিয়ে আসবো। তো সেইখানে উনি বলছেন যে কিছুকাল থেকে মনে হচ্ছিল মৃত্যু আমাকে তার শেষ বান মেরেছে এবং সংসার থেকে আমার বিদায়ের সময় এসেছে, কিন্তু মৃত্যু যার ছায়া অমৃত তারই ছায়া, এতদিনে আবার সেই অমৃতেরই পরিচয় পাচ্ছি। এটা হচ্ছে তিনি যখন ফিরে এলেন, তিনি আবার পদ্মায় গিয়ে নিজেকে আবার সেই শান্ত করে কর্মজীবনে আবার ফিরে এলেন। দেখো উনি সেই সময় কিন্তু মেটেরিয়া মেডিকার পড়ে ফেলেছেন, ওনার লক্ষণগুলো মিলিয়ে মিলিয়ে দেখেছেন। এখান থেকে শিক্ষার যেটা, যারা অবসাদে ভুগছি আমরা, যারা অবসাদে আছি, তাদের কাছে এটাই বড় কথা যে অবসাদে থাকলে রবীন্দ্রনাথ যেটাই করেছেন সেটা আগে করুন। প্রথম কথা হচ্ছে গোপন রাখবেন না, স্বীকার করুন। অবসাদটা হয়েছে এটা স্বীকার,
1: নিজের কাছে
0: স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি সত্যি অবসাদগ্রস্ত। এটা কিন্তু উনি করেছেন, এটি বৈজ্ঞানিক ভিত্তি আছে এই কথাটার মধ্যে। এবং তারপরে তার জন্য যেটা করার সেটা করতে হবে, ওষুধ চিকিৎসা যা দরকার। এবং রবীন্দ্রনাথ অজস্র চিঠি লিখতেন, সেই চিঠিতে ওনার মনের সমস্ত উষ্মা, ওনার সমস্ত ভেতরকার সবকিছু বেরিয়ে আসতো। চিঠি লেখা, ডায়েরি লেখা, এটা ভীষণ ভীষণ ভালো একটি প্র্যাকটিস, এটাও রবীন্দ্রনাথ থেকে আমরা শিখতে পারি। রবীন্দ্রনাথকে চিঠি লিখেছেন, তিনি যেই হন না কেন তিনি উত্তর পাননি, অন্তত এক লাইনেরও উত্তর পাননি, এরকম কিন্তু দেখা যায় না। রবীন্দ্রনাথের চিঠি একটা আলাদা সাহিত্য হয়ে গেছে এবং সেখান থেকে তার জীবনের
1: অবশ্যই রবীন্দ্রনাথের চিঠি আমরা প্রত্যেকের সঙ্গে যে সমস্ত চিঠিপত্র গুলো আমরা পড়ি, সম্পর্কগুলো কত সুন্দর করে বোঝা যায়।
0: শুধু না, মানে ওনার যে নানান সংকট এবং ওনার যে দেশ দশের প্রতি যে ওনার ভাবনা চিন্তা আশঙ্কা সবটা এত সুন্দর করে ওনার নিজের ভেতরের প্রতিফলন হচ্ছে ওনার চিঠি। তুমি যে বারবার বলছো না বিশেষ এবং সাধারণ, সাধারণ মানুষও সাধারণ, সাধারণ মানুষ বিশেষ। এই চিঠি লেখা, ডায়েরি লেখা, কথা প্রকাশ করা, সকলের কাছে বলা যে আমার এই সমস্যাটা হয়েছে, এটা খুব দরকার। জিনিসটাকে স্বীকার করা, হ্যাঁ আমার সমস্যা হয়েছে, এবার সমস্যা থেকে আমি বেরোবো। তারপরে যেটা হচ্ছে, এই যে নানান রকম রাগ বা অভিমানের জায়গাটা তৈরি হচ্ছে কোনো কারণে, তার জন্য কখনো প্রতিহিংসা পরায়ণ না হওয়া, এটাও রবীন্দ্রনাথের কাছে শিখতে হয়। আজকে দ্বিজেন্দ্রলাল রায় কতখানি ওনার সাথে বিরুদ্ধতা করেছিলেন, উনি একটা নাটক লিখেছিলেন, বন্ধু ছিলেন, এবং ওনার নাম আর নাটকের নাম আনন্দ বিদায়, সেখানে রবীন্দ্রনাথকে অসম্ভব হেনস্থা করা হয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু তার প্রতিও কোন রকম ক্ষিপ্ত হননি বা কোন রকম প্রকাশ করেনি, উল্টে তার ছেলে দিলীপ কুমার রায় বরং অত্যন্ত স্নেহের, তিনি কখনোই প্রতিহিংসা পরায়ণ, ও আমাকে এটা বলেছে বলে আমি ওকে এটা বলবো বা কারোর ক্ষতি করব, ক্ষতি চাইবো, বরং উনি নিন্দুকের প্রতি কবিতা যেগুলো লিখেছেন সেখানে কিন্তু খুব সুন্দর বলছে যে নিন্দুক থাকাটা দরকার, আমি নিন্দুকদের ভালোবাসি, তাদের জন্যই কিন্তু আমি আরো সৃষ্টিশীল হতে পারি, আরো অনেক কাজ করে যেতে পারি। শেষে এই কথাটার যদি আমি একটা সারাংশ যদি ধরতে পারি, আমাদের অবসাদ থেকে বেরিয়ে আসতে গেলে রবীন্দ্রনাথের কাছে তিনটে জিনিস আমরা শিখতে পারি। একটা হলো নিজেকে ছড়িয়ে দেওয়া সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, মানুষের সাথে শেয়ার করার মধ্যে দিয়ে। দু নম্বর

0: হচ্ছে কখনো প্রতিহিংসা করার না হওয়া, আর 3 নম্বর হচ্ছে ওই যে আমার যে দর্শন, ওই দর্শনটাকে আঁকড়ে ধরে থাকা, যে আমি মানুষ হিসেবে কখনোই নিজেকে অপমান বা ছোট করতে পারি না, আমি মানুষ হিসেবে নিজেকে সবসময় উপরে রাখবো। আমার মধ্যে একটা ছোট আমি আছে, একটা বড় আমি আছে, আমি বড় আমিটাকেই বড় করে রাখবো, ছোট আমিটা সবকিছু দ্বারা পীড়িত তাকে আমি সরিয়ে রাখবো।
1: আমার মনে হয় মুগ্ধ হয়ে শুধু আমি শুনছিলাম না, আমার শ্রোতা বন্ধুরাও মনে করছিলেন যে এই আলোচনা চলুক, আরেকটু শুনি রবীন্দ্র রবীন্দ্রনাথকে এক অন্য আলোয় দেখি, কিন্তু সময় একদম ফুরিয়েছে, তাই ইন্দিরাকে আজকের মতো বিদায় বলতেই হচ্ছে। আজকে আকাশবাণী স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ, এবং তার থেকেও বেশি ধন্যবাদ রবীন্দ্রনাথকে অন্য রকম এক আলোয়ে এবং আমাদের প্রত্যেকের নিজেদের সমস্যার সঙ্গে তার সমস্যাগুলো মিলিয়ে উত্তরণের পথটা কোথাও একটা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ ইন্দিরা। রবীন্দ্রনাথ, তাকে মাপার মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু তার মতো করে যদি একটু ভাবি, সেই দর্শনে যদি একটু নিজেদের জীবনটাকে ঢালতে পারি, হয়তো অনেকটা ভালো থাকা যাবে, আনন্দে থাকা যাবে। যে গানে শুরু হয়েছিল আনন্দে থাকার কথা, আজকে সময় আর একদম হাতে নেই, তাই বিদায় নিতেই হচ্ছে। সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আরেকদিন।

0: মহিলাদের আসর শুনলেন অনিন্দিতা মল্লিকের উপস্থাপনায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজ হিরোশিমা দিবস। 1945 সালে 6 অগস্ট পরমাণু বোমা নিক্ষিপ্ত হয়েছিল এই শহরের উপর। তাৎক্ষণিক যা প্রতিক্রিয়া হয়েছিল সেটা আগে কখনো বিশ্ব দেখেনি, কিন্তু সেটা দিয়েই শেষ হয়ে যায়নি। বহু বছর পর অবধিও তেজস্ক্রিয়তার কারণে মানুষের শারীরিক যে ক্ষতি, পরিবেশের যে ক্ষতি, তা বিজ্ঞানীদের বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। মানুষের জিনের চরিত্র বদলে গিয়েছে এই তেজস্ক্রিয়তার প্রভাবে। আজ বহু বছর পেরিয়ে এসেছি আমরা, কিন্তু তা সত্ত্বেও পরমাণু অস্ত্রের যে ভয়, যে বিপদ, সেটা এখনও রয়ে গিয়েছে বিশ্বজুড়ে। বিজ্ঞানীরা তাই বলছেন, যারা এই বিষয়ে কাজ করেন সমাজতাত্ত্বিকরা, তারা বলছেন কোন পরিস্থিতিতে আছি আমরা। আজকে আমরা শুনব সে সম্পর্কে। বলবেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী, হিরোশিমা দিবসের শিক্ষা এই কথিকা আমরা শুনব। এরপরে অবশ্যই আমরা যাব আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস উদযাপনের একটি অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদনে। আর সবশেষে আমরা শুনব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের সার্ধশত বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে আর একটি প্রতিবেদন। তাহলে শুরুতেই আমরা শুনি হিরোশিমা দিবসে শিক্ষা, বর্তমান পরিস্থিতি এবং আমাদের যাবতীয় চিন্তা চেতনা উদ্যোগের অভিমুখ সম্পর্কে বলছেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
2: আমাদের এই পৃথিবী তীর, ধনুক, ঢাল, তরোয়াল, গোলাবারুদের যুগ ছাড়িয়ে অনেকদিন আগেই এক ভিন্ন যুগে প্রবেশ করেছে। সকলেই আমরা জানি 5 বছর পৃথিবীতে ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, এবং তার 25 বছর পরে 7 বছর ধরে পৃথিবীতে সংগঠিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধকে আমরা রাসায়নিক যুদ্ধ নামে অভিহিত করি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আমরা পারমাণবিক যুদ্ধ হিসেবে অভিহিত করি। দুখানা ভয়ঙ্কর মারণাস্ত্র এই পৃথিবীতে বিজ্ঞানীদের হাতেই তৈরি হয়েছে। একটিকে আমরা বলি পরমাণু অস্ত্র বা নিউক্লিয় অস্ত্র, অন্যটিকে আমরা বলি জৈব বা জীবাণু অস্ত্র। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, যে অতীতের পৃথিবীতে জীবাণু অস্ত্র নিয়ে নানা রকম গবেষণা ও পরীক্ষা হওয়া সত্ত্বেও বর্তমানে পৃথিবীর কোনো রাষ্ট্র জীবাণু অস্ত্র মজুত রাখেনি। আমরা 6 আগস্ট এলে কখনোই ভুলতে পারি না হিরোশিমার কথা, এবং 6 আগস্টেই আমাদের মনে পড়ে 9 আগস্টের নাগাসাকি দিবসের কথা। হিরোশিমাতে 6 তারিখ সকালে কি ঘটেছিল, এই বিষয়টি আমাদের পৃথিবীর প্রায় সকল মানুষই কম বেশি জানেন। আমাদের মনে পড়বে 2023 সালে ব্রিটিশ আমেরিকান চলচ্চিত্রকার স্যার ক্রিস্টোফার নোলান ওপেনহাইমার নামে যে ছবিটি তৈরি করেছেন, সেই ছবির ভেতরে আমরা পরমাণু অস্ত্রের প্রথম পরীক্ষা কিভাবে বিজ্ঞানীরা সমাধা করেছেন, এবং সেই বিস্ফোরণের পর 16 জুলাই সেই পরীক্ষা হয়েছিল, সেই বিস্ফোরণের পর বিজ্ঞানীদের ক্রিয়া প্রতিক্রিয়াও আমরা অনুধাবন করতে পেরেছি। আজকে কম বেশি আমরা জানি যে হিরোশিমাতে প্রায় 1.5 লক্ষ মানুষ তারা মারা গিয়েছেন, এবং নাগাসাকিতে 80,000-এর মতো মানুষ মারা গিয়েছেন। এখন নাগাসাকির যে বোমা, সেইটা আরও বেশি শক্তিশালী ছিল, প্লুটোনিয়াম বোমা, কিন্তু নাগাসাকির ভৌগোলিক গড়নটা হচ্ছে এমন যে সেখানে ছোট ছোট টিলার মতো দেয়াল হিসেবে কাজ করেছে, এবং তার ফলে সেইখানে যত মানুষ মারা যাবার কথা ছিল তার চেয়ে খানিকটা কম মানুষ সেখানে মারা গিয়েছেন। এখন বর্তমানের পৃথিবীর চেহারাটা কী? পরমাণু যুদ্ধের সম্ভাবনা নিয়ে কি আমাদের ভাবনা, এই বিষয়টা আমরা একটু খতিয়ে দেখতে পারি। শ্রোতাবন্ধুরা সকলেই জানেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আজও চলছে, পারস্য উপসাগরে ভয়াবহ যুদ্ধ চলছে, এবং আমাদের মনে পড়বে 1991 সালে যখন সোভিয়েতের ভাঙন হয়, তখন প্রচুর পরিমাণ পরমাণু অস্ত্র ইউক্রেনের মাটিতে সঞ্চিত ছিল, কিন্তু কিভাবে তাকে চালাতে হবে, কি তার সংকেত, তার সমস্ত চাবিকাঠি ছিল রাশিয়ার বৈজ্ঞানিকদের হাতে। ফলে ইউক্রেন তার মালিকানা পেয়েও তাকে ব্যবহার করতে পারবে না। তারপরে আন্তর্জাতিক চুক্তি হয় এবং সেই চুক্তির ফলে 1994 সালে ইউক্রেন সমস্ত পরমাণু অস্ত্র রাশিয়ার কাছে ফিরিয়ে দেয়। সে তো ভিন্ন অধ্যায়। কিন্তু আজকে পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে 9টি দেশের কাছে নিউক্লিয় অস্ত্রের মজুত রয়েছে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস, একটি খুবই স্বীকৃত সংগঠন, 1946 সালে তাদের প্রতিষ্ঠা, তারা যে হিসেব দিয়েছে সম্প্রতি, তাদের হিসেব মতো রাশিয়ার কাছে মজুত আছে 5,420, আমেরিকা 5,042, চীন 620, ফ্রান্স 370, ব্রিটেন 225, ভারত 190, পাকিস্তান 170, ইসরায়েল 90 ও উত্তর কোরিয়া 60। সমস্ত নিউক্লিয় অস্ত্রের যোগ করলে তার সংখ্যা দাঁড়ায় 12,187। কিন্তু তার মধ্যে আরও বেশি আতঙ্কের খবর হচ্ছে এই যে 9,600টি নিউক্লিয় অস্ত্র মিলিটারিদের কাছে পৌঁছে গিয়েছে, তাদের অধিকারে আছে, এবং তারা চাইলে যে কোনো মুহূর্তে সেই অস্ত্র নিক্ষেপ করতে পারে। ফলে এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু তার সঙ্গে অতি সম্প্রতি একটা নতুন ভাবনা পৃথিবীতে তৈরি হয়েছে, যে নিয়ে আমাদের বলা দরকার। এই বিশ্ব রাজনীতিতে কতগুলো মৈত্রীর সম্পর্ক তৈরি হচ্ছে, প্রতিরক্ষার ক্ষেত্রে, দেশ রক্ষার ক্ষেত্রে, এবং তার ফলে এখন আরও 6খানা দেশ, বেলারুস, ইতালি, তুর্কি, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড, এদের সঙ্গে যে চুক্তি আছে রাশিয়া

0: এবং আমেরিকার, রাশিয়ার সঙ্গে চুক্তি আছে বেলারুসের, এবং বাকি 5টি দেশের সঙ্গে চুক্তি রয়েছে আমেরিকার, যে যদি তারা প্রয়োজন মনে করে, যদি প্রয়োজন হয়, তাহলে এই আমেরিকার কাছ থেকে তারা নিউক্লিয় অস্ত্র নিতে পারবে এবং বেলারুশ রাশিয়ার কাছ থেকে নিউক্লিয় অস্ত্র নিতে পারবে। ফলে প্রত্যক্ষভাবে নখানা শক্তিধর রাষ্ট্র থাকলেও পরোক্ষভাবে কিন্তু তার একটা বিস্তার ঘটছে, এই আশঙ্কার কথা আমাদের বলতেই হবে। বন্ধুরা হয়তো জানেন যে 2007 সালে পৃথিবীতে একটি সংস্থা তৈরি হয়েছিল, তার নাম ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স। মাত্র 10 বছরের মাথায় 2017 সালে তারা নোবেল শান্তি পুরস্কার লাভ করে, এবং বন্ধুরা যদি খতিয়ে দেখেন তাহলে দেখবেন যে তারা প্রচুর কাজ পৃথিবীতে করবার চেষ্টা করেছেন, করছেন, যাতে পৃথিবীটা নিউক্লিয় অস্ত্রমুক্ত হয়। এখন 2021 সালে যে সর্বশেষ পরমাণু অস্ত্র প্রসার সম্পূর্ণ নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্রসংঘের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যখন চুক্তিটি তৈরি হয় তখন 122টি দেশ তাকে সমর্থন করেছিল। মনে রাখতে হবে নেদারল্যান্ড বিরোধিতা করেছিল, যেই নেদারল্যান্ড এখন আমেরিকার কাছে চাইলে নিউক্লিয় অস্ত্রের সহায়তা পাবে, এবং সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিলেন। কিন্তু আজকে তার চেহারাটা কি আমরা দেখছি, যে পৃথিবীর 193টি দেশের স্বাক্ষরের মধ্যে মাত্র 75টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। সেখানে ন্যাটোভুক্ত দেশগুলো স্বাক্ষর করেনি, এবং পৃথিবীর যে 9টি পরমাণু অস্ত্রধর যে শক্তি আছে, যাদের নাম আমরা একটু আগে বলেছি, তারাও কিন্তু কেউ স্বাক্ষর করেনি। ফলে পরিসংখ্যানের বিচারে বন্ধুরা বুঝতেই পারছেন, 193টি দেশের মধ্যে মাত্র 75টি দেশ স্বাক্ষর করেছে, শতকরা বিচারে সেটি 50 ভাগেরও কম। কিন্তু 50 ভাগের কম সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা যে পৃথিবীর নখানা শক্তিধর দেশের একটিও এই চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি। আমরা আরেকটি বিপদের কথা বলবো, যেই বিপদের কথা এই সময় দাঁড়িয়ে বিজ্ঞানীরা এবং গবেষকেরা আলোচনা করছেন, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। এটা ঠিক যে পৃথিবীর কোনো দেশই এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তারা পরমাণু অস্ত্র নিক্ষেপ করবে, কিন্তু বিজ্ঞানীদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা, নিউক্লিয় অস্ত্র নির্মাণ, তার বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধাপে পৃথিবীতে গবেষণাগারগুলোতে দেখা যাচ্ছে এআই এর ব্যবহার হচ্ছে। বিজ্ঞানীরা তাই আশঙ্কা করছেন যে যদি কখনো সেই এআই নিজে থেকেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করে, তাহলে পৃথিবীতে আগামী দিনে কি ভয়ঙ্কর একটা চেহারা তৈরি হবে আমরা তা কল্পনাও করতে পারছি না।
1: অধ্যাপক শ্যামল চক্রবর্তীর কথিকা শুনলেন। এবারে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস উদযাপনের উপর একটি প্রতিবেদন, এটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু।

ইতিহাস জুড়ে আছে এমন কিছু ব্যক্তিত্বের নাম যাদের আত্মত্যাগ তাদের সমকাল এবং পরবর্তী প্রজন্মকে নতুন পথের দিশা দেখিয়েছে। এই মুষ্টিমেয় কিছু জনের মধ্যে অন্যতম বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানের উন্নতির জন্য, জাতির সামগ্রিক উন্নতির জন্য তার যে অবদান, তার কথা স্মরণ করে সম্প্রতি কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই শীর্ষক একটি অনুষ্ঠান। এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ি, একটি বেসরকারি ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের ডিরেক্টর কালোবরণ মাইতি। অনুষ্ঠানের শুরুতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক অমর্ত্য দত্ত প্রফুল্লচন্দ্র রায় জাতির সেবায় ঋষি দধিচি এই শীর্ষক একটি বক্তৃতায় বিজ্ঞান সাধনা এবং আত্মনির্ভরতা অর্জনের পথে নতুন প্রজন্মকে উৎসাহ দানের ক্ষেত্রে প্রফুল্লচন্দ্রের অবদান তুলে ধরেন। তিনি বলেন, ভারতের পৌরাণিক উপাখ্যানে ঋষি দধিচি যেমন বিশ্বের কল্যাণের লক্ষ্যে নিজে

0: যে মৃত্যুবরণ করে অস্থি দান করেছিলেন, তেমনি নিজের উপার্জনের প্রায় সবটুকু উজাড় করে দেশকে আলোর পথে নিয়ে যেতে চেয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞান ছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায় এখনও কতটা প্রাসঙ্গিক, এ বিষয়টি আকাশবাণীর শ্রোতাদের কাছে তুলে ধরলেন চন্দ্রশেখর ঘোষ।
1: আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের কাছে একটা আইডিয়াল, যেই ব্যক্তিত্বের, যেমন উনি সায়েন্টিস্ট তেমনই উনি একজন এন্টারপ্রেনিয়র এবং সোশ্যাল ওয়ার্কার। তো সেই ক্ষেত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের কাছে একটা আইডিয়াল। তো সেই ক্ষেত্রে আমাদের এখনকার প্রজন্মের যে সকল যুবক যুবতীরা আছেন তাদের শুধু দৃষ্টি আকর্ষণ করা, কিভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন সায়েন্টিস্ট, একজন টিচার হয়েও একজন এন্টারপ্রেনিয়র হিসাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার কাজে এবং সোশ্যাল ওয়ার্কে জড়িত, সেটা শেখার জিনিস। আমার কাছে মনে হয়েছে যে উনি সোশ্যাল ওয়ার্ক, এন্টারপ্রেনিয়র এবং যে সায়েন্টিস্ট এবং টিচার, সব কিছু রোল একজন ব্যক্তিত্বের মধ্যে এখন পাওয়া খুব কঠিন এবং আগেও ছিল কিনা আমার জানি। উনি একটা বিশেষ ব্যক্তিত্ব, ওনার ইতিহাস পড়া, ওনার যে সকল জিনিসগুলো উনি করেছেন সেইগুলো নিয়ে আরও চর্চা করা ইয়াং গ্রুপে, আমার মনে হয় তাদের মধ্য থেকে আমাদের ইয়াং জেনারেশন আমরা অনেক বেশি ইন্সপিরেশন পাব, যে আমরা কীভাবে শুধুমাত্র এই পড়াশোনা করার পরে, টিচার হয়ে যাওয়ার পরে আমাদের কাজ শেষ, আমি শুধু টিচার হয়ে থাকব, নাকি আমি কোনো এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেকে আবার কোনো জায়গায় প্রতিষ্ঠিত করব, অথবা আমার যেটা শিখেছি যে টিচার হিসেবে বা সায়েন্টিস্ট হিসেবে সেই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা দেখে আমাদের আরও বেশি ইয়াং গ্রুপ অনুপ্রাণিত হবে, তাতে আমাদের দেশের এবং রাজ্যের এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে, এবং তাতে আমাদের বটম লেভেলে যেই ক্রাইসিসটা আছে, যে আনএমপ্লয়মেন্ট, সেটা অনেক সংখ্যায় কমে যাবে। তা আমার মনে হয় যে ওনার মতো, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো যদি আর এই জনমে কয়েকজন এসে যায়, তাহলে ভারত একটা অন্যরকম রূপে দাঁড়িয়ে যাবে।
0: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের সঙ্গে প্রফুল্লচন্দ্রের সম্পর্ক নিয়ে জানালেন প্রতিষ্ঠানের অধিকর্তা কালবরণ মাইতি।
2: আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন উনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করছিলেন, ওই সময় উনিও ওখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ক্লাস অ্যাটেন্ড করতে যেতেন। ও আমাদের ওখানে আশুতোষ মুখোপাধ্যায় পড়াতেন, স্যার জগদীশচন্দ্র বোস পড়াতেন, ফাদার লাফো পড়াতেন, মহেন্দ্রলাল সরকার নিজে প্রচুর ক্লাস নিয়েছিলেন। উনি এক্সপেরিমেন্টাল সায়েন্সের উপর খুব জোর দিতেন এবং বিদেশে, পার্টিকুলারলি ইউরোপে, যেই ধরনের এক্সপেরিমেন্টগুলো সায়েন্টিফিক অ্যাডভান্সের জন্য ওরা ডিসকভার করত, উনি এখানে নিজে সেগুলো ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেন, যাতে স্টুডেন্টরা এনকারেজড হয় আর ওরা নিজেরাও যদি ওই ধরনের এক্সপেরিমেন্ট করতে চায় তাদের জন্য ওদের সুযোগ দেওয়া হতো। তো প্রফুল্লচন্দ্র রায়ের অ্যাসোসিয়েশন আইএসিএসের সঙ্গে খুবই ক্লোজ, তাই আমরাও মনে করি যে উনি আমাদেরই একজন। আমি স্পেশাল একটা দিক তুলে ধরতে চাই, সেটা হলো যে এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স বা পরিবেশ যেখানে লোকেরা খোলা মনে এসে বিজ্ঞান চর্চা করতে পারে, সেই দিকটা সবচেয়ে বেশি দরকার আমাদের দেশে যদি বিজ্ঞানকে আমরা আগে নিয়ে যেতে চাই। এবং প্রফুল্লচন্দ্র রায় ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল এই ব্যাপারে, কারণ উনি নিজে এত বেশি ক্রিয়েটিভ ছিলেন এবং যে কোনো কিছুতে যখনই কোনো এক্সপেরিমেন্ট করতে হতো উনি ওই এক্সপেরিমেন্টের উপর এত জোর দিতেন, এবং এক্সপেরিমেন্ট করার জন্য যে কন্ডিশনগুলো দরকার সেগুলো ঠিকঠাক করে করা, এবং হাউ টু মেক ডিফারেন্স, নতুন করে কি করে কোনো কেমিক্যাল রিয়াকশান করা যায় বা সেটা থেকে নতুন কম্পাউন্ড কি করে তৈরি করা যায়, সেই সব দিকে এত জোর দিতেন, তার জন্য উনি এত সাকসেসফুল হয়েছিলেন।
0: শুনলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় শীর্ষক অনুষ্ঠানের প্রতিবেদন। এটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়।

0: সম্প্রতি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স পূর্ণ করল তাদের ঐতিহাসিক পথ চলার 150টি বছর। এই সার্ধশত বর্ষ পূর্তির উদযাপন হল তাদের নিজস্ব ভবনে যাদবপুরে। এ সম্পর্কে প্রতিবেদন তৈরি করেছেন অঙ্কুর ভৌমিক, আসুন শোনা যাক।
1: গত 29 জুলাই উদযাপিত হল ডাক্তার মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের 150তম বর্ষপূর্তি। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বহু প্রখ্যাত এবং বিশ্ববরেণ্য বিজ্ঞানীর নাম। এখানে কাজ করেছেন স্যার সি ভি রমন, মেঘনাথ সাহা, এস ভগবন্তম, এল শ্রীবাস্তব এবং এন কে শেঠ। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে IACS। প্রতিষ্ঠানের বর্তমান অধিকর্তা অধ্যাপক কালুবরুণ মাইতি শুরুতেই আমাদের প্রতিনিধির সঙ্গে ভাগ করে নেন 150 বছরের পথ চলার বিভিন্ন টুকরো কাহিনী। প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য ফুটে ওঠে তাঁর কথার মধ্যে।
2: যখন ভারত ব্রিটিশদের রুলে ছিল, ওই সময় আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল তাতে বিজ্ঞান চর্চাটা খুব একটা ভালোভাবে করানো হতো না। মোস্ট অব দ্য সায়েন্টিফিক ইকুইপমেন্টস যেগুলো অ্যাডভান্স টেকনোলজির উপর তৈরি করা হয়েছিল সেগুলো ইন্ডিয়ানদের সঙ্গে অ্যাভেলেবল ছিল না। আমাদের যে ফাউন্ডার ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি ছিলেন গ্রেট স্কলার, উনি ক্যালকাটা মেডিকেল কলেজের টপার ছিলেন। উনি মনে করলেন যে ভারতকে যদি সেলফ রিলায়েন্ট বানাতে হয় তাহলে আমাদের দেশের লোকেদেরকে বিজ্ঞান চর্চাতে, আধুনিক বিজ্ঞানে শিক্ষিত করা দরকার, আর সেটা সম্ভব তখনই যদি আমরা নিজেদের নেতৃত্বে সেই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করতে পারি। সেই জন্য উনি এই ইনস্টিটিউটটা তৈরি করার কথা ভাবলেন এবং নিজের যে মেডিকেল চর্চা ছিল তার থেকে যা ইনকাম হতো, ওই সময়ে যারা জ্ঞানীগুণী লোক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রামমোহন রায় অ্যান্ড সো অন, তো সবার কাছ থেকে সাহায্য নিয়ে উনি এই ইনস্টিটিউশনটা তৈরি করেছিলেন পিওরলি উইথ অ্যান এইম টু ট্রেন ইন্ডিয়ানস ইন সায়েন্স আন্ডার দ্য লিডারশিপ অফ ইন্ডিয়ানস, যাতে ওদের এই পথে বাধা না হয়। উনি ও উইমেন এডুকেশনকে খুব জোর দিয়েছিলেন যাতে আমাদের দেশের উন্নতি হয়। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য মোটো।
3: কি ধরনের মাইল ফলক এতদিনে IACS ছুঁয়ে দেখল?
2: প্রচুর। 150 বছরে আমার মনে হয় যে IACS যা অ্যাচিভ করেছে, ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কোনো ইনস্টিটিউট তার ধারে কাছেও আসতে পারেনি। তার কারণ হচ্ছে, এক নম্বর তো মহেন্দ্রলাল সরকার নিজে এক্সপেরিমেন্টাল সায়েন্সের উপর খুব জোর দিতেন। উনি মনে করতেন যে আমাদের তাই বিশ্বাস করা উচিত যেগুলো এক্সপেরিমেন্টালি আমরা অবজার্ভ করতে পারি। তার জন্য উনি বিদেশ থেকে অ্যাডভান্সড ইকুইপমেন্ট আনিয়েছিলেন, নতুন নতুন যা এক্সপেরিমেন্ট হতো সেগুলোকে এখানে ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছেন। একটা এক্সাম্পল, যেমন এক্সরে যখন ডিসকভার্ড হলো, উনি প্রথম রঞ্জেন টিউব এখানে এনে এক্সরে ইমেজিং করে দেখালেন, যেটা আমাদের এখানকার মেডিকেল চর্চার শুরুয়াত হয়েছিল। তারপরে সি ভি রমন এখানে যখন এসেছিলেন, উনি দেখলেন যে দের ইজ এন ইনস্টিটিউশন হোয়ার ইউ ক্যান এক্সপ্লোর ইয়োর সায়েন্টিফিক মাইন্ড অ্যান্ড ডু হোয়াট এভার ইউ লাইক ইন সায়েন্স। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর হিম অ্যান্ড হি স্টার্টেড কাল্টিভেটিং সায়েন্স ইন হিজ স্পেয়ার টাইম, যখন উনি অন্য জায়গায় কাজ করতেন। সো দ্যাট লেড টু ডিসকভারি অফ রামন এফেক্ট, যেটা আমাদের নোবেল প্রাইজ আনিয়েছে। There are many other things. Kedareshwar Banerjee, he started finding out structure of material using X-ray diffraction. 1985 je chemistry Nobel Prize peyechilo tar actually foundation ta toiri hoyechilo Kedareshwar Banerjee discovery the. Amol Rai Choudhury discovered Rai Choudhury equation, which actually takes us beyond Einstein's theory of general relativity. Amader je universe ta toiri hoyeche, concept of black hole, everything actually could be realized because of the foundation laid down by Amol Rai Choudhury. 2020 physics Nobel Prize actually was based on that. Ashok Borua, he is the first leader in India jini amorphous silicon niye solar cell baniyechilen, that actually was translated to industry. This is the first example of research translating to product. সো দিস ইজ অ্যারাউন্ড 1985 অর সো। তো আমরা যদি দেখি যে আইএসিএস এর এই হিস্ট্রি, দেয়ার আর মেনি অ্যাক্টিভিটিস which has happened which led to a leading contribution to science and technology.
3: আজকের অনুষ্ঠানের কি বিশেষ ভাবনা?
2: আজকের অনুষ্ঠান বেসিক্যালি টু মেমোরাইজ দ্য গ্রেটেস্ট মাইলস্টোন দ্যাট ইনস্টিটিউট অ্যাচিভড অ্যান্ড অলসো টু সি হোয়াট ইনস্টিটিউট লুক ফরওয়ার্ড ইন দ্য নেক্সট 50 ইয়ার্স অর 100 ইয়ার্স। এখন আমরা মেনলি যা কাজ করছি সেগুলো রিলেটস টু হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড প্রিসিশন টেকনোলজি, যেগুলো আমাদের দেশকে আগে নিয়ে যেতে পারবে। অনেক সায়েন্টিস্ট আছে, দে আর ওয়ার্কিং অন DMD ড্রাগস, ক্যান্সার রিলেটেড থেরাপি, ক্যাটালিসিস, ন্যানো সায়েন্স, কোয়ান্টাম সায়েন্স, দিজ আর অল ভেরি টপিক্যাল। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হলো যে এডুকেশন। আমরা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট থেকে, মানে আফটার স্টার্টিং ফ্রম ব্যাচেলার্স, ওদেরকে এখানে অ্যাডমিট করি অ্যান্ড উই হ্যাভ এ ভেরি গুড BSMS MS PhD প্রোগ্রাম, সেটা আমরা এক্সপ্যান্ড করতে চাই আরও। উই অলসো হ্যাভ এ গুড সোসাইটাল অ্যাক্টিভিটি, যেমন আমরা আন্ডার প্রিভিলেজড এরিয়াগুলো, SC ST পপুলেটেড এরিয়াগুলোতে গিয়ে সেখানে ইয়াং স্টুডেন্টদেরকে সায়েন্স সম্বন্ধে এনকারেজ, হুইচ উই ওয়ান্ট টু ডু মাচ মোর এফিসিয়েন্টলি। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপ হলো যে বারুইপুরে আমাদের একটা ল্যান্ড আছে, সেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি নামে একটা সেন্টার বানাতে চাই, হুইচ উইল গিভ আস স্কোপ টু গেট মোর স্টুডেন্টস, কারণ আমাদের কোনো হস্টেল নেই সেরকম, তো সেগুলো বানাতে পারবো। অ্যান্ড উই ক্যান অলসো গেট এ সায়েন্স পার্ক হুইচ উইল হেল্প আস টু ট্রান্সলেট সায়েন্স টু টেকনোলজি। সো আই থিঙ্ক আইএসিএস উইল প্লে এ গ্রেট রোল ইন প্রমোটিং বেঙ্গল এডুকেশন সিস্টেম অ্যাজ ইট হ্যাজ বিন ডুইং ফর লাস্ট 150 ইয়ার্স।
1: মূল অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জীব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। এছাড়াও ছিলেন রেজিস্ট্রার সর্বাণী সাহা, অধ্যাপক কে থাংকরাজ, চলচ্চিত্র নির্মাতা অশোক বিশ্বনাথন প্রমুখ। মাননীয় মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী প্রকাশ করেন প্রতিষ্ঠানের 150 বছরের গৌরবময় পথচলার একটি স্মারক গ্রন্থ দ্য সেসকুইসেন্টেনিয়াল ওডিসি। এরপর নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী স্যার সিভি রমনের যুগান্তকারী আবিষ্কার এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর যোগসূত্র নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এই দিন। অনুষ্ঠানের পরবর্তী অংশে বক্তব্য রাখেন অধ্যাপক কে থাংকরাজ এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী অশোক বিশ্বনাথন। তাঁদের সুচিন্তিত বক্তব্যে অনুষ্ঠান এক অন্য মাত্রা লাভ করে। মাননীয় মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী বর্তমানে বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রসারের গুরুত্ব এবং এর প্রতি সরকারের সদর্থক মনোভাবের কথাও উল্লেখ করেন।
4: দেখুন, আমার যেটা মনে হয়েছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের সঙ্গে, দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় যে সারস্বত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিজ্ঞান গবেষণা, বিজ্ঞান সম্প্রসারণ, এটা তো কোনো ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পারে না, এ সারা বিশ্বময় ছড়িয়ে যাবে। বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সেক্ষেত্রে বৈজ্ঞানিকেরা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, সামীপ্যে সান্নিধ্যে না থাকলে বিজ্ঞানী সমাজ, বিজ্ঞানের অগ্রগতি হতে পারে না। আমরা বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে অধিষ্ঠিত হয়েছে, কেবলমাত্র রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান অনুষদের গবেষক অধ্যাপকদের সঙ্গে নয়, তার পাশাপাশি আমাদের এই রাজ্যে যে প্রায় 30টার মতো কেন্দ্রীয় সারস্বত গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রক্ষা করবে। গতকাল এরকম একটি অনুষ্ঠান হয়েছে, এখানে ডক্টর কালোবরণ মাইতি, এখানকার ডিরেক্টর উপস্থিত ছিলেন, তাদেরই আয়োজনে আজকের এই অনুষ্ঠান এখানে সম্পন্ন হলো। আমরা আরও নিবিড়ভাবে সম্পর্ক স্থাপন করব গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে, নিশ্চয়ই এখানকার অধ্যাপক, গবেষক, ছাত্র সমাজ সঙ্গে থাকবেন এবং পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে।
1: অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল একটি আলোচনা সভা, যার মূল বিষয় ছিল কালটিভেশন অব সায়েন্স অ্যাট 2047, অর্থাৎ সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে বিজ্ঞানের ক্রমবিকাশ। উঠে আসে 2047কে লক্ষ্য করে ভারতীয় বিজ্ঞান চর্চার বিশ্বায়ন এবং সম্মিলিত চিন্তাভাবনার মাধ্যমে বিজ্ঞান ও গবেষণার প্রসঙ্গ।

অংশগ্রহণ করেছিলেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলির মুখ্য পদাধিকারীরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

0: অঙ্কুর ভৌমিকের এই প্রতিবেদনটির সঙ্গে শেষ হল আজকের অন্বেষা। কেমন লাগছে জানাতে ভুলবেন না। একই সঙ্গে প্রত্যেক রবিবার সকাল ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমরা আপনাদের শোনাচ্ছি বিজ্ঞান ধারাবাহিক। এ সম্পর্কে জানতে চাই আমরা আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা সবকিছু। কথা হবে পরের অন্বেষায়। নমস্কার।
1: এই সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
2: শুনলেন অন্বেষা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। স্বাগতম আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে। আজও আমি রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? আজও তো প্রতিদিনের মতোই কিছু না কিছু দিন বা দিবসকে উপলক্ষ করে কথা হবে। হবে জন্মদিনের প্রসঙ্গ, আর থাকবে অন্যান্য কিছু জরুরি বার্তা। আজ ক্ষুদিরামের আত্মোৎসর্গ হবার দিন বা আত্মোৎসর্গ করার দিন, শহীদ দিবস ক্ষুদিরামের। আজকের দিনেই ফাঁসি হয়েছিল। সমুদ্রের জলকে পানীয় উপযোগী জল কি করে গড়ে তোলা যায়, এই নিয়ে চলছে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি। কথা হবে সেই বিষয়কে নিয়েও। আজ রয়েছে জন্মদিন মানবেন্দ্র মুখোপাধ্যায়, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এবং জাপানের মাউন্টেন ডে আজ, পাহাড়ের পরিবেশ রক্ষা নিয়েও হবে বিশেষ কিছু জরুরি বার্তা। তারপর আরও কিছু টুকিটাকি

পঞ্চাশ দশকের কলকাতা, গ্রামোফোনের সামনে বসে আছেন গান পাগল মানুষ, আর রেকর্ডে ভেসে আসছে এক নতুন তরুণ কণ্ঠ। গলার স্বর একটু আলাদা, গানের মধ্যে শাস্ত্রীয় সুরের গভীরতা যেমন আছে, তেমনি সহজ আপন এক টানও তার কণ্ঠে অতি সাবলীলভাবে খেলা করছে। নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়। 1929 সালের আজকের দিনে অর্থাৎ 11ই আগস্ট তাঁর জন্ম। ছোটবেলা থেকেই একেবারে সঙ্গীতের আবহেই বড় হয়ে ওঠা। কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে শুরু হয় প্রথাগত সঙ্গীতের তালিম। কীর্তন, ভক্তিগীতি আর শাস্ত্রীয় সঙ্গীতের সেই শিক্ষাই ধীরে ধীরে গিয়ে তাকে তৈরি করে দেয় এবং তার নিজস্ব গায়কীর ভিত্তিও এইভাবেই তৈরি করে।

নিয়েছিলেন তিনি। তারপর 1953 সাল প্রকাশ পেল তার প্রথম মৌলিক ডিস্ক। গানের জগতে শুরু হলো এক নতুন পথ চলা। আধুনিক বাংলা গান, নজরুল গীতি, কীর্তন, ঠুমরি বিভিন্ন ধারায় তার কণ্ঠ হয়ে উঠেছে একেবারেই স্বতন্ত্র। আসলে গানের কথাকে যে শুধু সুরে গাওয়া নয়, তার আবেগটুকুও পৌঁছে দিতে হবে শ্রোতার মনে, তা তিনি অনুভব করেছিলেন। আর তার গলার সেই ঝরঝরে সাবলীল উপস্থিতি তাকে নিয়ে গেছে শ্রোতার মনে। চলচ্চিত্রেও কিন্তু তার অবদান কোনো অংশে কম নেই। মানবেন্দ্রের গান শুনলে অনেক সময় মনে হয় যেন কেউ সুরের পথে দাঁড়িয়ে গল্প বলছেন। আগেই বললাম যে চলচ্চিত্রেও তার অবদানটি কম নয়, আর সুরকার হিসেবেও রেখে গিয়েছেন তার প্রতিভার স্বাক্ষর। আজ মানবেন্দ্র মুখোপাধ্যায় সশরীরে নেই আমাদের মাঝে, কিন্তু তার কণ্ঠ আছে রেকর্ডে, স্মৃতিতে আর বাঙালির মনে, ভালোবাসায়। আজ তার জন্মদিনে শুধু একজন শিল্পীকে নয়, বাংলা গানের এক স্বর্ণালী অধ্যায়কেই স্মরণ করছি আকাশবাণী মৈত্রীর তরফে।

বনির মুক্ত হওয়ার মতোই তার গলায় এভাবে সুর খেলত। জানি শ্রোতা বন্ধুরা, আপনাদের এই একটি গান শুনে কিছুতেই আজ মন ভরবে না, কিন্তু একটু সময়ের অপেক্ষা, হারানো দিনের গান আজ তাকে নিয়েই, তাকে জুড়েই চলবে আপনাদের ভালো লাগা সব গান। ফিরে ফিরে আসবে নিশ্চয়ই সেখানে, আর থাকবেন আপনাদের সঙ্গে অর্পিতা পোদ্দার, অবশ্যই শুনবেন হারানো দিনের গান। আজ জন্মদিনে তাকে খুঁজে পাবেন। আজকের দিনটি 11ই আগস্ট, বাংলার আকাশ বাতাস আজ এক পরম শ্রদ্ধায় নত হবার দিন। আজ থেকে ঠিক 118 বছর আগে 1908 সালের এক রক্তাক্ত ভোরে মুজাফ্ফরপুর জেলের ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন এক কিশোর, নাম ক্ষুদিরাম বসু, বয়স মাত্র 18 বছর। কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টায় অভিযুক্ত এই কিশোর যখন বিচারক ফাঁসির সাজা শুনিয়েছিলেন এই কিশোরকে, তখন তার মুখে এতটুকু ভয়ের রেখা মাত্র ছিল না, বরং এক টুকরো অমলিন হাসি খেলে গেল তার ঠোঁটে। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ফাঁসুড়িও তাকে জিজ্ঞেস করেছিল, ভয় করছে? তখনও সে তৃপ্ত কণ্ঠে বলেছিল, না। ফাঁসির দড়ি গলায় পড়ার ঠিক আগের মুহূর্তেও তার দুচোখে ছিল দেশের স্বাধীনতার স্বপ্ন, আর ঠোঁটে ছিল বন্দে মাতরম। মেদিনীপুরের সেই দামাল ছেলেটি ফাঁসির মঞ্চে গিয়ে হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম শহীদ হিসেবে অমর হয়ে রইলেন। আজ সেই অকুতোভয় কিশোর ভারতের নির্ভীক স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে কর্ণিশ জানাই আকাশবাণী মৈত্রীর তরফে।

শুধু জল আর জল, তাই দেখে চিত্ত তার হয়েছে বিকল। মনে পড়ে রবি ঠাকুরের দেবতার গ্রাস কবিতার সেই বিখ্যাত পঙ্ক্তিটি? অথবা যদি মনে করিয়ে দিই আরেক বিখ্যাত লাইন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নোর এনি টপ টু ড্রিঙ্ক, স্যামুয়েল কোলরিজের দি রাইম অফ অ্যানশিয়ান ম্যারিনারের বিখ্যাত লাইন এটি। কিন্তু কেন হঠাৎ বলছি? কারণ কারণ অবশ্যই লোনা জল, বা এক কথায় বলতে গেলে সমুদ্রের জল। চোখের সামনে যত দূর দেখা যায় বিস্তৃত জলরাশি, অথচ সেই জলের এক বিন্দুও তৃষ্ণা মেটাতে পারে না। কারণ কারণ সবার জানা, তাতে রয়েছে প্রচুর লবণ। যদি বলি পৃথিবীর মোট জলের প্রায় 97% নোনা জল, আর সরাসরি ব্যবহারের উপযোগী মিষ্টি জলের পরিমাণ মাত্র 0.5%, খুব চমকে উঠবেন কি? পরিসংখ্যান কিন্তু তাই বলছে। কাজেই সমুদ্রের জল থেকে লবণ সরিয়ে বিশুদ্ধ জল তৈরি করার ভাবনা থেকেই এসেছে ডিস্যালিনেশন প্রযুক্তি। ডিস্যালিনেশন বলতে সমুদ্র জলে দ্রবীভূত লবণ আর খনিজ অপসারণ করে তাকে পানযোগ্য করে তোলাকেই বোঝায়। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে জল সংকটে ভোগা যে দেশগুলি রয়েছে, তারাই কিন্তু এই প্রযুক্তি বেশ গুরুত্বের সঙ্গে পালন করছেন এবং বলার অপেক্ষা রাখে না যে উপকৃত হচ্ছেন। সবচেয়ে কার্যকর পদ্ধতিটির নাম রিভার্স অসমোসিস বা আরও। উচ্চ চাপের সাহায্যে সমুদ্রের জলকে এই ঝিল্লির মধ্যে দিয়ে প্রবাহিত করানো হচ্ছে এবং একদিকে বিশুদ্ধ জল আর অন্যদিকে লবণাক্ত বর্জ্য আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু সেই জলে প্রয়োজনীয় খনিজ যোগ করে পরে সেটিকে পানযোগ্য করা হচ্ছে। আমাদের ভারতবর্ষেও কিন্তু এই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। চেন্নাইয়ের মিনজোর ডিস্যালিনেশন প্ল্যান্ট তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। তবে নানান রকম চ্যালেঞ্জও রয়েছে, কারণ এই প্ল্যান্ট চালাতে প্রচুর শক্তি লাগে আর উৎপন্ন অতিরিক্ত লবণাক্ত বর্জ্যের সঠিক দূরীকরণ সেটাও কিন্তু প্রয়োজন হয়। ভবিষ্যতের পৃথিবীকে বিশুদ্ধ জল দিতে গেলে, মানে পানীয় জল দিতে গেলে, সবচেয়ে মূল্যবান সম্পদগুলির এটিই হচ্ছে মানে কি বলি প্রধান, যেখানে আমরা একটু জলের জন্য, এক ফোঁটা শুদ্ধ জলের জন্য হাহুতাশ করছি বা করব। এই প্রযুক্তির মধ্যে পরিবেশের ভারসাম্য বজায় রেখে ডিস্যালিনেশনকে আরও পরিবেশ বান্ধব করে তোলাই হবে তাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জল ছাড়া কি জীবন বাঁচে? একদমই নয়। তাই এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত জায়গায় হয়তো এ বিষয়টি ততখানি আশঙ্কাজনক পরিস্থিতিতে পৌঁছায়নি, কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই এর প্রয়োজন খুব তীব্রভাবে মানুষের মধ্যে আসতে চলেছে। না, মন খারাপ করে দেব না, বরঞ্চ যেটা পারি সেটা হলো আপনাদের একটি মিষ্টি সুন্দর গান শোনাতে পারি।

আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: নানা রঙের খবর তো রয়েছেই, আর রয়েছে আপনাদের একটু মনের আরাম, আর তাই আমাদের তরফে থাকে মিষ্টি কিছু গান। পরপর দুটি গানের পর আবার আমরা ফিরে আসব আজ সন্ধ্যায় কিছু জরুরি বার্তায়।

চন্দ্রবিন্দুর পরিবেশনে এই গান যেমন মনকে আর পরিবেশকে একেবারে শান্ত করে দেয়, তেমনি আর কোথায় গেলে বলুন তো মন শান্ত হয়? একবার চোখ বন্ধ করে ভাবুন, ভোরের আলো তখন পাহাড়ের গায়ে এসে পড়েছে, দূরে তুষার ঢাকা শৃঙ্গ, চারপাশে পাইন বনের নরম গন্ধ আর পাহাড়ি ঝর্ণার একটানা কলকল শব্দ। শহরের কোলাহল ছেড়ে বহু দূরে দাঁড়িয়ে নিশ্চয়ই আপনার মনে হয় পৃথিবী বুঝি এই মুহূর্তে সবচেয়ে শান্ত, ফিরতে মন চায় না। হ্যাঁ, পাহাড় শান্ত করে। আজ 11 আগস্ট জাপানে আজ পালিত হয় ইয়ামানোহি, অর্থাৎ মাউন্টেন ডে বা পর্বত দিবস। পাহাড়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটির সূচনা। 2014 সালে দিনটি সরকারি স্বীকৃতি পেয়েছে আর 16 সাল থেকে এটি জাপানের জাতীয় ছুটির দিন। তবে পাহাড়ের গল্প তো আর একটি দেশে সীমাবদ্ধ থাকতে পারে না, তাই আজ এ নিয়ে কিছু কথা। পৃথিবীর স্থলভাগের প্রায় 1/4 জুড়ে রয়েছে পাহাড়, অসংখ্য নদীর জন্ম পাহাড়েই। হিমালয়, আন্দিজ, আল্পস কিংবা রকি পাহাড়, জল, বন, জীব বৈচিত্র্য আর মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে এই সব পাহাড়। আমাদের হিমালয়ও শুধু তার সৌন্দর্যের ঠিকানাই তো কেবল নয়, তার হিমবাহ এবং তুষার ভাণ্ডার থেকে নেমে আসছে বহু জীবনদায়ী নদী, সে নদীর বুকে সভ্যতা। কিন্তু মন খারাপের খবর হলো সেই পাহাড়ই আজ বিপদের মুখে। জলবায়ু পরিবর্তন, হিমবাহের সংকোচন, বনধ্বংস আর অপরিকল্পিত নির্মাণের চাপে পাহাড়কে ভালো না রাখলে আমরা যে ভালো থাকবো না কিছুতেই। তাই পাহাড়কে ভালোবাসা মানে শুধু পাহাড়ে বেড়াতে যাওয়া তো নয়, তাকে বাঁচিয়ে রাখাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পাহাড় বাঁচলে বাঁচবে নদী, আর নদী বাঁচলে বাঁচবে আমাদের আগামী।

সময় একেবারে শেষ, বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিঠিতে হোক ইমেলে হোক জানাবেন আজ সন্ধ্যায় কেমন লাগছে আপনাদের, কেমন করে পেতে চান তাকে। আমি তন্ময়ী আপনাদের সঙ্গে ছিলাম, এবার বিদায় নেবার পালা।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরাখবর। প্রথমেই যে খবরের কথা বলবো তা হলো হকি বিশ্বকাপ, আসন্ন হকি বিশ্বকাপ নিয়ে, যেখানে এখন হরমনপ্রীতদের সামনে 51 বছরের ব্যর্থতা কাটানোর একটা হাতছানি রয়েছে। ইতিহাসের দিকে তাকালে একবারই মাত্র হকি বিশ্বকাপ জিতেছে ভারত। 1975 সালে কুয়ালালামপুরে অজিত পাল সিংহের নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে 2-1 গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 1971 সালে প্রথমবার হয়েছিল বিশ্বকাপ হকি। সব মিলিয়ে 15টি বিশ্বকাপ হয়েছে, কিন্তু ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হকি বিশ্বকাপে সবচেয়ে গৌরবময় রেকর্ড পাকিস্তানের, তারা 4-4 বার বিশ্বকাপ জিতেছে। 3 বার করে বিশ্বকাপ জিতেছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও জার্মানি। ভারত ছাড়া 1 বার বিশ্বকাপ জিতেছে বেলজিয়াম। সেদিক দিয়ে দেখতে গেলে এবার হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতের সামনে 51 বছরের খরা কাটানোর এক হাতছানি।

0: এই প্রথম ছেলে ও মেয়েদের বিশ্বকাপ একসঙ্গে হতে চলেছে। গত প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী টিম ইন্ডিয়ার নেতৃত্বে এবার হরমনপ্রীত সিং, কোচ দক্ষিণ আফ্রিকার ক্রেগ ফুলটন। বিশ্ব ক্রমপর্যায়ে ভারত 7 নম্বরে, টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় তারা নেই। সেখানে আছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে ভারতের টিম বিল্ডিং ক্যাম্প হয়েছে সুইজারল্যান্ডে, সেখানে মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে ছিলেন প্যাডি আপটন। কোচ ফুলটন বলেছেন, আমাদের কেউ চ্যাম্পিয়ন হিসেবে ধরছে না, কিন্তু আমরা নিজেদের মতো প্রস্তুতি নিয়েছি। সামনে বিশ্বকাপ ছাড়াও এশিয়ান গেমস খেলতে যেতে হবে। ছেলেরা টিম বিল্ডিং ক্যাম্প দারুণভাবে উপভোগ করছেন। সৃজেশ পরবর্তী সময়ে এবার গোলকিপারের দায়িত্বে HS মোহিত ও সুরজ কারকেরা, ডিফেন্সের স্তম্ভ ক্যাপ্টেন হরমনপ্রীত, যিনি টিমের প্রধান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। সঙ্গে আছেন অভিজ্ঞ অমিত রোহিদাস, যুবরাজ সিং এবং নতুনদের মধ্যে সঞ্জয় এবং যশদীপ সিয়াজ। এই দুজনই নতুন প্রজন্মের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। মিডফিল্ডে অভিজ্ঞতায় সবার আগে মনপ্রীত সিং, তার পাশে থাকবেন হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদরা। ফরওয়ার্ডে দিলপ্রীত সিং, শিলানন্দ লাকরা, সুখজিৎ সিং, মনদীপ সিং এবং অভিষেক। কোচ ফুলটন বলেছেন, আমাদের টিমে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের একটি সংমিশ্রণ ঘটেছে। এক একটা ম্যাচ ধরে আমরা এগোবো। গ্রুপে ভারতকে খেলতে হবে ওয়েলস, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম দুটি টিম যাবে পরের রাউন্ডে। 19 তারিখ পাকিস্তান ম্যাচ নিয়ে তার বক্তব্য, পাকিস্তানের সঙ্গে সব ম্যাচই সবসময় উত্তেজনার উপাদানে থাকে, ওদের টিম পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি অবশ্য একটা দারুণ ম্যাচ আশা করছি। গত মাসে প্রো হকি লিগে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং নেদারল্যান্ডসকে, অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়েছে, সেই জন্যই বিশ্বকাপে অনেকেই ভালো ফল আশা করছেন। 1980 সালে মস্কো অলিম্পিক্সে সোনাজয়ী টিমের অধিনায়ক ভাস্করন বলেছেন, এবারের টিম যথেষ্ট ব্যালেন্সড, তাই ভালো কিছু আশা করা যেতেই পারে। জয়ের হ্যাট্রিক মোহনবাগানের, সিআইএসএফকে 6-0 গোলে হারালো তারা। সাহাল আব্দাল সামাদের চোখ ধাঁধানো হ্যাট্রিকে সিআইএসএফ প্রোটেক্টরসকে 6-0 গোলে হারিয়ে দিল মোহনবাগান। সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই দাপুটে জয়ের ফলে টানা 3 ম্যাচ জিতে গ্রুপ শীর্ষ থেকেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সবুজ মেরুন। তবে এই ম্যাচে মোহনবাগানের গোলের সুযোগ নষ্ট দেখে চিন্তায় থাকবেন কোচ। সাকালের হ্যাট্রিকের পাশাপাশি একটি করে গোল পান মনবীর সিং, অভিষেক সিং টেকচাম এবং পরিবর্ত হিসেবে মাঠে নামা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তবে গ্রুপ পর্বে ম্যাচ শেষ করলেও রহস্যজনক কারণে আয়োজকদের লটারির নিয়মের জন্য শেষ আটে মোহনবাগানের প্রতিপক্ষ যে কী হবে সে নিয়ে একটা সংশয় থেকেই গেছে। চলতি টুরান্ডে সিআইএসএফ এর পারফরমেন্স চরম হতাশাজনক। 16টি গোল হজম করলেও প্রতিপক্ষের চালে বল ঠেলতে পুরোপুরি ব্যর্থ তারা। এমন নির্বিষ প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম থেকেই গোল উৎসবে মেতে ওঠে মোহনবাগান। পুরো ম্যাচে সবুজ মেরুন ফুটবলাররা মোট 29টি গোলমুখী শট নেয়, যার মধ্যে 6টিতে গোল আসে। ম্যাচের 17 মিনিটে রাজিজ ও অভিষেকের বাড়ানো বল ধরে চমৎকার ফিনিশিংয়ে গোল খাতা খোলেন সাহাল। ঠিক তার পরের মিনিটেই রাজেশের পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। 24 মিনিটে অভিষেকের পাস থেকে দলের হয়ে তৃতীয় গোল পান মনবীর। এরপরই সাহাল একক দক্ষতায় 37 মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করে স্মরণীয় হ্যাট্রিক সম্পন্ন করেন। প্রথম 45 মিনিটে 4-0 গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের 61 মিনিটে মনবীরের পরিবর্তে মাঠে নামা মাত্র 7 মিনিটের ব্যবধানে নতুন মরশুমে নিজের প্রথম গোল তুলে নেন জেমি ম্যাকলারেন। এরপর শেষ গোলটি করেন অভিষেক টেকচাম। এই ম্যাচে আলবর্ত জায়গায় মাঠে নেমে সবুজ মেরুন জার্সিতে অভিষেক ঘটে অ্যালেক্স সাজির। রাজিজের বদলে কিয়ান নাসিরি নামলেও তিনিও একাধিক সুযোগ নষ্ট করেন। হাফ ডজন গোলে ম্যাচ জিতলেও মনবীর সিং ও লিস্টন কুলাসোর অবিশ্বাস্য কিছু সহজ গোলের সুযোগ নষ্ট করায় বিরক্তি প্রকাশ করেন সমর্থকরা। মনবীর অন্তত 6টি সুযোগ হেলায় হারান। অন্যদিকে নতুন সাইনিং মিগুয়েলকে মাঠে দেখার অপেক্ষায় সবুজ মেরুন জনতা উপস্থিত হলেও তাকেও এদিন নামাননি কোচ। এখন শুনবেন দক্ষিণ এশীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী ভারতীয় দলের দুই বঙ্গ নারীর সম্বর্ধনা নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রতন কুড়ি। আজ মঙ্গলবার, বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ শুনবেন থ্রোবলে দক্ষিণ পূর্ব এশিয়া কাপে জয়ী ভারতীয় দলে অংশগ্রহণকারী দুই খেলোয়াড়ের সাফল্যের কথা। বাংলা থেকে অংশগ্রহণকারী এই দুজন খেলোয়াড় হলেন শ্রীমতী আগ্নি বিশ্বাস এবং শ্রীমতী পামেলা কুণ্ডু। বাংলায় ফিরে আসার পর রাজ্য থ্রোবল তাদের সম্বর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানটি হয় কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে। প্রতিযোগিতাটি হয়েছিল ঝাড়খণ্ডের রাঁচিতে। সম্বর্ধনা সভায় আমন্ত্রিত হয়ে তারা কি বললেন এবং অতিথিরা তাদের কিভাবে উৎসাহিত করলেন শুনুন। চলুন যাই ময়দানে, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুড়ি। তিনি কথা বলেছেন খেলোয়াড় এবং অন্যান্যদের সঙ্গে।
1: আমি আর আরেকজন মেয়ে পামেলা থেকে ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করেছিলাম সাউথ এশিয়ান ন্যাশনাল থ্রোবল চ্যাম্পিয়নশিপে, যেখানে ইন্ডিয়া টিম ফার্স্ট পজিশন পেয়েছিল। রাঁচিতে হয়েছিল খেলগাঁও স্টেডিয়ামে। ফাইনাল ছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেখানে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম। থ্রোবল খেলাতে টোটাল গেমে 15 জন টিম প্লেয়ার্স থাকে, যেখান থেকে 7 জন খেলে। আমি 7 জনের মধ্যে থেকে একজন আমার বন্ধু পামেলা, যে সাবস্টিটিউটে ছিল, একটা ম্যাচে খেলেছিল। টুর্নামেন্টটা ভালোই ছিল আমাদের। আমার মনে হয় টাফেস্ট অপোনেন্ট বাংলাদেশই ছিল, আর ওদের সঙ্গে আমাদেরকে 2 বার খেলতে হয়েছিল। প্রথম ম্যাচটা আর লাস্টের ফাইনালসটাকে ওদের সঙ্গে খেলতে হয়েছিল। রেজাল্ট আমরাই জিতেছিলাম, 2 ম্যাচে আমরা জিত। একটা তো ছিল এই 3টে সেট হয়, একটা হচ্ছিল 25-23, সেকেন্ড সেটে ছিল 25-20। প্রথম দুটো সেট খেলে জিতে গেলে তাহলে থার্ড সেটটা খেলতে হবে না। ফাইনালে আমরা প্রথম দুটো সেট জিতে গেছি, তো 3 নম্বর সেটটা আমাদেরকে খেলতে হয়নি। প্রথমে তো ফার্স্ট সেটে আমরা লিডেই ছিলাম প্রথম, কিন্তু যখন সেকেন্ড সেটটা হয়েছিল আমরা লিডে ছিলাম প্রথমে, কিন্তু শেষের দিকে বাংলাদেশ প্রায় 8-9 পয়েন্টে লিডেছিল, কিন্তু একদম শেষের দিকে আবার ইন্ডিয়ান টিম উঠিয়ে নিয়েছিল। থ্রোবল টিমে একজন প্লেয়ারকে প্রতিটা পজিশনে খেলতে হবে, 7টা পজিশন আছে। আমি ফার্স্ট পজিশনে খেলি, কিন্তু ইন্ডিয়ান প্রতিটা পজিশনেই খেলতে হয় প্রতিটা প্লেয়ারকে। আমার স্কুল থ্রোবল খেলা শুরু হয়েছিল, আমি আগের স্কুলে পড়তাম QMS আর্লি ডিক্লিন অফ দ্য মিশন সল্ট লেক, সেখানে খেলা শুরু করেছিলাম। এখন আমি DPS টিউটাউনে পড়ি, সেখান থেকে আমার খেলা শুরু হয়েছিল এবং সেখান থেকে আমি অনেক পৌঁছেছি। আমার স্কুলে কোচ ছিলেন সুজিত স্যার, এখন বাংলাতে অনেকজন কোচ আছে, আমি সবার কাছেই শিখি। কয়েকজন হলো প্রদীপ স্যার, শুভদীপ স্যার, শম্ভু স্যার এবং পার্থ স্যার, অনেকজন আছে। আমি ক্লাস 9-এ পড়ি, একটু তো চাপ হয়, কিন্তু এখন অবধি ছোটো আছি তো ম্যানেজ করে নিতে পারি। আমি যখন পড়ি, যখন খেলাধুলা করছি না, তখন বাড়িতে যখন গান টান করতাম সেগুলোকে ছেড়ে দিতে হয়েছে, সেই সময়গুলোতে আমি পড়ি। যখন স্কুল থেকে আসি তারপর থেকে আমি যেদিন খেলা থাকে না আমি পুরো দিনটা পড়ে নিই। এখন অবধি তো ওরকম কিছু ভাবিনি, খেলাটাকেই হতে পারে, যদি ভালো করে খেলতে পারি তাহলে কন্টিনিউ করবো।

0: অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ক্রমটম দত্ত বললেন,
1: দেখো আজকে যেই ছোট্ট ছোট্ট দুটো ফুটফুটে দুটো মেয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সম্বর্ধনা সভায় তাদের সম্বর্ধনা জানানো হল। আমার কথা হলো স্পোর্টস এমন একটা জায়গা, স্পোর্টসের সমস্ত জায়গায় ভ্রাতৃত্বের মেলবন্ধন একটা তৈরি করে, অতএব স্পোর্টসটাকে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। আমি চাই এই ছোট্ট ছোট্ট ফুলের মতো দুটো মেয়ে আগামী দিনে যাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তাদের মোটিভেট করার জন্য সমস্ত সেক্টরের মানুষকে তাদের পাশে এসে দাঁড়ানো। ফুটবল আমাদের এখানে এখনও সেরকম পপুলারিটি গেইন করেনি, অতএব এই ফুটবলটাকে আরও পপুলার করার জন্য ডেফিনেটলি সকলের সহযোগিতা চাই। সেনিক রয়েছে আর মিস্টার শর্মা রয়েছে, সেনিক এবং শর্মা এরা দুজন চেষ্টা করছে, আমরা ওদের সাথে সবসময় আছি। ফুটবলের মতো ফুটবলটাকেও সেরকমভাবে পপুলারি

0: পপুলারিটি এনে দেওয়া, মানে যাতে পপুলার হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ায়।
1: আমি সন্দীপ শেখ, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাথে অনেকদিন জড়িত। আমি গর্বিত যে থ্রোবল আমাদের ভারতবর্ষে গৌরবান্বিত করেছে বাংলার দুটি মেয়ে। এরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এশিয়ান গেমসে, এবং আমি খুবই আনন্দিত যে এরা চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসছে। এবং আমি আশা করব আগামী দিনে এই খেলাটা আরও লোকে দেখুক, খেলুক, এবং এর প্রচারটা যেন ভালোভাবে হয় সেদিকে আমরা চেষ্টা করছি। খুবই ভালো খেলা এটা, দৃষ্টিনন্দন খেলা। ভলিবলের কাছাকাছি হলেও এর মধ্যে আরও একটি দৃষ্টিনন্দনীয় ব্যাপার আছে। আমি আশা করব বাংলার ছেলে মেয়েরা এগিয়ে আসবে, এই খেলাটা খেলবে, বাংলার গৌরব আরও বাড়াবে।
2: আমার নাম পামেলা কুন্ডু, আমার এই নিয়ে 2 ইয়ার, এই ইয়ার নভেম্বরে আমার কমপ্লিট হবে থ্রোবল জগতে। আমার খুবই ভালো লাগছে, আমি কখনো ভাবতে পারিনি আমি এই স্তরে আসতে পারবো, এই পজিশন পাবো, এইরকম মানে এই জিনিসটা আমার নিজে পাবো এটা আমি ভাবতেই পারিনি, আমার আশার বাইরে। আমার কোচ, আমার মা বাবা আমার পাশে না থাকলে আমি কোনোদিন এটা করতে পারতাম না। আজকের এই সম্বর্ধনা পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আমি কোনো ভাবতে পারিনি যে আমি এইরকম একটা জিনিস অ্যাচিভ করবো, এটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তার সাথে এরকম সম্বর্ধনা দিয়েছে আমাদের দুজনকে, শুধু আমি না, আমারজন আছে আমার সাথে, আমার টিমে ছিল অগ্নি বিশ্বাস, আমরা দুজন মিলে এটা পেয়েছি। ভবিষ্যতে লক্ষ্য খেলা নিয়ে এগোনো। আমি এখন ক্লাস 11 পরে বিএসসি স্পোর্টস ম্যানেজমেন্ট করার ইচ্ছা আছে। আমার বাড়ি সাউথ কলকাতা বেহালা, খেয়ালির সঙ্গে খেলতাম। এখন আমার কোচ শুভদীপ ভট্টাচার্য এবং পার্থ ব্যানার্জি।
3: প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বললেন,
4: আগ্নি আর পামেলা দুজন ওরা এই চ্যাম্পিয়ন হয়েছে, এবং এই চ্যাম্পিয়ন হওয়াটা একটা বড় ব্যাপার। ওরা আগামী দিনে, ওদের শুভেচ্ছা রইল যেন যে আগামী দিনে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই শুভেচ্ছা আমার রইল। এবং সৈনিকটাকে ধন্যবাদ জানাবো, উনি সবার অ্যারেঞ্জমেন্ট করেছেন এত ভালো।
3: এতক্ষণ শুনছিলেন দক্ষিণ এশিয়া থ্রোবল প্রতিযোগিতায় বিজয়ী ভারতীয় দলে অংশগ্রহণকারী দুই বাঙালি খেলোয়াড় শ্রীমতী আগ্নি বিশ্বাস ও শ্রীমতী পামেলা কুন্ডুর সংবর্ধনা সভার উপর ভিত্তি করে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রতন কুরি, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্রীড়া বিভাগ। সোনা জেতা হল না অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্সে, মাত্র 3 পদক নিয়ে শেষ করতে হলো ভারতকে। প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও বিশ্ব অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষ দিনে হতাশ করলেন ভারতের রেকর্ডধারী হাই জাম্পার পূজা সিং। ফাইনালে 7ম স্থানে শেষ করলেন 19 বছর বয়সী এই ভারতীয় অ্যাথলিট। ফলে মাত্র 3টি পদক, 2টি রূপ এবং 1টি ব্রোঞ্জ নিয়ে এবারের বিশ্ব অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স অভিযান শেষ করল ভারত। হাইজাম্পের ফাইনালে নিজের সেরা ফর্মের ধারে কাছেও দেখা যায়নি পূজাকে। সিনিয়র রেকর্ডের 1.93 মিটার উচ্চতা স্পর্শ করা পূজা সেদিন মাত্র 1.84 মিটার স্পর্শ করতে সক্ষম হন। 1.87 মিটার উচ্চতা পার করার 3টি চেষ্টাতেই তিনি ব্যর্থ হন। এই ইভেন্টে 1.92 মিটার লাফিয়ে সোনা জেতেন অস্ট্রেলিয়ার ইজোবেল লুইসেনড্রো, হাঙ্গেরির লিলিয়ানো বাতোরি 1.90 মিটার এবং স্পেনের আইতানা আলনোসো, তিনি 1.90 মিটার। তারা যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ পান। উল্লেখ্য, গত মে মাসে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 1.93 মিটারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন পূজা। পাশাপাশি সিনিয়র এশিয়ান অ্যাথলেটিক্সেও সোনা রয়েছে তার ঝুলিতে। অন্যদিকে মহিলাদের 400 মিটার রিলে ফাইনালেও হতাশাজনক পারফরমেন্স করল ভারতীয় দল। 3 মিনিটে 45

অ্যাভলিন থ্রোয়ে আশিস যাদবের হাত ধরে ভারতের প্রথম পদক অর্থাৎ রূপও আসে। এরপর পুরুষের হাই জাম্প ও লং জাম্পে যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ পান বসন্ত কুমার মেঘওয়াল এবং শাহনওয়াজ খান। বিশ্ব অনূর্ধ্ব কুড়ি অ্যাথলেটিক্সের ইতিহাসে ভারতের পদক জয়ের ইতিহাস বেশ তাৎপর্যপূর্ণ। 2002 থেকে 2018 সালের মধ্যে এই প্রতিযোগিতায় মাত্র 4টি পদক পেয়েছিল ভারত। 2016 সালে নীরজ চোপড়া এবং 2018 সালে হিমা দাসের সোনা অন্যতম। 2002 সালে ডিসকাস থ্রোয়ার সীমা আন্টিল ভারতের প্রথম পদক জিতেছিলেন এবং 2014 সালে এই একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন নবজিৎ কৌর ঢিল্লন। পরবর্তীতে 2021 ও 2022 সালে ভারত 3টি করে এবং 2024 সালে 10,000 মিটার রেস ওয়াকে আরতির হাত ধরে 1টি ব্রোঞ্জ পদক জয় করেছিল ভারত।

বিশ্বকাপে সাফল্য পেতে বিবিয়ানোতেই ভরসা ভারতীয় ফুটবলের দায়িত্বে প্রাক্তন। সমস্ত জল্পনার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। ভারতের যুব ফুটবলে ফিরতে চলেছেন বিবিয়ানো ফার্নান্দেজ। অনূর্ধ্ব ১৭ দলের প্রাক্তন কোচকে এবার ভারতীয় অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বিবিয়ানো, এমনটাই প্রকাশ করেছে একাধিক রিপোর্ট। চলতি বছরের শেষ দিকে আজারবাইজানে প্রথমবার আয়োজিত হতে চলেছে ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে অনূর্ধ্ব ১৫ দলের দায়িত্বে বিবিয়ানোর হাতে তুলে দিতে চাইছে এআইএফএফ। কোচিং পরিকাঠামো নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেগুলো মিটে যাওয়ার পরেই দায়িত্ব নিতে রাজি হয়েছে বিবিয়ানো। ভারতের অনূর্ধ্ব ১৫ দলের ম্যানেজার হিসেবে প্রথমে মিনার্ভা একাডেমির মালিক রঞ্জিত বাজাজের নাম আলোচনায় উঠে এসেছিল। তখন হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বিবিয়ানোর আশঙ্কা ছিল তার কোচিংয়ে বাধা তৈরি হতে পারে। এমনকি রঞ্জিত বাজাজও জানিয়েছিলেন বিবিয়ানো যদি কোচের দায়িত্ব নিতে রাজি না হন তাহলে তিনি ম্যানেজারের ভূমিকা গ্রহণ করতে পারেন। তবে বাজাজের সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশার কারণে বিবিয়ানোকেই গুরুত্ব দিয়ে হেড কোচ হিসেবে বেছে নিল এআইএফএফ। টেকনিক্যাল কমিটি এবং ফেডারেশন এক্সিকিউটিভ কমিটিও তাঁকে হেড কোচ করার প্রস্তাবে সায় দেয়। বিবিয়ানো দায়িত্ব নিতে রাজি হওয়ায় ম্যানেজার হিসেবে রঞ্জিত বাজাজ দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে ওঠে প্রশ্ন। মূলত প্রশাসনিক দায়িত্ব সামলাতে হবে তাঁকে। ইতিমধ্যে কোচ ও ম্যানেজারের দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে দিয়েছে এআইএফএফ। ফুটবল সংক্রান্ত সমস্ত বিষয় কোচিং এবং প্লেয়ার নির্বাচনের দায়িত্ব থাকবে বিবিয়ানোর হাতে। অন্যদিকে ম্যানেজারের দায়িত্ব মূলত লজিস্টিক এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ে নজর রাখা। ভারতের এই প্রাক্তন মিডফিল্ডার যুব দলের কোচ হিসেবে যথেষ্ট সফল। তার কোচিংয়ে ভারত ২০১৮ থেকে ২০২৩ সাল এই পর্যন্ত টানা তিনবার এএফসি অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৭ এশিয়ান ক্যাপে জায়গা পেয়েছে। চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনেও বড় ভূমিকা ছিল বিবিয়ানোর। তার কোচিংয়ে ইরানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। এবার অনূর্ধ্ব ১৫ দলের চ্যালেঞ্জ তার সামনে। এবছরের ফিফা আন্ডার ১৫ ওয়ার্ল্ড কাপ হতে চলেছে নতুন ফরম্যাটে। এই টুর্নামেন্টে ভারতের ফিফা ২১১টি সদস্য দেশকেই অংশ নিতে বলেছে। ৮ এ সাইড ফরম্যাটে খেলা হবে। প্রতিটি ম্যাচে থাকবে দুটি করে ২০ মিনিটের অর্ধ। প্রতিটি দল সর্বোচ্চ ১৪ জন ফুটবলার রাখতে পারবে স্কোয়াডে। তার মধ্যে সর্বোচ্চ ২ জন হতে পারবে গোলকিপার। বিশ্বকাপে ফের দেখা যাবে আফগানের রূপকথা। বিশ্বকাপের টিকিট পেল রশিদ খান এবং টিম আফগানিস্তান। গত বিশ্বকাপে তারা বুঝিয়ে দিয়েছিল স্রেফ খেলতে নামার জন্য মাঠে আসেনি, তাদের লক্ষ্য ম্যাচ জেতা। ধারে ভারে এগিয়ে থাকা দলগুলিকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকিয়ে দিয়েছিল। সেই আফগানিস্তান আবারও জায়গা করে নিল ওয়ানডে বিশ্বকাপে। আগামী বছর আফ্রিকা মহাদেশের বুকে খেতাব জয়ের লক্ষ্যে আবারও নামবে রশিদ খানেরা। সোমবার আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আফগান। বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে রহমত সাহারা। সোমবার আইরিশদের ৩ উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তান। এই জয়ের ফলে যোগ্যতা অর্জন পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পেল তারা। এদিন জয়ের কারিগর হয়ে ওঠেন রশিদ। বল হাতে জাদু দেখালেন, ৪৪ রানে তুলে নিলেন বিপক্ষের ৩ উইকেট। তারপর রান তাড়া করতে নেমে ব্যাটও করলেন একেবারে নির্ভরযোগ্য ফিনিশারের মতো।

30 রান করে অপরাজিত থাকলেন, পেয়ে গেলেন ম্যাচ সেরার পুরস্কারও। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের জোরে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তার দলের পারফরমেন্স খুশি অধিনায়ক রহমত। যদিও চলতি বছরের গোড়ার দিকে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স না করতে পারে আফগানিস্তানকে, কিন্তু বেশ কিছুটা খারাপ ফর্মে দেখা গিয়েছে। গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরে বিদায় নিতে হয় তাদের। তারপর থেকে প্রশ্ন উঠেছিল আফগান ক্রিকেট নিয়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপ, 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ যেমন দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল আফগানিস্তানকে, তেমনটা কি আদৌ আর হবে সংশয় ছিল। এই নিয়ে চতুর্থবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে আফগানিস্তান। ইউএস ওপেনেও অনিশ্চিত ইয়ানিক সিনার। সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিলেন ইয়ানিক। হাঁটুর চোটে ভুগছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। সিনারের লক্ষ্য সম্পূর্ণ ফিট হয়ে ইউএস ওপেন খেলা। উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোটে নামেননি তিনি, ডান হাঁটুর চোট নিয়ে ভুগছেন। টরন্টো ওপেনের পর থেকে সিনসিনাটি ওপেন থেকেও সরে দাঁড়ালেন ইটালির টেনিস তারকা। আগামী 30 আগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম। ইউএস ওপেনেও সিনারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নেওয়ার পর সিনার বলেছেন, আমার চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করে সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়িয়েছি। ডান পায়ের হাঁটুটা ভোগাচ্ছে, আমার মেডিকেল টিম যথেষ্ট পরিশ্রম করছে, এই মুহূর্তে খেলার মতো পরিস্থিতি নেই, এটা আমাকে মেনে নিতে হবে। সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নেওয়ায় খুব হতাশ লাগছে, পরের বছর অবশ্যই খেলবো, আপাতত ইউএস ওপেনের জন্য তৈরি হওয়াই আমার একমাত্র লক্ষ্য। সিনার নাম তুলে নেওয়ায় এবার সিনসিনাটি ওপেনের আকর্ষণ অনেকটাই কমে গেল। কবজির চোট ঠিক না হওয়ায় খেলছেন না কার্লোস আলকারাজ, অর্থাৎ বিশ্বের সেরা দুই তরুণ খেলোয়াড়কে ছাড়াই হবে এই প্রতিযোগিতা। ডেভিস কাপ 2026, কোরিয়ার বিরুদ্ধে টাইয়ের জন্য ঘোষণা হলো ভারতীয় দল। সোমবার কোরিয়ার বিরুদ্ধে ডেভিস কাপ কোয়ালিফায়ার্সের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। 18 বছর বয়সী মানস থামনে প্রথমবার ডেভিস কাপ দলে ডাক পেয়েছেন। 5 সদস্যের দলে তার সঙ্গে রয়েছে সুমিত নাগাল, দক্ষিণেশ্বর সুরেশ, ইউকি ভাম্ব্রি এবং এন শ্রীরাম বালাজি। 18 এবং 19 সেপ্টেম্বর সিওলের অলিম্পিক টেনিস সেন্টারের হার্ড কোর্টে এই টাই অনুষ্ঠিত হবে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 362 নম্বরে থাকা ধামনে অধিনায়ক রোহিত রাজপালের হাতে এবং দক্ষিণেশ্বর এরপর তৃতীয় সিঙ্গেল বিকল্প হিসেবে থাকছেন। সিদ্ধার্থ রাওয়াত এবং জুনিয়র গ্র্যান্ডস্ল্যামে খেলা অর্ণব পাপড়কর রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। দলে বিশ্বের 28 নম্বর ইউকি ভাম্ব্রি এবং 57 নম্বর বালাজির মতো দুই ডাবলস বিশেষজ্ঞ রয়েছেন। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যেমন করেছিলেন, তেমনই দক্ষিণেশ্বরকেও ডাবলসে ব্যবহার করতে পারেন রাজপাল। ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে প্রথম রাউন্ডের টাইয়ে নেদারল্যান্ডসকে 3-2 ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিল ভারত। সেই ম্যাচে 6'5" উচ্চতার দক্ষিণেশ্বর তাই তাঁর 2 সিঙ্গলস ম্যাচেই জয় পান এবং ভাম্ব্রির সঙ্গে জুটি বেঁধে গুরুত্বপূর্ণ ডাবলস ম্যাচও জেতেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই জয় 2019 সালে বর্তমান ডেভিস কাপ ফর্ম্যাট চালু হওয়ার পর প্রথমবার ভারতকে কোয়ালিফায়ার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দেয়। অন্যদিকে কোরিয়াও দারুণ চমক দিয়েছে। বুসানে 2016 সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 3-2 হারিয়েছে তারা। সামরিক পরিষেবা সম্পূর্ণ করার পথে থাকা কাউন সুনুয়ের অনুপ্রেরণায় ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী আর্জেন্টিনাকে বিদায় করে কোরিয়া। ভারত ও কোরিয়ার টাইটি হাড্ডাহাড্ডি হওয়ার প্রস্তাব একটা সম্ভাবনা রয়েছে। ভারতীয় বিজয়ী দলে নভেম্বরে ডেভিস কাপ ফাইনাল 8 জায়গা করে নেবে। বর্তমানে ভারতে বিশ্বের 19 নম্বর এবং কোরিয়া 16 নম্বরে রয়েছে। মুখোমুখি লড়াইয়ে কোরিয়া 6-5 ব্যবধানে এগিয়ে। তবে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল 10 আগে, 2016 সালে চণ্ডীগড়ে ঘাসের কোর্টে অনুষ্ঠিত এশিয়া ওশেনিয়া গ্রুপ 1 টাইয়ে ভারত 4-1 ব্যবধানে জয় পেয়েছিল।

অনুষ্ঠান প্রায় শেষের পথে, শেষ খবর দিয়ে শেষ করব আজকের এই ক্রীড়াঙ্গন। 17 কেজি ওজন কমিয়ে কাশ্মীরে প্র্যাকটিস করে অবশেষে ভারতীয় দলে জায়গা পেলেন সরফরাজ খান। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন আগেই লিখেছিলেন যে হয়তো আমি আর দলে জায়গা পাবো না, কিন্তু নিজের সবটুকু দিয়ে লড়াই করব। তখনও জাতীয় দলে 28 বছরের ক্রিকেটার ফেরার সম্ভাবনা উজ্জ্বল ছিল না, কিন্তু শেষ পর্যন্ত হাল না ছাড়া লড়াইয়ের দাম পেলেন সরফরাজ। সাই সুদর্শনের চোটে প্রায় 1.5 বছর পর তিনি জায়গা পেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্টের সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন এই উইকেট কিপার ব্যাটার। 17 কেজি ওজন কমানো থেকে কাশ্মীরের প্র্যাকটিস, এই সমস্ত কিছু মাধ্যমে তিনি এই জায়গা পেয়েছেন। এই খবর দিয়ে শেষ করলাম আজকের মৈত্রী ক্রীড়াঙ্গন। সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন আধুনিক কৃষি খামার। আপনারা জানেন কৃষি খামার বিষয়টা কি, কিন্তু এবারে আজকের আমাদের বিষয় আধুনিক কৃষি খামার। ও এই বিষয়টা নিয়ে কার আলোচনা করতে এসছেন একটু পরিচয়টা বলে দিই। আজ আমাদের সাথে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ, নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ডক্টর সৌরেন্দ্রনাথ দাস এবং রানা প্রতাপ চট্টরাজ। দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার।
3: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা একটু প্রথমে শুনে নিই যে আধুনিক কৃষি খামার এই ব্যাপারটা কি। ডক্টর দাস যদি শুরু করেন।
2: আধুনিক কৃষি খামার জিনিসটা, ধরুন যে সমস্ত কৃষক তার কাছে যেটুকু জমি আছে সেটা অল্প পরিমাণে হোক অথবা বেশি পরিমাণে হোক, বাড়ির সংলগ্ন হোক, সেটাতে সুন্দরভাবে একটা সঙ্গবদ্ধভাবে কাজে লাগিয়ে অবশ্যই প্রাকৃতিক সম্পদ, বাইর থেকে কোনো কিছু জিনিস ইনপুট না দিয়ে যদি আমরা এই যে সঙ্গবদ্ধভাবে ক্রমবর্ধমান যে জনসংখ্যা এবং নিজের খাদ্য এবং জ্বালানির সহায়তা করে এবং উৎপাদনকারী এবং যে ভোক্তা আছে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যর কথা চিন্তা করে যদি উৎপাদন করা হয়, সেক্ষেত্রে আমরা এটা বলবো কৃষি খামার এবং আধুনিক কৃষি খামারের রূপে কিন্তু এটা দেখা দিতে পারে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু চট্টরাজবাবুর কাছে আসি, আপনি যদি একটু বিষয়টা নিয়ে বলেন। আধুনিক কৃষি খামার,
3: আধুনিক কৃষি খামার হলো এমন একটা ব্যবস্থা যেখানে ফসল, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি একই সঙ্গে একই ছাতার তলায় চাষ করা যায়। ফলে মানুষের খাদ্য, পুষ্টি, জীবনযাত্রায় এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রদানও কিন্তু সম্ভব। অধিকাংশ সমীক্ষা অনুযায়ী 2030 সালের মধ্যে খাদ্যের চাহিদা 25% বৃদ্ধি পাবে, যেখানে 50 সালের মধ্যে আশা করা যায় এই সংখ্যা প্রায় 70% বৃদ্ধি পাবে। তাই আধুনিক কৃষিকাজ সকলের খাদ্য চাহিদা মেটানোর কিন্তু একমাত্র উপায়।
1: আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এই যে আধুনিক কৃষি খামার এর যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, তাই তো?
3: নিশ্চয়ই।
1: আচ্ছা, একটু যদি বলেন বিস্তারিতভাবে।
3: যেহেতু ভারতবর্ষের প্রায় 60% জমি কৃষিকার্যে ব্যবহৃত হয়ে গেছে এবং জনসংখ্যাও ক্রমবর্ধমান ভারতবর্ষের, সেই জন্য কিন্তু আমাদেরকে কম জমির মধ্যেই উৎপাদনের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। 1950 দশকেই কিন্তু এই আধুনিক কৃষিকার্যের প্রচলন শুরু হয়েছিল ভারতবর্ষে, কিন্তু ওপার বাংলা বা এপার বাংলায় অধিকাংশ মানুষই কিন্তু এখনও ঐতিহ্যবাহী কৃষির সঙ্গেই যুক্ত। এই জায়গাটাতেই আমাদেরকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। কেমন? যেমন ধরুন, আধুনিক প্রযুক্তি বা আধুনিক কৃষিকাজ বললে সবসময়তেই যে নতুন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এটা কিন্তু নয়। দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিন্তু সব থেকে জরুরি। তাই সময়ের সাথে সাথেই বিভিন্ন রাজ্য কিন্তু ভারতবর্ষের এই আধুনিক

0: অবস্থাকে কিন্তু অ্যাডপশন নিজের কৃষিকার্যের সঙ্গে এনেছিল।
1: যেমন
0: পাঞ্জাবে এসেছিল, হরিয়ানায় এসেছিল, উত্তরপ্রদেশের পশ্চিম অংশে এসেছিল।
1: একদম ঠিকই ডক্টর রানা প্রতাপ চট্টোপাধ্যায় স্যার যেটা বললেন, এই জিনিসটা হচ্ছে কি যে আমাদের বর্তমানে যেটা জৈব বৈচিত্র্য যে বান্ধব যেটা বলে, মানে পরিবেশটাকে ঠিকভাবে রেখে, এবং স্যার যেটা বলছিলেন যে বিভিন্ন রকমের আশঙ্কা, মানে যেগুলোতে কৃষির ক্ষতি থেকে কৃষককে রক্ষা করতে পারে, এই জিনিসটাকেই কিন্তু হাইলাইটেড করতে হবে। যেখানে ধরুন মাটি, জল, গাছপালা যেগুলো আছে তাদের সাথে স্যার যেটা বলছেন একটা সুসম্পর্ক, এবং মাটিস্থিত যে জীবাণু, বন্ধু সক্রিয় জীবাণু যেগুলো আছে তাদের মধ্যেও একটা সুসম্পর্ক, এবং যেটা ধরুন পশুপালন, তারপরে ধরুন মৌমাছি প্রতিপালন, যার ফলে উদ্ভিদকুল এবং প্রাণীকুলের মধ্যে একটা সুসম্পর্ক, যেখানে আমাদের আয়নার মতো রিফ্লেকশন এসে আমাদের সমাজ এবং আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখবে, কৃষি তৎসংলগ্ন যেটা আছে স্থায়িত্ব আনবে।
2: আচ্ছা আচ্ছা, মানে আমাদের প্রত্যেকের সঙ্গে
1: প্রত্যেকের একটা সুসম্পর্ক, একটা মেলবন্ধন থাকবে, একে অপরকে যাতে কেউ কোনো কিছু ডিস্টার্ব বা প্রতিহত না করে।
2: আচ্ছা আচ্ছা, আধুনিক কৃষি খামার কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে যদি একটু আপনারা দুজনেই অল্প অল্প করে বলেন।
0: আধুনিক কৃষি খামার যদি তৈরি করতে হয়, কেননা বর্তমানে বাংলাদেশ বা ভারতবর্ষের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এর স্বপ্ন দেখেন, তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে খামার বাড়িটা আছে সেই খামার বাড়িটা সুন্দর করে একটা পরিকল্পনার মাধ্যমে তৈরি করতে হবে। কেমন করে? ধরুন আপনার যতটুকু জায়গায় থাক না কেন, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে আপনি সেই জায়গাকে ব্যবহার করার লক্ষ্য নিয়েই নামতে হবে, এবং এই কাজের জন্য আপনার যে জায়গাটুকু আছে সেইটাতে আপনি একটা নকশা প্রথম কাগজে তৈরি করবেন।
2: যেমন আমরা বাড়ি তৈরি করার সময়, তাই তো?
1: বাড়ি তৈরি করার সময় যেরকম ধরুন প্ল্যান করে আপনি পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যাল যেখানেই থাকেন যেরকম পাশ করে নিতে হয়, আমাদের কৃষি ক্ষেত্রেও দেখবেন ঠিক সেইভাবে একটা কি ক্রপ ছিল, কি ফসল রাখব, এবং সেখানে নতুন কি সংযোজন করব, এবং পশুপালনটাকেও কোন জায়গায় আমরা যদি রাখি, এরকম ভাবে যদি একটা প্ল্যান করে নিই মানে সারা বছর ধরে, তাহলে কিন্তু কি হবে সেখান থেকে এই যে আর্থিক সামাজিক যে উৎপন্নের কথা বলা হচ্ছিল সেইটা কিন্তু একটু নতুন ভাবে আমরা কিন্তু তৈরি করে নিতে পারব। এবং সাথে সাথে কি না, সাথে সাথে দেখবেন এর স্থায়িত্ব আনা, কৃষকদের অর্থনৈতিক ভাবে কিন্তু আরো আমাদের উৎপাদনটা ভালো হবে, পরিবেশ সুরক্ষা হবে।
0: ডক্টর দাস যেরকম বললেন, স্যার যেরকম বললেন যে কৃষকদের পরিবারের সুনিশ্চিত আয়, এটাই কিন্তু আধুনিক কৃষিকার্যের একদম মূল মন্ত্র। যেমন ধরুন খামারে নানা ধরনের জায়গা থাকে, একটা খামারে কখনোই একই ধরনের ল্যান্ডস্কেপ থাকে না, কোন জায়গা উঁচু থাকে, কোন জায়গায় নিচু থাকে, কোন জায়গায় ডোবা বা পুকুর যেগুলো আমরা বলি সেগুলো থাকে, সেই ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু সবকিছু চাষ করা যায় না। এই জন্য স্যারের কথা মতো যে প্ল্যানিংটা আমাদের অনেক আগের থেকেই করতে হবে যে কোন জায়গায় কোন ধরনের চাষ করব,
2: নালে
0: ক্ষতি হয়ে যাবে।
2: নিচু জমি সেখানে যদি আমরা মানে বড় বড় ধান গাছ হবে সেই জাতীয় যদি চাষ না করি তাহলে তো সেটা মানে ক্ষতির মুখোমুখি,
0: সেই অনুযায়ী আপনাদেরকে প্রজাতি নির্বাচন করতে হবে।
2: তো একটু যদি ধারণা দেন,
1: এটা ধরুন যদি ধরুন আমরা কি করতে পারি মানে সিজন অনুযায়ী, শীতকালে যেরকম কপি জাতীয়, টমেটো, বিভিন্ন সবজি থাকলো, তারপরে আমরা দেখবেন যে অনেক সময় বর্ষার আগে ধান রাখছি, ধানের আগে আমরা কিছু রাখতে পারি কি যেগুলো নাইট্রোজেন যুক্ত, যেমন ধনচা, সানেম যেগুলো বলে, এগুলোকে যদি আমরা চাষ করে নিই, একদম দানা জাতীয় যে শস্যগুলো আছে সেটা চাষ করে নিই, নাইট্রোজেনটা চলে আসবে, এবং যে উদ্ভিদ যেটা আছে ধানের সেটা জৈব উপায়ে নাইট্রোজেনটা সাপ্লাই করবে। তারপরে আমরা যখন যাচ্ছি কিছু ডালশস্য অথবা তৈলবীজ, যার ফলে সারা বছর ক্রপটা যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু কি হবে না, কৃষকের আয়টা বাড়বে, মাটির উর্বরতা শক্তিটা আপনার কি হবে বৃদ্ধি পাবে, এছাড়া পরিবেশটাও রক্ষা পাবে। এটাই কিন্তু নির্ভুল চাষ, আধুনিক চাষ, সংরক্ষণ চাষ এবং সম্মিলিত চাষ। এবং চট্টগ্রাম স্যার যেটা এর পরেটাতে ধরুন পশুপালন নিয়ে আরো এটাকে একটু দীর্ঘায়িত করবেন।
2: ঠিক ঠিক ঠিক, যদি আপনি বলেন যে প্রাণী পালনটা কিভাবে আমরা করতে পারি।
0: প্রাণী পালনের ক্ষেত্রেও কিছু পদ্ধতিগত বদল আনা যেতে পারে। যেমন ধরুন ছাগল বা ভেড়া পালন, আপনারা জানেন যে আমাদের গ্রামীণ

0: যে কৃষি সমাজ রয়েছে তাদের কাছে ছাগল বা ভেড়া পালন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই এখন অর্থনৈতিক মানদণ্ড হিসাবে এটা মানে প্রযোজ্য আর কি। প্রায় 70% মানুষই কিন্তু ভারত এবং বাংলাদেশে এর সঙ্গে যুক্ত। এই ছাগল পালনেও কিন্তু আপনাকে অবশ্যই মাচাযুক্ত ঘরের ব্যবস্থা করতে হবে, বাড়ির মধ্যে থাকলেও মাচাযুক্ত ঘরের ব্যবস্থা করতে হবে, ভিজে বা স্যাঁতসেঁতে আবহাওয়া রাখা যাবে না। এবং তথাকথিতভাবে আমরা গ্রাম বাংলায় যেভাবে ছাগলগুলিকে ছেড়ে দিই, মজা করেই আমরা একটা কথা বলি যে ছাগল আমার খাবার তোমার, অর্থাৎ চোরে খাবে, সেই পদ্ধতি থেকে কিন্তু সরিয়ে আনতে হবে। এর অনেক দৃষ্টিভঙ্গিগত ত্রুটি আছে, কেননা যদি অপরের বাড়িতে এটি চড়তে যায় সেখান থেকে যেমন খাবার সংগ্রহ করলে সেখান থেকে রোগ জীবাণুও কিন্তু সেখান থেকে সংগ্রহ করে আসবে, তাই এই পদ্ধতিগত ত্রুটি ছাগল পালনের ক্ষেত্রে বা ভেড়া পালনের ক্ষেত্রে আনা যেতে পারে। মার্কেটিংটা নিজের হাতে,
1: মার্কেটিংটা রাখতে হবে কৃষকের হাতে, তাই তো?
0: একদম,
1: মানে তিনি যে উৎপাদন করবেন এবং সেখান থেকে যে অর্থটা আসবে সেটা তার কন্ট্রোলে থাকবে, তাই বলছেন?
0: একদমই।
1: আচ্ছা আচ্ছা, সেটা কিভাবে সম্ভব?
0: সেটা সম্ভব বলতে কৃষককেই নিজের একটা স্লটার হাউস, অর্থাৎ হাইজেনিক যে স্লটার হাউস, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় স্লটার হাউসগুলো তৈরি হয়, সেই স্লটার হাউস উনি তৈরি করতে পারেন। তাছাড়াও তিনি তার এই যে ফার্ম বা এই যে খামার, এখন যারা বড় চাষি তারা এই খামারকেই কিন্তু পর্যটন কেন্দ্রে পরিবর্তন করছেন, তার ফলে সেখানেই কিন্তু তিনি ওই পর্যটন কেন্দ্রেই কিন্তু উনি ওনার যে প্রোডাক্ট সেইটা কিন্তু বিক্রয় করবার ব্যবস্থা রাখতে পারছেন।
1: তাহলে সরেনবাবু বেশ ভালোই কথা বললেন।
2: ওই রজ দেখা কলা বেচা যে ব্যাপারটা আছে, ঠিক দুটো জিনিসই কিন্তু এটা
1: আমরা যারা শহরে থাকি তারা একটু
2: গ্রামের দিকে কৃষি তৎসংলগ্ন জিনিসও দেখবেন, সেখান থেকেও যে সমস্ত জিনিস আছে কেনাকাটি করে আবার নিয়ে আসবেন, যার ফলে যে কৃষি খামার তৈরি করেছে ওনার কাছে ওনাদের বিনোদনমূলক কাজ এবং তার সাথে সাথে কৃষক সেখানে যে মার্কেটিং এরও একটা ব্যবস্থা বা স্কোপ রাখছে, যেটা দিয়ে কৃষকের অর্থনৈতিক কিন্তু তাদের আদান প্রদানের মাধ্যমে ইনকামও কিন্তু জেনারেশনটা জেনারেট করতে সাহায্য করবে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে আধুনিক কৃষির সুবিধা কি শুধু এগুলোই নাকি আরো কিছু রয়েছে যদি একটু বলেন?
2: না, আধুনিক কৃষি মানে এগুলো একটা দিক, মেন দিক, যেদিকে ধরুন কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছিল, এই যে সুনিশ্চিত আয় এবং সংরক্ষণ পদ্ধতি, সেখানে কিন্তু তারা কি করবে না আস্তে আস্তে আগ্রহ জেনারেট করবে, এবং ভবিষ্যৎ যে কৃষিটা আমাদের পড়ে আছে যার ফলে নেক্সট ক্রপ, নেক্সট ফসল, নেক্সট পশুপালনের জাত যখন নেবেন, মৎস্য যখন নেবেন, সেগুলোতেও কিন্তু সমন্বিত চাষের ফলে তারা উপযুক্ত একটা প্ল্যাটফর্ম পাবে, যাতে সেখানেও প্রোডাকশনটা কিছুটা তারা সুবিধে করতে পারবে। মানে ফিউচার যে কৃষিটা সেখানেও কিন্তু এই আধুনিক কৃষি তাদের একটা প্ল্যাটফর্ম দেবে, যেটা ভবিষ্যতে
1: কৃষকরা তার চাষবাস করলেন, প্রাণী পালন করলেন, কিন্তু সেখানে সবটা শেষ হয়ে যাবে না, ভবিষ্যৎ প্রজন্ম তারাও
2: কন্টিনিউয়াস পদ্ধতিতে একটা রোটেশনালি তাদের একটা আয়ের পথ নিশ্চিত করবে।
0: একদমই, শুধু কন্টিনিউয়াস প্রসেসে আয় নয়, সারা বছর ধরে আয়টা যেন চক্রাকারে আবর্তিত হয়। ধরুন উনি যদি একটা ফসল বা একটা কোনো পশুপালন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু সারা বছর আয় পাওয়া যাবে না, নির্দিষ্ট একটি ঋতুতে পাওয়া যাবে। অর্থাৎ এই পরিকল্পনার মাধ্যমে উনি যদি কোন কৃষক তার খামার বাড়িকে সাজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু উনি প্রত্যেকটি এন্টারপ্রিনিয়রশিপ থেকে আয় পাবেন, এবং তখনই কৃষকের ঘরে সমৃদ্ধি আসবে, নতুন সম্ভাবনার দিক আমরা দেখতে পাবো।
1: কিন্তু একটা স্বপ্ন আমাদের মধ্যে বুনে দিচ্ছেন, তাই তো? মানে এই আলোচনার মধ্যে একটা স্বপ্ন তো আমাদের শ্রোতা বন্ধুরা দেখছেন, তো সেটা কিন্তু একটু বুঝিয়ে বলতে হবে কিভাবে করলে এই লাভটা হবে, যদি বলেন।
0: যেমন ধরুন একটা উদাহরণের কথা আমি মাথায় তুলে দিই, খুব প্রচলিত একটা পদ্ধতি, নতুন কোন পদ্ধতি নয়, আমাদের এই যে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গ বেসিক্যালি জলাশয়ের সংখ্যা পশ্চিমবঙ্গেও বেশি, বাংলাদেশেও বেশি, এই জলাশয়গুলোতে, জলাশয়ের পাড়ে যদি আমরা কিছু সংখ্যক হাঁস এবং কিছু সংখ্যক সবজিকে আমরা পুকুরের পাড়ে আমরা চাষ করতে পারি, তাহলেই সমন্বিতভাবে হবে। কেমন ভাবে একটু উদাহরণ দিয়ে বলি বিস্তারিত। যেমন ধরুন যদি কারো এক বিঘা পুকুর থাকে, তাহলে মোটামুটি 40-50টি হাঁস উনি পালন করতে পারবেন, এই সংখ্যা পার হেক্টরে 200-300টি হাঁস, প্রত্যেকটি হাঁস প্রতিদিন প্রায় 125-150 গ্রাম মতো হাঁসের মল পাওয়া যায়, সেই মল পুকুরের মধ্যে পড়ে পুকুরের মধ্যে যে মাছগুলো থাকবে সেই মাছগুলোর খাদ্য হিসাবে কাজে লাগবে। এখানে ফাইটোপ্ল্যাংটন এবং এই জু প্ল্যাংটন যেগুলো থাকবে তার গ্রোথ অনেক বেশি থাকবে, সেখান থেকেই কিন্তু হাঁসগুলিও সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে।

0: এর পাশাপাশি ওই যে হাঁসের মল, কিছু পরিমাণ যেগুলো হাঁসের খামারের মধ্যে থাকবে সেইটাকে সংগ্রহ করে পুকুরের পাড়ের প্রায় 2-3 অংশ যে জায়গা থাকবে সেইখানেও সবজি চাষ সম্ভব। তার ফলে প্রত্যেকটা জিনিস, একটি চাষের বর্জ্য পদার্থ কিন্তু অপর চাষের পরিপূরক।
1: অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কৃষকরা অনেক সময় সঠিক সময়ে করতে পারে না, যেমন চট্টরা স্যার বলছিলেন যে সবজির কথা, পুকুরের পাড়ে একদম ঠিক কিছু লতানে গাছ যেমন লাউ, কুমড়ো, করলা, ঝিঙে, এগুলোও কিন্তু মাচার সাথে যদি লাগিয়ে দেওয়া যায়, কৃষক পশুপালন মৎস্যর সাথে সাথে সবজির দেখবেন সিম, লাউ, কুমড়ো, ঝিঙে সেগুলোও তুলবে এবং সেগুলোও বাজারজাত করে সেখানেও কিন্তু একদিন বা প্রতিদিনে কৃষক মোটামুটি 400-500 টাকা পার ডে তারা লাভ করতে পারবে।
2: আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন এত টাকা লাভ করতে
1: পারবে, একদিন অন্তর বা প্রতিদিনও করতে পারবে, কিন্তু সেরকম ভাবে সমস্ত যে লতানে সবজিগুলো যদি রাখতে পারে শীতকালীন এবং বর্ষাকালীন, ধরুন লাউ, কুমড়ো, শীতে শিম কিছু যদি রাখে, অনেক সময় ঝিঙে যদি রাখে, এগুলো থেকে সারা বছর ধরে কিন্তু তারা একটা আয়ের পথ দেখবে।
2: আমাদের থেকে কৃষক বন্ধুরা যারা বাস্তবে করছেন তারা মনে হয় অনেক বেশি ভালো এগুলো আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে।
1: হ্যাঁ, অভিজ্ঞতা আছে, এবং ধরুন যারা করছে না তারাও কিন্তু আগামী দিনে এগুলোকে নিয়ে আরো এগোবার চেষ্টা কিন্তু করবে সমস্ত কিছু। এবং সেখানে যদি মনে করে পাশে কিছু উদ্যান, যে বাগিচার কথা আমরা বলি, অনেক সময় দেখবেন আম, লিচু, এই যে কিছু কিছু ফল আছে, সেখানে আমরা মৌমাছির যদি বক্স যদি রেখে দেওয়া হয়, বিশেষত শীতের সময়ে দেখবেন সরিষা যখন হয় তখন কিন্তু মৌমাছির চাক তৈরি করে সেখান থেকেও ওরা কিন্তু মধুটাও সংগ্রহ করতে পারে। এবং এই যে ফসলে পলিনেশন যেটা বলে সেটাও কিন্তু করে যে ফলের সংখ্যা বা ফসলের উৎপাদনও কিন্তু বৃদ্ধি করতে পারবে।
2: শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি আধুনিক কৃষি খামার, এ বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের দুইজন বিশেষজ্ঞ ডক্টর সৌরেন্দ্রনাথ দাস এবং রানা প্রতাপ চট্টরাজ, সাথে রয়েছি আমি পবিত্র কুমার মণ্ডল। হ্যাঁ ডক্টর দাস, আমরা যে কথাই ছিলাম একটু এবারে আসি তাহলে রানাবাবুর কাছে। এই যে প্রাণী পালনের কথা যে বলছেন, এখানে যে আধুনিক পদ্ধতি যে অবলম্বন করা যেতে পারে সেগুলো কি যদি উদাহরণ দিয়ে যদি একটু আমাদের বলেন।
0: যেমন ধরুন বর্তমানে অনেক বড় খামারি, যেমন অনেক ছোট খামারি প্রান্তিক চাষির ক্ষেত্রেও আমরা পালনের কথা বললাম, কিন্তু অনেক বড় খামারি বিশেষ বড় করেই কিন্তু তাদের খামারগুলি গড়ে তোলেন। সেইখানে বর্তমানে আমরা জানি একটা টার্ম আমরা প্রায়ই শুনছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ব্যবহার কিন্তু কৃষিতে এবং প্রাণী পালনে উভয় ক্ষেত্রেই কিন্তু সমভাবে আসছে। কেমন দুই একটা উদাহরণ
2: দিয়ে বলতে হবে তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা সুন্দর করে বুঝতে পারবেন বিষয়টা।
0: নিশ্চয়ই, যেমন এই কথাটাকে আমরা বলছি প্রিসিশন লাইফ স্টক ফার্মিং। প্রিসিশন লাইফ স্টক ফার্মিং কি করে না, প্রত্যেকটা প্রাণীর যে খাদ্য রয়েছে, প্রত্যেকটা প্রাণীর যে স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে তা নির্ভুলভাবে খেয়াল করে। এর একটা মজার দিকও রয়েছে, যেমন খামারের প্রযুক্তিগত অগ্রগতির জন্য, কার্যকরী ব্যবস্থার জন্য প্রাণীদের ক্ষেত্রে বর্তমানে ভার্চুয়াল বেড়ার ব্যবহার কিন্তু চালু হয়েছে।
2: ভার্চুয়াল বেড়া কিরকম?
0: ভার্চুয়াল বেড়া হচ্ছে প্রাণীদের মধ্যে রেডিও কলার বা জিপিএস কলারের ব্যবহার।
2: আচ্ছা,
0: বর্তমানে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট বিভিন্ন হাতিকে মনিটরিং করার ক্ষেত্রে ইউজ করছে, এবং পশুদের ক্ষেত্রেও কিন্তু এই রেডিও কলার বা জিপিএস কলার এটা কিন্তু চালু হয়েছে। ধরুন আপনি যে গ্রেজিং ল্যান্ডের মধ্যে বা গোচারণ ক্ষেত্রের মধ্যে আপনার পশুগুলিকে ছাড়বেন, সেটা ছাগলে হোক বা গরুই হোক, সেখানে যদি জিপিএস কলার থাকে তাহলে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কিন্তু ওখানে পাওয়া যাবে ওই কলারের মাধ্যমে।
2: আচ্ছা,
0: মানে অর্থাৎ কিছুদিন আগেই এর ব্যবহার হয়েছিল এবং সেখানে ফসফরাস কম সেইটা কিন্তু ওই মেশিনের মাধ্যমে ডিটেক্ট হয়েছিল।
2: ভালো একটা বিষয় তাই না, মানে আমরা বুঝতে পারবো তার কি প্রয়োজন রয়েছে, তাই তো?
0: নিশ্চয়ই,
2: কোন পুষ্টির অভাব রয়েছে সেটা বুঝতে পারবো, সেভাবে করবো। হ্যাঁ বলুন ডক্টর দাস।
1: ঠিক এরকম যেরকম পশুপালনের ক্ষেত্র আছে, আমাদের কৃষিতেও কিন্তু এরকম জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মধ্যে, যে ধরুন প্ল্যান যে আমরা লাগিয়েছি গাছ, সেই গাছের ক্ষেত্রে কোন অনুখাদ্য বা কোন খাদ্যের ঘাটতিতে সিমটমস আপনার দেবে যে গাছের এইরকম কিন্তু পরিবর্তন আসছে, কৃষককে সেই অনুখাদ্য বা সেই খাদ্যটা হয়তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আমাদের দিতে হবে। এছাড়া ধরুন ওয়েদার সেন্সিটিভ, মানে ওয়েদারের এই চেঞ্জের ফলে হয়তো আগামী 2-3 দিনের মধ্যে হয়তো বৃষ্টি আসবে, এটা প্রিডিটেক্টেড ব্যাপার, এখন কোনো কিছু ব্যাপার

0: না, আগে থেকেই জানতে পারি, যার ফলে সেই রিলেটেড কি ধরনের পোকা আসতে পারে কৃষক একটা প্রিভেন্টিভ মেজার কিন্তু সেখানে দিতে পারে।
1: হ্যাঁ ডক্টর দাস, আপনি যেটা বলছিলেন
0: ওয়েদারে যে খামখেয়ালি পোনায়, ধরুন কখন বৃষ্টি আসছে, আমরা দু তিন দিন লেগেই আছে, দু তিন দিন আগে থেকে কৃষকরা বুঝে যাচ্ছে, সেই তার পরিপ্রেক্ষিতে কৃষকরা ধরুন যে ফসল আছে একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে ছত্রাকনাশক স্প্রে করে দিল, অথবা ধরুন বৃষ্টি খুব হবে তার আগে কোন কিছু শোষক পোকার আক্রমণ আসতে পারে, আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে হলুদ আঠালো ফাঁদ দিয়ে দিলাম, বৃষ্টি পড়লে বৃষ্টির প্ল্যাশ পড়লে তারা উড়বে, উড়ে ওই হলুদ ব্লু কালারের আঠালো ফাঁদে আটকে যাবে, এই পদ্ধতি আমরা নিয়ে রাখতে পারি। অথবা ধরুন আমরা দেখা গেল বৃষ্টির পরে দেখা যাচ্ছে কিছু কিছু মথ প্রজাপতিও হয়তো উড়বে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ফেরোমন ট্র্যাপ যেটা বলে, যৌন আকর্ষক আছে সেগুলো, ফেরোমন ফাঁদ, সেগুলো ইনস্টল করে রাখলে দেখা যাবে যে ওর পরে পরেই তারা ফেরোমন ফাঁদে আকর্ষিত হয়ে তাদের যে সংখ্যাটা নষ্ট করে হয়ে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু যদি এই ধরনের প্রেডিকশন যেগুলো আছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে কৃষক তার যে কৃষি ক্ষেতে বা কৃষি খামারে যদি এগুলো লাগিয়ে দেয়, সে ঘরে বসে কৃষির ক্ষেতের ঘরে বসেই কিন্তু কম্পিউটারাইজের মাধ্যমে সেগুলো দেখে এইগুলো কখন লাগাতে হবে তার একটা ধ্যান ধারণা করে নিতে পারছে, আইডিয়া করে নিতে পারছে, কৃষক ঠিক টাইমে ওইভাবে খাদ্য অনুখাদ্যর ইনপুট দিতে পারছে এবং বিভিন্ন কৃষিশত্রু কীটপতঙ্গকে রোগকে নিয়ন্ত্রণ করতেও তার মেজার হিসেবে প্রাথমিকভাবে ছত্রাকনাশক অথবা এই যে ক্রোমাটিক ট্র্যাপের কথা বললাম, হলুদ ব্লু বা ফেরোমন ফাঁদ লাগিয়ে নিতে পারবে বা রাখতে পারবে।
1: তার মানে এগুলো ব্যবহার করলে প্রকৃতপক্ষে কৃষক বন্ধু এবং যারা প্রাণী পালকরা রয়েছেন তারা লাভের মুখ দেখবেন, তাই তো?
0: একদম লাভের মুখ দেখবেন। এবং এই যে সংরক্ষণ চাষের কথা বলছি, ঠিকভাবে ফসলটাকে নির্ভুল সময়ে সঠিক সময়ে কিন্তু এই পদ্ধতিগুলো অ্যাডপ্ট করলে তার খরচ কমবে, লাভ বাড়বে।
1: খরচ কমলেই তো লাভটা বাড়বে, তাই তো রানাপতবাবু কি বলছেন?
2: নিশ্চয়ই, ডক্টর দাস যেরকম বললেন, উনি কৃষিখাত ক্ষেত্রের ক্ষেত্রে যে উপায়গুলি বললেন এগুলি অবলম্বন করলেই কিন্তু খরচ কমবে এবং লাভের মুখ কিন্তু অবশ্যই চাষিরা দেখবে।
1: তো আমরা তো মোটামুটি ধরুন যে অনেকটা এগিয়ে গেছি, অনুষ্ঠান শেষ করতে হবে, তো কৃষক বন্ধু এবং প্রাণীপালক বন্ধু যারা রয়েছেন তাদের জন্য যদি বেশ কিছু মডেল তুলে ধরেন, এমন কিছু কি বলতে পারেন আপনারা?
2: মডেল বলতে ওই যে একটু আগেই আমরা বললাম যে মাছ সবজি এবং হাঁস চাষ একসঙ্গে, এইটা একটা মডেল হতে পারে। এক বিঘা পুকুরে 40টি হাঁস, কাতলা, মৃগেল, কালবোস ইত্যাদি মাছ চাষ করা যেতে পারে এবং হাঁসের প্রজাতি হিসেবে খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার এগুলো ব্যবহার করা যেতে পারে এবং বাকি যে পুকুরের পাল থাকবে অর্থাৎ দুয়ের তিন অংশ যে পাল পড়ে থাকবে সেখানে সবজি চাষ, এইটা একটা মডেল হতে পারে।
1: আপনি একটু আগে বলছিলেন যে অনেক বড় বড় পশু খামার তৈরি হচ্ছে, তো তাদের জন্য কিছু বলবেন? কারণ এখানে তো অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে তো আমরা একটা নিশ্চয়তা তো আমাদের প্রয়োজন রয়েছে। যদি এটা নিয়ে কিছু বলেন যে কিভাবে,
2: যেমন ধরুন বড় বড় খামার বলতেই আমরা আমাদের প্রাণী সম্পদ ক্ষেত্রের গোপালনটাকেই বড় খামার হিসেবে দেখি, কেননা এইখানে অনেক টাকা ইনভেস্ট থাকে। যদি গোপালন কেউ করতে চান, তিনি ধরুন মানে কিছু গরু চাষ করলেন, মোটামুটি 100 গরু যদি তিনি ফার্মে চাষ করেন তো প্রত্যেকটি গরু থেকে উনি 10-12 কেজি গোবর পাবেন প্রত্যেকটি প্রতিদিন। এই গোবরটাকে কাজে লাগিয়ে উনি ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারেন এবং সেটা তৈরি করতেও হবে, তাহলে কিন্তু ফার্মের ইকোনমি সাস্টেনেবল হবে এবং পাশাপাশি যে গোবরটা পড়ে থাকবে সেখান থেকে তিনি বায়োগ্যাসও কিন্তু তৈরি করতে তাকে হবে। তার ফলে খামারের মধ্যে থাকা যে লোকজন, যে কর্মীরা ওখানে যুক্ত থাকবেন, তাদের ইনকামের সোর্স কিন্তু হবে
1: এবং যে বিদ্যুতের চাহিদা সেটাও কিন্তু অনেকটা মিটবে, তাই কিনা?
2: নিশ্চয়ই।
1: সরেনবাবু, আমরা তো মূলত এইভাবে আস্তে আস্তে জৈব কৃষি বা প্রাকৃতিক কৃষির দিকে এগোতে চাচ্ছি, তাকে
0: একদম ঠিক এইভাবেই কিন্তু ধরুন আধুনিক কৃষি খামারের মাধ্যমে আমাদের রাসায়নিক টাকে যতটা সম্ভব আমরা এড়িয়ে বা কম করে আস্তে আস্তে যদি তুলে দিতে পারি, তাহলে কিন্তু এই যে আমরা জৈব বা প্রাকৃতিক কৃষির দিকে এগোতে পারব, সেক্ষেত্রেই কিন্তু খরচটা অনেকটা কমে যাবে এবং ভবিষ্যতে দেখবেন সুস্থিতি বা স্থায়ী কৃষির কথা আমরা যেটা বলছি সেই দিকেই কিন্তু আমরা এই দিকে চলে আসব। এবং আরেকটু যেটা হচ্ছে যে রানা প্রতাপবাবু যেটা বলছিলেন, দেখবেন শাকসবজি কৃষির সাথে আমাদের উদ্যান পালন

0: বিভাগ যেটা, মানে বিভিন্ন ফলের গাছটাকেও কিন্তু আমরা যদি রাখি, কৃষকের আয়ও কিন্তু আরো বাড়বে। ধরুন আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, এই যে ফলগুলো আছে, এর সাথে ড্রাগন ফ্রুট আছে, কিছু কিছু ভালো আরবিয়ান খেজুর কিন্তু বিভিন্ন জায়গায় এখন চাষ হচ্ছে। অবশ্যই
1: বাংলাদেশেও সম্ভব,
0: এটা ধরুন বাংলাদেশে সম্ভব, আমাদের পশ্চিমবঙ্গেও সম্ভব, বাঁকুড়াতে কিছু কিছু জায়গায় এগুলো কিন্তু হচ্ছে, পুরুলিয়ায় শুরু হয়েছে। এবং মায়াজাকি আম যেটা, প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, মেন হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যটাও কিন্তু ঠিক থাকবে, এবং এর যে দাম, বাজারজাতর যে মূল্য, সেটাও কিন্তু আমরা পাব। এবং এগুলো হচ্ছে কি না, আমরা যদি করতে পারি সেটা রাসায়নিক সারটাকে আমরা সরাতে পারবো। রানা স্যার যেটা বলছিলেন যে ভার্মি কম্পোস্ট, বায়োগ্যাস স্লারি, এই জিনিসগুলোকে আমরা যতটা মাটিতে দেব, এবং বায়োগ্যাস স্লারির যে রেসিডিউটা, সেটা যদি গাছের ফোলিয়েজ মানে পাতায় যদি আমরা স্প্রে করতে পারি, সেটাতে কি হবে, গাছের বৃদ্ধি এবং কীটশত্রুকে রক্ষা করতে পারব, পরিবেশটাকে কিন্তু আমরা ঠিকভাবে, সঠিকভাবে মুক্ত বিষমুক্ত বাতাসটা আমরা গ্রহণ করতে পারব, এবং উৎপাদনও কিন্তু বিষমুক্ত ফল আমরা সকল মানুষকে, কৃষক নয় সকলের কাছে পৌঁছে দিতে পারব।
1: আমার মনে হয় এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে স্থানীয় যে কৃষি বিশেষজ্ঞ রয়েছেন, ব্লক অফিস রয়েছে,
0: ব্লক অফিস আছে, কৃষি,
1: তাই তো,
0: কেভিকে যেটা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র,
1: সেখানে যোগাযোগ করলে,
0: যোগাযোগ করলে ভালো হবে, এবং নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রেও আমাদের বিভিন্ন এই ধরনের পশুপালন, কৃষির উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি।
1: তো আপনাদের ওখানে প্রশিক্ষণ হয়?
0: হ্যাঁ, আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের ওয়েবসাইট আছে সামিতি wb.org, সেখানে মে মাসে যদি যাওয়া যায়, এপ্রিলের পরেই, সারা বছর ধরে কৃষক এবং যে এক্সটেনশন ফাংশনারিজ যেগুলো আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং এর শিডিউল আছে, সেগুলো দেখে কৃষকরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেখানে নাম নথিভুক্ত করতে পারবে।
1: একটু ওয়েব অ্যাড্রেসটা একটু আরেকবার বলে দিন, যেটা বলছিলেন সমিতি
2: wb.org,
1: একটু যদি বানান করে বলে দেন,
2: wb.samitiwb.org।
1: এই সাইট থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, তাই তো?
0: সমস্ত কৃষক এবং অফিসারদেরও বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকে।
1: তাহলে তো আমাদের সময় প্রায় শেষ বলা চলে, তো আমরা তাহলে আধুনিক কৃষি খামার নিয়ে একদম সংক্ষেপে যদি আপনারা দুজনে একটু একটু বলে দেন।
0: আধুনিক কৃষি খামার মেন যে জিনিসটা আমি বলছিলাম যে জৈব বৈচিত্র্য বান্ধব হতে হবে এবং আশঙ্কামুক্ত, দূষণমুক্ত সেই ব্যাপারটা থাকবে, এবং সমন্বিত চাষ, রানা প্রতাপবাবু প্রথমেই যেটা বলেছেন, কৃষি, পশুপালন, মৎস্য, মৌমাছি প্রতিপালন একসঙ্গে সবাইকে একসাথে তলায় নিয়ে এসে কৃষকের উপযুক্ত করে যদি এটা করা যায়, তাহলে কিন্তু কৃষক লাভের মুখ সাথে সাথে কৃষির সুস্থিতি আনতে পারবে, আমরাও কিন্তু সঠিক জায়গায় থাকে, ভবিষ্যতের দিকে আমরা কিন্তু এগোতে পারব।
1: রানাবাবু,
2: আমরা শুধু এই আহ্বানই কৃষকদের কাছে রাখছি যে আপনারা আপনাদের ঐতিহ্যগত যে কৃষি আপনারা করেন সেইটি করুন, কিন্তু ওর মধ্যেই আপনারা কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন এলে আধুনিকের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন তৈরি করুন। শুধু যদি আধুনিকের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন আপনারা তৈরি করতে পারেন, তাহলে আমাদের স্বামীজির কথাতেই আমরা যে বলি, নতুন ভারত বেরুক, বেরুক লাঙ্গল ধরে, এই স্বপ্নই আবার বাস্তবায়িত হবে। নতুনভাবে ভারতবর্ষে আমরা নতুন গ্লানিহীন দিন, তপবন, পূর্ণচ্ছায়া রাশি কিন্তু দেখতে পাব আমাদের চোখের সামনেই। শাক সবজি, ফুল ফল, পানি প্রাণলে ভরে উঠবে এবং নতুন আগামীর সম্ভাবনা আমরা তৈরি করতে পারব। তাই আসুন আমরা এগিয়ে চলি নতুনভাবে আধুনিক কৃষি খামারের দিকে।
1: আমরা তাহলে একটা নতুন স্বপ্ন নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, তাই তো? শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল আধুনিক কৃষি খামার, আর এই বিষয়ে বলছিলেন নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের দুইজন বিশেষজ্ঞ ডক্টর সৌরেন্দ্রনাথ দাস ও রানা প্রতাপ চট্টরাজ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে নমস্কার জানাই।
0: নমস্কার,
2: ধন্যবাদ।
1: আপনাদের সাথে ছিলাম পবিত্র কুমার মণ্ডল। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, দাঁতের ঘরে রোগের বাসা। এই নিয়ে শুনবেন একটি কথিকা। কথিকাটি বলছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ।
1: আমাদের মুখগহ্বরে দাঁত, মাড়ি, জিভ, আলজিভ অনেক কিছুই আছে। সেখানে 10^11 নাম্বার অফ ব্যাকটেরিয়া, এত ব্যাকটেরিয়া সেখানে থাকে। কিন্তু যেহেতু মুখগহ্বরে আমাদের লালা আছে এবং জিভ সারাক্ষণ নড়তে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো সেখানে বাসা বাঁধতে পারে না। কিন্তু আমরা যদি ঠিকমতো আমাদের দাঁত পরিষ্কার না করি এবং আমরা যদি খাবার পরে যদি মুখ ভালো করে না ধুই, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের গোড়ায় যে মাড়ি আছে সেখানে জমে যায়। জমলে তারা সেখানে প্লাক তৈরি করে, প্লাকের থেকে মাড়ি ফুলে যায় এবং জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, কেরিস ইত্যাদি ইত্যাদি দেখা দেয়। এখন বলা হয় যে মুখমণ্ডল হচ্ছে শরীরের আয়না। যখন আমাদের মুখের ভেতরে এই রোগগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। যেমন ধরুন হার্টে চলে গেল, যখন হার্টে চলে যায় তখন যে কার্ডিয়াক বিভিন্ন রকম প্রবলেম, যদি কারো মুখে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস থাকে তাহলে তার হার্ট ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। ব্যাপারটা খুব সহজে বললাম, কিন্তু এত সহজ না হলেও উল্টোভাবে বলতে গেলে যাদের হার্টের প্রবলেম আছে তাদের সবসময় মাড়ি এবং দাঁত পরিষ্কার রাখা উচিত এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরপরে আসুন যাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস হচ্ছে ডাবল এজেড সোর্ড। যার ডায়াবেটিস থাকে তার মাড়ির রোগ হয়, আবার যার মাড়ির রোগ বেশি তার ডায়াবেটিসের মাত্রা বেশি হয়। সুতরাং এখানেও আমাদের মনে রাখতে হবে যে মুখ এবং তার দাঁত এবং মাড়ি, তার একদম শারীরিক যত্ন খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা, যাতে সেখানে প্লাক, ক্যালকুলাস ইত্যাদি না জমে, এবং আবার প্রত্যেক 6 মাসের দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এটা দেখা গেছে যদি দাঁত এবং মাড়ির চিকিৎসা খুব ভালোভাবে করা যায় সেক্ষেত্রে ডায়াবেটিসের মাত্রা অনেক কমে যায়। 3 নম্বর হচ্ছে আমাদের প্রসূতি মায়েদের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ যখন মাড়ির রোগ হয় তখন আমাদের প্রসূতি মায়েদের হরমোনাল চেঞ্জেস হয়। এই হরমোনাল চেঞ্জেস হলে এবং মাড়ির রোগ থাকলে তার যে বাচ্চা পেটে জন্মাচ্ছে সেই বাচ্চার ওজন কম হয়, এবং কখনো কখনো দেখা গেছে, পরীক্ষিত সত্য, সেই বাচ্চা সময়ের আগেই তার ডেলিভারি হয়ে যায়। প্রিটার্ম বার্থ বা লো বেবি ওয়েট, এই জিনিসগুলো রোধ করার জন্য অ্যান্টিনেটাল কেয়ার, যাতে প্রসূতি মায়ের যে চিকিৎসা করা হয় জন্মের আগে, সেই সময়ে দাঁতের চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। এবং আবারও বলবো, প্রতি 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের সঙ্গে তার দেখা করানো উচিত। এছাড়াও বর্তমান যুগে আমাদের অ্যালজাইমার্স একটা নতুন রোগ এসছে, যেটারও দেখা গেছে যে ডেন্টাল ব্যাকটেরিয়াস তার সঙ্গে অনেকটাই যুক্ত হয়েছে। এগুলো বিভিন্ন রকম স্টাডিজ এখন চলছে এবং আমরা এর অ্যাসোসিয়েশনগুলো খুঁজে পাচ্ছি। এবং আপনার ধরুন হাঁটুর ব্যথা, রেসপিরেটরি ট্রাবল।

0: সব কিছুই দেখা গেছে যে মুখের ভেতরে আমাদের যে ব্যাকটেরিয়াসগুলো আছে তাদের বিভিন্ন রকমভাবে শরীরের বিভিন্ন অংশে চলে যাওয়াতে এই রোগগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে। সুতরাং আপনি কি করে সামলাবেন? দিনে অন্তত দুবার, পারলে তিনবার, প্রত্যেকবার খাওয়ার পরে ব্রাশ করবেন, 3 মিনিট করে ব্রাশ করবেন, একটি ব্রাশ আপনার 3 মাস থাকবে, ডেন্টাল ফ্লসিং করবেন এবং প্রতি 6 মাস অন্তর অন্তর দন্ত চিকিৎসকের পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন।
1: এতক্ষণ দাঁতের ঘরে রোগের বাসা এই শিরোনামে একটি কথিকা শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বললেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠান, শুনছেন আকাশবাণী মৈত্রীতে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 বাস মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

জানিয়ে দেব পরবর্তী অনুষ্ঠানগুলি আকাশবাণী মৈত্রীতে শুনতে পাবেন। যেগুলি একটু পরেই অর্থাৎ 7টায় যুববাণীর অনুষ্ঠান অনাদি অতীত, উপস্থাপনায় সৌরভ দেবনাথ। 7:45 কবিকণ্ঠে কবি সৌম্য সরকারের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনায় শেহনাজ আব্দুর রউফ। 8:15 এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী সোমা ঘরের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শুভেন্দু বাগ। 9টায় কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান। গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মোৎসব উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, পরিবেশনায় অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাগ, তবলা সহযোগিতায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে দৈপায়ন রায়। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12টায়। শুনলেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা।

জানিয়ে দেব আজ হারানো দিনের গানের বিষয়বস্তু। এককালে বাঙালি তরুণ তরুণীরা প্রেম নিবেদন করত আকাশবাণীর অনুরোধের আসরের মাধ্যমে, আর সেই গানের বেশিরভাগ জুড়েই থাকতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। যদিও প্রেমের গান বললে সাধারণত যে একটা সরল নির্ভার আত্মীয় গান বোঝায়, তা ছিল না তার গানে। বরং তাঁর প্রেমের গানেও থাকত জটিল সুরের বুনট। তবু কোন মায়াপথ ধরে যেন জটিল সেই সব সুরেরা শ্রোতার মনের গভীরে পৌঁছে যেত। গানটিকে ভালোবেসে ফেলার পর শ্রোতা বুঝতে পারতেন যে গান শোনা যায়, আবেশে মুক্ত হওয়া যায়, কিন্তু খুব সহজে গেয়ে ওঠা যায় না। সেই সব গান আজও তার ভক্তদের সকাল দুপুর সন্ধে অধিকার করে রাখে। আজ হারানো দিনের গানে জন্মদিনে মানবেন্দ্র। স্টুডিওতে সঙ্গে থাকবেন অর্পিতা পোদ্দার। শুনতে ভুলবেন না বন্ধুরা, ঠিক রাত 11টায় হারানো দিনের গানে আজ জন্মদিনে মানবেন্দ্র।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান যুববাণী থেকে অনাদি অতীত। উপস্থাপনায় সৌরভ দেবনাথ।

আর বা কিছু হই বা না হই, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। সত্যি মানে আমরা মানুষ তো হয়ে জন্মেছি, মানে এই জন্মে মানুষ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, কিন্তু পরজন্ম বলে যদি কিছু থাকে তবে সেখানেও আমরা বাঁচতে চাই, আবার ফিরে আসতে চাই মানুষ রূপে। কিন্তু মানুষ হওয়ার একটা বড় জ্বালা আছে, কি বলতো? মানুষ হয়ে এই মনুষ্য জন্মে আমাদের কাছে একটা ভগবান বোধহয় ওই আস্ত স্মৃতি ভরা একটা ঝোলা পাঠিয়ে দিয়েছেন, যে ঝোলার মধ্যে অনেকটা ভালোবাসা, অনেকটা স্বপ্ন, আমরা তো স্বপ্ন ফেরি করি অনেক সময়, আবার অনেকটা অনেকটা স্মৃতির গন্ধ থাকে সেই ঝোলায়, তাই না? আর এই যে আমরা সন্ধেবেলায়, সন্ধে 7:01 বাজে এই মুহূর্তে, এই সময় চায়ের আড্ডায়, মানে বাড়ির সকলে মিলে, যারা ধরো কাজ করছেন, হ্যাঁ সারাদিন ঘরকন্যার সামলেছেন যারা, বা এই মুহূর্তে যারা অফিস ফিরতি আছেন, ট্রাফিকে হয়তো কেউ কেউ আটকেও আছেন, তারা যখন আমার অনুষ্ঠান শুনছেন আজকে, আজকে এই মৈত্রীর, আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান শুনছেন, তারা ভাবছেন যে আজকে তো অনাদি অতীতের অনুষ্ঠান, তাহলে এই অনাদি অতীতের আজকের বিষয়টা কি হতে পারে, বা কি বিষয় নিয়ে আজকে যুববাণীর বন্ধু কথা বলবে? কথা তো বলবো, কিছু একটা তো ব্যাপার, কিছু একটা তো নতুন কিছু তোমার জন্য রেখেছি। কি রেখেছি জানো? আজকে রেখেছি তোমার জন্য একটা গোটা দশক, যেই দশক বা যেই সময়ে আমাদের অনেকেরই শৈশব, কৈশোর, যৌবনও হয়তো কেটেছে, সেই দশক, সেই 90-এর সব স্মৃতি নিয়ে আজকে আগামী আধ ঘন্টা থাকবো তোমার সঙ্গে, আমি তোমার যুববাণীর বন্ধু সৌরভ।

সুপ্রভাতে চায়ের আড্ডা হোক কিংবা একেবারে সন্ধে বেলায় ওই জমজমাটি একটা আড্ডার আসর, যুববাণী থাকতে তোমাদের কিন্তু একদম মানে চিন্তা করবার কোনো কারণ নেই। এই দেখো না, অতীতের কথা বলতেই মনে পড়লো অনেক কিছু স্মৃতি। ওই যে একটু আগে বলছিলাম, জনাদি অতীতে বারবার তোমরা ফিরে দেখেছো যুববাণীর অনুষ্ঠানে সেই সব কিছু জায়গার কথা, কিছু বিষয়ের কথা, যেগুলো হয়তো স্মৃতির অতলে হারিয়ে গেছে, সেগুলোকেই আবার তোমার কাছে একটু মানে একটু তোমার কাছে সেই গল্পের ছলে যদি ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাই আমরা করেছি। কিন্তু আজ কথা বলবো সেই 90 দশক নিয়ে। একটা গোটা দশক, একটা শতাব্দীর শেষের 10টা বছর, বহু

মানুষের কাছে এখন জাস্ট একটা ইতিহাস হলেও কিছু মানুষ টাইম ট্রাভেল করে ফিরতে চান এই 90-এর দশকে। কি ঠিক বলছি? আচ্ছা, আমি ঠিক বলছি কি না বা তোমরা 90-এর দশক নিয়ে কতটা উত্তেজিত, বা তোমাদের কাছে 90-এর দশক মানে কি কি স্মৃতি উঠে আসে তোমাদের মনের মনে কোথায়, সেই স্মৃতির পাতা থেকে সে সমস্ত কথা তোমরা জানাতে পারো আমাকে। কোথায়? ওই যে আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকে আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠানের যে পোস্টার আছে, অনাদি অতীত, সন্ধ্যে 7টা থেকে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমাদের মেইলও করতে পারো যুববাণী কলকাতা@gmail.com। তো যেটা বলছিলাম বন্ধু, এই 90-এর দশকের কথা, এই যে ইন্টারনেটের যুগে আজ আমরা বিশ্বের এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্ত কি সুন্দরভাবে জুড়ে দিচ্ছি, তাই না? কি সুন্দর আমাদের তার প্রত্যেকটা জায়গা আমরা আমরা এক্সপ্লোর করছি, একটা জায়গা থেকে একটা জায়গা আমরা সমস্ত দিন আমরা ভাবতে পারছি, আমরা জানতে পারছি বিশ্বের এপার থেকে ওপার প্রান্তের কথা। কিন্তু এই বিশ্বের প্রান্তের কথা বা এই যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে ফিরে যদি আমরা তাকাই 90-এর দশকে, সেখানে কি দেখতে পাব? আমরা দেখতে পাব সবুজ মাঠ, বিকেল হলেই সেখানে এক ঝাঁক শৈশব কৈশোরের দাপাদাপি। না না না, মোবাইল গেম নয় বা মোবাইলের প্রতি আসক্তি নয়, কম্পিউটারের প্রতি আসক্তি নয়, সেখানে ছিল সাইকেল রেসের হুল্লোড়বাজি, আরও কত কি। নবীন কিশোর, তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ। সত্যি নবীন কিশোর তখন সত্যি ভুবন ডাঙার মাঠেই খেলা করত, কি বলো, তাই না? একটা জেনারেশন এই মোবাইল ল্যাপটপের বাইরে ভুবন ডাঙার মাঠটাকেই ভীষণভাবে ভালোবাসত। এই যেমন ধরো টেলিফোনের ইতিহাস, টেলিফোনের কথাই যদি আমরা বলি, টেলিফোনের কথা বলতে কিন্তু অনেক কথা মনে পড়ছে, তাই তো? তোমাদের কি কথা মনে পড়ছে জানাও আমাকে, সরাসরি আমাকে ফেসবুকে তোমরা কমেন্ট করতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমাদের। আচ্ছা, তোমাদের বাড়িতে প্রথম কবে টেলিফোন এসছে, বা তোমাদের পাড়ায়, তোমাদের যে আশেপাশে সেখানে কবে টেলিফোন এসছে জানো বন্ধু? টেলিফোনের কথা বলতে মনে পড়ল 1995 সালের 31শে জুলাই, মানে 90-এর দশকেই একটি সময়, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু প্রথম মোবাইলে কল করেছিলেন ভারতের তৎকালীন কেন্দ্রীয় দূরভাষ মন্ত্রী সুখরামজির কাছে। তাহলে এই যে মোবাইল যাকে নিয়ে আমরা আজকে এত মাতামাতি করছি, সেই মোবাইলের জন্ম কিন্তু, বা সেই সেই যে মোবাইল দিয়ে বা সেই মোবাইলের মধ্যে দিয়ে আমরা একে অপরকে জানতে পারছি, তাদের কথা শুনতে পারছি, সেই সবটাও কিন্তু শুরু হয়েছিল এই 90-এর দশকে, কি বলো? আচ্ছা, এই যে আমরা 90-এর দশকের কথা বলছি, সেখানে কিন্তু বাংলা গান একটি ভীষণ ভীষণ ভীষণ বড় জায়গা ধরে রেখেছিল। বাংলা গানে সেই সময় ক্যাসেট বেরোতো, ক্যাসেট নিয়ে এসে তো আহ্লাদাই উন্মাদনা, পাড়ায় রকে বসে যারা চা খেত বা ধরো বাড়িতে গুনগুন করে গান গাইছে যখন, তখন পাশে একটা ক্যাসেটে হয় না যে মিউজিক বক্স থাকতো, সেখানে একটা ক্যাসেট চালিয়ে দিচ্ছি, সেখানে গান বাজতো। কত শত শিল্পী, বাঙালি শিল্পী, হিন্দি জগতের, বলিউডের গান, কত শত নাম করা সমস্ত শিল্পী উঠে আসা, আর সেই সমস্ত গানগুলোই আমরা জাস্ট মানে পাগল হয়ে যেতাম যারা 90-এর দশকের ছেলে মেয়ে, যাদের শৈশব কৈশোর কেটেছে ওই 90-এর দশকে। বাংলা গান বলতে মনে পড়ল 90-এর দশকে কিন্তু একজন নীলাঞ্জনাও ছিল। সেই নীলাঞ্জনার খবর কি তোমরা কেউ জানো? আমি কিন্তু জানি। আচ্ছা, জানি নাকি জানি না, চলো তোমাকেও তাহলে জানিয়ে দিই নীলাঞ্জনা এখন কেমন আছে। শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে নীলাঞ্জনা রইল তোমার জন্য।

বন্ধুরা বলে আমি নাকি চিঠি লিখতে খুব ভালোবাসি, জানো। আমার মনে হয় আমার দেখা চিঠি লিখতে এই 2026-এ দাঁড়িয়েও যদি কেউ ভালোবাসে আমার দেখা, তাহলে একজনের কথা খুব মনে পড়ছে, আমার এক বন্ধু মল্লিকা। মল্লিকার চিঠি লেখা ধরনটা এরকম যে ইমেলেও চিঠি পাঠায়, মানে ধরো কারোকে কোনো কথা বলতে হয় বা খুব ওর কিছু মনে পড়ছে, খুব মেমোরিজ ওর কারোর সঙ্গে শেয়ার করতে হবে, তাকে কিছু বলার দরকার, ও চিঠি লেখে এখনও। এই যে অভ্যেসগুলো, ও কিন্তু 90-এর একজন মানুষ, তো ওর শৈশবও কেটেছে 90-এ। তো এই যে মানুষগুলো যারা এখনও চিঠি লিখতে ভালোবাসে, তাদের কথা সত্যিই মনে থেকে যায়, যে এই মোবাইলের ওই শর্ট মেসেজ যেখানে একটু টাইপ করলেই হয়তো মনের ভাব মানুষজনের কাছে পৌঁছে যেতে পারে বলে আমাদের অনেকের ধারণা, তাদের কাছেও কিন্তু চিঠি লেখাটা এখনও থেকে গেছে, সেই অভ্যেসটা এখনও থেকে গেছে। আর থেকে গেছে কি বলো তো, ওই যে বললাম একটা স্মৃতির ঝোলায় অনেকটা স্মৃতি। স্মৃতি বলতে মনে পড়লো একটু আগে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে নীলাঞ্জনা কেমন লাগলো, মনে পড়লো সেই প্রথম প্রেমের কথা, সেই পাড়ার রকে দাঁড়িয়ে একটু দেখা তাকে, বা পূজোয় অঞ্জলি দিতে গিয়ে ফুলটা পাশে ছুঁড়ে দেওয়ার কথা। মনে তো অনেক কিছু পড়ছে, আমার অনেক স্মৃতি মনে পড়ছে, আমার শৈশব, আমার কৈশোর জীবন, 90-এর দশক, 2000, মানে 2000-এর শুরুটা। আসলে এই যে সময়টা, এই সময়টা কি বলো তো, একটা যুগ শেষ হচ্ছে বলা যায়, মা ওই যে মিলেনিয়াল আর জেনজি যেটা বলে, এখন টার্মগুলো খুব ভীষণভাবে পরিচিত হয়ে উঠছে। তো সেই সময়ের একেবারে মাঝামাঝি যারা, যাদের শৈশব, যাদের কৈশোর কেটেছে, সেই সব মানুষগুলো তো স্মৃতি নিয়ে কাটাবেই, তাদের তো সেই স্মৃতিটা থাকবেই। এখন অগাস্টের কিন্তু একেবারে শুরু, জানো। জানো বলছি কেন, ক্যালেন্ডারের পাতায় নিশ্চয়ই তোমরা চোখ রাখছো, পূজোর কিন্তু আর বেশি বাকি নেই, দেখতে দেখতে আবার বছর ঘুরে মা আসছেন। কিন্তু এই পূজোর আনন্দ, পূজোর উন্মাদনা, এটাও কিন্তু এই 90-এর দশক

কে একেবারে আজকের মতো ছিল না বন্ধু। পুজোর অ্যালবাম বলে সঙ্গীত শিল্পীদের কত রকম গান মুক্তি পেত বলো। শ্রীকান্ত আচার্য, সঙ্গীত শিল্পী লোপা মুদ্রা মিত্র, আরও কত গুণী বাঙালি শিল্পীদের পুজোর অ্যালবাম শোনার জন্য মুখিয়ে থাকতো শ্রোতারা। আচ্ছা, খেলার দুনিয়া, ওই যে বললাম যে আগামী এক আধ ঘন্টায় তোমাকে ছোট্ট ছোট্ট করে সব ঝলক যদি একটু দিতে পারি, সেই 90 দশকের ঝলক, 90 দশকের সেই স্মৃতির ঝোলা থেকে একটু একটু করে দিতে পারি খেলার দশকের কথা বা খেলার জগতের কথা তোমায় যদি একটু বলি, এই খেলার দুনিয়ায় 1996 সালে সৌরভ গাঙ্গুলি, দ্য প্রিন্স অফ ক্যালকাটা, আমাদের মহারাজ, তার যে দুর্দান্ত একটা উত্থান বা দুর্দান্ত একটা কেরিয়ারের সময় সেটা কিন্তু চোখে পড়বার মতন ছিল, আমরা এখনও মনে করি। 1996 সালের এই যে তার 90 দশকে এই যে খেলার দুনিয়ায় সৌরভ গাঙ্গুলির উত্থান, লর্ডসে তার একটা সেঞ্চুরি, এগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের এখনও মনে থেকে যাবে, তাই না? যারা ক্রিকেট ভালোবাসে তাদের জন্য তো সৌরভ গাঙ্গুলির ওই সময়টা, ওই তার ওই কেরিয়ারের ওই সময়টা সত্যি মনে রেখে দেওয়ার মতো। যে আকাশবাণীতে বসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সেই আকাশবাণী, আকাশবাণী কলকাতা, 90 দশকে কিন্তু আকাশবাণী কলকাতাও ভীষণভাবে মানে শ্রোতাদের সেই সমস্ত অনুরোধ আমরা পেতাম, আমরা আমরা বলতে তখন যারা উপস্থাপক উপস্থাপিকারা ছিল তারা পেত। আর শোনা কথা, আকাশবাণী কলকাতার তখন রেডিও, রেডিওতে গ্রাম থেকে শহর প্রত্যেকটি মানুষ তখন গানের অনুরোধ করত, বলিউড টলিউড বিভিন্ন জায়গায় যে নতুন শিল্পীদের গান, সে গান শুনতে আমরা মুখিয়ে থাকতাম। আজকাল যেটা অনেক সমাজ মাধ্যমে খুব সহজে আমরা পেয়ে যাই, সেই গান রিলিজ করা বলো বা ছবি মুক্তির আগে যেই ইন্টারভিউ কথক হয় সেগুলো বলো, কিন্তু সেই সময় কিন্তু রেডিওই ছিল একমাত্র মাধ্যম মানুষের সঙ্গে সেই সেই তারা বা সেই বলিউড টলিউডের সেই সমস্ত গুণীগুণী মানুষজনদের যোগাযোগ স্থাপন করার একটা মাধ্যম, তাই না? আচ্ছা, দুপুরের ম্যাটিনি শো, সেইখানে বাংলা সিনেমা কিংবা সন্ধ্যের জনপ্রিয় সমস্ত বাংলা ধারাবাহিক, আচ্ছা কজনের কি কি মনে আছে? আমার তো অনেক কিছু মনে পড়ছে, কারণ স্মৃতির পাতায় সেসব অনেক কিছু আছে। মা কাকিমা জেঠিমাদের সে এক তুমুল উন্মাদনা, বুঝতে পারলে? সন্ধে হলেই মানে ওই যে বোকাবাক্স, আমাদের যখন টেলিভিশন ছিল 90 দশকে, সেখানে তুমুল জনপ্রিয় কিছু বাংলা ধারাবাহিক ছিল, মানে ওখানকার ধারাবাহিকের একেবারে শুরুর গানটা শুনলেই একদম মানে পুরো গোটা বাড়ি বলো, আশেপাশের বাড়ি বলো, সবাই একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দিয়ে সমস্ত সেই বাংলা ধারাবাহিকগুলো পর পর তাদের একদম দেখা চাই চাই। আরেকটা ব্যাপার কি জানো, এই সময়ে এই দল বা এই যে মানুষের সঙ্গে মানুষের এই একতা বা একাত্ম বোধ, এগুলো কিন্তু সত্যি শেখবার মতো সেই সময়টা। শুধু 90 দশক বলবো না, এই যে 80 দশক, 90 দশক, এই গোটা সময়টাই কিন্তু তাই, তাই না? আচ্ছা, বলতে বলতে মনে পড়ল, তোমাকে যদি এই মুহূর্তে, এই মুহূর্তে আরেকটা গান যদি তোমার জন্য রাখি কেমন হয়? আর সেই গানটিও কিন্তু ভীষণভাবে জনপ্রিয় একটি গান। কোন গানটি জানো? শিল্পী কুমার শানুর কণ্ঠে তুমি এলে না, চলো আমার গলায় না শুনে শিল্পী কুমার।

বাংলা সিনেমা, বাংলা সিনেমার কিন্তু একেবারে রম রমা সেই মুহূর্তে 90 দশকে। আম জনতার কাছে তখন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, পোয়েনজিৎ বা পোসেনজিৎ, অন্যদিকে তাপস পাল, শতাব্দী রায়ের জুটি, চিরঞ্জিৎ চক্রবর্তী তখন একেবারে সুপারহিট। বাংলা সিনেমা তখন গোটা পরিবার মিলে দেখতে যাওয়ার মতো পারিবারিক বিষয় নিয়ে তৈরি, এবং সবথেকে বড় কথা, হিন্দি কিংবা বাংলায় সফল জুটি তৈরি হতো সেই সময়। একই সঙ্গে সুপারস্টারের জন্ম দিত সেই সময় দর্শকরা। তবে 90 দশক যদি আমার কাছে আরেকটা বিশেষ কারণে মনে রাখার মতো হয়ে থাকে আর কি, সেটা হলো এই সময় নানান রকম বিজ্ঞাপনের গান, যেমন একেবারে মুখস্থ ছিল সেসব, কেউ চায় চিনি দিয়ে কেউ চায় না, এই যে সমস্ত বিজ্ঞাপনের গানগুলো সেই সময় কিন্তু 90 দশকের নস্টালজিয়া বলতে গেলে, বা নস্টালজিক কিছু স্মৃতির কথা বলতে গেলে কিন্তু এগুলো মনে পড়ে, তাই তো? তখনকার বন্ধুত্ব, বন্ধুত্ব ছাড়িয়ে পরিবার হয়ে ওঠা, সুখে দুঃখে মানুষের পাশে থাকা নজিরও কিন্তু ছিল। যদিও হ্যাঁ, সেসব এখনও আছে। তুমি বলবে এখন কি নেই সেসব? না বন্ধু, এখনও সেসব আছে, তবে 90 দশকে সেই একাত্ম বোধ, মানুষে মানুষে বেঁধে থাকার যেই আবেগ, সেটা কিন্তু সত্যি মিস করি, তাই না? মোবাইলের ভেতরে আমাদের এখন একটা আস্ত জগৎ তৈরি করে ফেলেছি আমরা। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, না সেই গান শোনানোর মতন এখন বন্ধু হয়তো খুব কম পাওয়া যাবে, কারণ এখন তো সেই রবিবারের সকালে সেই কষা চিকেন একবারটি খেতে খেতে মায়ের কড়াই থেকে টুক করে তুলে নিয়ে নন্টে ফোনতে বাটুল দি গ্রেট কিংবা পঞ্চতন্ত্র দেখতে দেখতে ওই যে রোববারগুলো, সেগুলোই তো এখন মিসিং, আজ আর নেই। যুগের সঙ্গে তাল মেলাতেই আমরা বোধ হয় নিজেদেরকেও একটু একটু করে বদলে ফেলেছি সময়ের সেই নিয়মে আর কি। কিন্তু হ্যাঁ বন্ধু, পিছনের সময়ের অনাদি অতীতের এই যে 90 দশক, তার থেকে একটা জিনিস কিন্তু শেখবার মতো থাকলো, কি বলতো? সারল্য আর জীবনযাপনে অনাবিল আনন্দ রাখা। তাই সেসব কিন্তু আমাদের এই যে দশক, 90 দশক, 80 দশক, অতীতের এই পুরো সময়টা আমরা টাইম ট্রাভেল করে হয়তো আজকে বেশ কিছুক্ষণ অনেক স্মৃতির কথা বললাম, কিন্তু এই সময়টার থেকে এই যা যা শেখার সবটাই কিন্তু আমাদের মনে রেখে দেওয়া উচিত, তাই না? তাহলে আজ কিন্তু ঘড়ির কাঁটা বলছে একেবারে সময় শেষের দিকে, কিন্তু যেতে যেতে একটি কবিতা তোমার জন্য আমি আমি আমি আমার খুব বলতে ইচ্ছে করছে যাওয়ার পথে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী, চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে, জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে, জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা, তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের শাহেনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে, সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে, হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি, জীবন জীবন ফুরলো নাকি, এমনি করে সবাই যাবে, যেতেই হবে।

কিন্তু যেতে যেতে তোমার জন্য আরেকটা গান না রাখলে কি হয় নাকি? একেবারে শেষে শুনছো তুমি যৌবনের অনুষ্ঠান অনাদি অতীত, একেবারে শেষ মুহূর্তে আজ তাহলে চলি, কারণ ঘড়ির কাঁটা বলছে এবার তো যাওয়ার সময়। আরেকদিন নিশ্চয়ই অনাদি অতীতের গল্প হবে, তবে আজ আমি চলি। তোমাদের সঙ্গে কথা বলে ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো, কারণ 90 দশক নিয়ে কথা হচ্ছে। আজ এইটুকুই, শুনতে থাকো যুববাণী আর খুব ভালো থেকো।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালার নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেছে এনডিএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় থাকবে বিরোধীরা, বলল কংগ্রেস। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ইসরোকে আমন্ত্রণ নাসার। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের একটি আদালতের। এদিকে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড প্রথা বিলোপ লেবাননে। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। বিলটির উপর আলোচনার জবাবি ভাষণে শ্রী মেঘওয়াল বলেন, একটি আধুনিক, স্বাধীন ও সুসংহত ট্রাইব্যুনাল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আনা হয়েছে। মন্ত্রী জানান, নতুন এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের সংস্থান রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। এর আগে বিলটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিজেপির সুভাষ বার্লা বলেন, গত 11 বছরে দেশে যেসব সংস্কার সাধিত হয়েছে, প্রস্তাবিত এই আইনের মাধ্যমে সেগুলির কাজে আরও গতি আসবে। বিজেডির ডক্টর সস্মিত পাত্র বিলটিকে সমর্থন করে সরকারের প্রতি আহ্বান জানান, যেন প্রস্তাবিত 16টি ট্রাইব্যুনালের পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালকেও এই আইনের অন্তর্ভুক্ত করা হয়। ডিএমকের তিরুচি শিবা, ওয়াইএসআরসিপির এস রেড্ডি, এআইএডিএমকের আইএস ইনবাদুরাই, এনসিপির রাজেন্দ্র হিরালাল জৈন, টিডিপির ভাষ্যাম রামকৃষ্ণ প্রমুখ আলোচনায় অংশ নেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কার্যসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল। তিনি বলেন, মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে তা কেরালা লেখা রয়েছে। মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিয়োজিত সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। শ্রী মহল বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এনসিডিসির কাজের ক্ষেত্র আরও বিস্তৃত করা প্রয়োজন হয়ে পড়েছে। বিরোধী দলগুলির হৈহট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিল দুটি আজ পাশ হয়ে যায়। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি করা হয়। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের

0: সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত, সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বিরোধী দলগুলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ সংসদ চত্বরে আকাশবাণীকে বলেন, হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠস্বর রোধ করতে বলপ্রয়োগ করছে। এদিকে কংগ্রেস সাংসদ পবন খেড়া বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কথিত পদক্ষেপের বিষয়ে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধীরা অনড় থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি হয়েছিলেন আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উল্লেখ্য, স্যাফরন সার্জ বইটি আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাভ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
2: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন আর অবিভাজ্য হিস্সা হ্যায় और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে। তিনি বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে তাদের মুন বেস বা চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপনের কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আর্টেমিস চুক্তির আওতায় দুই দেশের অংশীদারিত্বের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বালোচ নেতা মীর ইয়ার বালোচ বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রমাগত দমনপীড়ন চালানোর জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন নির্যাতন কেন্দ্রে এখনও 50,000-এরও বেশি বালোচ অমানবিক অত্যাচারের শিকার হচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রসংঘ, আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি সহ ইউরোপের সদস্য দেশগুলির প্রতি নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানান মীর ইয়ার বালোচ। মানবতাবিরোধী কার্যকলাপ, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো অপরাধের দায়ে সিরিয়ার একটি আদালত সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বেশ কয়েকজন আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিচারপতি ফখর আল দিন আল আরিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে ভূমিকা পালন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার দায়ে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, হায়াত তাহরির আল শাম ও একাধিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত 12-দিনব্যাপী অভিযানের মুখে 2024 সালের 8ই ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে লেবানন আজ মৃত্যুদণ্ড প্রথা বিলোপ করেছে। পরিবর্তে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন কবি কণ্ঠে
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি ডাক্তার সৌম্য সরকার, তার সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
3: তুমি গানে বসলে আমি রাস্তা খুঁজে ফিরি, তুমি পিলু মল্লারে আমি পথচারীদের প্রশ্ন করে মরি, স্থায়ী পেরিয়ে তুমি অন্তরায় কে যেন বলল ঠিকানা আসলে মঞ্জুরিত সেগুন গাছের চূড়ায়। তুমি তেহাই দিলে শেষে আমি থামলাম গানের দ্বারে এসে, ঢুকে দেখি গানে গানে শ্রাবণ সন্ধে বিছিয়ে দিয়েছ ঘরে, একটা সকাল শুধু তোমার মুখের উপর ঝরে। কবিতার নাম শ্রাবণ সন্ধে, আর এই কবিতার কবি আজ আমাদের কবিকণ্ঠে অনুষ্ঠানের আজকের অতিথি। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের কবিকণ্ঠে অনুষ্ঠানে, আর একই সঙ্গে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ অতিথিকে, চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৌম্য সরকার, যিনি অবশ্যই কবিও বটে।
4: নমস্কার
3: ডাক্তার সরকার। আগের দিন আমরা শেষ করেছিলাম ঠিক যে জায়গাটায়, যে ছেলেবেলাকার সেই সাহিত্যের প্রতি ভালোবাসা, বাংলাকে ভালোবাসা, বুকের মধ্যে লালন করা, সেটা এই আজকের কর্মব্যস্ত যে সময়টা, কারণ আপনি একাধারে সরকারি মেডিকেল কলেজে পড়াচ্ছেন, তারই সঙ্গে চিকিৎসক হিসেবে তুঙ্গে ব্যস্ততা, তার সঙ্গে আলাদা করে বাংলাকে, সাহিত্যকে, কবিতাকে সময় দেওয়ার মতন সময়টা পান কোথা থেকে?
4: আসলে এই যে কটা কথা বলা হলো, রোগীর চিকিৎসা, পড়ুয়াদের পড়ানো এবং কবিতা বা সাংস্কৃতিক চর্চা, সবটাই আমার ভালো লাগার জায়গা, কোনোটাই আমাকে জোর করে কেউ এর মধ্যে ঢুকিয়ে দেয় না। আমি যেমন এই চিকিৎসা পেশাটাকে নিজের অন্তর থেকে ভালোবাসি, আমার রোগীদের সাথে আমি রিলেট করার চেষ্টা করি, তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করি, ঠিক তেমনই আমি ছোটবেলা থেকেই পড়াতে খুব ভালোবাসতাম। আমার আশপাশে যারা থাকতো, আমার নিজের ভাই বোনেদের, তাদেরকেও আমি পড়াতাম, এবং যখনই সুযোগ পেতাম একে ওকে তাকে আমাকে পড়ানোর দায়িত্বটা পড়ত। সেই হিসেবে পড়ানোটা আমার একটা অন্য ধরনের প্যাশান বলতে পারা যায়, আর আমি এই সুযোগটা আমার কর্মজীবনে পাওয়ার ফলে সেটা আমার পক্ষে একটা আশীর্বাদও বটে। সুতরাং সেখানে আমার কোনো বিরক্তি নেই, কোনো প্রত্যেক সপ্তাহে একটা করে দুটো করে ক্লাস, তাতে আমার কোনো অসুবিধা হয় না। যদিও আমাদের কত ক্লাস নিতে হবে তার একটা ব্যাপার থাকে, কিন্তু আমার তাতে আমার দিক থেকে কোনো বিরক্তি থাকে না, কোনো সমস্যা থাকে না। আর কবিতা লেখাটা তো সেটা তো চরম ভালোবাসার, যখন কোনো কিছু ভালো লাগে না, যখন অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে ইচ্ছে করে, তখন কবিতা আমায় জায়গা দেয়।
3: কবিতা নিয়ে কি রোজ আলাদা করে বসার সময় পান? অর্থাৎ অনেকে আছেন যারা খুব ডেডিকেটেড কবি, যারা কবিতাকে একদম নিয়ম করে সময় দেন, কালি কলম নিয়ে বসেন, একলাটি বসেন, নিজের কাছে বসেন, যে আমি রোজ অন্তত খানিকটা সময় লেখাকে দেব, কবিতাকে দেব। আবার অনেকে সেটা করেন না, তার কাছে কবিতা এলে তিনি কাগজের কাছে যান। আপনার কাছে কোনটা হয়?
4: আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি দিনে 8 ঘন্টা কবিতার সঙ্গে থাকি, কবিতা চর্চা বা কবিতা লেখা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে সেটা ঠিক বলা হবে না, আমার তো সময় কম। কিন্তু আমি যে আমার কর্মস্থলে যাওয়া আসার সময়, আমার যেটুকু কাজের মধ্যেও যেটুকু অবসর সময়, সেই সময় কিন্তু আমার কাছে আমার সঙ্গে কবিতা থাকে। সেই সময়টাকে আমি আমার মতো করে কাজে লাগাই। এখন তো সেই খাতা পেন নিয়ে বসার যুগ নেই, এখন হাতে একটা

0: ফোন থাকলে সেখানেই কিছুটা প্রায় পুরোটা কাজই করে নেওয়া যায়। আর কবিতার তো একটা ব্যাপার, সে তো বলে কয়ে আসে না ঘন্টা বাজিয়ে, সে পাঁজিপত্তর দেখে তো আসবে না, কোনো ভাবনা চিন্তা যদি আসার হয় সে হঠাৎ করেই আসবে। এবং আমার সব থেকে ভালো সময়টা হচ্ছে আমি যখন খুব লম্বা সময় জার্নি করি, আমি আমার কর্মস্থলের দিকে যাই, সেখানে আমার 3-4.5-4 ঘন্টার জার্নি থাকে, সেই সময়টায় আমি কিন্তু কবিতা নিয়েই থাকি। এর ফলে আমার অনেক দুর্যোগ ঘটেছে, আমি যে স্টেশনে নামার কথা সেই স্টেশন ছাড়িয়ে অন্য স্টেশনে চলে গেছি, এরকম আমার ক্ষেত্রে বহুবার হয়েছে। আবার পরের স্টেশনে নেবে সে অন্য কোনোভাবে আমাকে গন্তব্যস্থলে যেতে হয়েছে। সো সেগুলো আছে, তবুও ওই সময়টায় কবিতাই আমার সাথে থাকে। যাই হোক, সেই সেই সঙ্গটা আমি খুবই উপভোগ করি।
1: সুতরাং আলাদা করে নিয়ম নির্ঘণ্ট বেঁধে কবিতাকে সময় দেওয়া নয়, বরং ভালো লাগার যতটুকু সময় সবটাকেই কবিতাকে দেওয়া হয় বা দেওয়ার চেষ্টা করা। একটা কবিতা শোনা যাক, আবারও আসা যাবে গল্পে।
0: এর মাঝখানে একটা কথা মনে পড়ে গেল, একবার আমরা খবর পেলাম যে চুচুড়া স্টেশন ছাড়িয়ে ব্যান্ডেল লোকাল, যেটি হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল, চুচুড়াতে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু না দাঁড়িয়ে অনেকটা এগিয়ে গেছে। তারপর ড্রাইভার সেই ট্রেনটিকে ব্যাক করে পিছনে চালিয়ে আবার প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। এরকম ঘটনা ঘটেছিল বছর দুয়েক আগে সন্ধ্যেবেলা একদিন। তো আমি তখন একটা এরকম একটা পোস্ট করেছিলাম, সবাই খুব হাসাহাসি করেছিল যে ট্রেনও তার মানে কবিতার খপ্পরে পড়ে। আমার মতো অনেকেই আছে তার মধ্যে ট্রেনও ঢুকে গেল, যে স্টেশন ছাড়িয়ে প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে গেল।
1: সেই কবিতার খপ্পরে পড়াটা, সে যারা পড়েছে তারা জানে যে খপ্পর কেমন, একখানি খপ্পর যে ছাড়তে চায় না কিছুতেই।
0: ঠিক আছে, কবিতা, পরের কবিতা, ছাদের আলোক বৃত্ত। এই কবিতাটি আমার একটি বই থেকে নেওয়া, সেই বইটির নাম ছাদের পাঁজরে নদীর রুমাল। ছাদের পাঁজরে নদীর রুমাল, এই বইটি আমি তৈরি করেছিলাম, এই কবিতাগুলি আমি লিখেছিলাম একটি বিশেষ মানুষকে, আমার জীবনের যিনি প্রধান স্তম্ভ ছিলেন বা এখনো আছেন তাকে স্মরণ করেই কবিতাগুলো লেখা। তো যাই হোক, তার থেকে একটা কবিতা পড়ি। বৃষ্টির জলসায় এক পেয়ারা বিক্রেতাকে জিজ্ঞেস করেছি, তোমার ছাদ কোথায়? ও মাথার ঝাঁকাটা দেখিয়ে বলল, এর থেকে বেশি সুরক্ষা কেউ দিতে পারে নাকি? কানা উঁচু থালায় খেতে খেতে আমরা জলের নামটা ভুলে যাই, ছেলেটির সেই ক্লান্ত শরীরে যে বিপুল উত্তাপ, তার পরিধি মাপার সূত্র আবিষ্কার হলে আমরা অনায়াসে ছাদের আলোক বৃত্তে ঢুকে যেতাম, যে নৌকো কোনোদিন গন্তব্যে পৌঁছয়নি তার বুকেও মরে থাকে ভালোবাসার প্রজাপতি।
1: আমরা কবিকণ্ঠে অনুষ্ঠানে আজ রয়েছে ডাক্তার সৌম সরকারের সঙ্গে। ডাক্তার তো বটেই, তিনি তার সঙ্গে কবিও বটে, এবং এই দুই যাপন, ডাক্তারি জীবন এবং কবি জীবন, দুই যাপনের গল্প শুনছি আজকে তার কাছ থেকে সরাসরি। ডাক্তার সরকার, এই যে দুই মলাটের মধ্যে কবিতা, তাকে নিজের লেখা কবিতা, যারা একলা সময় এসেছিল আপনার কাছে কোনো এক সময়, তাদেরকে দুই মলাটের মধ্যে যখন প্রথম দেখলেন, প্রথম কবিতার বই হাতে এলো, সেই সময়ের অনুভূতিটা কিরকম মনে হচ্ছিল? কি যে কোনো স্বপ্ন, নাকি মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে এমন কিছু নয়?
0: না, সে ভালো লাগাটা তো একটা অন্য ধরনের ভালো লাগা বটেই। প্রথমবার সেই বইটিকে হাতে পাওয়া সেই 2021 সালের ডিসেম্বর মাসের একটি দিন, যখন আমার বইয়ের প্রকাশক ধীমান ব্রহ্মচারী, আমার ছোট ভাইয়ের মতো, সে যখন বইটা নিয়ে চুচুড়া শহরে প্রবেশ করল এবং আমাকে দেখালো, সে আনন্দটা সত্যি একটা অন্য ধরনের আনন্দ, সেটা ঠিক প্রকাশ করার মতো নয়। এবার আমি আমার কবিতার বই বা আমার কবিতাগুলোকে আমি বিভিন্ন আমার প্রিয়জনদের হাতে তুলে দিতে পারবো, এটা একটা অন্য ধরনের তৃপ্তির ব্যাপার। অবশ্যই
1: কবিতা কবির কাছে যখন আসে, সে তো তার আত্মজ,

0: মুক্ত যাওয়ার মতন। আমার অন্তর থেকে তার জন্ম হচ্ছে। তারপরে সে যখন পাঠকদের কাছে গিয়ে পৌঁছল, যতদিন প্রকাশিত না হচ্ছে সেটা অন্য একটি বিষয়, কিন্তু কবিতা যখন প্রকাশিত হওয়া শুরু করল, তখন কি আপনার কাছে পাঠকদের প্রতিক্রিয়াটা কিরকম আসছে সেটা খুব মূল্যবান হয়ে দাঁড়ায়? নাকি মনে হয় আমার কবিতা তো আমার কাছে আমার মতোই, জানি আমি তার জায়গা, পাঠকদের প্রতিক্রিয়া কবি হিসেবে আপনার কাছে কতটা মূল্যবান?
1: এটা তো অবশ্যই মূল্যবান, তবে প্রথাগতভাবে যেমন হয়ে থাকে, আমার কবিতাগুলো কিন্তু সেভাবে তো আসেনি। প্রকৃতপক্ষে আমার যারা খুব কাছের মানুষ তারা আমার এই কবিতাগুলোর অনেক বেশিরভাগটাই নিজেরা আত্মস্থই করে ফেলেছিল। অর্থাৎ আমি যেদিন কবিতার বইটি প্রকাশ পায় চুচুড়া শহরের একটি হলে, সেখানে 4 থেকে 5 জন দুটি করে কবিতা, এই বইয়েরই কবিতা পাঠ করেছিলেন, পাঠ নয় আবৃত্তি করেছিলেন।
0: আচ্ছা,
1: তার মানে এই কবিতাগুলোর বেশিরভাগই আমি ফেসবুকে দিয়েছিলাম, যখন লেখা শেষ করেছিলাম পরপর আমি ফেসবুকে দিয়েছিলাম, এবং সেগুলো ভালো লাগার পরে কেউ কেউ আবদার করেছিল যে এগুলোকে আমরা পাঠ করতে পারি, এবং আমি খুব আনন্দের সাথে হ্যাঁ বলেছিলাম, এবং তারা সেইগুলো পাঠ করে তাদের মতো করে তারা পোস্ট করেছিল। এই চর্চাটা, এই কবিতাগুলো নিয়ে থাকাটা আমার তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, এবং বইটা প্রকাশ হওয়ার পরে সেই আনন্দটা আরো বাড়লো। আমার বইটা যে তৈরি হচ্ছে তার উদ্যোগের পিছনে কিন্তু ওই যারা পাঠ করতেন কবিতাগুলো রেগুলার আমার ফেসবুক পেজে, তাদের প্রতিক্রিয়াগুলোই আমাকে এই বই তৈরি করা বা আরো কবিতা লেখার ক্ষেত্রে আমাকে উৎসাহিত করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই।
0: অর্থাৎ কোনো একটা জায়গা থেকে সেই ভ্যালিডেশনটা আসা যে আমি যেটা লিখছি সেটা অন্যদেরকেও ছুঁয়ে যাচ্ছে, সেটা বোধহয় কবি হিসেবে খুব প্রয়োজন, যে পাঠকের তরফ থেকে তার প্রতিক্রিয়াটা, সেই একটা ভ্যালিডেশন, সেই পাওয়াটা,
1: সেটা তো অবশ্যই একটা অন্য ধরনের তৃপ্তির ব্যাপার, অন্য ধরনের আনন্দের ব্যাপার। তার সাথে সাথে আমি যেটা লিখেছি সেটার প্রতি আমি যদি সৎ থাকি, সেটা যদি আমার নিজের ভালো লেগে থাকে, সেটার মূল্য অনেকটাই, সেটাকেও অস্বীকার করা যাবে না।
0: নিশ্চয়ই। আমরা আর একটা কবিতা শুনব।
1: এর পরের কবিতা মিথ্যে না। গ্রীষ্মের ভোরে টালিছাদ জুড়ে ঝরে পড়া নিম ফুল গান, এরও শর্ত ভালোবাসা, আর কিছু মিছে পিছু টান, তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে, পাহাড়ের বুক চিড়ে নেমে আসা জল খল খল, পাহাড়ের কান্না অভিনয় নয়, পথ পাশে থরে থরে মানসিক শুশ্রূষা স্থল, কিছু দেখা যায় বেশিটাই বুঝে নিতে হয়, তবু হাহাকার, খুকিরা পড়েই চলে সনতের প্রেমে, ফিতে ছিঁড়ে যায় তার পাদুকার, ধকল পারে না নিতে ফুসফুস এতটা হাঁটার, পাংশু হয়েছে যেন কবিতার রং, কাঠ টগর হয়তো এড়িয়ে গেছে গ্রহণের মর্মান্তিক আলো, তুমি তো জেগেই আছো, জেলো কৃষ্ণচূড়ার অনির্বাণ ভালো, আচমকা গভীর চুমু দিগন্ত পেরোলে, এমনি এমনি খুলে যায় আড়ালের সব কটা ফাঁস, তখনও কি পাপ আসে, মিথ্যে হয় সেই সহবাস।
0: ভালো লাগার কবি, তাদের কথা একটু শুনি। আপনার খুব পছন্দের কবিরা বা যার কবিতা পড়ে কখনো মনে হয়েছিল যে আমি একটু চেষ্টা করি, আমি একটু লিখি, এমন ভালো লাগার কবিদের কথা?
1: আমরা তো পাঠ্যবইতে কবিতা পড়েছি, সেই কবিতাগুলো সবটাই আমরা আত্মীকরণ করে নিতাম। যে কটা কবিতা থাকতো পাঠ্যবইতে, একটা অংশ গদ্য থাকতো বাংলা পাঠ্যবইয়ের, আর একটা অংশে কবিতা থাকতো, সেই কবিতাগুলো প্রায় পুরোটাই মুখস্থ করে নেওয়া হতো, সেই সময়ে সেটাই রেওয়াজ ছিল।
0: দাড়ি কমা পূর্ণ ছেদ সব,
1: সেটা সকলের ক্ষেত্রে, শুধু আমার নয়, সেই সময়কার সকল ছাত্রছাত্রীদেরই সেটা ছিল। এবং প্রশ্নের উত্তর লিখতে গেলে কবিতার লাইন 2-3-4 সে তার মধ্যে রেখে দেওয়াটাও, রেখে

0: ভাষাটাও একটা খুব প্রচলিত গড়ন ছিল ভালো উত্তর লেখার। তো সেই হিসেবে আত্মীকরণ বলতে তখন থেকেই তো যা কবিতা পড়েছি সেই কবিতাগুলোই তো নিজের মধ্যে রয়ে গেছে, তার মধ্যে তো শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠই বলা যায়, শ্রেষ্ঠতম তো হয় না, শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর, তার কবিতার কথা তো আর ওভাবে আলোচনা করা যায় না। তার কবিতার মধ্যে পাওয়া যায় না এমন চলন, এমন ভাবনা, এমন ছন্দ আর খুঁজে পাওয়া যাবে না। তার মধ্যে সব কিছু আছে, আর সেগুলোকে যখন নিয়ে বসা হয় তখন আরও আরও পুলকিত হওয়া, আরও আরও অভিভূত হওয়া ছাড়া উপায় থাকে না। তাই কবিতা বলতে সেই রবীন্দ্রনাথ, তারপর তো জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায়, সেখান থেকে এখনকার আধুনিক কবিতার চর্চা করছেন যারা, তাদের সাথে যতটা সম্ভব একাত্ম হওয়ার চেষ্টা করি।
1: বেশ, আশা যাক আরো একটা কবিতায়।
0: তোমাকে দিয়েছি একটা এসি লাগি লাগান, দিয়েছি দীঘার ঝাউবন সৈকত, ঘুম ভাঙতেই নির্ঝরের স্বপ্নভঙ্গ, দিয়েছি সোনাঝুরির দামাল জ্যোৎস্না রাত, আর কি চাও একটা স্পর্শ নিয়ে ছোট হয়ে যেতে। তোমাকে দিয়েছি তামাটে হলদে হেমন্তের মাঠ, টানা পোড়েনের কাঠ ফাটা রোদ, এক হাঁড়ি ফুটন্ত সমস্যা দিয়েছি আরো কাছে নিতে, বারবার অবলা বিসর্জন, আর কি চাও সস্তা সোহাগে অশোভন হয়ে যেতে। তোমাকে শিয়ালদা থেকে হাওড়া দিয়েছি, কাঁচা ঘুম চোখে বেখেয়ালি ছুট, বিদায়ী ট্রেনের জানলায় হাত, দিয়েছি নিয়ন আলোর রাজকীয় জৌলুস, আর কি চাও পিপাসার কাছে পুরো বেশরম হতে। নিজের জন্যে নিয়েছি তুঙ্গ ক্রিয়েটিনিন, মেলোড্রামা হাইপক্সিয়ার, চিনির দ্রবণে শরীর বিলিয়ে রেটিনোপ্যাথির বিভীষণ রেড কার্ড, আর কি চাও তারাবাজি হয়ে এক রাতে নিভে যাই।
1: কবিতা তো জানি আপনি লিখেন, আমরা পড়েওছি, তারই সঙ্গে মাঝে মাঝে আমরা পড়েছি বিভিন্ন জায়গাতে, মূলত সমাজ মাধ্যমে, বিভিন্ন সময়ে আপনার কাছে যারা আসেন চিকিৎসার জন্য, আপনার পেশেন্টরা, তাদেরকে পর্যবেক্ষণ করে সেসব মজার ছোট্ট ছোট্ট গল্পগুলো, সেই লেখালেখিগুলো সম্বন্ধে যদি একটু বলেন।
0: হ্যাঁ, আমার শুধু তো কবিতা নয়, আমি গদ্য লিখতেও ভালোবাসি। গদ্যটা আমি সময় নিয়ে লিখতে হয়তো পারি না, কিন্তু যখন যে ঘটনাগুলো আমার চোখের সামনে আমাকে নাড়া দিয়ে যায়, চোখের সামনে ঘটনাগুলো আমাকে নাড়া দিয়ে যায়, সেইগুলো লিখে রাখার একটা চেষ্টা করি। ফেসবুকের অনেক জায়গায় আমার লেখা আছে, সেগুলোতে লোকের, বিভিন্ন মানুষের তো রুচি আলাদা আলাদা, কেউ কবিতা ভালোবাসে, কেউ গদ্য ভালোবাসে, কেউ গান ভালোবাসে, এক একজন এক এক রকম, পাঠক আলাদা আলাদা হয়। কবিতার পাঠকরা হয়তো গদ্য পড়বে না, কিন্তু গদ্যের পাঠকরা কবিতা পড়বে না, শুধু গদ্যগুলোই পড়বে। তো সেই হিসেবে গদ্যের পাঠকও আমার আছে, সেই তাদের উৎসাহে অনেক ঘটনা আমার লেখা আছে। আমার রোগীদের সঙ্গে যে আমার কথা, তাদের মনের ভেতরে প্রবেশ করা, তাদের দৈনন্দিন জীবনের অসুবিধার মধ্যে প্রবেশ করা, সেই সব নিয়ে আমার একটি বই প্রকাশ হয়েছে সম্প্রতি, মাটির গন্ধ হাসনুহানা, ছায়াবৃত্ত প্রকাশনী থেকে সেটি প্রকাশ হয়েছে। ছায়াবৃত্ত প্রকাশনীর কর্ণধার হরিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন কবি সম্পাদক এবং আমার ক্ষেত্রে তিনি একটা বিশেষ প্রভাব রাখেন, তার চেষ্টায় আমার এই বইটি আসে। এবং এর আগে, মাটির গন্ধ হাসনুহানা বইটির আগে, একটি কিশোর রম্য রচনা গুবলু প্রকাশ পেয়েছিল, সেটিও অনেকেরই সমাদর পেয়েছে। তার মধ্যে ছোট ছোট ঘটনায় একটি একটি শিশুর ছোট থেকে বড় হওয়ার পর্যায়ের মধ্যে বিভিন্ন ঘটনার নিয়ে মজার কথা লেখা আছে। তো সেই বইটির নাম গুবলু। এই বইগুলো আমার আছে, আর ভবিষ্যতেও আরও কিছু বই করার পরিকল্পনা আছে, সেগুলো দেখা যাক আমার এই আলসেমি কুড়েমিকে কাটিয়ে তারা আসতে পারে কিনা।
1: নিশ্চয়ই একটু কাটিয়ে উঠলে ভালো হয় যত তাড়াতাড়ি, যেটুকু আছে, কারণ ২৪টা ঘন্টার মধ্যে যা যা আপনি ইতিমধ্যেই করে ফেলেছেন, সুতরাং অতিবড় নিন্দুকেও আলসে তো।

0: বলবে না এটা ঘটনা। তবে ভালো লাগলো যে এতক্ষণ আমি শুধুমাত্র যেটুকু পরিচয় দিয়েছি সেটা আংশিক, চিকিৎসক, অধ্যাপক, কবি, একই সঙ্গে কিন্তু আমার অবশ্যই বলা উচিত ছিল সাহিত্যিক। সুতরাং একই মানুষের মধ্যে কত না রূপ, এবং সেগুলি পেয়ে সত্যিই আমরা ধন্য। এমন মানুষদের সাহচর্য এবং অবদান সত্যি কিন্তু সমৃদ্ধ করে বাংলা এবং বাঙালিকে। আমরা রয়েছি চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৌম সরকারের সঙ্গে। ডাক্তার সরকার, এই যে একটা সময় চলছে যখন বারে বারে আপনার গল্পের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে বাংলা মিডিয়ামের কথা ফেরত আসছে, সেই আমাদের ছেলেবেলাকার নস্টালজিয়ার সেই সময়গুলো ফেরত আসছে, যখন বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা বাংলায় সব পড়াশোনা করেও হই হই করে দেশ বিদেশ সব জয় করে ফেলেছে, তারপরে একটা সময় ক্রমশ আসতে থাকলো ইংরেজির এক প্রবল রমরমা, এবং এই সময়টায় দাঁড়িয়ে এই প্রজন্ম এখন বেশিরভাগই ইংরেজি মিডিয়ামেই পড়ছে অভ্যস্ত, তারা কোথাও একটা রবও ওঠে বটে, একটা আক্ষেপ ওঠে, গেল গেল, আর সে জায়গা বাংলার নেই, বাংলা ক্রমশ হারিয়ে ফেলছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য তার জায়গাখানি। আপনার কি মনে হয় বাংলা ভাষার এই সময়টায়, যে সময়টায় আমরা রয়েছি, আপনি লিখছেন, এই সময়টায় দাঁড়িয়ে কি সত্যি মনে হয় যে বাংলা ভাষা প্রায় খানিকটা খাদের কিনারে, নাকি মনে হয় না যেমনটা ছিল মন্দ কি?
1: এটা একটা অবশ্যই একটা ভাববার বিষয়, কারণ আমরা যারা পড়েছিলাম তারা বাংলাতেই পড়েছিলাম, ইংরেজি চর্চা করেছিলাম ঠিকই, কিন্তু আমাদের সব কিছু বাংলার মধ্যেই, বাংলা দিয়েই। আজকে যদি একটা বাড়িতে বাংলা দৈনিক রাখা হয়, সেই বাংলা দৈনিকটা বাড়ির কোনো বাচ্চা ছেলে যারা পড়ুয়া তারা ওটা ছুঁয়েও দেখতে পারে না, তারা একটা ইংরেজি কাগজ খুঁজে, সেটা যদি আসে তবে তারা উল্টে পাল্টে সেটা দেখে। এ তো একটা সময়ের সমস্যা, সেটা আমরা অস্বীকারও করতে পারছি না, আবার এই সময়টাকে দোষারোপও করতে পারছি না। এটা একটা খুবই উদ্বেগের বিষয়। আমরা যখন একটা বইমেলায় গিয়ে বসে থাকি, কোনো একটা স্টলে গিয়ে বসি, তখন দেখি যে ছোট ছোট পড়ুয়া ছেলেরা তারা কিন্তু বাংলা যে বইয়ের যে স্টল সেই স্টলগুলোর আশপাশে ভিড় করছে না, তারা জাস্ট একটা ওই খেলনা দেখার মতো করে বইগুলো দেখে চলে যাচ্ছে। কিন্তু তার পাশেই যখন উডপেকারের একটা স্টল রয়েছে, অক্সফোর্ডের একটা স্টল রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তারা বই হাঁটকাচ্ছে, বই বাঁচছে, বই কিনছে। তারা যে কিনছে না তা নয়, তারা যে পড়ছে না তা নয়, কিন্তু তারা বাংলা বইটা তো তারা রিলেট করতে পারছে না নিজেদেরকে বাংলার সাথে, বাংলা ভাষাটাকেই তো তারা আত্মস্থ করেনি, তার জন্য বাংলা বইটাকে তারা আপন করে নিতে পারছে না। এটা একটা গুরুতর সমস্যা আমাদের এখনকার সময়ের। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিন্তু খুব ভাবতে হবে, আমাদের এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।
0: নিশ্চয়ই সেই একটা চিন্তার জায়গা অবশ্যই বহু মানুষের মধ্যেই রয়েছে, ভারী অসহায় একটা জায়গা, কিছু করারও সেভাবে নেই, কারণ ইংরেজির আশ্রয় তো নিতে হয়ই, কারণ বিশ্ব এখন ভুবন গ্রাম, গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, সুতরাং ইংরেজিকে অস্বীকার আমরা করতে পারি না। কিন্তু সেই তবু চেষ্টা থাকুক, আপনাদের মতো মানুষেরা যারা শতব্যস্ততার মধ্যেও বাংলাকে এভাবে ভালোবেসে আগলে রাখছেন, আঁকড়ে ধরে রাখছেন। অনেক অনেক কবিতা পাই আপনার মতো মানুষের হাত থেকে, নিশ্চয়ই সমৃদ্ধ হব তাতে, আমরা সমৃদ্ধ হবে বাংলা সাহিত্য এবং কাব্য সাহিত্য বটে। একটা কবিতা দিয়ে শেষ করব।
1: আফসোস, হতে পারতাম অডি কি ল্যাম্বরগিনি, স্টক এক্সচেঞ্জ, শেয়ারের লাফ, এক পেগ রাম, ক্যাবারে কোমর, দর্থক নাম, সোল্লাসে ঠিক খুঁজে নিতে তুমি আমার ঠিকানা, বদলে হলাম কফিনে পেরেক, শানিত যুক্তি, বেয়াদব ফনা। হতে পারতাম প্রভাতি কোপাই, ইউক্যালিপটাস কি সোনাঝুরি হাট, আগুনে পলাশ, উসখুস ঠোঁট, ফাঁকা তল্লাট, তবে তুমি চিঠি লিখতে আমায় আদুরে আখর, বদলে হলাম কাঠের পুতুল, সস্তা নোলক, ব্যস্ত সাঁকো। হতে পারতাম ধানের বুকের উদ্গত দুধ, নিশুতি জ্যোৎস্না, ফিসফিস কথা, মেঠো বাউলের মন হুহু সুর, তবে তুমি ঠিক ফাগুন বাতাস হতে নেশা

0: সঙ্গে গল্প করব, বাকি রয়ে যাওয়া গল্পগুলো হবে। ততদিন ডাক্তারি চলুক, সঙ্গে থাকুক কবিতা। ভালো থাকবেন ডাক্তার সরকার।
1: অনেক ধন্যবাদ আকাশবাণীকে এবং এই মঞ্চে আসার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুদেরও এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আকাশবাণী মৈত্রীকে। শেষ করছি কবিকণ্ঠে আজ এখানেই। ভালো থাকুন সকলে, নমস্কার।
2: শুনছিলেন কবিকণ্ঠে। আজকের অতিথি ছিলেন ডাক্তার সৌম্য সরকার, তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ।

কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এক মাটি এক সুর। কথায় গানে লোকশিল্পী সোমা ঘরের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভেন্দু বাগ।

0: এক মাটি এক সুরের এক নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি লোকশিল্পী সোমা ঘর। সোমা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তো আমাদের এই এক মাটি এক সুর, যেখানে ওই কাঁটাতারের কোনো বন্ধন নেই, আমরা উপার বাংলায় যেতে পারি, উত্তরবঙ্গে যেতে পারি, দক্ষিণবঙ্গের আড়বঙ্গে থাকতে পারি, এই যে লোকগান কতটা আপনাকে টানে?
1: লোকগান মানে ছোট থেকেই লোকগানের ওপর একটা খুব ভালো লাগা ছিল।
0: আচ্ছা,
1: আমার বাবাও লোকশিল্পী, মানে সেইভাবে প্রতিষ্ঠিত নয়,
0: কিন্তু বাড়িতে একটা
1: লোক মানে গানের একটা পরিবেশ ছিল।
0: তো মূলত বাবার হাত ধরেই গানের জগতে
1: গান শেখা,
0: গান শেখা বা গানের জগতে প্রবেশ।
1: হ্যাঁ হ্যাঁ, একদম।
0: অনেক সময় আমাদের বাবা মায়ের একটা থাকে না যে ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হঠাৎ কোনো বাবা মা চাইতেন না যে তার ছেলে হোক বা মেয়ে হোক গানের জগতে আসুক, সঙ্গীত শিল্পী হোক। সেরকম কোনো কি বন্ধন ছিল যে পড়াশোনাটা কর, গান গাইতে হবে না, সেরকম কি বাড়িতে কোনো রেস্ট্রিকশন ছিল?
1: একদমই না। আমার পড়াশুনো করতে খুব একটা ভালো লাগতো না, যার জন্য ছোট থেকেই বাবা বলতেন না ঠিক আছে পড়াশুনো তো সবাই করে, তো তোকে গান নিয়েই তোকে পড়াশুনো করতে হবে, তুই গানটা নিয়ে এগো, সবাই পড়াশুনো করে এগোচ্ছে, তো তার জন্য মানে গানটাকে ছোট থেকেই আর কি ভালোবেসেছিলাম।
0: সেটা কোন সময়? তখন আপনার বয়স কত?
1: আসলে কোন সময় থেকে ঠিক গান শেখা শুরু করেছি সেটা আমার মনে হয় আমার মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি মনে তবে থেকেই মানে গান শুনেছি তো বটেই, এবং গান মানে ঠিকঠাক কোন সময় থেকে যে শেখা শুরু,
0: বাবা শিখিয়েছেন তখন কত বয়স সেরকম কিছু মনে আসছে?
1: মানে আমার বাবা বলতেন যে আমি যখন নাকি দু আড়াই বছর বয়স বাবা হারমোনিয়াম নিয়ে বসলে আমি হারমোনিয়ামের উপরে উঠে বসে পড়তাম।
0: আচ্ছা,
1: হ্যাঁ এরকম আর কি।
0: মানে তখন থেকেই মোটামুটি
1: তখন থেকেই হ্যাঁ হ্যাঁ
0: ওই গান
1: মানে শুনে শুনে
0: শুনে শুনে গান বা
1: একদম
0: মানে ওই ডিএনএ এর মধ্যেই গান রয়েছে, সঙ্গীত রয়েছে
1: একদম।
0: তো আমরা অনুষ্ঠান শুরু করব, অনুষ্ঠানের প্রথম গান কি গাইবেন?
1: আমি একটি গান কবি জসিম উদ্দিনের প্রাণসখী রে ঐশন কদম্বতলে বংশী বাজায় কে, এই গানটি দিয়ে শুরু করছি।
0: ঠিক আছে।

0: আমরা গান শুনলাম, একটা বিখ্যাত গান, আর জসীমউদ্দীনের কথা বললে তো বাংলার লোকসঙ্গীতের জগতে উনি এক ধ্রুবতারার মতো, উজ্জ্বল ধ্রুবতারা।
1: একদম,
0: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উনার একটা যোগাযোগ ছিল, সেখানে গীতিকা কাব্য তার সংরক্ষণ, তার লেখা বা ওই জসীমউদ্দীনের কথা বললেই আমাদের নকশিকাঁথার মাঠের কথা মনে আসে। তো এইভাবে এই মহান পুরুষরা বিভিন্নভাবেই আমাদের লোকসঙ্গীতের জগৎকে সমৃদ্ধ করেছে। তো আপনার কথায় আসি, আপনি ক্লাস টুয়েলভ পর্যন্ত আমাদের যেটা তথাকথিত আমাদের পড়াশোনা সেটা করেছেন, তারপর কি করলেন?
1: তারপর আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম,
0: মানে গান নিয়ে,
1: গান নিয়ে ভর্তি হলাম।
0: আচ্ছা,
1: গান নিয়ে তারপর আমি স্নাতক পাশ করলাম, তারপর এমএ তে গিয়ে তখন আমি পুরাতনী বাংলা গান নিয়ে এমএ করলাম, পুরাতনী বাংলা গানের উপরে আমি এমএটা করেছি।
0: আচ্ছা, এটা কি কোনো একটা বিশেষ উদ্দেশ্য বা কেন করলেন?
1: বিশেষ উদ্দেশ্য বলতে, আমি রবীন্দ্রভারতীতে যখন শিখেছি, রবীন্দ্রভারতীতে যখন আমি বিএ কোর্স করছি, তখন অনেক রকম স্যার ম্যাডামরাই তো আমাদের ক্লাস করাতেন, তো তার মধ্যে

0: দেব ছিলেন, গৌরী ব্যানার্জি ছিলেন, তারপর অধীর বাগচি
1: হুম হুম
0: ছিলেন, রঞ্জিত চক্রবর্তী আমরা যাকে আরসি নামে জানি, রঞ্জিত স্যার ছিলেন, প্রহ্লাদ ব্রহ্মচারী ছিলেন,
1: মানে বিখ্যাত সব,
0: একদম একদম। তো আমার তখন আমাদের নিহার বাবু বলে একজন ছিলেন স্যার, উনি আমাদের থিওরি ক্লাস করাতেন। তো স্যারের কাছে আমি ওই পড়তে যেতাম, স্যার বাগবাজারে ক্লাস করাতেন, তখন উনি ওই বিভিন্ন স্টুডেন্টদেরকে বলতো যে তুই একটা গান কর, তুই একটা গান কর। তখন স্যার আমাকে বলতো যে তোর গলায় না পুরাতনই বাংলা গান খুব ভালো লাগবে, মানে পুরাতনই যে গান তোর গলায় খুব ভালো যায়, তুই এমএ করিস পুরাতনই বাংলা গানের ওপরে।
1: মানে এটা কি শুধু ওই একাডেমিক বা আপনার ভালো লাগে, আপনি মানে ওই পুরাতনই গান আর লোকগান দুটো আলাদা একটা স্টাইল রয়েছে, দুটো আলাদা আঙ্গিক, তারপর লোকগানে কিভাবে এলেন বা লোকগান কবে থেকে গাইছেন?
0: আচ্ছা, লোকগানে আমি রেডিওতে যখন পরীক্ষা দিই, রেডিওতে আলাপ হয়েছিল আমার ওই একটি প্রোগ্রামে গিয়ে গৌতম চক্রবর্তী, দাদা তবলা বাজান রেডিওর স্টাফ, তো দাদার সাথে আমার আলাপ হয়েছিল। তখন দাদা আমাকে বলল যে এরকম তুমি এত ভালো গাও, তো তুমি রেডিওতে পরীক্ষা দাও,
1: আকাশবাণীতে
0: তুমি পরীক্ষা দাও।
1: কোন বছর?
0: আমি পাস করেছি 15-তে, 15 সাল
1: 2015-তে। বি হিসেবে না বি হাই?
0: আমি তখন
1: বি গ্রেড পেয়েছেন।
0: বি গ্রেড পেয়েছি পুরাতনই এবং লোকগান দুটোতেই আমি বি গ্রেড হই একবারে, পুরাতনই গানও এবং লোকগানেও। তারপরে
1: বিহাই করলেন কবে?
0: বিহাই হয়েছি আমি 17 সালে।
1: 17 সালে যে অডিশন হলো সেখানে আপনি বিহাই হয়েছেন?
0: বিহাই হয়েছি।
1: তাতে বিহাই কি ওই পুরাতনই আর লোকসঙ্গীত দুটোই রয়েছে?
0: না, এখানেও একটা মানে ব্যাপার আছে, আমি না আমার তখন ওই সময়তে গলার একটা খুব ই চলছিল বলে তখন আমি পুরাতনিটা আমি সেই সময়তে অডিশনটা দিতে পারিনি, যার জন্য পুরাতনিটা আমার পিছিয়ে যায়, মানে পুরাতনিটাতে আমি বি গ্রেডই থেকে যাই। আর
1: কিন্তু যেটা আপনি অ্যাডিশনাল রেখেছিলেন
0: সেখানে আমার বিহাই হয়ে যায়।
1: আচ্ছা, তো দুটো আলাদা গান, কোনটা আপনার মনের গান, কোনটা আপনি মন থেকে গান, পুরাতনই না লোকসঙ্গীত?
0: কিন্তু এখন মনে হয় যেন লোকগানটাকেই বেশি, লোকগানটাই বেশি আকৃষ্ট করে, কারণ এখন লোকগান নিয়ে আমাকে অনেক চর্চা করতে হচ্ছে, যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে একই গান যদি বারবার গাইতো লোকের তো তখন
1: নেবে না। হ্যাঁ,
0: তার জন্য নিজেকে আরো সমৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের গান গাইতে গিয়ে দেখছি না লোকগানটাই বেশি আকৃষ্ট করছে, অনেক মানে পরিধি অনেক বড় লোকগানের।
1: তো আমরা সেই পরিধি থেকে একটা গান শুনি, কি গান শুনবো?
0: আচ্ছা, এবার আমি একটি ভাওয়াইয়া গাইছি,
1: উত্তরবঙ্গের,
0: উত্তরবঙ্গের ভাওয়াইয়া।
1: ঠিক আছে।

0: আপনি লোক গান যখন পরিবেশন করেন, লোকগানের যেটা বললেন বিভিন্ন রকম পরিধি আছে, একটা বিশাল পরিধি
1: একদম,
0: সেখানে ভাটিয়ালি, ভাওয়াইয়া, চটকা, তারপর আমাদের ঝুমুর, তারপর গম্ভীরা, মুর্শিদি, অনেক রকমের গান রয়েছে,
1: অনেক রকম।
0: আপনার মনে হয় কোনটাতে আপনি স্বচ্ছন্দ, কোনটা আপনার ঠিক প্রাণের, আপনি এটা গাইতে ভালোবাসেন?
1: লালন সাঁইজির গান,
0: মানে লোকসঙ্গীতের উনি একটা, মানে কি বলা যায়, বিশাল বাংলা লোকসঙ্গীতের উনি স্তম্ভ,
1: একদম একদম,
0: হয়তো সূর্য বললেও ভুল হবে না, মানে ওনাকেই নিয়েই হয়তো আমরা ঘোরাফেরা করছি, বিভিন্ন ভাবে ঘোরাঘুরি করছি,
1: মানে ওনাকে বাদ দিয়ে লোকগান সম্পূর্ণ হতে পারে না।
0: সেটাই তো, সাঁইজির গান, লালন সাঁইজির গান মানে কেন আপনাকে টানে, কেন আপনার বেশি ভালো লাগে, এর ওই একটা যে ইনার মিনিং থাকে, তার মধ্যে একটা দর্শন থাকে আলাদা।
1: আমার লালন সাঁইজির মানে দেহতত্ত্ব উপর বাউল খুব ভালো লাগে, মানে গাইতে, কারণ এগুলোর ভেতরে মানে এত
0: মিনিং, একটা দর্শন রয়েছে, আলাদা একটা, আলাদা সবসময় শুধু যে গান নয়, আপনাকে কিছু শিক্ষা দেবে, আপনাকে যে বাঁচার জন্য যে রাস্তা,
1: একদম
0: ঠিক সেই যেমন একটা, এর মধ্যে সেই এই গান যদি আমরা শুনি বা এই গান যদি ফলো করি, তাহলে আমরা যে আমাদের এখানে আসার, পৃথিবীতে আসার উদ্দেশ্য হোক বা কিভাবে বাঁচবো বা আমরা কিভাবে সাধনা করব, সব যেন এর মধ্যে রয়েছে, লালন সাঁইজির গানের মধ্যে রয়েছে। এটা একটা একটা যেন ধর্ম, মানে আমরা বিভিন্ন ধর্ম নিয়ে মাথা ঘামাই, সেখানে কিন্তু এটা উনি একটা ধর্ম তৈরি করে গেছেন, সেটা মানব ধর্ম।
1: এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি লালন সাঁইজির গান থেকে।
0: তাহলে একটা লালন সাঁইজির গান আমরা শুনবো এখন?
1: হ্যাঁ, আমরা একটি লালন সাঁইজির গান শুনে নি। বাড়ির কাছে আরশি নগর, সেথা পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।
0: ঠিক আছে।

এক মাটি এক সুর অনুষ্ঠানে আজ শুনলেন কথায় গানে লোকশিল্পী সোমা ঘরের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভেন্দু বাগ, আকাশবাণী মৈত্রী।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha।
1: এখন দিল্লি থেকে প্রচারিত সমাজ।
2: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं विशाल शर्मा।

এই অগস্ট মাসটা আমাদের ভারতবাসীদের কাছে বড্ড প্রিয়। তার কারণ অবশ্যই স্বাধীনতা প্রাপ্তি। শ্রাবণ ভাদ্রের এই মাঝামাঝি সময়ে যখন মেঘ কেটে গিয়ে দেখা যায় নীলাকাশ, তখন মানুষ চক্ষে প্রত্যেক ভারতবাসী দেখতে পায় নীল আকাশের কোলে আমাদের জাতীয় পতাকা উইতে উঠছে পতপত করে। সবাই জানি এই স্বাধীনতা একদিনে আসেনি, বহু প্রাণ বহু মন একসাথে জুড়েছিল বলেই তা সম্ভব হয়েছিল। আর এই জোড়ার কাজটি অক্লান্ত অপরাজিতভাবে বেশিরভাগটাই করে গিয়েছিলেন বাংলার কবি গীতিকার লেখক শিল্পীরা। সবাই যুদ্ধে যায় না, সবার রক্তে মাটি ভেজে না, কিন্তু যারা এই দুরূহ কাজের সাধারণকে উদ্বুদ্ধ করতে পারেন, যাদের কথায় সুরে জনগণের মনে দেশমাতৃকার একটি মূর্তি তৈরি হয়, যে মূর্তির পায়ে জীবন দিতে ক্ষুদিরামের মতো এক তাজা কিশোর দুবার ভাবেন না, তারাও কি সেই যুদ্ধে সামিল ততটাই ছিলেন না যতটা ছিলেন নেতাজি বা বিনয় বাদল? আজ সেই রকম কিছু গান যা আমাদের দেশ নামে এক ভূখণ্ডকে ভালোবাসতে শেখায়।

খুঁজি তাহলে দেখব দ্বিজেন্দ্রলাল রায়ের বিয়ের পর দ্বিজেন্দ্রলাল লিখে গেছেন বহু প্রেমের গান, কিন্তু ১৯০৩-এ তাঁর স্ত্রী বিয়োগ জীবনে ঝড় আনে। তার দুবছর পরই সালটা ১৯০৫, বাঙালির জীবনে হঠাৎই নেমে এলো বিপর্যয়। কবি সাহিত্যিকরা কেউ চুপ করে বসে থাকেননি, প্রতিটি কলম গর্জে উঠেছিল নিজস্ব শৈলীতে। বিষাদ কাটিয়ে লেখায় ফিরলেন দ্বিজেন্দ্রলালও, বিয়োগ ব্যথা ভুলে কলম ধরলেন দেশের জন্য। আমরা পেলাম এক বিবর্তিত স্বদেশ মন্ত্রে দীক্ষিত লেখক, কবি, গীতিকারকে, যিনি গানের কথায় ভরে দিলেন দেশের জন্য ভালোবাসা।

আশ্চর্যের ব্যাপার হল, প্রেসিডেন্সি কলেজ থেকে 1884 সালে ইংরেজি সাহিত্যে এমএ করে কৃষিবিদ্যা শিখতে যান ইংল্যান্ডে। সেখানে পাশ্চাত্য সঙ্গীতের হারমোনি আকর্ষণ করেছিল তাকে, যা ভারতীয় সঙ্গীতে তিনি খুঁজে পাননি। পাশ্চাত্য সঙ্গীতের স্কিপিং নোটের প্রয়োগ তাকে মুগ্ধ করেছিল। একটু একটু করে স্বরবিস্তার নয়, বরং এক স্বর থেকে অনেকটা দূরের অন্য একটায় লাফিয়ে যাওয়া, এই রকম স্বর প্রয়োগ দ্বিজেন্দ্রলালের ব্যক্তিত্বের সঙ্গে খাপ খেয়েছিল। ওই স্বরবৈচিত্র্যের সঙ্গেই মধ্যেই তিনি প্রাণশক্তির প্রকাশ খুঁজে পেয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, পাশ্চাত্য সুর কাঠামোকে ব্যবহার করে তিনি গান তৈরি করলেন যা স্বদেশী গানের পর্যায়ভুক্ত। বিশেষ করে দেখুন, এক্ষুনি যে গানটি শোনালাম, বঙ্গ আমার জননী আমার, সে তো স্বদেশ প্রীতিরই গান। দেশপ্রেমের ওই উদার ব্যাপক ভাবকে, বীর রসকে কেবল লালিত্য বা পেলবতা দিয়ে ফোটানো যাবে।

কথায় গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। উপস্থাপনায় ছিলাম আমি অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রী, একটু পরেই বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, সংসদে আজ ট্রাইব্যুনালস সংস্কার বিল 2026 পাশ হয়েছে, লোকসভায় পাশ কেরালা নাম বদল সংক্রান্ত বিল,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় প্রত্যেককে বাড়িতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, কংগ্রেস সহ বিরোধী দলগুলি ছাত্র বিক্ষোভ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইছে না, কংগ্রেসও বিজেপির প্রতি পাল্টা অভিযোগ করেছে।
1: ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাভাবিক জনজীবন ব্যাহত।

0: অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ফের জানিয়েছে নতুন দিল্লি।
1: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান মাঝ আকাশে 300 ফুট নেমে আসার ঘটনার তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB।
0: আর্টেমিস অ্যাকর্ডস অংশীদারিত্বকে আরও জোরদার করতে নাসা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে মুন বেস কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে।
1: আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংস এর বিচারে ভারতের বর্তমান রেটিং BBB- দাঁড়িয়েছে, যা ভারতের উন্নয়ন সম্ভাবনা, শক্তিশালী বিদেশি বিনিয়োগ এবং উন্নত আর্থিক স্থিতিশীলতাকে প্রকাশ করে।
0: সিরিয়ার একটি আদালত প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রথম আরব দেশ হিসেবে লেবাননের সংসদ মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। সংসদে আজ ট্রাইব্যুনালস সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় এটি পাশ হওয়ার পর আজ রাজ্যসভাতে এটি অনুমোদন দেয়। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন। বিভিন্ন ট্রাইব্যুনালগুলির কাজকর্ম এবং সদস্যদের নিযুক্তিতে এই বিল স্বচ্ছতা আনবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে জাতীয় ট্রাইব্যুনালস কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনায় অংশ নিয়ে শ্রী মেঘওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ট্রাইব্যুনালগুলির যৌক্তিকতা 2015 সালেই শুরু করেছিল।
2: Ensure independence, transparency and uniformity in the qualifications, appointment, terms and condition of the service of chairperson and members of the various tribunals, the administration and functioning of the tribunal to establish a national tribunals commission.
0: মন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত জাতীয় ট্রাইব্যুনালস কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অথবা কোনো একটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়োগ করা হবে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ বিশেষ কার্যকর হবে বলে শ্রী মেঘওয়াল মন্তব্য করেন। তিনি বলেন, এই বিল 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিশেষ সহায়ক হবে। আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ সুভাষ বারালা বলেন, গত 11 বছর ধরে দেশে যে উন্নয়ন চলছে এই বিল তাকে আরও গতি দেবে। অন্যদিকে ভারতীয় জনতা দলের ডক্টর সুস্মিত পাত্র সরকারকে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালকে এই সংস্কারের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। আলোচনার শেষে রাজ্যসভা আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
1: কেরালার নাম বদল সংক্রান্ত একটি বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে কেরালা রাজ্যের নাম পরিবর্তিত হয়ে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। কেরালা বিধানসভায় অবশ্য এ সংক্রান্ত একটি প্রস্তাব 2024 সালের জুন মাসে পাশ হয়। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিলটিও পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে 1962 সালের জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইনে সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে। দুটি বিলই আজ লোকসভায় বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে কোনো আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর লোকসভা দিনের মতো মুলতুবি ঘোষণা করা হয়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় নিজ নিজ বাসভবনে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার আহ্বান জানান।

0: তিনি দেশবাসীকে 80তম স্বাধীনতা দিবস গর্বের সঙ্গে পালন করার পাশাপাশি বিকশিত ভারত গঠনে অঙ্গীকারবদ্ধ হতে বলেছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী দেশের মানুষকে স্বাধীনতায় আত্মবলিদান দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর আর্জি জানিয়েছেন।
1: हर मन तिरंगा, आइए हर घर पर तिरंगा लहराइए।
2: भारत माता की जय।
3: वंदे
2: मातरम।
3: वंदे
2: मातरम।
3: वंदे
2: मातरम।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি ভারতের সমষ্টিগত শক্তির প্রতিফলন। বিকশিত ভারত গঠনে নাগরিকদের একত্রিত করতে এই কর্মসূচি বিশেষ ভূমিকা নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন,

0: গান বন্দে মাতরমের সার্ধশত বর্ষ এবং 80তম স্বাধীনতা দিবস দেশের মানুষের হৃদয় আনন্দে সঞ্চার করেছে।
1: দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা এবং বিধায়করা বিধানসভার অঙ্গনে তিরঙ্গা যাত্রায় অংশ নেন। মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে এই যাত্রা শুরু হয়ে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির সামনে এসে তা শেষ হয়। উত্তরপ্রদেশের সবকটি মাদ্রাসায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী দানিশ আনসারি মাদ্রাসায় পাঠরত সকল শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। এদিকে জম্মু কাশ্মীরের ডোডা জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় এক তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। জম্মুর সরকারি ডিগ্রি কলেজ থেকে আরম্ভ হওয়া এই র্যালিতে বিশাল সংখ্যক স্কুল কলেজের পড়ুয়া, সরকারি কর্মচারী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অন্যদিকে মুম্বাইয়ের ওয়ার্লি সি প্রমেনেডে আজ নেশন ফার্স্ট তিরঙ্গা ফেস্টের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই অনুষ্ঠানে বিশাল সংখ্যক মানুষ অংশ নেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ অনুষ্ঠানে বলেন, 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার পথে ভারত দ্রুত এগিয়ে চলেছে। পাশাপাশি নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে চলতি আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে হর ঘর তিরঙ্গা প্রদর্শনী করা হয়। এই প্রদর্শনী সে রাজ্যের কলা ও সংস্কৃতি এবং স্বরাষ্ট্র দপ্তরের যৌথ প্রচেষ্টায় করা হয়েছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাঞ্জাবে তিরঙ্গা যাত্রা করা হয়। সেখানকার বিজেপি রাজ্য সভাপতি কেওয়াল সিং ঢিলন গত সন্ধ্যায় রোপার জেলায় শতাধিক তরুণদের সঙ্গে নিয়ে যাত্রা করেন। চণ্ডীগড়ে হর ঘর তিরঙ্গা বন্দে মাতরমের 150 বছর কর্মসূচি উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ন্ত পাঞ্জি থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে তিরঙ্গা র্যালির সূচনা করেন। পশ্চিমবঙ্গে আজ বিভিন্ন জায়গায় হর ঘর কর্মসূচির আওতায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু কংগ্রেস সহ বিরোধী দলগুলির প্রতি অভিযোগ করে বলেছেন, তারা ছাত্র বিক্ষোভ নিয়ে আলোচনা এড়িয়ে যেতে চাইছে। সরকার এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে তিনি জানান। সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী রিজিজু বলেন, বিরোধীদের তোলা ইস্যুগুলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আলোচনায় আগ্রহী, কিন্তু বিরোধীরা সংসদে এই নিয়ে আলোচনা চালাতে চাইছে না।
1: राहुल गांधी जी कई दिनों से गृहमंत्री अमित शाह का जवाब मांग रहे हैं सदन में। अब जब सरकार तैयार है, गृहमंत्री जी पूरे घटनाओं का बहुत डिटेल में जवाब देने के तैयार है, फिर राहुल गांधी जी भाग रहे हैं। मैंने इसलिए सदन में कहा कि भागना नहीं है।
0: কংগ্রেসও বিজেপির প্রতি পাল্টা অভিযোগ করেছে। কংগ্রেস সাংসদ পবন খেড়া অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র বিক্ষোভ ইস্যুতে বিবৃতি দেওয়া থেকে এড়িয়ে যেতে চাইছেন।
2: सदन में फिर से हमारी मांग वही रही, गृहमंत्री आए, चंदा चोरी जो छात्रों पर अत्याचार हुआ वो उन सब पे बयान दें, प्रधानमंत्री आकर माफी मांगे। लगातार विपक्ष यह मांग पिछले 17-18 दिन से कर रहा है, लेकिन गृहमंत्री किसी वजह से डरे हुए हैं।
3: ঝাড়খণ্ডে আজ বিজেপির ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। গতকাল ছাত্রদের বিধানসভা অভিযানের সময় পুলিশি লাঠিচার্জের অভিযোগের বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতিবাদে রাঁচি সহ বিভিন্ন জায়গায় জনজীবন অচল হয়ে পড়ে। রাঁচিতে এবিভিপি কর্মীরা জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে। প্রায় 200 বেশি কর্মী সমর্থকদের হেফাজতে নিয়ে খেলগাঁও ক্যাম্প সংশোধনাগারে রাখা হয়। এদিকে আজ 18 দিনেও ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে বিক্ষোভকারীরা ফের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায়। সেখান থেকেই তারা এই চাকরির পরীক্ষায় সংস্কার এবং সিবিআই তদন্তের দাবি জানায়। বেশ কয়েকজন ছাত্র এখনও অনশনে রয়েছেন। ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচার না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ আবারও জোর দিয়ে বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।
4: অরুণাচল প্রদেশ ইজ অ্যান ইনএলিবল অ্যান্ড ইন্টেগ্রাল পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ অ ফ্যাক্ট হুইচ ইজ সেলফ এভিডেন্ট। অ্যাট দ্য সেম টাইম লেট মি অলসো আন্ডারলাইন দ্যাট নাথিং ক্যান চেঞ্জ দিস ইনডিসপিউটেবল রিয়ালিটি।
0: নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চীন সীমান্ত এলাকা সম্পর্কিত বিষয়গুলিকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: ইন্ডিয়া চাইনা বর্ডার অ্যাফেয়ার্স হুইচ ওয়াজ হেল্ড অন 6th, ইউ অলরেডি অ্যাওয়ার অফ দি স্টেটমেন্ট দ্যাট উই পুট আউট এট দিস মিটিং।

0: sides engaged in frank discussions and reviewed the situation along the line of actual control. The Indian side again underlined that maintaining peace and tranquility in the border areas is essential for the overall development of bilateral relations. It was agreed to continue to use existing mechanisms, diplomatic and military channels, including the WMCC, local commander level meetings, and other agreed mechanisms to resolve outstanding issues and avoid misunderstanding and miscalculation along the line of actual control.
1: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান মাঝ আকাশে 300 ফুট নেমে আসার ঘটনায় এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB বিস্তারিত তদন্ত করবে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে। এ মাসের 4 তারিখে ওই ঘটনায় বিমানযাত্রীদের মধ্যে আতঙ্কের ছায়া নেমে আসে। পরে অবশ্য বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করে। মন্ত্রক জানিয়েছে AAIB বর্তমানে বিভিন্ন প্রযুক্তিগত, মেডিকেল এবং মানবিক বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। সমস্ত কিছু বিবেচনার পর ওই সংস্থা সিদ্ধান্ত গ্রহণ করবে কী কারণে ওই ঘটনা ঘটেছিল। পুনরায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রক জানিয়েছে। তারা আরও জানিয়েছে, তদন্ত চলাকালীন কোনো একটিমাত্র বিষয়ের উপর নির্ভর করে ঘটনার কার্যকারণ সম্পর্ক খোঁজা ঠিক হবে না। AAIBও এ ব্যাপারে সংবাদমাধ্যম এবং জনগণকে তদন্ত প্রক্রিয়ার উপর আস্থা রাখতে অনুরোধ করেছে।
2: আর্টেমিস অ্যাকর্ডস অংশীদারিত্বকে আরও জোরদার করতে নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে চন্দ্রপৃষ্ঠে মুন বেস কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে। আর্টেমিস অ্যাকর্ডসের আওতায় উন্মুক্ত বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ভারত ও আমেরিকা সম্মত হয়েছে। উল্লেখ্য, ভারত আমেরিকা সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নবম বৈঠক গত 5 ও 6 অগস্ট বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দ্বিপাক্ষিক মহাকাশ সহযোগিতাকে আরও জোরদার করার গুরুত্ব তুলে ধরেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, US ইন্ডিয়া ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি বা ট্রাস্ট উদ্যোগের আওতায় অসামরিক ও বাণিজ্যিক মহাকাশ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024 এবং 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার 115 জন প্রাপকের হাতে তুলে দেবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ওই দপ্তরের প্রতিমন্ত্রী রাও ইন্দরজিৎ সিং। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এই পুরস্কার প্রাপকদের এমনভাবে নির্বাচিত করা হয়েছে যাতে তা গোটা দেশকে প্রতিনিধিত্ব করে। এজন্য বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সঙ্গীত, নৃত্য, নাটক, লোকসঙ্গীত, আদিবাসী শিল্পকলা, পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাত শিল্পীদের নির্বাচন করা হয়েছে। ফেলোশিপ প্রাপকরা পাবেন 3 লক্ষ টাকা, একাডেমি পুরস্কার প্রাপকরা পাবেন 1 লক্ষ টাকা। এছাড়া প্রত্যেককে তাম্রপত্র এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হবে।
2: আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংসের বিচারে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিদেশি অর্থ আগমনের প্রেক্ষিতে ভারতের বর্তমান রেটিং BBB- দাঁড়িয়েছে। এই রেটিং ভারতের উন্নয়ন সম্ভাবনা, শক্তিশালী বিদেশি বিনিয়োগ এবং উন্নত আর্থিক স্থিতিশীলতাকেই প্রকাশ করে। এক বার্তায় ফিচ জানিয়েছে, জ্বালানি ক্ষেত্রে বিপুল ধাক্কা সত্ত্বেও ভারতের অর্থনীতি মজবুত রয়েছে। 2027 সালে ভারতের আর্থিক বিকাশের হার 6.4% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ওই সংস্থা। ফিচ আরও জানিয়েছে, সরকারি মূলধনী ব্যয় বৃদ্ধি এবং উপযুক্ত জনবিন্যাসের ফলে ভারত মাধ্যমে মধ্যমেয়াদী উন্নয়নের উপর ভর করে দ্রুত এগিয়ে চলেছে। ওই সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমান সংকট কাটিয়ে ভারতে ব্যাংক এবং কর্পোরেট ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের উপযুক্ত হয়ে উঠবে। রিজার্ভ ব্যাংক চলতি বছরের শেষ নাগাদ 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করতে পারে বলে ফিচ অনুমান করেছে।
1: আয়কর দপ্তর চলতি মাসের 10 তারিখ পর্যন্ত 2026-27 অর্থবর্ষে 8,11,000 কোটি টাকারও বেশি নিট প্রত্যক্ষ কর সংগ্রহ করেছে। এই পরিমাণ 2025-26 অর্থবর্ষের একই সময়কালের তুলনায় 23.09% বেশি। এই সংগ্রহের মধ্যে কর্পোরেট ট্যাক্সের পরিমাণ 2,70,000 কোটি টাকা। আয়কর দপ্তর এই সময়কালে 1,43,000 কোটি টাকা কর ফেরত দিয়েছে বলেও জানা গেছে।
2: চলতি মাসের 7 তারিখ পর্যন্ত দেশে 967 লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্য চাষ করা হয়েছে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে। এর মধ্যে 344 লক্ষ হেক্টর জমিতে ধান, 180 লক্ষ হেক্টর জমিতে তৈলবীজ, 168 লক্ষ হেক্টর জমিতে শ্রীঅন্ন এবং 106 লক্ষ হেক্টর জমিতে তুলো চাষ করা হয়েছে। এছাড়া 103 লক্ষ হেক্টর জমিতে ডাল শস্য, 58 লক্ষ হেক্টর জমিতে আখ এবং 6 লক্ষ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।
1: রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা ভারতীয় ব্যাংকগুলিকে আমানতকারীদের আস্থা অর্জনে উদ্ভাবন এবং দায়িত্বশীলতার প্রতি জোর দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে আয়োজিত ব্যাংক এবং অন্যান্য আর্থিক ক্ষেত্রের সম্মেলন ফি ব্যাক 2026-এ ভাষণ দিতে গিয়ে শ্রী মালহোত্রা বলেন,

0: ঋণ প্রদান, আমানতকারীদের পরিষেবা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, কার্যদক্ষতা বৃদ্ধি এবং জালিয়াতি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারতীয় ব্যাংকগুলিকে নতুন দিশা দেখাতে পারে। একই সঙ্গে তিনি এআই এর অতিরিক্ত নিয়ন্ত্রণহীন ব্যবহারের ব্যাপারে ব্যাংকগুলিকে সতর্ক করে দেন। এ প্রসঙ্গে তিনি তথ্যের নিরাপত্তা, সাইবার হামলার আশঙ্কা, পক্ষপাতিত্বমূলক অ্যালগোরিদম এবং এআই নির্ভর সিদ্ধান্তের ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দেন।
1: ঘরোয়া শেয়ার বাজারের সূচক আজ কিছুটা হ্রাস পেয়েছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 388 পয়েন্ট পড়ে বাজার বন্ধের সময় 78,154 দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটিও দিনের শেষে 112 পয়েন্ট হ্রাস পেয়ে 24,472 বন্ধ হয়। এদিকে বিদেশি মুদ্রার বাজারে ভারতীয় টাকার দাম আজ 15 পয়সা হ্রাস পেয়ে মার্কিন ডলার প্রতি 95.44 দাঁড়িয়েছে। অন্যদিকে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1.4% বেড়ে 1,52,803 টাকা হয়েছে। প্রতি কিলোর উপর দাম 1.7% বেড়ে হয়েছে 2,35,352 টাকা।
0: বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজ।

0: দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী শহীদ ক্ষুদিরামের 119তম আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। 1908 সালের আজকের দিনেই ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন ক্ষুদিরাম। এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহাবনী গ্রামে আজ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভূমিতে এসে তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর জন্মভূমিতে এলেন। মহাবনী গ্রামে আগামী 1 বছরের মধ্যে বেশ কিছু সংস্কারের কথা উল্লেখ করেন তিনি।
1: আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে।
0: এবার বিদেশের খবর।
2: সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং কয়েকজন প্রাক্তন আধিকারিককে মানবতার বিরুদ্ধে অপরাধ, পূর্ব পরিকল্পিত হত্যা এবং নির্যাতনের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপরাধের সংগঠনের নির্দেশ দেওয়ার জন্য আসাদকে দোষী সাব্যস্ত করেন বিচারক ফখরুদ্দিন আল আরিয়ান। হায়াত তাহরির আল শাম এইচটিএস এবং তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলির চালানো 12 দিনের এক অভিযানের পর 2024 সালের 8ই ডিসেম্বর আসাদ সরকারের পতন ঘটে।
0: লেবাননের সংসদ আজ মৃত্যুদণ্ড বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথম আরব দেশ হিসাবে সেখানে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ডের বিধান চালু করা হল। লেবানন সংসদের 128 জন সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশ মৃত্যুদণ্ড রদের পক্ষে ভোট দিলেও হেজবুল্লাহ সাংসদরা এর বিপক্ষে ভোট দেন। সংসদে বিচারমন্ত্রী আদিল নাসার একে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। যেসব মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডকে বাতিলের দাবি জানিয়ে আসছিল, তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
2: সিরিয়ার গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কলম্বিয়া। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলের এই ভূখণ্ড দখলের পদক্ষেপকে তারা আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। এক বিবৃতিতে কলম্বিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলতি অশান্তি এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য গোলান মালভূমির কৌশলগত গুরুত্বকে বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার রাষ্ট্রপতি থাকাকালীন 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র গোলান মালভূমির উপর ইসরায়েলের দাবিকে স্বীকৃতি দিয়েছিল।
0: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। এক বার্তায় তিনি শোকার্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরও বলেন, যে কোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর নতুন দিল্লিতে লাইবেরিয়ার এক সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে আজ সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা পরিচালিত এক পারস্পরিক শিক্ষা কর্মসূচিতে অংশ নিতে ভারত সফর করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে তারা নানা উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে মত বিনিময় করেছেন।

0: বালোচ নেতা মীর ইয়ার বালোচ বেলুচিস্তানের স্বাধীনতাকে শিলমোহর দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন। পাকিস্তান সরকারের করা নির্যাতনের তীব্র সমালোচনা করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বেলুচিস্তানের 6 কোটি মানুষ প্রতি বছর 11ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। 50,000-এরও বেশি বালুচ নাগরিকরা এখনও পাকিস্তানের জেলে অমানবিক অত্যাচার সহ্য করছেন বলে দাবি করেন তিনি। তিনি রাষ্ট্রসংঘ, আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, OIC এবং ইউরোপের সদস্য দেশ রাষ্ট্রগুলিকে এই বিষয়ে নিরাপত্তা ভঙ্গের আহ্বান জানিয়েছেন।
1: পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা সন্ত্রাস বিশ্বের সামনে তুলে ধরতে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে প্রতিবাদ কর্মসূচি আগামী 13ই আগস্ট থেকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার ডাক দেওয়া হয়েছে। আওয়ামী অ্যাকশন কমিটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী কাশ্মীরিদের র্যালি আয়োজন করার পাশাপাশি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের ওপর পাক সরকারের অত্যাচারের প্রতি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে। আওয়ামী অ্যাকশন কমিটি জানিয়েছে, বেশ কয়েকটি দেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলির সামনে এই বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। AAC পাকিস্তানের স্বাধীনতা দিবস 14ই আগস্টকে কালা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
0: কঙ্গোতে গতরাতে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী ইবোলাতে এখনও পর্যন্ত 4,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ওই সংক্রমণের ফলে 2,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, 700-এর বেশি মানুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিদ্রোহীদের কার্যকলাপ, বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেতন সংক্রান্ত কারণে কাজ বন্ধ থাকার ফলে স্বাস্থ্য আধিকারিকরা ইবোলা কবলিত দুর্গম এলাকাগুলিতে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিরল বুন্দিবুগীয় ভাইরাসের কোনো অনুমোদিত ভ্যাকসিন না থাকায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
1: ইউক্রেনে গতরাতে রাশিয়ার হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। জাপোরিজিয়া প্রদেশের গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, ওই অঞ্চলে 6 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। তিনি জানান, এই হামলায় ক্ষেপণাস্ত্র ও গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করা হয়েছিল।
0: কাজের গতি বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমানোর উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই গ্রিন কার্ড, নাগরিকত্ব এবং রাজনৈতিক শরণার্থী সহ বেশ কয়েকটি অভিবাসন সুবিধার জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক করতে চলেছে। US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, যেসব ফর্ম অন্তত 180 দিন ধরে ইলেকট্রনিক মাধ্যমে পূরণের জন্য দেওয়া রয়েছে সেগুলিকে এখন থেকে অনলাইনেই জমা দিতে হবে। এখন খেলার খবর।
1: FIH হকি বিশ্বকাপ 2026-এ 16টি দলের গ্রুপ বিভাজন বা ড্র আজ অনুষ্ঠিত হয়েছে। পুল ডিতে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েলস। অন্যদিকে মহিলাদের ড্রতে ভারত রয়েছে পুল ডিতে চীন, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
0: নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গুয়াহাটিতে আজ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থ ইস্ট 3-1 গোলে FC1-কে হারিয়ে অপরাজিত থেকে শেষ 8-এ পৌঁছেছে।
1: এখন দৃষ্টিকোণ। সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

সে যুগটা ছিল গানের আলোয় ভরা, সঙ্গীতের স্বর্ণযুগ। গানের আসরের প্রতিটি নক্ষত্র সমহিমায় উজ্জ্বল। স্বর, সুর আর গায়কিতে প্রত্যেকেই যেন গড়ে তুলেছিলেন স্বতন্ত্র এক নিজস্ব ঘরানা। মানবেন্দ্র মুখোপাধ্যায় তাঁদের

চর্চিত পরিশীলিত কণ্ঠে মার্গীয় সঙ্গীতের ভেলায় আধুনিক লঘুসুরের খেলা চলে অবিরাম, আর সেটাই এই শিল্পীর বৈশিষ্ট্য, স্বকীয়তা। উচ্চাঙ্গ সঙ্গীতের গাম্ভীর্যের আভাস রেখে তাঁর গান ভেসে যায় সহজ শব্দছন্দে।

0: ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য।
1: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অন্যতম পরিচিতি গড়ে ওঠে নজরুল গীতির মধ্যে দিয়ে।

0: ครับ
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাস হয়েছে, লোকসভায় পাস কেরালা নাম বদল সংক্রান্ত বিল।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় প্রত্যেককে বাড়িতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন।
1: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস সহ বিরোধী দলগুলি ছাত্র বিক্ষোভ নিয়ে আলোচনা এড়িয়ে যেতে চাইছে, কংগ্রেসও বিজেপির প্রতি পাল্টা অভিযোগ করেছে।
2: ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ স্বাভাবিক জনজীবন ব্যাহত।
1: অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ফের জানিয়েছে নতুন দিল্লি।
2: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান মাঝ আকাশে 300 ফুট নেমে আসার ঘটনায় তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB।
1: অ্যাটমিস অ্যাকর্ডস অংশীদারিত্বকে আরো জোরদার করতে নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে মুন বেস কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে।
2: আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংস এর বিচারে ভারতের বর্তমান রেটিং BBB- দাঁড়িয়েছে, যা ভারতের উন্নয়ন সম্ভাবনা, শক্তিশালী বিদেশি বিনিয়োগ এবং উন্নত আর্থিক স্থিতিশীলতাকেই প্রকাশ করে।
1: সিরিয়ার একটি আদালত প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রথম আরব দেশ হিসেবে লেবাননের সংসদ মৃত্যুদণ্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতি বক্তৃতা বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস।

বিজ্ঞান শুধু গবেষণাগারের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। বিজ্ঞান মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলে, অজানাকে জানার আকাঙ্ক্ষা তৈরি করে, আর সেই অনুসন্ধানের পথ ধরেই খুলে যায় নতুন সম্ভাবনার দরজা। সেই বিজ্ঞান চর্চা

0: বিজ্ঞান মনস্কতা এবং নবীন প্রজন্মের গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে একদিকে ছিল বিশিষ্ট বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের স্মৃতিতে বিশেষ বক্তৃতা, মাশরুমের রহস্য উন্মোচন, অন্যদিকে ছিল সুরেন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি বৃত্তি প্রদান। বিজ্ঞানের বিচিত্র পরিসরের নানা দিক উঠে এলো এই আয়োজনে। এই অনন্য আয়োজনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস, এবং প্রথমেই কথা বলে নিয়েছিলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি অধ্যাপিকা ডাক্তার সুমিত্রা চৌধুরীর সঙ্গে। তিনি এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন।
1: এটা আমাদের দেশে তো আসলে পাশ্চাত্যের যে আধুনিক বিজ্ঞান তো অনেক দেরিতে এসেছে, তো প্রথম যারা এই বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন তাদের মধ্যে জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় আমরা জানি, তাদেরই ছাত্র যারা, তারাও কিন্তু এই বিদেশে গিয়ে শিখে এসেছেন, আরও বিজ্ঞানের উচ্চশিক্ষা নিয়েছেন, গবেষণা করেছেন, কিন্তু তারপর তারা এখানে এসে অনেকেই ভেবেছেন যে ভাষাটা একটা বড় বাধা। বাংলা ভাষার মাধ্যমে যারা পড়াশোনা করছে বা জানতে পারছে তাদের পক্ষে ইংরাজিতে একটা লেখা দুরূহ হয়ে যায়, ঠিক ভেতরে যায় না। সেই চিন্তা থেকেই সত্যেন্দ্রনাথ বসুর নেতৃত্বে এই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি হয়, নাম বঙ্গীয় বিজ্ঞান পরিষদ।
0: জনসাধারণের বিজ্ঞান চেতনা জাগরণে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের গৃহীত পদক্ষেপ নিয়ে কথা হলো তার সঙ্গে।
1: এমনিতে যেটা হয় যে আমাদের একটা মুখপাত্র একদম প্রতিষ্ঠার দিন থেকেই বেরোচ্ছে, জ্ঞান বিজ্ঞান পত্রিকা, এক সময় খুবই লোকে সেটা ব্যবহার করতেন, এখন নানান রকমের মাধ্যম এসে গেছে, সোশ্যাল মিডিয়া এসে গেছে, এইটা একটা হচ্ছে সব থেকে বড়। তারপরে আমরা বিভিন্ন ধরনের বই প্রকাশ করি, সেই বইগুলোর মাধ্যমে একদম সহজ সরল বুদ্ধ ভাবায় বইগুলো লেখা হয়, সেগুলোর মাধ্যমে বিজ্ঞান চেতনা প্রসার করা হয়। এছাড়া নানান রকমের প্রতিযোগিতার আয়োজন, কুইজ প্রতিযোগিতা বা অন্যান্য বিতর্ক বা যেটাই হোক, এই ধরনের বিজ্ঞান ভিত্তিক সমস্ত সেমিনার বা এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের হয়ে থাকে। এইভাবেই আমরা বিজ্ঞান প্রচার করার চেষ্টা করি।
0: বর্তমানে বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিজ্ঞান পরিষদ তাও জানালেন অধ্যাপিকা চৌধুরী।
1: যারা এখন উৎসাহী হচ্ছেন বিজ্ঞান পড়ায়, তারা প্রথমত নিজের যে পাঠ্যপুস্তক সিলেবাস সেইটা শেষ করে তারপরে জ্ঞান বিজ্ঞান পত্রিকা পড়া বা অন্যান্য পত্রপত্রিকা পড়া, বই পড়া জনপ্রিয় বিজ্ঞানের, এগুলো ক্রমশ একটু সংকুচিত হয়ে আসছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর একটা যে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে যারা বয়স্ক, যারা কোনো সময় ওই আধুনিক যে চিন্তাভাবনা এগুলোর সঙ্গে তারা নিজেকে মানাতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই মাধ্যমটা খুব দরকার। সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে একদম ছোটদের জন্য আমরা, এটা আমাদের একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যে নতুন যারা তাদেরকে এই ধরনের শিক্ষায় আহ্বান করা। এখন অনেক মিথ্যা ধারণা এই সমস্তগুলো এসে যাচ্ছে, নানান অযৌক্তিক কিছু কিছু কাণ্ড কারখানা, নানান রকমের আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কুসংস্কার আবার নতুন করে গেড়ে বসছে। কাজে সেই জায়গাগুলো তো আমাদের বারবার করে তাদের কাছে গিয়ে, যারা করতে পারছেন না সেখানে গিয়ে বোঝানোটা একটা বড় বিষয় বিজ্ঞান পরিষদের।
0: কথা হলো বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব শতাব্দী দাসের সঙ্গে, তিনি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন।
2: আজকে আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদে প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যর জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান রয়েছে। এটি প্রতি বছরই হয় আমাদের এখানে, 2000 সাল থেকে নিয়মিতভাবে হচ্ছে। গোপালচন্দ্র ভট্টাচার্য তো দীর্ঘদিন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সঙ্গে যুক্ত থেকেছেন এবং জ্ঞানবিজ্ঞান পত্রিকার সম্পাদনা করেছেন দীর্ঘদিন ধরে, তো তাকে শ্রদ্ধা জানাতেই আজকে তার স্মৃতিতে একটি বক্তৃতা হয় প্রতি বছর। তো আজকেও সেরকম গোপালচন্দ্র ভট্টাচার্য স্মারক বক্তৃতা রয়েছে, এবং তার সঙ্গে আজকের বক্তা হচ্ছেন অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্য, উনি বালিগঞ্জ সায়েন্স কলেজের বটানি বিভাগের অধ্যাপক। আর এছাড়া আজকে আরেকটি পুরস্কার দেওয়া হবে, আমাদের এখানে তো কিছু মানে স্মৃতি পুরস্কারও দেওয়া হয়, সেরকম একটি পুরস্কার আজকে যেটা দেওয়া হবে সেটা নাম হচ্ছে সুরেন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি স্মৃতি পুরস্কার, এবং সেটা

0: একটা খুব ছোট আকারে একটা ফেলোশিপ দেওয়া হয়, যারা নিজের চেষ্টায় বিজ্ঞানের কিছু কাজ করছেন বা ভালো লিখছেন তাদেরকে একটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা একটা পুরস্কার দিয়ে থাকি। তো আজকে সেই পুরস্কারটা, ওটাকে বৃত্তি বলা হয় আর কি, সুরেন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি বৃত্তি। তো সেটা আজকে পাবে প্রবাহ মিত্র বলে একজন আজকের প্রাপক। এছাড়া আজকে যেটা আছে যে আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে, বইটা এআই এর ওপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে বই। তো এই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান।
1: বঙ্গীয় বিজ্ঞান পরিষদের অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানালেন শতাব্দী দাস।
0: ভবিষ্যতে আমরা চেষ্টা করছি এখানে যদি আরো কিছু এইরকম বিজ্ঞান ভিত্তিক কিছু কোর্স যদি করা যায়। আমাদের এখানে দুটি কোর্স হয়, একটা হচ্ছে ওই ফিজিওথেরাপি এবং ন্যাচারোপ্যাথি কোর্স হয়। এই কোর্সগুলোর মাধ্যমে আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী যারা স্বল্প শিক্ষিত, মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক পাশ, তারা বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকার জন্য তারা তৈরি হতে পারে, এটা চলছে। এবং আমরা চেষ্টা করছি যে আরো কিছু এরকম ধরনের শিক্ষামূলক কোর্স যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে আরো জীবন জীবিকার জন্যও বিজ্ঞান পরিষদ একটা জায়গা মানে তৈরি করে দিতে পারবে আজকের যারা যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে আর কি। এছাড়া আরেকটু আমরা যেটা করি যে স্কুলের ছেলেমেয়েদের জন্য আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন প্রতিযোগিতা বা বক্তৃতা, সেটা হোক স্কুল কলেজে গিয়েও দেওয়া হয় বা অনেক সময় এখানেও অ্যারেঞ্জ করা হয় এবং তারা এসে এতে অংশ নেয়, এভাবে আমরা চেষ্টা করছি।
1: বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সহসভাপতি তপন সাহা অনুষ্ঠানের গুরুত্ব বিস্তারে আলোচনা করলেন।
2: গোপালচন্দ্র ভট্টাচার্য বঙ্গীয় বিজ্ঞান পরিষদে যখন আমাদের প্রতিষ্ঠা হয় তখন থেকেই উনি যুক্ত। প্রথম যে জ্ঞানবিজ্ঞান 1948 সালে 25শে জানুয়ারি বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা হয় সেই দিনই কিন্তু জ্ঞানবিজ্ঞানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এবং প্রথম সংখ্যা থেকে দুজন যৌথ এডিটর ছিলেন, তার মধ্যে উনি একজন। দু বছর পর থেকে উনি একাই এই এডিটর হিসাবে জ্ঞানবিজ্ঞানের দীর্ঘদিন উনি ছিলেন আর কি। প্রায় সত্যেন্দ্রনাথ বোস যতদিন বেঁচে ছিলেন প্রায় ততদিনই উনি এই জ্ঞানবিজ্ঞানের এডিটর হিসাবে ছিলেন। বঙ্গবিজ্ঞানের সাথে উনি ওতপ্রোতভাবে আমাদের যুক্ত ছিলেন, শুধু জ্ঞানবিজ্ঞানের বিষয় না, পত্রিকা ছাড়াও আমাদের বঙ্গবিজ্ঞান পরিষদের অন্যান্য যে বিষয়গুলো থাকে, বই প্রকাশ থেকে শুরু করে সবটা যুক্ত ছিলেন, তার সাংগঠনিক বিষয়গুলোর সাথে উনি যুক্ত ছিলেন। আমরা ওনার মৃত্যুর পরে বেশ কিছু বছর পরেই আমরা ওনার স্মরণে প্রতি বছর আমরা এখানে স্মারক বক্তৃতার আয়োজন করি এই ওনার জন্মদিনে, এবং এটা অনেক বছর ধরেই হয়ে আসছে। বিশেষ করে গোপালচন্দ্র ভট্টাচার্যের মতো মানুষ, তাদেরকে সমাজের কাছে পরিচিত করা, একজন প্রথাগত যে আমরা শিক্ষার কথা বলি এমএসসি পিএইচডি সে না থাকা সত্ত্বেও উনি যেভাবে প্রকৃতিকে চেনা জানা, কিভাবে জানতে হয় চিনতে হয় সে পদ্ধতিটা মানুষের সামনে তুলে ধরেছিলেন ওনার লেখনের মধ্যে, ওনার কাজের মধ্যে, ওনার গবেষণার মধ্যে। এবং এমন একজন মানুষ, তার যে গবেষণাপত্র কিন্তু বিদেশি জার্নালেও প্রকাশিত হয়েছে, এবং বিশেষ করে ওনার যে সমস্ত বইগুলোও প্রকাশ হয়েছে, বাংলার গাছপালা, বাংলার কীটপতঙ্গ, যেগুলো এখন পাওয়া যায় না, সেই বইগুলো কিন্তু মানুষের কাছে উন্মোচিত হয়েছে। কিভাবে আমি প্রকৃতিকে চিনব, শুধু তাই না, এই যে গাছপালা মানুষের কাছে নিয়ে পরিচিত করা, সেটাও কিন্তু উনি মানুষের কাছে নিয়ে গেছেন। এই মানুষটার যে অবদান, সেই অবদানটাকেই আমরা এখন স্মরণ করি, এবং অন্যান্য সময়ও কিন্তু আমরা এখানে গোপালচন্দ্র ভট্টাচার্য নিয়ে আলোচনা করি। উনি 125 বছর যখন হলো ওনার জন্মবার্ষিকী, আমরা কিন্তু সারা বছর জুড়েই ওনার ওখানে প্রোগ্রাম করেছিলাম, ওনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে স্কুল কলেজে গিয়েছিলাম। গোপালচন্দ্র ভট্টাচার্য হচ্ছে বিজ্ঞান পরিষদের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত।
1: এই দিন কথা হলো অনুষ্ঠানের মূল বক্তা অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্য সঙ্গে। তিনি তার গবেষণা ও বক্তব্য বিষয়ে জানালেন।
3: একটা গবেষণা হচ্ছে এই যে বড় বড় মাশরুম হয় তার ডাইভার্সিটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ফাঙ্গারিয়াম করেছি যেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 3,500 মাশরুমের একটা কালেকশান রয়েছে। আমরা অলরেডি 55টা মাশরুম মানে ম্যাক্রোফাঙ্গাসে আমরা নাম দিয়েছি, যেগুলো হচ্ছে নিউ টু সায়েন্স। এছাড়া হচ্ছে এখান থেকে আমরা ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করি, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়বস্তু। 3 নম্বর হচ্ছে আমরা কাজ করি হচ্ছে মাইক্রো ন্যানোটেকনোলজি, মানে ফাঙ্গাস দিয়ে ন্যানো পার্টিকল তৈরি এবং তার ব্যবহারের উপরে কাজ করি। চার নম্বর হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি, যে গাছের সঙ্গে একটা তার রোগ মানে প্যাথোজেন কীভাবে

0: কথা বলে, ক্রস টক বিটুইন প্ল্যান্ট অ্যান্ড দ্য প্যাথোজেন, তার উপরে তাদের সিগন্যালিং নিয়ে আমাদের কাজ চলে। এবং আজকে যে গল্পগুলো বলবো তার মধ্যে মাশরুমের বিস্তৃতি, মাশরুম কি কি এরিয়ায় তার প্রভাব বিস্তার করেছে, তার ইম্পর্টেন্স, তা নিয়ে একটু গল্প বলবো। এখন যে খড় পোড়ানো ইজ এ ক্রাইসিস, তো এই মাশরুম দিয়ে আমরা খড় পোড়ানোর ক্রাইসিসটাকে কীভাবে মিটিগেট করতে পারি সে বিষয় নিয়েও গল্পটা বলবো। সো ইটস এ এরিয়া যেখানে একজন সাধারণ মানুষ সে মাশরুম থেকে কীভাবে লাভবান হতে পারে, একজন ন্যাচারালিস্ট সে মাশরুমকে দেখে কী করে আনন্দ পেতে পারে, একজন ইকোনমিস্ট সে মাশরুমটাকে কীভাবে ক্যাপিটালাইজ করতে পারে, এর উপরেই পুরো গল্পটা জুড়ে থাকবে।
1: সবশেষে বিজ্ঞান চর্চায় উৎসাহ গড়ে ওঠা বিষয়ে বিস্তারিত কথা হল সুরেন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি বৃত্তি প্রাপক প্রবাহ মিত্রের সঙ্গে।
2: অনুপ্রেরণা গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার মাকড়সা বইটিতে সেই যে মাকড়সার চামচিকে শিকার, সেটি আমার মনেতে একখানা দাগ কেটে গিয়েছিল। আমার 2010 সালেতে আমি প্রথম দেখেছিলাম, ওইটা থেকেই আমার মানে ম্যাক্রো ফটোগ্রাফিতে আমার ইন্টারেস্টটা জাগে। এছাড়া আরও অন্যান্য নানান প্রবন্ধ পড়ে, যেমন পথিক গুহর প্রবন্ধ আমাকে ভীষণভাবে টানে আর কি। এছাড়া এখান থেকে আরও নানান লেখা, যেমন পলাশ বরণ পালের লেখা আমাকে উদ্বুদ্ধ করেছিল, আইনস্টাইনের লেখা যেগুলো আর কি বাংলা ভাষাতে তর্জমা করে আসছে সেগুলো লেখা, এই সমস্ত কিছু প্রবন্ধই পড়েই আমার বিজ্ঞানের উৎসাহটা জেগেছিল।

কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতি বক্তৃতা বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: বাংলা সংবাদ একটু পরেই।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 200, নিখোঁজ 3000-এরও বেশি। সব রকম সহায়তার আশ্বাস ভারতের। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971-এর সংশোধনী হিসেবে গত মাসে সংসদ এই বিলটি পাশ করেছিল।

0: এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগে এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোন প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কর্মসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোন সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত। সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন। ঝাড়খণ্ডে আজ বিজেপির ডাকা বাঁধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজীবন ব্যাহত হয়েছে। রাঁচিতে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার অনিয়মের অভিযোগে এবিভিপি কর্মীরা পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সংগঠনের শীর্ষস্থানীয় পদাধিকারী সহ 200-এরও বেশি কর্মীকে আটক করে খেলগাঁওয়ের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাপ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
1: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন আর অবিভাজ্য হিসা হ্যায় আর ইহা এক প্রকার সে এক স্বয়ংসিদ্ধ তথ্য ভি হ্যায়। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
2: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশে জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

0: বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অস্থিরতা সরিয়ে রেখে দেশকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
1: আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যা আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে।
0: শ্রী অধিকারী আজ মহুবাণী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করছে পুলিশ। আদালত টুলুকে আগামী 14ই সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন টুলু আদালতে হাজিরা না দিলে তাকে অপরাধী হিসেবে ঘোষণার আবেদন করা হবে। তাহলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যেখানে যা সম্পত্তি টুলু রয়েছে সবই বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি আদালত অবমাননা জন্য 3 বছরের জেলও হতে পারে। 2021 সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার ঘটনায় বিশাল পাল ওরফে গোপাল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল সে। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে আজ উত্তর ২৪ পরগনার মধ্যগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরজিকর কাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করছে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল সিট। ঘটনার দিন কি ঘটেছিল তা জানতে অভয়ের সঙ্গে রাতের খাবার খাওয়া বন্ধুদের তলব করছে সিবিআই। এছাড়া সেই সময় হাসপাতালে উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মীদেরও জেরার জন্য ডাকা হয়েছে। এমনকি জেলবন্দী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এখনও 3000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। অধিকাংশ প্রাণহারীর খবর পাওয়া গেছে কালি, পেরিয়ারা, মানিজালেস এবং কুয়েবদো থেকে। এদিকে কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ওই ক্ষয়ক্ষতির ঘটনায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। ভারত সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে বিদেশমন্ত্রী আশ্বাস দেন। কানাডিয়ান ওপেন টেনিসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড় ইগা সোয়াটেক মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় মাত্র 64 মিনিটে রাশিয়ার ডায়ানা স্লাইডারকে 6-2, 6-1 সেটে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়া মৃতের সংখ্যা 200 ছাড়ালো, নিখোঁজ 3000-এরও বেশি। খবর পড়া আজকের মতো শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী, এখন সময় জানিয়ে দেবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট 2026-এর সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো অনুষ্ঠানে ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব ও যোগিয়া। 6:30 এই মহাজীবন, রাসবিহারী বসুর জীবন কথা। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদেশনা ভট্টাচার্য। 6:55 কৃষক বন্ধুদের জন্য, এই অনুষ্ঠানে মৌমাছির প্রয়োজনীয়তা এ বিষয়ে বলবেন মালবিকা দেবনাথ। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে।

10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে ভজন শুনবেন কৌশিক গোস্বামীর কণ্ঠে এবং রজনীকান্তের গান শুনবেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন প্রখ্যাত অভিনেতা রবি ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দিলীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 12:30 নজরুল গীতি। 1:00 নাটক ইতিহাসের অন্তরালে, রচনা সলিল সরকার, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, এক কলমে দুই নারী, উপস্থাপনায় থাকবেন স্মৃতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিবস পালন উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 4:50 শুনবেন লালন গাথা। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, সুস্থায়ী উন্নয়নের জন্য যুবদের ক্ষমতায়ন। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 6:50 নিয়মিত অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, বিষয় বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন ও সমস্যা, এ বিষয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 7:00 নাটক ইতিহাসের অন্তরালে, রচনা সলিল সরকার, প্রযোজনা আশিস গিরি। 8:00 আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বাংলা তথ্যচিত্রের ধারা, দেবাশিস সেনশর্মার সাক্ষাৎকার নিয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আগামীকাল শুনবেন দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ রাগে শরৎ পরিবেশন করবেন অনিকেত চক্রবর্তী। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর ও 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এই ছিল আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন বেহাগ রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রঘুনাথ নন্দী ও হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন বেহাগ রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী ও হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে, লোকসভায় পাশ হল নাম বদল, কেরালা নাম বদল সংক্রান্ত বিল।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় প্রত্যেককে বাড়িতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন।
0: ছাত্র বিক্ষোভে ঝাড়খণ্ডে পুলিশি লাঠিচার্জের অভিযোগে বিজেপির ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ স্বাভাবিক জনজীবন ব্যাহত।
1: অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ফের জানিয়েছে নতুন দিল্লি।
0: অ্যাটমিস অ্যাকর্ডস অংশীদারিত্বকে আরো জোরদার করতে নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে মুন বেস কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে।
1: 2027 সালের ICC একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।
0: আসছে বিস্তারিত খবরে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে, লোকসভায় এটি পাশ হওয়ার পর আজ রাজ্যসভায় এতে অনুমোদন দেয়। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এই বিল পেশ করেন। বিভিন্ন ট্রাইব্যুনালগুলির কাজকর্ম এবং সদস্যদের নিযুক্তিতে এই বিল স্বচ্ছতা আনবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে জাতীয় ট্রাইব্যুনালস কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনায় অংশ নিয়ে শ্রী মেঘাওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ট্রাইব্যুনালগুলির যৌক্তিকতা 2015 সালেই শুরু করেছিল। মন্ত্রী আরও জানান, প্রস্তাবিত জাতীয় ট্রাইব্যুনালস কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অথবা কোন একটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়োগ করা হবে। বিচার প্রক্রিয়া

0: স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ বিশেষ কার্যকর হবে বলে শ্রী মেঘাওয়াল মন্তব্য করেন। তিনি বলেন, এই বিল 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিশেষ সহায়ক হবে।
1: কেরালার নাম বদল সংক্রান্ত একটি বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে কেরালা রাজ্যের নাম পরিবর্তিত হয়ে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। কেরালা বিধানসভায় অবশ্য এ সংক্রান্ত একটি প্রস্তাব 2024 সালের জুন মাসে পাশ হয়। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিলটিও পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে 1962 সালের জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন সংশোধনে আনার প্রস্তাব করা হয়েছে। দুটি বিলই আজ লোকসভায় বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে কোনো আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর লোকসভা দিনের মতো মুলতবি ঘোষণা হয়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় নিজ নিজ বাসভবনে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন।

0: প্রধানমন্ত্রী দেশবাসীকে 80তম স্বাধীনতা দিবস গর্বের সঙ্গে পালন করার পাশাপাশি বিকশিত ভারত গঠনে অঙ্গীকারবদ্ধ হতে বলেছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী দেশের মানুষকে স্বাধীনতায় আত্মবলিদান দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর আর্জি জানিয়েছেন।
1: 15 আগস্ট কো আন বান শান সে মানায়ে স্বাতন্ত্র সেনানিও কো শ্রদ্ধাঞ্জলি দে বিকশিত ভারত কা সংকল্প লে হর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা হর মন তিরঙ্গা আইয়ে হর ঘর পর তিরঙ্গা লহরাইয়ে
2: ভারত মাতা কি জয়
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি ভারতের সমষ্টিগত শক্তির প্রতিফলন। বিকশিত ভারত গঠনে নাগরিকদের একত্রিত করতে এই কর্মসূচি বিশেষ ভূমিকা নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, জাতীয় গান বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ এবং 80তম স্বাধীনতা দিবস দেশের মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করেছে।
3: সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু কংগ্রেস সহ বিরোধী দলগুলির প্রতি অভিযোগ করে বলেছেন, তারা ছাত্র বিক্ষোভ নিয়ে আলোচনা এড়িয়ে যেতে চাইছে। সরকার এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলেও তিনি জানান। সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী রিজিজু বলেন, বিরোধীদের তোলা ইস্যুগুলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনায় আগ্রহী, কিন্তু বিরোধীরা সংসদে এই নিয়ে আলোচনা চালাতে চাইছে না।
4: রাহুল গান্ধী জি কই দিনো সে গৃহমন্ত্রী অমিত শাহ কা জবাব মাঙ্গ রহে সদন মে। अब जब सरकार तैयार है, गृहमंत्री जी पूरे घटनाओं का बहुत डिटेल में जवाब देने के तैयार है, फिर राहुल गांधी जी भाग रहे हैं। मैंने इसलिए सदन में कहा कि भागना नहीं है।
3: এদিকে কংগ্রেস সাংসদ পাবন খেড়া অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র বিক্ষোভ ইস্যুতে বিবৃতি দেওয়া থেকে এড়িয়ে যেতে চাইছেন।
5: সদন মে ফির সে হামারি মাঙ্গ ওহি রহি, গৃহমন্ত্রী আয়ে, চন্দা চোরি জো ছাত্রো পর অত্যাচার হুয়া ও উন সব পে বয়ান দে, প্রধানমন্ত্রী আকর মাফি মাঙ্গে। লগাতার বিপক্ষ ইহ মাঙ্গ পিছলে 17-18 দিন সে কর রহা হ্যায়, লেকিন গৃহমন্ত্রী কিসি ওজহ সে ডরে হুয়ে হ্যায়।
0: ঝাড়খণ্ডে আজ বিজেপির ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। গতকাল ছাত্রদের বিধানসভা অভিযানের সময় পুলিশি লাঠিচার্জের অভিযোগে বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতিবাদে রাঁচি সহ বিভিন্ন জায়গায় জনজীবন অচল হয়ে পড়ে। রাঁচিতে এবিভিপি কর্মীরা জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে। প্রায় 200 বেশি কর্মী সমর্থকদের হেফাজতে নিয়ে খেলগাঁও ক্যাম্প সংশোধনাগারে রাখা হয়। এদিকে আজ 18 দিনেও ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে বিক্ষোভকারীরা ফের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায়। সেখান থেকেই তারা এই চাকরির পরীক্ষায় সংস্কার এবং সিবিআই তদন্তের দাবি জানায়। বেশ কয়েকজন ছাত্র এখনও অনশনে রয়েছেন। ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচার না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
3: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ আবারও জোর দিয়ে বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।
6: অরুণাচল প্রদেশ ইজ অ্যান ইনএলিবল অ্যান্ড ইন্টেগ্রাল পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ অ ফ্যাক্ট হুইচ ইজ সেলফ এভিডেন্ট। অ্যাট দ্য সেম টাইম লেট মি অলসো আন্ডারলাইন দ্যাট নাথিং ক্যান চেঞ্জ দিস ইনডিসপিউটেবল রিয়ালিটি।
3: নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চীন সীমান্ত এলাকা সম্পর্কিত বিষয়গুলিকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6: ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাফেয়ার্স হুইচ ওয়াজ হেল্ড অন 6th অ্যান্ড ইউ অলরেডি

0: aware of the statement that we put out. At this meeting, the two sides engaged in frank discussions and reviewed the situation along the line of actual control. The Indian side again underlined that maintaining peace and tranquility in the border areas is essential for the overall development of bilateral relations. It was agreed to continue to use existing mechanisms, diplomatic and military channels, including the WMCC, local commander level meetings, and other agreed mechanisms to resolve outstanding issues and avoid misunderstanding and miscalculation along the line of actual control.
1: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান মাঝ আকাশে 300 ফুট নেমে আসার ঘটনায় এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB বিস্তারিত তদন্ত করবে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে। এ মাসের 4 তারিখে ওই ঘটনায় বিমানযাত্রীদের মধ্যে আতঙ্কের ছায়া নেমে আসে। পরে অবশ্য বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করে। মন্ত্রক জানিয়েছে AAIB বর্তমানে বিভিন্ন প্রযুক্তিগত, মেডিকেল এবং মানবিক তথ্য সংগ্রহ করছে। সমস্ত কিছু বিবেচনার পর ওই সংস্থা সিদ্ধান্ত গ্রহণ করবে কী কারণে ওই ঘটনা ঘটেছিল। পুনরায় যাতে এই ঘটনার ঘটনা না ঘটে তার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রক জানিয়েছে।
2: ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ নবরত্ন সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত দ্বিতীয় নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রুতির যাত্রা সূচনা করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু, পাশাপাশি GRSE-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত কমোডর PR হরি, ডিরেক্টর শিপবিল্ডিং অবসরপ্রাপ্ত কমান্ডার শান্তনু বসু সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর মোট 11টি NGPOV প্রকল্পের অংশ হিসেবে GRSE 4টি জাহাজ নির্মাণের কাজ করছে।
1: আর্টেমিস অ্যাকর্ডস অংশীদারিত্বকে আরও জোরদার করতে নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে মুন বেস কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে। আর্টেমিস অ্যাকর্ডসের আওতায় উন্মুক্ত বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ভারত ও আমেরিকা সম্মত হয়েছে। উল্লেখ্য, ভারত আমেরিকা সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নবম বৈঠক গত 5 ও 6 আগস্ট বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: পশ্চিম কলম্বিয়ায় গতকাল 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 200। 3,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। ত্রাণ ও উদ্ধারকাজ চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। এক বার্তায় তিনি শোকার্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরও বলেন, যে কোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রী নতুন দিল্লিতে লাইবেরিয়ার এক সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা পরিচালিত এক পারস্পরিক শিক্ষা কর্মসূচিতে অংশ নিতে ভারত সফর করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেন, বৈঠকে তারা নানা উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী দক্ষিণ বিশ্বের দেশগুলির মধ্যে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
1: বালুচ নেতা মীর ইয়ার বালুচ বেলুচিস্তানের স্বাধীনতাকে সিলমোহর দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন। পাক সরকারের করা নির্যাতনের তীব্র সমালোচনা করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বেলুচিস্তানের 6 কোটি মানুষ প্রতি বছর 11ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। 50,000-এরও বেশি বালুচ নাগরিক এখনও পাকিস্তানের জেলে অমানবিক অত্যাচার সহ্য করছেন বলে দাবি করেছেন তিনি।
0: পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা সন্ত্রাস বিশ্বের সামনে তুলে ধরতে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রতিবাদ কর্মসূচি আগামী 13ই অগস্ট থেকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার ডাক দেওয়া হয়েছে। আওয়ামী অ্যাকশন কমিটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কাশ্মীরিদের র্যালি আয়োজন করার পাশাপাশি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের উপর পাকিস্তান সরকারের অত্যাচারের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে। আওয়ামী অ্যাকশন কমিটি জানিয়েছে, বেশ কয়েকটি দেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলির সামনে এই বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। এএসি পাকিস্তানের স্বাধীনতা দিবস 14ই অগস্টকে কালা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
1: আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংসের বিচারে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিদেশি অর্থ আগমনের প্রেক্ষিতে ভারতের বর্তমান রেটিং BBB- দাঁড়িয়েছে। এই রেটিং ভারতের উন্নয়ন সম্ভাবনা, শক্তিশালী বিদেশি বিনিয়োগ এবং উন্নত আর্থিক স্থিতিশীলতাকেই প্রকাশ করে। এক বার্তায় ফিচ জানিয়েছে, জ্বালানি ক্ষেত্রে বিপুল ধাক্কা সত্ত্বেও ভারতের অর্থনীতি মজবুত রয়েছে। 2027 সালে ভারতের আর্থিক বিকাশের হার 6.4% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ওই সংস্থা।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024 এবং 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার 100

0: 15 জন প্রাপকের হাতে তুলে দেবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ওই দফতরের প্রতিমন্ত্রী রাও ইন্দরজিৎ সিং। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে এই পুরস্কার প্রাপকদের এমনভাবে নির্বাচিত করা হয়েছে যাতে তা গোটা দেশকে প্রতিনিধিত্ব করে।
1: বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজ। দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী শহীদ ক্ষুদিরামের 119তম আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। 1908 সালের আজকের দিনেই ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন তিনি। এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রামে আজ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভূমিতে এসে তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর জন্মভূমিতে এলেন। মোহবনী গ্রামে আগামী 1 বছরের মধ্যে বেশ কিছু সংস্কারের কথা তিনি উল্লেখ করেন।
0: রশিদ খানের অলরাউন্ড পারফরমেন্স ভিত্তি করে আয়ারল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি 2027 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে গতকাল আফগানিস্তান 3 উইকেটে জয় পেয়েছে। টানা দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রশিদ। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী 30 সেপ্টেম্বরের আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নিরিখে শীর্ষ 8টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। 91 রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে 8 নম্বরে।
1: নাইজেরিয়ার লাগোসে অনূর্ধ্ব 23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াগ সোনা জিতেছেন, লক্ষ্য বাদসের পেয়েছেন রূপো, অশ্বিনী আর্য ও লাইসরাম নোরাম্বা ব্রোঞ্জ পেয়েছেন।
0: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্ট বেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি SC-র মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে আজ ট্রাইব্যুনালস সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ কেরালা নাম বদল সংক্রান্ত বিল।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় প্রত্যেককে বাড়িতে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন।
0: ছাত্র বিক্ষোভে ঝাড়খণ্ডে পুলিশি লাঠিচার্জের অভিযোগে বিজেপির ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ স্বাভাবিক জনজীবন ব্যাহত।
1: অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ফের জানিয়েছে নতুন দিল্লি।
0: আর্টেমিস অ্যাকর্ডস অংশীদারিত্বকে আরও জোরদার করতে নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে চন্দ্রপৃষ্ঠে মুন বেস কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে।
1: 2027 সালের ICC একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

হারানো দিনের গানে সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে। আজ শিল্পীর জন্মদিন, সেটা একটা কারণ তো অবশ্যই, হারানো দিনের গানের মতো একটি বৈচিত্র্যময় অনুষ্ঠানে প্রতিদিন আমরা আপনাদের শোনাই বহু রকমের গান, নানা সুরকার, নানা গীতিকার, সঙ্গীত পরিচালক। বাংলা গানের সব থেকে ঝলমলে একটা অধ্যায়কে নিয়ে এই অনুষ্ঠান। কত যে চলচ্চিত্রের নির্মাণ হয়েছে এই সময়, এমনও হয়েছে যে ছবিটির কথা বিশেষ শোনা যায় না, কিন্তু গানের উপস্থিতি এখনও উজ্জ্বল। তবে বাংলা শ্রোতাদের খানিক দুর্ভাগ্যই বলা চলে যে প্লেব্যাক সাম্রাজ্যে খুব বেশি বৈচিত্র্যের দেখা পাওয়া যায় না, সেখানে স্বমহিমায় জলজল করে কয়েকটি মাত্র নাম। কিন্তু তার বাইরে বাংলা গানের যে একটা বিশাল সমৃদ্ধ সুরের ও কথার ভাণ্ডার আছে, তাকে ভালো না বেশি পারি? আজ সেই সময়কে ফিরে পাবার আর কোনো উপায় নেই।

হারিয়ে গেছে রাতের জলসাও। আমাদের সহায় শুধু স্মৃতিচারণ আর শিল্পীদের রেখে যাওয়া কিছু গান। তাকে আপনি কালজয়ী বলুন বা অমর গীতি, সে গানের মাধুর্য রস সব একই থাকে। তবে আজ আরেকটা টাইম ট্রাভেল, চলুন ফিরে যাই সেই রাত ভোরের জলসায়। সময়টা 50-এর দশকের শেষ, রং বেরঙের শাল র্যাপার মুড়ি দিয়ে গান শুনছেন শ্রোতারা। তবে শেষ রাতের আমেজ তো, মাঝে মাঝে ঢুলেও পড়ছেন কেউ কেউ। এই সময় গিলে করা আদ্যির ফিনফিনে পাঞ্জাবি আর বাহারি কাশ্মীরি শালে গা মুড়ে স্টেজে উঠলেন এক নবীন গায়ক। উঠে মঞ্চের তিন দিক ঘিরে বসা শ্রোতৃবৃন্দকে হাত জোড় করে নমস্কার করলেন, যাদের অনেকেই তখন তন্দ্রায় বা ঘুমে আচ্ছন্ন। মঞ্চে উঠে হারমোনিয়াম ধরে শুরু করলেন

এই গানের পরে কোথায় গেল শ্রোতার তন্দ্রা আর কোথায় গেল ঘুম? প্রত্যেকের মনে সেই রাতটুকুতে তৈরি হল মধু যামিনী। আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গোটা অনুষ্ঠান জুড়ে তিনি আর তার জটিল সূক্ষ্ম সুরের বুনট। সঙ্গে রইলাম আমি, অর্পিতা পোদ্দার।

জন্মেছিলেন গানের পরিবারে। তার পারিবারিক ইতিহাস ঘাঁটলে বেশি দূরে যেতে হবে না। পৃথিবী বোরা প্রায় সবাই ছিলেন সঙ্গীত জগতের মানুষ, বিশেষ করে বলতে হয় রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কথা। গানের জগতের মানুষেরা, বিশেষ করে আকাশবাণীর অগ্রজ শ্রোতারা এই নামের সঙ্গে পরিচিত। কীর্তনিয়া হিসেবেও তার খ্যাতি ছিল। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গীত শিক্ষার সূত্রপাত ও তার কাছে কীর্তন দিয়েই শুরু করেছিলেন তার সঙ্গীত শিক্ষার শুরু তার কাছেই। 1949 সালে কীর্তন দিয়েই আকাশবাণীতে তার যাত্রাও শুরু হয়েছিল। আরেক পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় HMV-তে তার প্রথম রেকর্ড বেরিয়েছিল। ভূপেন রায়ের পরিচালনায় 1962 সালে মুক্তি পেয়েছিল বধু। তাতে শ্যামল গুপ্তের কথায় নিজের দেওয়া সুরে একটি কীর্তন গেয়েছিলেন, এবং এই গান শুনলে বুঝবেন যে কেন আজও সেই পুরনো দিনের মানুষেরা খুব আফসোস করেন যে আমরা আরও বেশি করে কেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে কীর্তনে পেলাম না।

নানা তথ্য ভাণ্ডার খুঁজি আমরা এই হারানো দিনের গান অনুষ্ঠানের জন্য। সেসব পাতা উল্টাতে গিয়েই দেখতে পেলাম যে, যা বলছিলাম, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে আরও

আকাশবাণী মৈত্রীপ্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজকে 11ই আগস্ট, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন। তার জন্মদিনে আজকের নিবেদন জন্মদিনে মানবেন্দ্র। যে গানটি শোনালাম তাতে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সিগনেচার আছে, প্রেম আছে, তবে অন্য মাধুর্য নিয়ে। ধ্রুপদী সঙ্গীতের তালিমের ছোঁয়া শ্রোতা পান প্রতিটি স্বরক্ষেপণে। আরেকটি গান শোনাই। এ গানের সঙ্গে এক গল্পের কথা শিল্পী নিজেই বলেছিলেন এক সাক্ষাৎকারে। লন্ডনের একটি একক জলসায় বিরতির আগে শিল্পী গেয়েছিলেন এই গানটি। গানের পরে বলছি শিল্পীর কথা।

গানে যাওয়ার আগে যা বলছিলাম, জলসায় বিরতিতে এই গান গেয়ে গ্রিন রুমে গিয়ে শিল্পী দেখেন 10-12 জন প্রবাসী বাঙালি মহিলা অটোগ্রাফের খাতা হাতে দাঁড়িয়ে, কিন্তু কেউই খাতা বাড়িয়ে দিতে পারছেন না, আর প্রত্যেকের চোখে জল। তারা শুধু বারবার বলছেন, কি গান গাইলেন, আমাদের কৈশোর যৌবন ফিরিয়ে দিলেন, এই গান বুকে নিয়ে আমরা বড় হয়েছি। ঠিকই শ্রোতা বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই সহমত হবেন যে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আধুনিক গান বুকে নিয়ে বড় হবার গান, স্মৃতিতে নিয়ে বেঁচে থাকার গান। গায়নের বৈশিষ্ট্যে, কণ্ঠের মাধুর্যে এবং সুরের গভীরতায় আরেক ভিন্ন ধরনের প্রেম সঙ্গীত।

ভিন্ন ধরনের কেন বললাম প্রশ্ন করতেই পারেন। ভিন্ন এজন্যই, সাধারণ অর্থে লাভ সংয়ের যে বাংলা আধুনিক চেহারা 50 ও 60-এর দশকে চালু ছিল, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান সেই গোত্রের ছিল না।

আরতির গান মনে হয়, সমর্পণের গান মনে হয়। কিন্তু মানবেন্দ্রর গান ছিল, তার গানে ছিল জটিল সুরের বুনটে সমৃদ্ধ। তবে একটা কথা এখানে বলতেই হয়, ওই জটিল সুরকেই ভীষণ সরল ভঙ্গিতে গাইতেন শিল্পী, যার ফলে কথার সঙ্গে সুরের দূরত্ব ঘুচে যেত, তৈরি হতো অনবদ্য সব গান।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজ জন্মদিনে মানবেন্দ্র মুখোপাধ্যায়। এখন সময় জানিয়ে দেওয়ার আগামীকালের হারানো দিনের গানের বিষয়। আগামীকাল আপনাদের সঙ্গী হবেন মৈত্রী বন্ধু পৌলমী ভট্টাচার্য। বিষয় ভাঙন। দেশ ভাঙে, নদী ভাঙে, মন ভাঙে, তবুও ভাঙন শব্দটির ভিতরে দেওয়ালে কেবল নেতিবাচক অভিজ্ঞতার ছাপটুকুই যে থেকে যায় এমনটা ঠিক নয়, বরং এর আড়ালে গড়ে ওঠা নতুনের সারমন্ত্রটি ভাঙনের বহুমুখী চলনকেই স্পষ্ট করে। 12ই আগস্ট অর্থাৎ আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে রাত 11টায় হারানো দিনের গানে সেই ভাঙনের প্রসঙ্গ। সঙ্গী থাকবেন পৌলমী ভট্টাচার্য। শুনতে ভুলবেন না শ্রোতা বন্ধুরা, ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আবার ফিরে আসি মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুধু ধ্রুপদী তালিম থাকলেই যে এই গান গাওয়া যায় না তা আজ আমরা সবাই বুঝি। প্রেমের গানের দাবি অনেক বেশি, শুধু দরদি কণ্ঠই নয়, তার চাই একটা দরদি হৃদয়ও। এই দুয়ের মেলবন্ধনে যা তৈরি হতো সেই সব গান গেয়ে বা শুনে 50 ও 60-এর দশকের ছেলেমেয়েরা প্রেমে পড়ত, প্রেমের আনন্দ বিরহ যন্ত্রণা উপভোগ করে সহ্য করে নিত। তবে এ কথা স্বীকার করতেই হবে যে চাইলেই অন্য গানের মতো মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান গেয়ে ফেলা যায় না, তাকে বুকে ধারণ করা যায় বটে, কিন্তু গাইবার অধিকার কেবল ওই শিল্পীরই।

piensa. হারানো দিনের গানে আজ গানের ভুবন জুড়ে মানবেন্দ্র মুখোপাধ্যায়, তার কথা বলবো। আর নজরুলগীতি শোনাবো না তা কি করে হয়? নজরুলগীতি শিখতে গিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে বিমান মুখোপাধ্যায়ের সংঘাত ও তারপরে অন্তরঙ্গ বন্ধুত্বের সেই মজার গল্প আজ আমাদের সববার জানা। তবু প্রসঙ্গ যখন উঠলই তখন একটু ছুঁয়ে যাই। শ্রোতা বন্ধুদের বলি যে গল্প শোনাবো তা আমার বাবা তথ্য অনুসারে প্রামাণ্য, যা হয়েছিল তারই বর্ণনা। এর কোথাও কিন্তু কারুর প্রতি কোনো অসম্মানের ছিটে ফোঁটাও নেই। হয়েছিল কি, বিখ্যাত গায়ক সন্তোষ সেনগুপ্ত মহাশয়ের মনে হয়েছিল নজরুলগীতি হারিয়ে যাচ্ছে এবং তাকে ফিরিয়ে আনা দরকার। সেটা ১৯৭২ সাল। তিনি একটি লং প্লেয়িং রেকর্ড প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। গানে বৈচিত্র্যময়তা আনার জন্য তিনি বেছে নিয়েছিলেন দুজনকে, দুজন গায়ককে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও বিমান মুখোপাধ্যায়। বিমান মুখোপাধ্যায়ের বাবা সুবল মুখোপাধ্যায়ের কাছে কাজী নজরুলের এমন অনেক গান ছিল যা অন্য কারুর কাছে ছিল না, আর বাবার কাছে সেই গানগুলি শিখেছিলেন বিমান মুখোপাধ্যায়। তাই তাঁকে দায়িত্ব দিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে গান শেখানোর। এবং এখানেই শুরু এক মজার ঘটনা। বিমানবাবু সরাসরি জানিয়ে দিলেন তিনি কিছুতেই যাবেন না মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ি, কারণ গান শেখাতে একবার তাঁর বাড়ি গিয়েছিলেন। বিমানবাবুকে দেখে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেছিলেন, আপনার চেহারা দেখে বুঝেছি আপনি কীরকম গান জানেন, বলেই তার মুখের ওপরে দুম করে দরজা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সন্তোষ সেনগুপ্ত নাছোড়বান্দা, গান শেখাতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও বিমান মুখোপাধ্যায়কে আবার যেতে হলো যাদবপুরে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ি। তাকে ঢুকতে দেখেই মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন, আপনি আগে একবার এসেছিলেন না, আপনি আপনি নজরুলের গান জানেন? এই বলে বিমানবাবুর দিকে হারমোনিয়াম এগিয়ে দিয়ে বললেন, কি গান?

গাইবেন গান। বিমানবাবু প্রথম গানটি গাইলেন সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে। গান শেষ হতে একটু সময়ে মুখের দিকে তাকিয়ে মানবেন্দ্র বললেন, আর একটা করুন তো। এইভাবে চার পাঁচখানা গান শোনানোর পরে মানবেন্দ্র মুখোপাধ্যায় উঠে জড়িয়ে ধরেছিলেন বিমান মুখোপাধ্যায়কে। সম্বোধন নেমে এসেছিল আপনি থেকে, একেবারে তুইতে। সম্বোধন নামলেও তাতে অন্তরঙ্গতা যে ঊর্ধ্বে উঠেছিল তা তো সহজেই বোঝা যায়।

আরো অনেক রিকোয়েস্ট এসেছে ঐশিকা কাঁকুড়গাছি থেকে, শুনতে চেয়েছে সবাই চুপ শাহানা বাজপেয়ীর কণ্ঠে। আর ব্যাক টু ব্যাক জুবিন গার্গের দুটো গান শোনাবো তোমাকে। প্রথম রিকোয়েস্ট এসছে সুলেখা নস্কর হাটছড়া থেকে, পিয়ারে পিয়ারে গানটা শুনতে চেয়েছেন জুবিন গার্গের কণ্ঠে। আরেক বন্ধু আয়না মন ভাঙা আয়না গানটা শুনতে চেয়েছেন হেমাল মান্ডি টালিগঞ্জ থেকে, জুবিন গার্গের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান দুটি। ব্যাক টু ব্যাক তিনটে গানের ওপারে আমি ফিরছি আবারও তোমার রিকোয়েস্ট সঙ্গে নিয়ে।

আমার এই শুনতে কি চাওতে শুনতে কি চাও হোস্ট করতে আমার খুব ভালো লাগে, কারণ যখন গানে তোমাদের যে গানের রিকোয়েস্টগুলো আসে সেগুলো না আমি সিচুয়েশনগুলো বোঝার চেষ্টা করি যে মানসিক অবস্থা ঠিক সেই সময় কীরকম রয়েছে যে কারণে এই এই গানটা শুনতে কেউ চাইছে। ইনফ্যাক্ট এরকম হয় যে একটা ঠিক মনে হচ্ছে সেই গানটা দুঃখ দুঃখ দিয়ে যাবে, তার পরের গানটাতেই আনন্দ থাকছে কোথাও, মিলেমিশে একাকার হয়ে যায়, এটা আমার বড় ভালো লাগে। রিকোয়েস্টগুলো তো আসছেই, তন্ময় তুমি মনে হয় চলে যাবে এই গানটা শুনতে চেয়েছে, এবং কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনতে চেয়েছেন একটি গান এক বন্ধু, আমি এই মুহূর্তে তার নামটি হারিয়ে ফেলেছি। কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে আঁখো সে তুনে কিয়া এই গানটা শুনতে চেয়েছেন গুলাম সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে, এবং গোত্র সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে মা গানটা অরিজিৎ সিংয়ের কণ্ঠে শুনতে চেয়েছেন শুভশ্রী গার্হ বাকারপুর থেকে। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে, ব্যাক টু ব্যাক এই চারটে গান আমি শোনাবো অ্যাকচুয়ালি। সিন্ড্রেলা মন থাকছে বালি থেকে সুচেতা মিত্রর অনুরোধে সানাইয়ের কণ্ঠে, ব্যাক টু ব্যাক চারটে গানের ওপারে আমি ফিরছি, দেখা যাক আর কি গান তোমার জন্য সাজিয়ে রাখতে পারি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: এর পরের গানের রিকোয়েস্টে শেষে আবার অনুপম রায়ের কণ্ঠে কিলবিল সোসাইটি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছেন রমা দত্ত বেলতলা থেকে যে গানটা আমারও খুব প্রিয়।
2: তাকে

ঘড়ির কাঁটা বলছে সময় আর খুব বেশি নেই। ডন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছেন প্রসেনজিৎ মাইতি, কবিতা মাইতি, নাজিরগঞ্জ থেকে। বেশ, ওনাদের জন্য রইল আজকে কিশোর কুমারের কণ্ঠে এই শেষ গানটি। যেতে যেতে রেখে গেলাম এই গানটি, আর আমি কিন্তু কোথাও যাচ্ছি না, কারণ আমি ফিরছি একটু পরেই।

जय हो राधे श्याम की, जय हो सियाराम की, और जय हो बंबई धाम की। ई है

0: आपस में जंग, हाँ आपस में जंग, हाँ आपस में जंग, जय घुमा के। अरे समंदर में जैसे है
1: घड़ी कांटा बोलछे रात एकटा, রাত একটা মানে সময়টা এখন সুররঞ্জনীর। সুররঞ্জনীতে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে শুনবেন অমিতেশ বিশ্বাসের খেয়াল মালকোঁস রাগে, তারপর শুনবেন কল্যাণ মজুমদারের সেতার বিহাগ্র রাগে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের পরে আমি আবারও ফিরছি আপনার সঙ্গে, আপনার জন্য আপকে লিয়ে সঙ্গে নিয়ে।

এতক্ষণ শুনছিলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনলেন অমিতেশ বিশ্বাসের খেয়াল মালকোষ রাগে, তারপর শুনলেন কল্যাণ মজুমদারের সেতার বিহগ্র রাগে। আর এখন সময়টা আপকেলিয়ের, আপকেলিয়েতে আপকেলি অর্থাৎ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

ঘড়িঘণ্টা বলছে 2:25, আর এখন আপনি রয়েছেন আপকেলিয়াতে, আপকেলিয়াতে তমজিতের সঙ্গে। এরপর আলিশা চিনাই এবং সেরোনিগম আলকে আগনিক।

ঘড়ির কাঁটা যেমন এগিয়ে চলেছে, আমিও তোমাদের সঙ্গে এগিয়ে চলেছি। পরের গান আতিফ আসলাম এবং তার সঙ্গে আরও অনেকে রয়েছেন। আজব প্রেম কি গজব কাহানি সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে নেক্সট সং দ্যাট ইজ দিল ইবাদত বাই কেকে। এই গানটা তো খুব পপুলার একটা গান, যে গানটা আমরা সবাই শুনতে চেয়েছি তুম মিলে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। অ্যান্ড নেক্সট সং ইজ পেহলে বার মোহাম্মত কি বাই দ্য ভয়েস অফ মোহিত চৌহান ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ মুভি কমিনে। তাহলে শোনা যাক এবং এই রাতটা জমে উঠুক, আরও সুন্দর হয়ে যাক এইসব গান দিয়ে।

ঘড়ির কাঁটা তো নিজের নিয়মেই এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে যেতে যেতে ঘড়ির কাঁটা এখন বলছে 2:54 হয়ে প্রায় 55 মিনিটের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে গেছে। আর তমজিৎকেও টাটা বাই বাই বলতে হবে, স্টুডিওতে এসে গিয়েছে তবর দিদি, আর তবর দিদির সঙ্গে বাকি অনুষ্ঠান, বাকি কথাবার্তা অনেক কিছু চলতেই থাকবে। এই রাতে তোমার সঙ্গী ছিলাম আমি তমজিৎ।

107 মেগাহার্টজ FM রেইনবোয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। প্রথম পর্বে আমরা ছিলাম তমজিতের সাথে, তমজিত আমাদের শোনাচ্ছিলেন মিলেনিয়াল জুড়ে গান। সেখান থেকে একটু পিছিয়ে যাব 1980, আশির দশক জুড়ে যে গানগুলি আমরা পেয়েছি সেই গানগুলি নিয়ে আজকের এই পরবর্তী ঘণ্টাটি আপনাদের সঙ্গে কাটবে। প্রথম গান শুনব রকি ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এরপরের গান শুনবো ইয়েসু দাসের কণ্ঠে সদমা ছায়া ছবি থেকে, তারপরের গান কিশোর কুমারের কণ্ঠে আগর তুম না হতে ছায়া ছবি থেকে।

এর পরের গান শুনবো লতা মঙ্গেশকরের কণ্ঠে সানি ছায়াছবি থেকে, তারপরের গান পরিন্দা ছায়াছবি থেকে শুনবো সুরেশ ওয়াতকর এবং আশা ভোঁসলের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এরপরের গান শুনব এসপি বালাসুব্রমণ্যমের কণ্ঠে ম্যানে প্যার কিয়া ছায়া ছবি থেকে। তারপরের গান পারভিন সুলতানার কণ্ঠে কুদরত ছায়া ছবি থেকে।

107 মেগাহার্জ FM রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে আপনাদের সঙ্গে আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আমি তপারতি গান শুনছি 1980 দশকের এরপরের গান শুনব উৎসব ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের কণ্ঠে তারপরের গান শুনব বাপ্পি লাহিড়ী এবং সুলক্ষণা পণ্ডিত দ্বৈত কণ্ঠে একবার কহো ছায়াছবি থেকে

সময় তো একদম শেষের দিকে, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনবো বড়ে দিলওয়ালা ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। এই গানটির সাথে সাথে আজকের আপকে লিয়ে অনুষ্ঠান থেকে আমি তপারতি বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানগুলিতে সঙ্গে আছি, তবে আপকে লিয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতিতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী দেবলীনা রায়। শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় ইমন সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি। আহির ভৈরব রাগে, খেয়াল পরিবেশনায় দেবলীনা রায়।

এতক্ষণ শুনলেন খেয়াল আহির ভৈরব রাগে, পরিবেশনায় দেবলীনা রায়। প্রভাতিতে এরপরে শুনবেন সেতার শিল্পী রাহুল চ্যাটার্জি, শুনবেন রাগ নটভৈরব, তবলায় রিম্পা শিব। নটভৈরব রাগে সেতার, পরিবেশনায় রাহুল চ্যাটার্জি।

0: এতক্ষণ শুনলেন সেতার শিল্পী রাহুল চ্যাটার্জি, শুনলেন রাগ নটভৈরব। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ FM রেইনবোয়ে। এখন সময় রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি, এবং আজকে মূলত সব রকম পর্যায়ের গান শুনব আমরা, প্রেম, প্রকৃতি, পূজা, প্রার্থনা। তবে বেশিরভাগ গানই আজ শুনব বাউল অঙ্গের। আজকের প্রথম গানটি শুনব কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে।

এরপরের গান শুনবো সমবেত কণ্ঠে। তারপরের গান মনোজ এবং মনীষা মুরলী নায়ারের দ্বৈত কণ্ঠে।

107 MHz FM Rainbow শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের গান শুনব প্রথমে অনিতা পালের কণ্ঠে, তারপরের শিল্পী গৌতম মিত্র।